আচ্ছা, এবার

আকাশবাণী কলকাতা, আজ মঙ্গলবার, 30শে আষাঢ় 1948 শকাব্দ, 21শে জুলাই 2026 খ্রিস্টাব্দ, চৌঠা শ্রাবণ 1433 বঙ্গাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:56:59। আজ সূর্যোদয় 5:04:33, সূর্যাস্ত 6:20:40।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সকাল ৬টায় সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা একটু পরেই শুনতে পাবেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ও ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর ও মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন ভগিনী নিবেদিতার রচনা থেকে পাঠ।
1: ভারতের আদর্শ পুরুষ তিনি, যিনি মনের প্রবৃত্তিসমূহকে এমন উত্তমরূপে জয় করিয়াছেন যে তিনি যে কোনো মুহূর্তে চিন্তা সমুদ্রে ডুব দিতে পারেন এবং তথায় ইচ্ছা মতো থাকিতে পারেন, যিনি অমুঘ ভাবস্রোতে হুহু করিয়া ভাসিয়া যাইতে পারেন, সহসা ওই ভাব ভঙ্গ হইয়া অকস্মাৎ তিনি যে পুনরায় ইন্দ্রিয়ের রাজ্যে নামিয়া আসিবেন তাহার অনুমাত্র সম্ভাবনা থাকে না। অবশ্য শিক্ষার গভীরতা ও অনুভূতির প্রগাঢ়তা দ্বারা এই শক্তি লাভের সহায়তা হয়, কিন্তু উহা সম্পূর্ণরূপে আয়ত্ত করিবার একমাত্র সদুপায় কঠোর আত্মনিয়মন। এরূপ কঠোর যে সাধক যেন ইচ্ছামাত্র চিন্তারও বাহিরে যাইতে পারেন। যিনি নিজ মনকে এরূপ একাগ্র করিতে পারেন যে যখন ইচ্ছা উহাকে একেবারে নিরোধ পর্যন্ত করিতে পারেন, তাহার নিকট মন আজ্ঞাবহ ভৃত্যের ন্যায় বা দ্রুতগামী অশ্বের ন্যায় হইয়া যায় এবং শরীর ও মনের অনুগত প্রজা হইয়া দাঁড়ায়। এরূপ ক্ষমতা না পাওয়া পর্যন্ত সম্পূর্ণ অবিচলিত আত্মসংযম আসে না। এক পুরুষের মধ্যে কয়টা লোক জন্মগ্রহণ করে যাহারা এরূপ উচ্চাধিকারী হইতে পারে? এরূপ মহাপুরুষগণের কার্যে ও কথায় এমন একটা জ্যোতি, এমন একটা দৃঢ় প্রত্যয় থাকে যাহা বুঝিতে ভুল হয় না। প্রাচীন ও নব্যযুগের সংস্কৃতির প্রতি ঔদাসীন্যই এযাবৎ ভারতের অভ্যুদয়ের অন্তরায় স্বরূপ হইয়া দাঁড়াইয়াছিল। যে দেশ সহস্র সহস্র বৎসর ধরিয়া বাস্তব চিন্তাধারা হইতে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করাকেই আত্মোন্নতির চরম আদর্শ বলিয়া গ্রহণ করিয়া আসিয়াছে, সে দেশের শক্তি সামর্থ্যকে সহসা রাজসিক কর্মে ও পারস্পরিক সহযোগিতায় নিয়োজিত করা সহজসাধ্য নহে। ভারতের অন্তরে যে অফুরন্ত শক্তি নিহিত রহিয়াছে, অভাব অনটনে তাহা বিপর্যস্ত ও পুনঃপুন ব্যর্থকাম হইলেও আজ তাহা এক নবীন যুগের দ্বারপ্রান্তে উপনীত হইয়াছে। জাতির জীবন প্রবাহ আজ সর্বনিম্ন স্তরে পৌঁছিলেও ইহার পুনরুত্থান আসন্ন ও অবশ্যম্ভাবী। ইহার একমাত্র কারণ বিংশ শতাব্দীর প্রারম্ভে ভারতবাসী তাহাদের বিগত ইতিহাসের সঙ্গে পুনঃ ঘনিষ্ঠ পরিচয় লাভ করিয়া প্রকৃত অবস্থার সঙ্গীনতা উপলব্ধি করিতে পারিয়াছে। ভারতবর্ষে একটা কথা আছে যে মায়াকে চিনিয়াছে সে মায়াকে ধ্বংস করিয়াছে। বস্তুত যখন বিপদ বিঘ্ন একটা জাতিকে আর বিভ্রান্ত করিয়া তুলিতে সমর্থ হয় না, তখনই বুঝিতে হইবে বিপদ বিজিত প্রায়। যে অশুভের

0: প্রকৃত স্বরূপ আমরা নির্দেশ ও বিশ্লেষণ করিতে শিখিয়াছি, সে অশুভ অকল্যাণ প্রসবে শক্তিহীন হইয়াছে, ইহা ধ্রুব সত্য। বলা বাহুল্য, পরাজয়ের কারণ সঠিক নির্ধারণ করিতে পারিলে তাহা পুনঃ জয়েরই নিদান হইয়া ওঠে। যখনই কোনো জাতির উচ্চাবচ সকলেই নিঃসন্দিগ্ধ মনে ভ্রম প্রমাদ মুক্ত হইয়া ধীর স্থির ও সহজ সরলভাবে স্বীয় অবস্থা হৃদয়ঙ্গম করিতে সমর্থ, তখনই প্রতীক্ষমান ঘটনাসমূহ অনতিবিলম্বে বাস্তবে রূপায়িত হয়, ইহা অবিসংবাদিত সত্য। সৎ সদ্বিচারশীলতাই আধ্যাত্মিকতার চরম নিদর্শন এবং সেই আধ্যাত্মিকতাই অমেয় শক্তির আধার। বনানিগ্রাসী দাবানলের মতোই একটা জাতির সমষ্টি মনে তাহার অমিত শক্তি পরিব্যাপ্ত।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন ভগিনী নিবেদিতার রচনা থেকে পাঠ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সঙ্গীতাঞ্জলি। আজকের প্রথম নিবেদনে সুনীতা বিশ্বাস।

প্রথমে সুনিতা বিশ্বাস, তারপর সুস্মিতা গোস্বামীর কণ্ঠে নিবেদিত হল আজকের সঙ্গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 6:30 আজকের চাষবাস শুনবেন কথিকা রঙিন মাছের চাষ ও উৎপাদন, বলবেন ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস। 6:40 আপনার স্বাস্থ্য কথিকা লুপাস কি দেখে চিনবেন, বলবেন ডক্টর অর্ঘ চট্টোপাধ্যায়। 6:45 প্রাত্যহিকে উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও চন্দ্রজিৎ প্রামাণিক। 7:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজকের শিল্পী শ্রাবণী নাগ। জানা অজানা সকাল 8:00 কথিকা চাঁদ ও একটি বাণিজ্যিক সম্ভাবনা, বলবেন ডক্টর শঙ্কর ঘটক। আজ প্রথম পর্ব। 8:05 আধুনিক গান সুতপা বসুর কণ্ঠে। 8:20 উত্তরণ। বিশেষভাবে সক্ষম বুলু ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। আজ প্রথম পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি শিল্পী সুবীর রায়। 9:00 বাংলা ছায়া ছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি দার্জিলিং থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভঙ্কর পাল। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় অমৃতা হালদার রায়। বেলা 11:00 যুবাণীর অনুষ্ঠান খেলাধুলা উপস্থাপনায় ঋত্বিক শিকদার ও অর্ণব চক্রবর্তী। 12:00 শ্যামাসঙ্গীত স্বপন চক্রবর্তীর কণ্ঠে। 12:15 লোকগীতি শিল্পী দেবলীনা সিংহ রায়। 12:33 উনজমির দুন ফসল জাতীয় মৎস্যচাষী দিবস নিয়ে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান নিবেদনে সুব্রত চক্রবর্তী। 1:00 নির্বাচিত নজরুল গীতির অনুষ্ঠান। 1:45 মাননীয় সুম উপস্থাপনায় মৌলি দাশগুপ্ত। 2:30 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি বিজয় টুডু ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। এরপর সাঁওতালি ভাষা উন্নয়ন ও শিক্ষানীতি এ বিষয়ে আলোচনায় অংশ নেবেন সহ অধ্যাপক দুলি হেমব্রম ও গুরুপদ সোরেন। শেষে লোকগীতি মায়ামান্ডি ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় নবনীতা রাহা। 5:30 বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর পদার্থবিদ্যা বিষয়ে পাঠদানে খাটুরা প্রীতিলতা শিক্ষা নিকেতনের শিক্ষক শঙ্কর ঘোষ ও দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি মধুসূদন মুর্মু ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে ফেস টু ফেস স্বপন সোরেনের সাক্ষাৎকারের প্রথম পর্ব। 6:38 কৃষি কথার আসর, কৃষিজীবী পরিবারের শিক্ষা স্বাস্থ্য ও সংস্কৃতি এ বিষয়ে ত্রিপর্ণা চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 তর্জা পরিবেশনায় মদনমোহন নত্ত ও সহশিল্পীবৃন্দ। সমীক্ষা 7:30, রাত 8:00 আজকের প্রসঙ্গ। 8:15 শহর কলকাতা অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী কনকাঞ্জলির চাঁদ রচনা অনিমেষ বৈশ্য প্রযোজনা আশিস গিরি। 8:50 বিধানসভা পর্যালোচনা। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল সুলেখা গুপ্তর কণ্ঠে। 9:30 শ্রবণী। প্রথমে স্মরণে বরণে মনোজ বসু, বলবেন শুভাশিস চক্রবর্তী। পরে স্বরচিত কবিতা পাঠে অর্পিতা কুণ্ডু। 10:00 ছায়াছবির গান। 10:30 নজরুল গীতি তনিকা ভট্টাচার্যের কণ্ঠে। 10:45 শ্যামাসঙ্গীত শিল্পী স্বপন চক্রবর্তী। 11:00 আধুনিক গান শিল্পী সুতপা বসু। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে সেতার শিল্পী শুভজিৎ মজুমদার, তারপর তবলা শিল্পী কৌশিক বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত শ্রাবণী নাগের কণ্ঠে। 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস শুনবেন 178তম পর্ব। 6:45 ভজন তনিকা ভট্টাচার্যের কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অঙ্কিতা ঘোষ। 8:00

30 মিনিটে নজরুল গীতি শিল্পী স্বপন চক্রবর্তী, 8টা বেজে 45 মিনিটে আধুনিক গান শিল্পী সুতপা বসু, 9টা বেজে 10 মিনিটে রাজধারা উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য, 10টা বেজে 15 মিনিটে আঞ্জুমান উপস্থাপনায় সরফরোজ আহমেদ, 11টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিরূপা ভাদুড়ি সুরভি, 12টায় 12টা বেজে 20 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, পাশ্চাত্য সঙ্গীতের আরেকটি অনুষ্ঠান 1টা বেজে

0: আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসেডোনিয়ায় পৌঁছেছেন। তিনি আজ সেখানকার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পানামার বিদেশমন্ত্রীর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে দুদেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলাপ আলোচনা করেছেন। ইউক্রেনের বন্দর থেকে রওনা হওয়া এমভি গোল্ডেন লিও জাহাজে হামলায় চার ভারতীয় নাগরিকের নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছে নতুন দিল্লি। এদিকে মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। জম্মু কাশ্মীরে টানা বৃষ্টিতে আরও 11 জন প্রাণ হারিয়েছেন, এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 23। মেঘালয়ও ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক শিশুর, আহত আরও 3। ডাকযোগে পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও সহজলভ্য করে তুলতে নির্বাচন কমিশন কলকাতায় আজ এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। আজ সেই বিস্তারিত খবরে। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসেডোনিয়ায় পৌঁছেছেন। কোনো ভারতীয় রাষ্ট্রপতির এটি প্রথম উত্তর ম্যাসেডোনিয়া সফর। সফরকালে শ্রীমতী মুর্মু ম্যাসেডোনিয়ার রাষ্ট্রপতি গর্ডানা সিলজানোভস্কা দাফকোভার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। তিনি প্রধানমন্ত্রী হেস্ট্রিজান মিকোস্কি, সংসদের অধ্যক্ষ আফরিম গাশির সঙ্গে সাক্ষাৎ করবেন। উত্তর ম্যাসেডোনিয়ার সংসদেও বক্তব্য রাখবেন তিনি। রাষ্ট্রপতি ভারত উত্তর ম্যাসেডোনিয়া বিজনেস ফোরামেও ভাষণ দেবেন। সেন্ট স্পাস চার্চও পরিদর্শন করবেন তিনি। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি রোমানিয়া পৌঁছবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে পানামার বিদেশমন্ত্রী জাভিয়ের এডুয়ার্ডো মার্টিনেস আচা ভাস্কুয়েজের সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে কথা বলেছেন। ডক্টর জয়শঙ্কর লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পানামার গুরুত্বের কথাও তুলে ধরেন। দুই নেতা ব্যবসা বাণিজ্য, উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ একাধিক আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। এর আগে শ্রী জয়শঙ্কর বলেন, পানামার বিদেশমন্ত্রীর ভারত সফর দুদেশের মধ্যে সাম্প্রতিক উচ্চ পর্যায়ে যোগাযোগের ধারাবাহিকতাকে আরও এগিয়ে দেবে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হবে বলে মন্তব্য করেন তিনি।
1: We hope that your visit will further strengthen our relationship across all domains. We had met recently during the 5th India-SICOM ministerial meeting, which the two of us had co-chaired. Your current visit builds on the momentum of high-level exchanges that we've had, and I believe that both our governments, both our leaders are very keen at deepening and widening our partnership.
0: ইউক্রেনের ওডেসা বন্দর থেকে রওনা হওয়ার সময় এমভি গোল্ডেন লিও জাহাজে হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় চার ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন এবং গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সময় ওই জাহাজে 5 জন ভারতীয় সহ মোট 17 জন ক্রু সদস্য ছিলেন। বাণিজ্যিক জাহাজে হামলা চালানো, নিরীহ নাগরিকদের জীবন বিপন্ন করা কিংবা নৌ চলাচল ও বাণিজ্যে বাধা সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয় বলে মন্ত্রক জানিয়েছে। পাশাপাশি বিদেশমন্ত্রক বলেছে, ইউক্রেনে অবস্থিত ভারতীয় মিশন যথাযথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। ভারত সরকার নিহত ভারতীয় নাগরিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকমের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলা হয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানোর জন্য ইরানের সামরিক তৎপরতা প্রতিহত করার উদ্দেশ্যেই নতুন করে এই আক্রমণ। এর আগে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানায় যে তাদের নৌবাহিনী মার্কিন হামলার পাল্টা জবাবে বাহরিন ও কুয়েতে 3 রাউন্ড ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। IRGC-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রাথমিকভাবে তারা বাহরিনে আলশাখির বিমান ঘাঁটিতে আক্রমণ চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহৃত ড্রোন, রক্ষণাবেক্ষণ ও রিপেয়ার হ্যাঙ্গার ধ্বংস করে দিয়েছে। দ্বিতীয় পর্যায়ে তারা বাহরিনের সলমন বন্দরে মার্কিন টাস্কফোর্সের 59টি জলযান লক্ষ্য করে হামলা চালায়, সবকটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কুয়েতে আরিফজান ক্যাম্পে মার্কিন নৌবাহিনীর বিশেষ কমান্ডোদের ওপর বিমান হামলা চালানো হয়, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে বাহরিনের বিদেশমন্ত্রক ইরানের পরপর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা করেছে। গুরুত্বপূর্ণ

অসামরিক পরিকাঠামো লক্ষ্য করে এই হামলার ঘটনায় যেভাবে সাধারণ নাগরিকদের প্রাণ হারাতে হয়েছে তাতেও শোক ব্যক্ত করা হয়েছে মঞ্চকের পক্ষ থেকে। কুয়েতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তাদের অসামরিক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করার জন্য ইরান ড্রোন হামলা চালায় কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আফগানিস্তানের পূর্বাঞ্চলের নুরিস্তান প্রদেশে ভারী বৃষ্টির জেরে হরপাবানে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে, আহত 80 জন, 100 বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। আফগানিস্তানের জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ হাম্মাদ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, বন্যায় ওই প্রদেশের গুরুতর ক্ষতি হয়েছে, উদ্ধার অভিযান চলছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সাধারণ জনজীবন ব্যাহত। বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় এক মহিলা ও তার 2 শিশুসহ 11 জন প্রাণ হারিয়েছেন, ফলে গত 3 দিনে মৃতের সংখ্যা বেড়ে 23-এ দাঁড়ালো। বন্যা দুর্গত রাজৌরি ও পুঞ্চ জেলায় অবিরাম ভারী বৃষ্টির কারণে উদ্ধার ও ত্রাণ কাজ ব্যাহত হচ্ছে, এখনও অন্তত 7 জন নিখোঁজ রয়েছেন। কেন্দ্রশাসিত অঞ্চলটির বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসের পরিস্থিতির পর্যালোচনা করেছেন উপরাজ্যপাল মনোজ সিনহা। ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে এনডিআরএফ এবং এসডিআরএফ, জম্মু কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী সহ জরুরি পরিষেবা দলগুলিকে মোতায়েন করা হয়েছে। শোক সন্তপ্ত পরিবারগুলিকে তাৎক্ষণিক সহায়তা প্রদানের লক্ষ্যে রাজৌরি ও পুঞ্চ এই 2 সীমান্তবর্তী জেলায় বৃষ্টিজনিত ঘটনায় নিহত প্রত্যেকের নিকট আত্মীয়কে 6 লক্ষ টাকা করে এককালীন আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। মেঘালয়ের মহেন্দ্রগঞ্জ এবং রিভোই জেলায় একটানা বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত, একাধিক নিচু এলাকা জলমগ্ন। রিভোই জেলায় ভূমিধ্বস ও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মাওহাটি বিধানসভা কেন্দ্রের উমলাম ফ্লাং গ্রামে ধসে ক্ষতিগ্রস্ত একটি বাড়িতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে 1 শিশুর মৃত্যু হয়েছে, পরিবারের আরও 3 সদস্য আহত। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। উমলিং ও উমলাদহের একাধিক গ্রামে জল ঢুকে বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। প্রবল বৃষ্টিতে উমলিং পাথরখমা সড়কের একাধিক অংশ ভেঙে যাওয়ায় যান চলাচল স্তব্ধ। রাজ্যে বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় প্রশাসন সতর্কতা জারি করেছে। অসমে অবিরাম বৃষ্টির কারণে গুয়াহাটির একাধিক এলাকা ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। মালিগাঁওয়ের গোশালা এলাকার মাধবদেবনগরে ধসের ঘটনায় 4 জন আহত। কামাখ্যা মন্দিরগামী সড়কের একাধিক জায়গাতেও ভূমিধসের খবর মিলেছে। লাদাখে ভারী বর্ষণ অব্যাহত, আকস্মিক বন্যায় কার্গিলের বিভিন্ন অংশে কৃষিজমি জলের তলায়, যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। আবহাওয়া দপ্তর হিমাচল প্রদেশের বেশ কিছু এলাকায় আজ অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এর প্রেক্ষিতে কাংড়া, মান্ডি ও সিরমৌর জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আজ ছুটি ঘোষণা করা হয়েছে। আবহাওয়া দপ্তর ছাম্বা, কাংড়া, কুল্লু, মান্ডি ও সিরমৌর জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। ডাকযোগে ভোটদান বা পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও সহজলভ্য করে তুলতে নির্বাচন কমিশন কলকাতায় আজ এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মিনা এর উদ্বোধন করবেন। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট এবং ইন্টারন্যাশনাল আইডিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে পশ্চিমবঙ্গের 24টি নির্বাচনী জেলার আধিকারিকরা উপস্থিত থাকবেন। ভারতের পাশাপাশি অন্যান্য দেশের নির্বাচনের সঙ্গে যুক্ত প্রশাসনিক আধিকারিক, নীতি নির্ধারক, শিক্ষাবিদ এবং নির্বাচন বিশেষজ্ঞরা অংশ নেবেন এতে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে চলতি বছরের জুন মাসে প্রায় 55 কোটি ব্যবহারকারী ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই এর সঙ্গে যুক্ত হয়েছেন। লোকসভায় গতকাল প্রশ্নোত্তর পর্বে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, 2025-26 অর্থবর্ষে ইউপিআই এর মাধ্যমে লেনদেনের পরিমাণ বেড়ে হয়েছে 24,162 কোটি। ইউপিআই নির্ভর আর্থিক লেনদেন ব্যবস্থাকে নিরাপদ ও স্বচ্ছ করতে সরকার, আরবিআই ও ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। প্রধান প্রধান শিল্পক্ষেত্রের যৌথ সূচক আইসিআই জুন মাসে 5% বৃদ্ধি পেয়েছে, 5 মাসের মধ্যে যা সর্বোচ্চ। চলতি বছর মে মাসে এই বৃদ্ধির পরিমাণ ছিল 3.2%। শিল্প ও বাণিজ্য মন্ত্রকের এক পরিসংখ্যানে জানা গেছে, আলোচ্য মাসে আকরিক লৌহর উৎপাদন বেড়েছে প্রায় 44%, বিদ্যুৎ ও সিমেন্টের উৎপাদন বেড়েছে 9.8% করে, ইস্পাত উৎপাদন 4.6% এবং বার্ষিক ভিত্তিতে কয়লার উৎপাদন 1.4% বৃদ্ধি পেয়েছে। এফআইএইচ যুব হকি চ্যাম্পিয়নশিপে ভারতের সাব জুনিয়র পুরুষ ও মহিলাদের দল জয় দিয়ে তাদের যাত্রা শুরু করেছে। মহিলা দল প্রতিযোগিতার শুরুর ম্যাচে কাজাখস্তানকে 8-3 গোলে পরাজিত করেছে।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসেডোনিয়ায় পৌঁছেছেন।

0: তিনি আজ সেখানকার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পানামার বিদেশমন্ত্রীর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে দুদেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলাপ আলোচনা করেছেন। খবর শেষ হলো, এরপরের খবর 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন রঙিন মাছের চাষ ও উৎপাদন। এ বিষয়ে বলছেন কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থা সমতুল্য বিশ্ববিদ্যালয় কলকাতা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস।
1: আমরা রঙিন মাছ বলতে বুঝি, আমরা দেখে থাকি বিভিন্ন জায়গাতে এবং অনেকে বাড়িতে রাখেন, যে অ্যাকোরিয়ামে যে সমস্ত সুন্দর সুন্দর রং এবং তাদের স্বভাবযুক্ত মাছ সেগুলোকে বোঝায়। তো এটা আমাদের দ্বিতীয় বৃহত্তম একটা আমাদের হবি বা শখ, এই রঙিন মাছকে রাখা, এবং এর মাধ্যমে আমরা বিশেষ করে মনের খুব শান্তি পাই অনেকে আমরা। তো এই রঙিন মাছ কিন্তু চাষও হয় এবং এদের উৎপাদন করা যায়। এর উৎপাদন করে একটা ভালো অর্থকরী, বিশেষ করে গৃহপালিত কার্যকলাপ হিসাবে এটা একটা ভালো অর্থকরী দিক, এবং আমাদের দেশ এই রঙিন মাছ চাষের দিকে অনেকটা এগিয়ে গেছে এবং আমাদের সম্ভাবনাও প্রচুর। আমাদের যেমন দেশীয় চাহিদা রয়েছে, এর সঙ্গে সঙ্গে বিদেশেও এই মাছ প্রচুর আমাদের দেশ থেকে বিদেশে রপ্তানি হয়। তো আমাদের এই মাছগুলো, বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে আমাদের, সেই প্রজাতির মাছগুলোকে বিশেষ করে, যেমন আমাদের দেশি প্রজাতিও কিছু রয়েছে, সঙ্গে সঙ্গে বিদেশি প্রজাতিও কিছু আছে, যেগুলো সহজেই গৃহপালিত রূপে আমাদের কয়েকটা জেলাতে একটা মানে ইন্ডাস্ট্রি হিসাবে, ক্ষুদ্র কুটির শিল্প হিসাবে এর কার্যকলাপ চলছে। যেমন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, নদিয়ার কিছু অংশ এবং বর্তমানে উত্তরবঙ্গেরও জেলাগুলোতে কিছু কিছু চাষি এবং ভাই এবং বোনেরা বা মায়েরা তারা করছেন। এই মাছগুলোকে বিশেষ করে আমাদের দেশি মাছগুলোর মধ্যে পুঁটি জাতীয় অনেক মাছ রয়েছে, চাঁদা মাছ রয়েছে, তারপরে তেচোখা মাছ রয়েছে, যেগুলো প্যাকাল মাছ, গুতুম মাছ, এগুলো আমাদের দেশীয় প্রজাতি রয়েছে। এর সঙ্গে সঙ্গে বিদেশি প্রজাতি অনেক আছে, যেগুলো আমরা জানি গাপ্পি, মলি, প্ল্যাটি, তার সঙ্গে সঙ্গে আমাদের গোল্ড ফিশ খুব জনপ্রিয় মাছ, তারপরে অ্যাঞ্জেল, এই সমস্ত মাছ কিন্তু যথেষ্ট বাজার রয়েছে। এর সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু খুব উচ্চ মূল্যের নয়, এর সঙ্গে সঙ্গে উচ্চ মূল্যেরও কিছু প্রজাতি যেগুলো আমরা এখন সেগুলো আমরা তার উপর জোর দিচ্ছি, যেমন গোল্ড ফিশেরই কিছু ভ্যারাইটি যাদের দু তিন রকম রং দেহে, তারপরে রয়েছে আমাদের ব্ল্যাক শার্ক, রেড টেল ব্ল্যাক শার্ক, তারপরে রেনবো শার্ক, সিলভার শার্ক, তারপরে প্যারট ফিশ, এই সমস্ত মাছ কিন্তু আমাদের চাষি ভাইয়েরা করতে পারেন এবং এর প্রযুক্তিও আছে, কিন্তু সহজেই বাড়িতে করতে পারেন গোল্ড ফিশ, এর সঙ্গে সঙ্গে অ্যাঞ্জেল এবং যে সমস্ত আমি ছোট ছোট মাছ বললাম, গাপ্পি, মলি, প্লাটি, সেইগুলোকে নিয়ে সহজেই আমাদের চাষি ভাইয়েরা এবং চাষি মায়েরা বাড়িতে ছোট ছোট ট্যাঙ্ক বানিয়ে এবং উৎপাদন করতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি একটা ছোট একটা ইউনিট যদি করা হয়, সেখান থেকে প্রায় 10-15 হাজার টাকা প্রতি মাসে আমাদের লাভ আসতে পারে। তো গ্রামীণ অর্থনীতি বিকাশের ক্ষেত্রে এই রঙিন মাছ চাষ একটা বড় ভূমিকা আমাদের দেখিয়েছে এবং এর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো আমাদের কলকাতা এই রঙিন মাছ চাষের বিদেশে রপ্তানির হচ্ছে একটা ভারতের মধ্যে সবচেয়ে বড় হাব বা কেন্দ্র। কলকাতা থেকে প্রচুর মাছ যেগুলো বিদেশে যায় এবং বিদেশ থেকেও আমাদের এখানে আসে, তো সেই হিসেবে এই মাছের কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলোতে উৎপাদন করে প্রচুর চাষি ভাই এবং চাষি মায়েরা আছে যারা সরাসরি কলকাতায় এর বাজারজাত করে থাকে। এবং কলকাতায় আমরা জানি আমাদের সবচেয়ে বড় পেট মার্কেট, যেটা আমরা হাতিবাগানে জানি, গালিফ স্ট্রিট, সেখানেও কিন্তু সরাসরি এই মাছ বিক্রয় করা যায়। তো সেই দিকে লক্ষ্য রেখে রঙিন মাছ সহজেই করা যায়, এর কিন্তু রোগ ব্যাধি খুব বেশি হয় না। শুধুমাত্র আমাদের লক্ষ্য রাখতে হবে যে জলটাকে, জলের যে পরিবেশ, জলের গুণাবলী, সেগুলোকে ঠিক রেখে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হয়, করে এদেরকে নির্দিষ্ট খাবার দিয়ে এই মাছগুলোকে করা হয়। এবং কিছু কিছু মাছ আছে যেগুলো সহজেই এর নিজেরাই আমাদের চাষি ভাইরা বাচ্চা উৎপাদন করে বড় তৈরি করে সেগুলোকে বিক্রি করতে পারেন। তো এই মাছগুলো আমাদের প্রায় 10 টাকা থেকে কিছু কিছু মাছ 50-100 টাকা পর্যন্ত বিভিন্ন ভ্যারাইটির মাছ বিক্রি হয়ে থাকে প্রতি পিস হিসাবে। তো সেই দিকে লক্ষ্য রেখে আমাদের কিছু কিছু সফল চাষি এবং ভাইয়েরা আছেন যারা রঙিন মাছকে জীবিকা হিসাবে নিয়েছেন, এবং এই আমাদের পার্শ্ববর্তী জেলা হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনায় এরকম সফল চাষি ভাই এবং মায়েরা তারা রঙিন মাছের গ্রাম হিসাবে তারা পরিচিত। তো সুতরাং আর্থসামাজিক উন্নয়নে রঙিন মাছ চাষ একটা যথেষ্ট বড় ভূমিকা নিয়ে আসছে।
0: শুনলেন রঙিন মাছের চাষ ও উৎপাদন, এই বিষয়ে বললেন কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থা সমতুল্য বিশ্ববিদ্যালয় কলকাতা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কৃষিকাজের জন্য জল হওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলাগুলির বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাগুলির অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সতর্কবার্তায় জানানো হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলার দু এক জায়গায় 7-11 সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাগুলির দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা আছে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন। আজকের চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: এখন শুনবেন আপনার স্বাস্থ্য। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন লুপাস কি দেখে চিনবেন, বলছেন রিউমাটোলজিস্ট চিকিৎসক অর্ঘ্য চট্টোপাধ্যায়।
2: আজকে যে অসুখটা নিয়ে আমরা কথা বলবো তার নাম লুপাস বা এসএলই। এসএলইকে বলা হয় ডিজিজ অফ থাউজেন্ড ফেসেস, মানে একটা অসুখ তার হাজার রকমের লক্ষণ। এসএলই এক ধরনের অটোইমিউন অসুখ, যেখানে বডি নিজেই নিজেকে চিনতে না পারার জন্য বিভিন্ন জায়গা বডির এফেক্ট করতে থাকে। এটা কাদের হয়ে থাকে? এটা সাধারণত কম বয়সী মহিলাদের হয়ে থাকে, ইউজুয়ালি 25-45, এই বয়সকালটাতে সব থেকে বেশি হয়ে থাকে। একদম ছোট শিশুরও হতে পারে, বৃদ্ধ বয়সেও হতে পারে, কিন্তু এই 25-45 এই বয়সটাতেই সর্বাধিক এই রোগের প্রকোপ দেখা যায়। এবং আর পাঁচটা অটোইমিউন অসুখের মতন এসএলই বা লুপাসও সাধারণভাবে মহিলাদের অনেক বেশি দেখা যায়, বেশি হারে দেখা যায়, এবং কোনো কোনো ক্ষেত্রে 8:9:1, মানে 8-9 জন মহিলার হলে একজন পুরুষের হয়, এই রেশিওতে এতটাই বেশি মহিলাদের হয়ে থাকে। কারণ এক্ষেত্রে বিভিন্ন জিনগত কারণ এবং মহিলাদের যে হরমোন ইস্ট্রোজেন জাতীয় যেসব হরমোন বেশি থাকে তার জন্য এই লুপাসের প্রকোপ মহিলাদের বেশি হয়ে থাকে। কী কী লক্ষণ দেখে বুঝবেন? এবার প্রথমে আমরা যেটা বললাম, লুপাসকে বলা হয় ডিজিজ অফ থাউজেন্ড ফেসেস, কারণ এটা এমন একটা অটোইমিউন অসুখ। অটোইমিউন কথাটার মানে আমরা জানি যে অটোইমিউন মানে সেই ধরনের অসুখ যেটা বডি নিজেই নিজেকে আঘাত করার জন্য বা অ্যাটাক করার জন্য যে ধরনের অসুখগুলো হয় সেগুলোকে অটোইমিউন অসুখ বলে। লুপাসের ক্ষেত্রে এমন একটি অটোইমিউন অসুখ যেটা বডির যে কোনো জায়গায় এফেক্ট করতে পারে। মানে লুপাসের শুরুটা হতে পারে একটা সাধারণ বারবার মানে প্রচুর চুল পড়ে যাচ্ছে বা স্কিনে র্যাশ হচ্ছে, স্পেশালি মুখের উপর বা গালের উপর একটা র্যাশ হয় যেটাকে বাটারফ্লাই র্যাশ বলা হয়, সেটা লুপাসের একটা বিশেষ লক্ষণ। মুখের মধ্যে বা তালুর মধ্যে ঘা হওয়া, গা হাত পায়ে র্যাশ বেরোনো, জয়েন্টে জয়েন্টে ব্যথা, স্পেশালি যে জয়েন্টের ব্যথাগুলো সকালে ঘুম থেকে উঠে কষ্ট বেশি হচ্ছে, হাত মুঠ করতে অসুবিধা হচ্ছে, তার সাথে দীর্ঘদিন জ্বর ছাড়ছে না, সেই জ্বরের কোনো কারণ পাওয়া যাচ্ছে না, কিংবা শুকনো কাশি, শ্বাসকষ্ট, হার্টের মধ্যে জল জমে যাওয়া, লাংসের মধ্যে জল জমে যাওয়া, স্পেশালি কিডনির সমস্যা, সেই কিডনির সমস্যার প্রাথমিক লক্ষণ হিসেবে দেখা যায় যে কিডনি দিয়ে প্রোটিন বেরিয়ে যাচ্ছে বলে প্রচুর ইউরিনে ফেনা হচ্ছে। তো এই ধরনের বিভিন্ন ধরনের লক্ষণ নিয়ে, তাছাড়াও মাসেল এফেক্ট করার জন্য মাসেল উইকনেস বা দুর্বলতা, মানে বসা থেকে উঠতে অসুবিধা, বা কোনো কোনো ক্ষেত্রে রক্তের যে কোষগুলি আছে সেগুলো এফেক্ট করলে রক্ত কমে যাওয়া, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বারবার তাকে রক্ত দিতে হচ্ছে, রক্ত দিলেও রক্ত কমে যাচ্ছে এবং তার কোনো কারণ পাওয়া যাচ্ছে না, বা প্লেটলেট কমে যাচ্ছে, প্লেটলেট তার ওষুধপত্র খাচ্ছে, ওষুধ দিচ্ছে, প্লেটলেট আবার কমে যাচ্ছে কিছুদিন পরে। তো এই ধরনের লক্ষণ নিয়েও লুপাস আসতে পারে। সেই জন্য যদি কোনো মানুষের, স্পেশালি এই যে বয়স গ্রুপটা বললাম 25-45, এই বয়সকালে এই ধরনের সিমটম এবং একসাথে বলা হয় যে অনেকগুলো অর্গানের সিমটম যদি আসে বা কোনো সিমটম যদি বারবার আসে, যেমন ধরুন বললাম রক্ত কমে যাচ্ছে, সেই রক্ত ব্লাড দিচ্ছে আবার রক্ত কমে যাচ্ছে, বারবার রক্ত কমে যাচ্ছে এবং তার কোনো কারণ পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে দেখতে হবে আন্ডারলাইন কোনো অটোইমিউন অসুখ বা লুপাসের মতন কোনো অসুখ আছে কিনা। বা একই সাথে অনেকগুলো অর্গান এফেক্ট করছে, একই মানুষের চুল পড়ে যাচ্ছে ভীষণভাবে, মুখে ঘা হচ্ছে, জ্বর আসছে, গায়ে র্যাশ বেরোচ্ছে, জয়েন্টে জয়েন্টে ব্যথা হচ্ছে, তাহলেও আমাদের চিন্তা করতে হবে এই লুপাসের মতন অন্তর্নিহিত কোনো অটোইমিউন অসুখ আছে কিনা। এইগুলো জানা আমাদের ভীষণ জরুরি, কারণ যে বয়স গ্রুপটার কথা বললাম সেটা আমাদের ভীষণ প্রোডাক্টিভ এজ গ্রুপ, এবং এই এজ গ্রুপে একজন মহিলা সে মা হন, সে একটা ফ্যামিলির পুরো মায়ের উপর ডিপেন্ডেন্ট, এবং অনেক ক্ষেত্রে এটা সচেতনতা না থাকার জন্য আমরা দেখেছি যে রোগগুলো ভীষণ বাড়াবাড়ি হয়ে যাওয়ার ফলে যখন অনেকগুলো অর্গান একসাথে এফেক্ট করে ফেলে তখন সেটাকে ফিরিয়ে আনা, নর্মাল জায়গায় করাটা খুব ডিফিকাল্ট হয়। সেই জন্য এই সমস্ত অটোইমিউন অসুখের মতন লুপাসেও যত আর্লি ডায়াগনোসিস হবে, যত আর্লি অসুখগুলো ধরা পড়বে, আজকের দিনে যে ধরনের ওষুধপত্র অ্যাভেলেবেল আছে তাতে একজন মানুষ একদম সম্পূর্ণ নর্মাল জীবনযাপন করতে পারবে। একজন মহিলা, একসময় ছিল লুপাস থাকলে প্রেগনেন্সি নেওয়া যেত না, এখনকার দিনে প্ল্যান করলে একদম নর্মাল লাইফ লিড করতে পারবে, নর্মাল প্রেগনেন্সি নিতে পারবে, সমস্ত কিছু নর্মাল করতে পারবে। শুধুমাত্র এই অসুখগুলো সচেতনতা দরকার, সচেতন হলেই অসুখগুলো তাড়াতাড়ি ধরা পড়বে, তাড়াতাড়ি ধরা পড়লেই সময় মতন চিকিৎসা হলে একদম সুস্থ নর্মাল জীবনযাপন করা যাবে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন লুপাস কি দেখে চিনবেন, বললেন রিউমাটোলজিস্ট চিকিৎসক অর্ঘ্য চট্টোপাধ্যায়।

0: far and away. The best prize that life has to offer is the chance to work hard at work worth doing. Theodore Roosevelt. এ জীবন আমাদের অনেক কিছু দেয়, কেড়েও নেয় কত কিছু, কিন্তু আমাদের এ জীবনকে আমাদের প্রতি জীবনের দেওয়া সবচেয়ে দামি উপহারখানি কি? থিওডর রুজভেল্ট তিনি বলছেন, এই জীবনের তোমাকে দেওয়া সবচেয়ে বড় উপহারখানি হলো কোনো মূল্যবান কাজ করতে পারার সুযোগ। কত না মুহূর্ত আমরা কাটাই, আমরা হেলায় হারাই, কত না কাজ আমরা করে যাই সারা জীবন ধরে, কিন্তু থিওডর রুজভেল্ট বলছেন, যদি কোনো মূল্যবান কাজ করতে পারো, অন্তত মূল্যবান কোনো কাজ করার সুযোগ পেতে পারো, মনে করবে এই সুযোগখানি জীবনের দেওয়া তোমাকে সবচাইতে বড় উপহার। আসুন এমন কিছু কাজ করে যাই যে কাজ নাকি রুজভেল্টের কথায় দ্য ওয়ার্ক ওয়ার্থ ডুইং, কিছু ভালো কাজ, কিছু মূল্যবান কাজ, দাগ রেখে যাওয়ার মতন কিছু কাজ। স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের প্রাত্যহে কীর্তনপারে, জানাই সুপ্রভাত।
1: প্রতি সকালের মতোই আজকের দিনের কথা দিয়ে শুরু করি। কলকাতার নাগরিক জীবন যাপনের জন্যে গ্রাম বাংলায় তখন উত্তাল ঢেউ, ব্রাহ্ম আন্দোলন ও বিধবা বিবাহ আন্দোলনের ধারা বইছে, পরাধীনতার শৃঙ্খল মুক্ত করার ক্ষীণ প্রচেষ্টাও মানুষের মধ্যে নেই। এমন সামাজিক পরিস্থিতিতে কলকাতার কাছে খিদিরপুর অঞ্চলে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। ওরিয়েন্টাল সেমিনারিতে পড়া শেষ করে তিনি হিন্দু স্কুলে ভর্তি হন। ছাত্রজীবনেই তাঁর বাগ্মিতার পরিচয় পাওয়া যায়, সবকিছুতেই তাঁর নেতাসুলভ মনোভাব প্রকাশ পেত। কিছুদিন বিভিন্ন অ্যাটর্নি অফিসে শিক্ষানবিশী করার পর 1864 সালে রুস্তমজি জিজিভাই বৃত্তি নিয়ে বিলেতে যান। এ সময় প্রবাসী ভারতীয় বিপ্লবীদের সহযোগিতায় তিনি লন্ডনে ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করে তার প্রথম সম্পাদক হন। 1868 ব্যারিস্টারি পরীক্ষায় সাফল্য লাভ করে দেশে ফিরে কলকাতা হাইকোর্টে আইনের ব্যবসায় যোগ দেন। ভারত সরকার কর্তৃক কয়েকবার স্ট্যান্ডিং কাউন্সিল নির্বাচিত হন। 1871 সালে হিন্দু উইলস অ্যাক্ট 1870 সম্পাদনা ও প্রকাশ করেন। 1883 আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় দেশাত্মবোধের আবেগে ব্যক্তিগত ঝুঁকি নিয়ে সুরেন্দ্রনাথকে বিনা শর্তে মুক্ত করে নিয়ে এলেন। এ ঘটনার কিছুদিন পরেই ঘটল এক ঐতিহাসিক ঘটনা। 1885 সালে জাতীয় কংগ্রেস স্থাপিত হল। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় জাতীয় কংগ্রেসের সভাপতি হলেন। এই বছর বোম্বাইয়ে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে। তিনি এই সভায় সভাপতির আসন অলঙ্কৃত করেন। 1871 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ল ফ্যাকাল্টির প্রথম সম্পাদকও তিনি। 1893 থেকে 95 বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য ছিলেন। 1906 আজকের দিনে তিনি লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
0: প্রাত্যহিক দেশবন্দনা শুনব এবারে আজ সমবেত কণ্ঠে দেশবন্দনা।
2: রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে,
3: ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ।

0: সঙ্গ ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে হয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে
1: হয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর

0: আর কি দানব থাকিবে বঙ্গে,
1: দানব দলনি হয়ে উন্মাদিনী, আর কি দানব থাকিবে বঙ্গে,
0: দানব দলনি হয়ে উন্মাদ।

হরে আগুয়ান নিতে হয় মুকুন্দের নিয়রে সঙ্গে, হয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে। তাথই তাথই থই দৃমি দৃমি দং দং, তাথই তাথই থই দৃমি দৃমি দং দং, ভূত পিশাচ নাচে যোগী।

0: শুনলেন দেশবন্দনা। শুনছেন প্রাত্যহিকী। প্রাত্যহিকীতে এখন বিজ্ঞাপন, তারপর না হয় খুলে যাবে চিঠির ছাপে।
1: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: চাঁদের মায়া, সে মায়ায় আবিল প্রাত্যহিকের জুলাই মাসের দ্বিতীয় পক্ষ। আপনারা লিখছেন চিঠি, পাঠাচ্ছেন মেলে chitherjhapi.air@gmail.com, chitherjhanpi.air@gmail.com ইমেল আইডিতে। যদি ডাকযোগে চিঠি পাঠাতে চান, পাঠান প্রাত্যহিকে প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন্স, কলকাতা 700001 এই ঠিকানায়। ঝাঁপি খোলার পর প্রথম যে চিঠিখানি হাতে এলো, শুক্লা হালদার লিখছেন নয়াবাদ পঞ্চসায়র কলকাতা থেকে। আধেকু ঘুমে নয়ন চুমেছিল সে আমার চাঁদ, স্বপ্নাতুর চোখ মেলে জানলা দিয়ে পশ্চিমা আকাশে তাকাতেই একে বিস্ময়ে হেরি তাহারে। ছোট থেকেই চন্দ্রা হত আমি, সেই যে ঠাকুমা বলেছিল চাঁদের বুড়ি চরকা কাটে চাঁদের ভিতরে, আকাশে চাঁদ উঠলেই তাই খুঁজে বেড়াতাম চাঁদের বুড়িকে। খুঁজতে খুঁজতে কখন এক সময় চাঁদের আলোয় পরি হয়ে যেতাম আমি, জোছনা শাম্পানি ভেসে পাড়ি জমাতাম রূপকথার রাজ্যে। কিশোরীবেলায় পৌঁছে পরীর ডানা গেল কাটা, কিন্তু চাঁদনি রাতে মনে মনে খেলাঘর বাঁধা হলো শুরু। আমার বিলাসী সুখ উদাসী দুঃখের নীরব সাক্ষী ওই নিশিথিনী। স্বভাবী মুখছোড়া আমি মনে সব অর্গল খুলে দিতাম চাঁদের আলোর কাছে, কিন্তু সেদিন ঘুমো ঘরে মনোহারিণী যে চাঁদকে দেখলাম তার অনুভূতি একেবারে আলাদা। একই স্বপ্ন একই মায়া, সংশয়ের দোলা জলে দুলতে দুলতে ঘুম জড়ানো চোখে চুপি চুপি বিছানা ছেড়ে নিঃশব্দে ছাদে চলে আসে, কারো যেন ঘুম না ভাঙে। নিটোল থালার মতো গোল মোহ।

0: ওই চাঁদের রূপমাধুরে প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে দেখব একা আপন মনে শেষ রজনীর কালির হালা আকাশের বুকে। সে তখন একেশ্বরী রূপলি আলোর ভেতর থেকে প্রস্ফুটিত হালকা লালচে দুটি তাকে করে তুলেছে আরো মোহময়ী। পূর্ণতার আনন্দে কান্না পাচ্ছিল আমার, এরই নাম তবে প্রেম। এরপর থাকে শুধু অপেক্ষা, দ্বিতীয়া বা তৃতীয়ার ওই এক ফালিক আস্তের মতো চাঁদকে দেখেই শুরু হয় দিন গোনার পালা, চতুর্থে পঞ্চমী ক্যালেন্ডারের পাতায় তারিখ দেখা। পূর্ণিমার দিনটি কাছাকাছি এলেই বেরিয়ে পড়া কোনো জঙ্গলের উদ্দেশ্যে, কোনো বেগবতী নদীর কাছে কিংবা কোনো ছোট্ট টিলার উপরে এক একান্ত কুটিরে। নির্জন রাতে কান পেতে রই, শন শন হাওয়ায় ভেসে আসে অরণ্যের সাথে চাঁদের নিভৃত আলাপন। দুচোখ ভরে দেখি স্রোতস্বিনীর জলে হীরক কুচির মতো তার ছড়িয়ে পড়া নকশা, আর শেষ প্রহরে টিলার উপরে সেই অপূর্ব মায়াবী চাঁদ দেখা দিলে দু বাহু প্রসারিত আমার, তাকে নতুন করে পাব বলে রাতের বেলা গান আসে মোর মনে। পূর্ণ চাঁদের মায়ায় আজি ভাবনা আমার পথ ভোলে। শুক্লা হালদার, তার চিঠি পড়লাম। চিঠি লিখেছেন নয়াবাদ পঞ্চশায়র কলকাতা থেকে।
1: সুহৃদ প্রাত্যহিকীকে লিখছেন অরুণাংশু প্রধান, গ্রাম পোস্ট মুরাদপুর, পূর্ব মেদিনীপুর থেকে। আমাদের কাছে চাঁদ কেবল আকাশের একটি উপগ্রহ নয়, চাঁদ আমাদের অনুভূতি, কল্পনা, ভালোবাসা, বিস্ময় ও জ্ঞানের এক চিরন্তন প্রতীক। জন্মের পর থেকেই চাঁদের সঙ্গে আমাদের পরিচয় শুরু হয় মায়ের কোলেই। আয় আয় চাঁদ মামা, এই ছড়া শুনতে শুনতেই শিশু মনে জন্ম নেয় চাঁদের মায়া, তাকে আপনজন ভাবার নির্মল অনুভূতি। সে হয়ে ওঠে গল্পের সঙ্গী, ঘুম পাড়ানি গানের সুর, অসংখ্য কল্পনার রাজ্যে প্রবেশের দরজা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কৈশোরে চাঁদ হয়ে ওঠে কবিতার উপমা, মোহময়ী, প্রেমের নীরব সাক্ষী, একাকিত্বের সঙ্গী, নানা আবেগের প্রতীক, ঘটমান জীবন প্রবাহের নীরব সাক্ষী। পূর্ণিমার আলোয় যেমন প্রেম আরো গভীর হয়েছে, প্রেমিকা হয়েছে বিধুমুখী, আবার মেঘে ঢাকা চাঁদের অন্ধকারে একাকিত্ব বিচ্ছেদ বেদনা হয়েছে আরো তীব্রতর। প্রিয় মানুষটি দূরে থাকলে আকাশের চাঁদ যেন একমাত্র বিরহ সঙ্গী হয়ে ওঠে। দূরত্বে থাকা দুজনের ভিন্ন ভিন্ন জীবন পথে এ যেন অদৃশ্য এক অনুভূতির সেতু গড়ে তোলে, দূরত্বকে সহসা অতিক্রম করার নীরব আশ্বাস যোগায়। আবার বিজন ভট্টাচার্যের দ্বিতীয়ার মরা চাঁদ কিংবা জীবনানন্দের কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না, যখন মরিয়া গেছে নদীর চড়ায়, তা ব্যক্তিকে জীবনের অন্য এক সত্যের মুখোমুখি দাঁড় করায়, সুকান্তর ঝলসানো রুটির মতো। এভাবেই সে আমাদের মনের ভাব ভাষা প্রকাশের এক অনন্য মাধ্যম, এক মহাজাগতিক সহমর্মী শ্রোতা। মানুষ কিন্তু শুধু অনুভূতির মধ্যেই থেমে থাকেনি, যে চাঁদ একদিন ছিল নাগালের বাইরে তাকেই জানার, ছোঁয়ার এবং তার রহস্য উদ্ঘাটনে মহাকাশ গবেষণার দীর্ঘ পথ পেরিয়ে মানুষ পৌঁছে গেছে চাঁদের বুকে। যে শিশুটি একদিন চাঁদমামার গল্প শুনে বড় হয়েছিল, সেই শিশুই আজ বড় হয়ে চন্দ্রযান পাঠানোর সাক্ষী। মায়ের মুখের ছড়া থেকে

0: চন্দ্রযান প্রেরণ, সব মিলিয়ে চাঁদের মায়া তাই আজও আমাদের আবেগ অনুভূতির অন্তরাকাশে উজ্জ্বল। আবার মানব সভ্যতার অগ্রগতির মহাকাশে এক অনন্ত আলোর দিশারি। প্রীতিময়তায় অরুণাংশু প্রধান, গ্রাম পোস্ট মুরাদপুর, পূর্ব মেদিনীপুর থেকে।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

চিঠি পূর্ব গোকুল মাইতি ক্ষীরপাই পশ্চিম মেদিনীপুর থেকে। চাঁদের ফেনায় ডুবে যাই, ডুবে যায় হৃদয়ের ঘর বাড়ি, বুকের খামার। চাঁদ বুঝি ধুমল আকাশে পেতে রাখে জ্যোৎস্নার এক মায়াবী ইন্দ্রজাল, আর সেই মায়াবী ইন্দ্রজাল ছোট থেকেই জড়িয়ে থাকে আমাদের জীবনের পরতে পরতে। চাঁদের মাটি আজ মানুষের হাতের মুঠিতে, তার বিজয় পতাকা উড়ছে চাঁদের আকাশে, তবু চাঁদ আছে তার শাশ্বত গরিমায়, মানুষের রোমান্টিক চেতনায়। চাঁদ আছে কল্পনার মায়ালোকে, যেন কোন স্বপ্নপুরীর অধরা মায়া বিষে। আজও অতি শৈশবে মায়েরা শিশুকে চাঁদ দেখায় গানের সুরে, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। চাঁদের বুড়ির চরকা কাটার গল্প কথা আজও ফুরিয়ে যায়নি, সেই অনাদিকাল থেকেই চাঁদ আছে মানুষের প্রাণে, আমাদের আনন্দ সুখে প্রেমে ভালোবাসায় কবির কবিতায় গানে। আহা, প্রেয়সীকে সাজাতে কর্ণে দোলাব তৃতীয়া তিথির চৈতি চাঁদের দোল, কি মধুর আরতি কবির প্রাণে। দেখেছি চাঁদনি রাতে শালমহুয়ার মাথায় মাথায় রূপশালী ধানের মাঠে ঝরে পড়া রূপলি চাঁদের কি অপরূপ মদিরা মায়া। সে এক আমার মন খারাপের একলা বিজন রাত, মাথার উপর শুক্লা দ্বাদশীর সপ্ত নীল চাঁদ, জ্যোৎস্নার হাঁস শুয়ে আছে চরাচর জুড়ে, হিম হিম কস্তুরী মাধুরী তার নরম পালুকে, সে মাধুরী মন খারাপ সরিয়ে চলকে ওঠে আমার হৃদয়ে। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে উছলে পরে আলো, দূরে কোথায় সেই থই থই আলোর মায়ায় ক্লান্তিহীন আকুলতা, চোখ গেল চোখ গেল। তবু কেন হায় চাঁদ, তুমি শিশু প্রাণে প্রিয়জন হারানোর এক আকাশ বিষাদ বয়ে আনো, সে বিষাদ ঝরে পড়ে কবির কলমে, বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শুলুক বলা কাজ লাগে।

দি কই, আর ওই যে ফুটপাথের আদুল গা ছেলেটা খোলা আকাশের নিচে শুয়ে আছে চাঁদের হিমানি গায়ে মেখে, কদিন ধরে উপসে আছে সে জানো নাকি চাঁদ, নীল কস্তুরি আভার চাঁদ, আজও তুমি এক ঝলসানো রুটি তার কাছে। তবু চাঁদ, কি স্নিগ্ধ কোমল তোমার এই মায়া ভরা জ্যোৎস্না ধারা, সে ধারায় ভিজি আমরা, ভিজি আর ভিজি।

0: গোকুল মাইতি ক্ষীরপাই পশ্চিম মেদিনীপুর থেকে লিখলেন এ চিঠি।
1: পশ্চিম মেদিনীপুর থেকে এবারে চলে আসব পূর্ব মেদিনীপুরে। হাতাবাড়ি কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন দেবপ্রসাদ মিশ্র। আমাদের জীবন জুড়ে সহস্র অদৃশ্য মায়ার বাঁধন। ছোটবেলায় সন্ধ্যার নক্ষত্র খচিত আকাশে তাকিয়ে দেখতাম চাঁদকে, দেখতাম চাঁদের কলার পাক্ষিক পরিবর্তন, দেখতাম তার সোনালি গায়ে কালো কালো ছোপের যে দাগ যাকে কলঙ্ক বলি তা আসলে গভীর খাদ। তবুও নিখাদ প্রেম আমাদের রয়ে গেছে আজও চাঁদের জন্য, আর থাকবে নাই বা কেন? সাহিত্যের আঙিনায় সুকান্ত ভট্টাচার্যের সেই বিখ্যাত লাইন, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, কিংবা কবি দীনেশ দাশের সেই অমোঘ লাইন, এ যুগের চাঁদ হলো কাস্তে, যেন বোধের অনুভবের চৌহদ্দির মধ্যে চাঁদকে আরও আপন করে এনে দেয়। বাস্তবিকই চাঁদ বড্ড মায়াময়। দিনের শেষে কর্মব্যস্ততার অবসানে যখন বিকেল গড়িয়ে গোধূলির আলো আঁধারির পড়ন্ত বেলায় ক্লান্ত শ্রান্ত হয়ে বাড়ি ফেরার পথ ধরি, তখন ঝিঁঝি ডাকা সন্ধ্যায় শান্ত স্নিগ্ধ জ্যোৎস্নায় পথ চিনে চাঁদকে সঙ্গী করে বাড়ি ফেরা। সবাই যখন ঘুমিয়ে পড়ে যে যার ঘরে, তখন কোনো কোনো দিন নির্ঘুম আমি খোলা ছাদে গিয়ে চাঁদের নরম জ্যোৎস্নায় ভেসে যাওয়া পরমা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি। মেঘ ও চাঁদের আলো আঁধারির লুকোচুরি খেলায় হঠাৎ নিশাচর পেঁচার গুরুগম্ভীর প্রহর গোনার সতর্ক ডাকে মুহূর্তে যেন খান খান হয়ে যায় রাতের নীরবতার মায়াবী মায়াজাল। সম্বিত ফেরে, নষ্ট ঘুমের খেসারত না দিতে সে রাতের মতো চাঁদকে বিদায় জানিয়ে নেমে আসি ছাদ থেকে। সমস্যা সংকুল দুর্দশাগ্রস্ত জীবনে এখনো আমার মনের কোণে আজন্ম লালিত চাঁদের মায়া দুদণ্ড শান্তি এনে দিতে পারে, এনে দিতে পারে মুগ্ধতার বাতায়নে সোনালি রোদ্দুরের পরশ। লিখলেন দেবপ্রসাদ মিশ্র, হাতাবাড়ি কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে।
0: কলকাতার নিউ টাউন থেকে চিঠি লিখছেন এবারে জন্মেঞ্জয় সাহু। মায়াময় চাঁদ জোছনার রঙে সাজালে এ চরাচর, স্বর্গ সুষমা নেমে আসে যেন মর্ত মাটির পর। মায়াবী আলোয় অপরূপা হয় বনানি ও পর্বত, ধলিকানা আর জোছনা কনায় হিরে জালে মিঠো পথ। স্নিগ্ধ আলোর ঝিকিমিকি সেতু আকাশ নদীর মাঝে, রঙিন ঢেউতে সাজে সমুদ্র অতি মনোহর সাজে। আলোর ফুলকি জোনাকির মুখ অভিমানে হয় কালো, অতি উজ্জ্বল চন্দ্র কিরণে মলিন তাদের আলো। নিজ বুকে রেখে কালো কলঙ্ক আলো দেয় চাঁদ সবে, এ চাঁদ মাহাত্ম্য কবিগুরুই তো গেয়েছেন সেই কবে। চাঁদের মায়ায় কোনোভাবে বাঁধা যে পড়েছে একবার, সে বাঁধন কাটা বড়ই কঠিন এ আমি বুঝেছি সার। প্রেমের কাঙাল কবির মতোই আমারও যে সাধ যায়, জোছনার সাথে চন্দন দিয়ে মাখাই প্রিয়ার গায়ে। দু চোখ ভরে দেখে দেখে ওই মোহিনী চাঁদের আলো, মরি যদি সে মরণ আমারও স্বর্গের চেয়ে ভালো। আমার বসত যে দিন কুটিরে সে এক এমনই বাড়ি, আসতে যে থায় জোছনা প্রিয়া করে না কখনো আড়ি। কেটে যায় রাত জোছনার সাথে, কথা আর সুরে সুরে। জীবনের যত দুঃখ ব্যথা সব চলে যায় দূরে। জ্ঞান বিজ্ঞান চন্দ্রাভিযানে নেই কোনো মাথা ব্যথা, ওসব বুঝি না, বুঝিতে চাই না, একটি শুধু কথা। জীবনের স্রোত সময় নদীতে যতদিন যাবে বয়ে, চাঁদের মায়াই থাকবে আমার বাঁচার রসদ হয়ে। জন্মেঞ্জয় সাহু, নিউ টাউন, কলকাতা থেকে।
1: চাঁদের হাট প্রাত্যহিকীতে লেখা পাঠিয়েছেন স্বপন কুমার প্রামাণিক, হানু ভূঁইয়া, পূর্ব মেদিনীপুর থেকে। শৈশবের মায়াবী রাতে ঠাকুরমার কোল থেকে চাঁদের চরকা কাটা বুড়ির মায়ায় ডুবেছি। মায়ের কোলে চাঁদের কপালে চাঁদ টিপ নিয়ে রাতের ঘুমে স্বপ্নের দেশ ছুঁয়েছি। দাদুর রূপকথা গল্পের আসরে চাঁদের পাহাড় ডিঙিয়েছি, ছড়ায় চাঁদ মামা ডেকেছি। যৌবনের মৌবনে জোছনা মেখেছি, আনন্দের ঘটে চন্দ্রকোষ ভরেছি, দুঃখের জর্জর চোখে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি দেখেছি। যেমন ভাবের ধারাভাষ্যেও চাঁদ সামলে রাখো জোছনাকে বলেছি, জোছনা ছাওয়া নিশীথে ভেসেছি, নিশি রাত বাঁকা চাঁদ আকাশের গায়ে, চিদাকাশে চিত্রল হয়েছে চিত্রকল্প, চাঁদ হেরিছে চাঁদ মুখতার সরসীর আরশিতে, চাঁদের সাম্পান চড়ে পাড়ি দিই উপমার ভাব রাজ্যে, চাঁদ ভুলে জোছনা যাচি অপরশ পরশে, চন্দ্রহার গড়ে দিয়ে মনোমিতাকে অপলক আবেগে দর্শন করি চন্দ্র বিনিন্দ বয়ানে। নিশিকান্ত শশধর কেবল একটা উপগ্রহ তো নয়, একটা ঘনীভূত আবেগ, একটা ভাব প্রকাশের বিপুল সম্ভার, একটা ছন্দের বন্ধন, একটা অলঙ্কারের ভাণ্ডার, মন খুলে কথা বলার সঙ্গী, একটা উদাত্ত সঙ্গীতের অনিরুদ্ধ বাসর। তখনই তো চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলি। হোক না কেন, মানুষের চাঁদের মাটিতে পদার্পণ, তবু শশীভূষণে নিশি ভুবন অনন্ত অব্যয় অক্ষর। চাঁদের মায়ায় কাব্য চাষী দিল খোলা হয় আবেশের বারান্দায়। আমি যামিনী, তুমি শশী হে ভাতিছ গগন মাছে, স্ফূর্তির বসন্তে অকাতর হই। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো। লিখলেন স্বপন কুমার প্রামাণিক, হানু ভূঁইয়া, পূর্ব মেদিনীপুর থেকে।

মালতী ভট্টাচার্য মণ্ডল অশোকনগর পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন। ছোট্ট শিশুটিকে কোলে নিয়ে সেই কোন আদ্যিকাল থেকে মায়েরা পরমাত্মীয় করে নিয়ে চাঁদকে আদরে গলায় আহ্বান জানান, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে।

চাঁদের পানে। আজও আমাদের মনের আকাশে আঁকা চিরন্তন এক ছবি, চাঁদের মায়ার অনন্য এক রূপ। এই পক্ষের বিষয় ভাবনা আমাকে আজ কিশোরী বেলায় ফিরিয়ে নিয়ে গেল এক লহমায়। আমাদের মাটির বাড়িটির লাগোয়া উঠোনে উন্মুক্ত আকাশের নিচে সন্ধেবেলায় চার ভাই বোনেরা পড়তে বসতাম, চাটাই কিংবা মাদুর বিছিয়ে হ্যারিকেনের আলোকে সঙ্গী করে। কোনো এক সন্ধ্যায় হয়তো জ্যোৎস্নার মায়াবী আলোয় ভরা পরিবেশে বেল ফুলের সুবাস মেখে দক্ষিণা বাতাস তার মৃদু পরশ দিয়ে যেত আমাদের। কোনো এক সময় মা এসে উপস্থিত হতেন তার সেলাইয়ের সরঞ্জাম নিয়ে। পড়াশোনার শেষে ভাই বোনেরা মায়ের সঙ্গ নিয়ে মেতে উঠতাম গানে গল্পে খুনসুটিতে।

0: মাথার উপরে ঝলমলে আকাশে মায়াবী চাঁদ নীরব সাক্ষী হয়ে থাকত আমাদের সেই আনন্দের যজ্ঞশালায়। বিনোদনের উপকরণ হিসেবে মুঠোফোন দূরদর্শন সে সময় অধরাই ছিল, ছিল কেবলমাত্র রেডিওর বিভিন্ন ধরনের অনুষ্ঠান শোনার অদৃশ্য হাতছানি। উন্মুক্ত আকাশের নিচে জ্যোৎস্নার আলো ভরা আঙিনায় বসে কোনোদিন বা সবাই মিলে নাটক শোনা, কিংবা কোনো কিংবদন্তি কণ্ঠের পরিবেশনায় ভরে যেত পরিবেশ। পূর্ণ চাঁদের মায়ায় আজি ভাবনা আমার পথ ভুলে। কোজাগরি পূর্ণিমা তিথিতে গঙ্গোত্রীর অতিথি নিবাসে রাত্রি যাপনের অভিজ্ঞতা চিরদিনের জন্য স্মৃতির ভাণ্ডার সমৃদ্ধ করে রেখেছে। কনকনে ঠান্ডার মধ্যেই বিছানা লাগোয়া কাচের জানালা দিয়ে দেখেছিলাম পূর্ণ চাঁদ তার মায়াজাল বিছিয়ে দিয়েছে যেন বিশ্ব চরাচরে। অনেক দূরে ধবধবে সাদা ধ্যানমগ্ন মৌন ঋষির মতো পাহাড়, চাঁদের অনন্য মায়ায় বন্দী হল আমার দুই জোড়া চোখ। মালতী ভট্টাচার্য মণ্ডল, অশোকনগর, পশ্চিম মেদিনীপুর থেকে।
1: জানিয়ে দেব আকাশ বাতাসের খবর, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি কম, সর্বনিম্ন ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৫%, সর্বনিম্ন ৭৭%। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৪.৪ মিলিমিটার।
0: শেষ করব প্রাত্যহিক আজ এখানেই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম
1: চন্দ্রজিৎ প্রামাণিক,
0: সঙ্গে শর্মিষ্ঠা সরকার। ভালো থাকবেন সকলে, নমস্কার।
1: নমস্কার।

0: সংসদীয় দলের সাপ্তাহিক সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ডিসিজিআই দেশে তৈরি ডেঙ্গুর প্রথম ভ্যাকসিন কিউডেঙ্গার বাজারজাত করার বিষয়ে ছাড়পত্র দিয়েছে। পশ্চিমবঙ্গে বার্ধক্য, বিধবা এবং ভিন্নভাবে সক্ষমদের জন্য ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করার বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। ডাকযোগে পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ করে তুলতে নির্বাচন কমিশন কলকাতায় আজ এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। ভারতের পিভি সিন্ধু চীনা ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে আজ খেলতে নামবেন। আজ সেই বিস্তারিত খবরে, তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসেডোনিয়ায় পৌঁছেছেন। কোনো ভারতীয় রাষ্ট্রপতির এটি প্রথম উত্তর ম্যাসেডোনিয়া সফর। সফরকালে শ্রীমতী মুর্মু ম্যাসেডোনিয়ার রাষ্ট্রপতি গর্ডানা সিলজানোভস্কার দাভকোভার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী হিস্ট্রিজান মিকোস্কি, সংসদের অধ্যক্ষ আফরিম গাসির সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে তাঁর। উত্তর ম্যাসেডোনিয়ার সংসদীয় বক্তব্য রাখবেন তিনি। ভারত উত্তর ম্যাসেডোনিয়া বিজনেস ফোরামেও তাঁর ভাষণ দেওয়ার কথা। সেন্ট স্পাস চার্চও পরিদর্শন করবেন তিনি। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি রোমানিয়া পৌঁছবেন। এর আগে গতকাল মলদোভার চিসিনৌতে অনুষ্ঠিত ভারত মলদোভা বিজনেস ফোরামে অংশ নিয়ে রাষ্ট্রপতি বলেন, তাঁর এই সফর রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার ভারতের প্রতিশ্রুতির প্রতিফলন। জ্বালানি ক্ষেত্রে ভারত ও মলদোভার মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বকেও স্বাগত জানান তিনি। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভায় বক্তব্য রাখবেন। সংসদের অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে পানামার বিদেশমন্ত্রী জ্যাভিয়ের এডুয়ার্ডো মার্টিনেস আচা ভাস্কুয়েজের সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে কথা বলেছেন। বৈঠকে ডক্টর জয়শঙ্কর লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পানামার গুরুত্বের কথাও তুলে ধরেন। দুই নেতা ব্যবসা, বাণিজ্য, উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সহ একাধিক আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। এর আগে শ্রী জয়শঙ্কর বলেন, পানামার বিদেশমন্ত্রীর ভারত সফর দুদেশের মধ্যে সাম্প্রতিক উচ্চ পর্যায়ে যোগাযোগের ধারাবাহিকতাকে আরও এগিয়ে দেবে।
1: We hope that your visit will further strengthen our relationship across all domains. We had met recently during the 5th India SICOM ministerial meeting, which the two of us had co-chaired. Your current visit builds on the momentum of high-level exchanges that we've had, and I believe that both our governments, both our leaders are very keen at deepening and widening our partnership.
0: ভারত দেশে তৈরি ডেঙ্গুর প্রথম ভ্যাকসিন অনুমোদন করেছে। ওষুধের গুণমান নির্ধারক কর্তৃপক্ষ ডিসিজিআই টাকেদা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়ার তৈরি ডেঙ্গুর ভ্যাকসিন কিউডেঙ্গার বাজারে বিক্রির অনুমতি দিয়েছে। মশাবাহিত রোগ ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে টাকেদা দাবি করেছে। 4 থেকে 60 বছর বয়সীদের এই ভ্যাকসিন দেওয়া যাবে। এক্ষেত্রে কোনো ব্যক্তি আগে ডেঙ্গুতে আক্রান্ত হলেও এই টিকা নিতে পারবেন। 4 ধরনের ডেঙ্গু ভাইরাসের ক্ষেত্রে এই টিকা কাজ করবে। ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, ব্রাজিল, ইন্দোনেশিয়া এবং আর্জেন্টিনা সহ 40টিরও বেশি দেশে এই ভ্যাকসিন অনুমোদিত হয়েছে। ইউক্রেনের ওডেসা বন্দর থেকে রওনা হওয়ার সময় এমভি গোল্ডেন লিও জাহাজে হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় 4 ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন এবং গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সময় জাহাজটিতে 5 জন ভারতীয় সহ মোট 17 জন ক্রু সদস্য ছিলেন। বাণিজ্যিক জাহাজে হামলা চালানো, নিরীহ নাগরিকদের জীবন বিপন্ন করা কিংবা নৌ চলাচল ও বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয় বলে জানিয়েছে মন্ত্রক। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে বার্ধক্য ও বিধবা ভাতা এবং ভিন্নভাবে সক্ষমদের জন্য ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করার বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। 1 অগস্ট থেকে তা কার্যকর হবে। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি এনএসপি এর আওতায় এই মাসিক ভাতা 500 টাকা করে বাড়ানো হল। পঞ্চায়েত দপ্তর থেকে গতকাল এই মর্মে এক নির্দেশিকা জারি করা হয়। এতে বলা হয়েছে, যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ভাতার টাকা পৌঁছে যাবে। উল্লেখ্য, রাজ্য সরকার আগেই ভাতা বৃদ্ধির কথা জানিয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের জনগণ যে ভরসা ও বিশ্বাস নিয়ে তাঁর সরকারকে নির্বাচিত করেছে, তাদের সেই

আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এখন উত্তর ম্যাসিডোনিয়ায়। আজ তিনি সে দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবেন। সংসদ ভবনে আজ এনডিএ

0: প্রত্যাশা পূরণ করাই তার সরকারের অঙ্গীকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 1993-এর 21 জুলাই পুলিশের গুলি চালনার ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের তদন্ত রিপোর্ট গতকাল বিধানসভায় পেশ করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে কমিশনের সুপারিশ কার্যকর না করা, রিপোর্ট প্রকাশে বিলম্ব এবং ক্ষতিপূরণ না দেওয়া সহ একাধিক অভিযোগ তোলেন তিনি। 21 জুলাইয়ের ওই ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ওই ঘটনায় আইনসম্মত ও পূর্ণাঙ্গ তদন্ত হয়নি, বহু গুরুত্বপূর্ণ নথিও পাওয়া যায়নি।
1: মহাকরণ থেকে সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র কেন পাওয়া যাচ্ছে না তা গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি। তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন? তিনি তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি। কমিশন বিচক্ষণতার সঙ্গে দেখতে পেয়েছে যে রাইটার্স বিল্ডিং থেকে বহু দূরে অবস্থানরত জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য গুলি চালনার প্রয়োজন ছিল না। রাইটার্স বিল্ডিং আক্রমণের আশঙ্কা কাল্পনিক ছিল, যেখানে গুলি চালনা হয়েছিল তাই রাইটার্স বিল্ডিং থেকে অনেক দূরে। যে গুলি চালনা হয়েছিল তার সবকটি ছিল অপ্রয়োজনীয়, উস্কানিবিহীন এবং অযৌক্তিক।
0: ডাকযোগে ভোটদান বা পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও সহজলভ্য করে তুলতে নির্বাচন কমিশন কলকাতায় আজ এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মিনা এর উদ্বোধন করবেন। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট এবং ইন্টারন্যাশনাল আইডিআর যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে পশ্চিমবঙ্গের 24টি নির্বাচনী জেলার আধিকারিকরা উপস্থিত থাকবেন। ভারতের পাশাপাশি অন্যান্য দেশের নির্বাচনের সঙ্গে যুক্ত প্রশাসনিক আধিকারিক, নীতি নির্ধারক, শিক্ষাবিদ এবং নির্বাচন বিশেষজ্ঞরা এতে অংশ নেবেন। জম্মু কাশ্মীরে একটানা বৃষ্টি, হর্পাবান ও ভূমিধসে গতকাল এক মহিলা ও তার 2 শিশুসহ 11 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে গত 3 দিনে মৃতের সংখ্যা বেড়ে হল 23, এখনও 7 জন নিখোঁজ। উপরাজ্যপাল মনোজ সিনহা কয়েকটি জায়গায় ইতোমধ্যেই পরিস্থিতি পর্যালোচনা করেছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা রাজৌরি ও পুঞ্চের মৃতদের পরিবার পিছু 6 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালতিস্তান এবং মুজাফফরাবাদের কিছু অংশে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, কোঙ্কণ ও গোয়া, মধ্য মহারাষ্ট্র, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। গুজরাট, ঝাড়খণ্ড, ওড়িশা, রাজস্থান, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং পশ্চিম মধ্যপ্রদেশের কিছু অংশেও ভারী বৃষ্টি হতে পারে। আফগানিস্তানের পূর্বাঞ্চলের নুরিস্তান প্রদেশে ভারী বৃষ্টির জেরে হর্পাবানে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে, আহত 80 জন, 100-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। আফগানিস্তানের জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ হাম্মাদ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, বন্যায় ওই প্রদেশের গুরুতর ক্ষতি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, তেহরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। সম্প্রতি জর্ডনে 2 জন ও ইরাকে 1 মার্কিন সেনা নিহত হবার পর গতকাল ইরানকে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। এদিকে ইতোমধ্যেই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেনকমের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলা হয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানোর জন্য ইরানের সামরিক তৎপরতা প্রতিহত করার উদ্দেশ্যেই নতুন করে এই আক্রমণ। এর আগে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানায় যে তাদের নৌবাহিনী মার্কিন হামলার পাল্টা জবাবে বাহরিন ও কুয়েতে 3 রাউন্ড ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। IRGC-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রাথমিকভাবে তারা বাহরিনের আল শাখির বিমানঘাটিতে আক্রমণ চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহৃত ড্রোন রক্ষণাবেক্ষণ ও রিপেয়ার হ্যাঙ্গার ধ্বংস করে দিয়েছে। চীনা ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজ শুরু হচ্ছে। ভারতের PV সিন্ধু আজ মহিলাদের সিঙ্গলসের রাউন্ড অফ 32 এ স্বদেশীয় উন্নতি হুদার মুখোমুখি হবে। দেবিকা সিহাগো প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে ভারতীয়দের মধ্যে রয়েছেন লক্ষ্য সেন, আয়ুষ শেট্টি এবং HS প্রণয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 3 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এখন উত্তর ম্যাসেডোনিয়ায়। আজ তিনি সেদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবেন। সংসদ ভবনে আজ এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, ডাকযোগে পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও সহজলভ্য করে তুলতে নির্বাচন কমিশন কলকাতায় আজ এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। পঞ্চায়েত এলাকায় ভিভিজি রামজি প্রকল্প দ্রুত চালু করার জন্য

0: পঞ্চায়েত আধিকারিক প্রধান ও সদস্যদের চার দিনের প্রশিক্ষণ কর্মসূচি আজ শুরু হচ্ছে নিউ টাউন কনভেনশন সেন্টারে। রাজ্যে বার্ধক্য, বিধবা ভাতা এবং ভিন্নভাবে সক্ষমদের জন্য ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করা হচ্ছে। 1 আগস্ট থেকে তা কার্যকর হবে। 1993-এর 21 জুলাই পুলিশের গুলি চালনার ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের তদন্ত রিপোর্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় পেশ করেছেন। এদিকে 21 জুলাইয়ের ওই ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ শহরে 3টি রাজনৈতিক সভার আয়োজন করা হচ্ছে। রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপ অক্ষরেখার কারণে বিভিন্ন জেলায় আজও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আসছে বিস্তারিত খবরে। ডাকযোগে ভোটদান বা পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও সহজলভ্য করে তুলতে নির্বাচন কমিশন কলকাতায় আজ এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট এবং ইন্টারন্যাশনাল আইডিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনে রাজ্যের 24টি জেলার আধিকারিকরা উপস্থিত থাকবেন। সম্মেলনের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মিনা। অনুষ্ঠানে পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ভিত্তিক প্রতিবেদন, ভোটের সততা বজায় রাখা, জালিয়াতি রোধ, নিরীক্ষা ব্যবস্থা, আইনি কাঠামো, প্রযুক্তি নির্ভর বিশেষ ভোটদান এবং দূরবর্তী ভোটদানের ভবিষ্যৎ নিয়ে একাধিক অধিবেশন হবে। ভারতের পাশাপাশি বিভিন্ন দেশের নির্বাচক প্রশাসক, নীতি নির্ধারক, শিক্ষাবিদ এবং নির্বাচন বিশেষজ্ঞরাও এতে অংশ নেবেন। পোস্টাল ব্যালট এবং বিশেষ ভোটদান ব্যবস্থাকে কিভাবে আরও অন্তর্ভুক্তিমূলক, সহজ প্রাপ্য ও সুরক্ষিত করা যায় তা নিয়ে মতবিনিময় হবে। আন্তর্জাতিক পর্বে নেপাল, আলবেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা সহ বিভিন্ন দেশের নির্বাচন বিশেষজ্ঞরা ভার্চুয়াল মাধ্যমে তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন। রাজ্য সরকার সব পঞ্চায়েত এলাকায় ভিভিজি রামজি প্রকল্প দ্রুত চালু করার জন্য পঞ্চায়েত আধিকারিক প্রধান ও সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ গতকাল বিধানসভায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বাজেটের ওপর আলোচনার জবাবি ভাষণে বলেন, নিউ টাউন কনভেনশন সেন্টারে 4 দিনের এই প্রশিক্ষণ কর্মসূচি আজ শুরু হচ্ছে। পঞ্চায়েত মন্ত্রকের আধিকারিকরা এতে অংশ নেবেন। নিয়মের কিছু পরিবর্তন হওয়ায় এখনও পর্যন্ত রাজ্যে মাত্র 15% পঞ্চায়েত এই প্রকল্প চালু করা সম্ভব হয়েছে বলেও মন্ত্রী জানান। উল্লেখ্য, গত 1 জুলাই সারা দেশের সঙ্গে এরাজ্যেও চালু হয়েছে ভিভিজি রামজি প্রকল্প। বছরে 100 দিনের পরিবর্তে 125 দিনের কাজের সংস্থান রয়েছে এই আইনে। সাধারণ মানুষের কাছে পঞ্চায়েত পরিষেবা পৌঁছে দিতে নির্বাচিত প্রধানের পরিবর্তে সরকারি সচিবদের আরও বেশি প্রশাসনিক ক্ষমতা দেওয়ার পথে হাঁটছে রাজ্য সরকার। পঞ্চায়েতের কাজে যাতে কোনোভাবেই অচলাবস্থা তৈরি না হয় সেই লক্ষ্যে খুব শীঘ্রই বিধানসভায় সংশোধনী বিল আনা হবে বলেও পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী জানিয়েছেন। একই সঙ্গে দিলীপবাবু জানান, পঞ্চায়েত দপ্তরে শূন্যপদ পূরণে 11,000 কর্মী নিয়োগের প্রক্রিয়াও শুরু হচ্ছে এবং নিয়োগের দায়িত্ব দেওয়া হবে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি কে। পশ্চিমবঙ্গে বার্ধক্য, বিধবা ভাতা এবং ভিন্নভাবে সক্ষমদের জন্য ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করা হচ্ছে। 1 আগস্ট থেকে তা কার্যকর হবে। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি NLCP-র আওতায় এই মাসিক ভাতা 500 টাকা করে বাড়ানো হল। পঞ্চায়েত দপ্তর থেকে গতকাল এই মর্মে এক নির্দেশিকা জারি করা হয়। এতে বলা হয়েছে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ভাতার টাকা পৌঁছে যাবে। উল্লেখ্য, রাজ্য সরকার আগেই ভাতা বৃদ্ধির কথা জানিয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের জনগণ যে ভরসা ও বিশ্বাস নিয়ে তার সরকারকে নির্বাচিত করেছেন তাদের সেই প্রত্যাশা পূরণ করাই তার সরকারের অঙ্গীকার। জনগণের কল্যাণ, সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করা ও রাজ্যের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে তারা নিরলস প্রয়াস চালিয়ে যাবেন। এই ভাতা বৃদ্ধির ফলে রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা ও ভিন্নভাবে সক্ষম ব্যক্তিরা আরও শক্তিশালী সামাজিক সুরক্ষার আওতায় আসবেন এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়ন হবে বলেও শ্রী অধিকারী আশা প্রকাশ করেন। অন্যদিকে বিজেপির জাতীয় তথ্য প্রযুক্তি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অমিত মালব্য বলেছেন, বছরের পর বছর পশ্চিমবঙ্গে দরিদ্র ও প্রান্তিক মানুষ বিভিন্ন সামাজিক সুরক্ষার সুবিধে থেকে বঞ্চিত ছিলেন। বর্তমান বিজেপি সরকার তাদের নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্রুতি মতো সামাজিক কল্যাণমূলক পেনশনের পরিমাণ বৃদ্ধি করায় তাদের সুসংহত জীবনযাপনের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব হল। পশ্চিমবঙ্গে সরকারি চাকরিতে 5 বছরের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত কেবল 2 বছরের জন্য কার্যকর হবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে। অর্থ দপ্তর থেকে গতকাল এই মর্মে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, চলতি বছরের 20 জুলাই অর্থাৎ গতকাল থেকে আগামী 2 বছর এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। এই সময়ের মধ্যে যেসব সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেগুলির ক্ষেত্রে আবেদনকারীরা বর্ধিত সময়সীমার সুবিধে পাবেন। সেগুলির নিয়োগ প্রক্রিয়া শেষ হতে হতে যদি 2 বছর পেরিয়ে যায় সেক্ষেত্রেও আবেদনকারীরা সেই সুবিধে পাবেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে নতুন সরকার ক্ষমতায় আসার পর সরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানো হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। রাজ্য প্রশাসনের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাঠানো একটি চিঠির প্রেক্ষিতে আগামী 1 সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত দপ্তর, কার্যালয় ও সরকারি পরিষেবায় বাংলা ভাষাকে প্রশাসনিক ভাষা হিসেবে প্রয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় ঘোষণা করেন।
1: ভারত সরকার বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আমরা বাংলা ভাষাতে চিঠিপত্র করব, উত্তর দেব, কিন্তু এই রাজ্যে সামগ্রিকভাবে সমস্ত সরকারি ক্ষেত্রে 1/9/2026 থেকে বাংলা ভাষাকে আমরা এখানে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রীর যে উপদেশ তাকে আমরা গ্রহণ করার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা করলাম।
0: স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে রাজ্য সরকার 4টি নতুন মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ দিনাজপুর জেলায় এগুলি তৈরি করা হবে। স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায় গতকাল বিধানসভায় একথা জানান। এছাড়া অ্যাম্বুলেন্স নিয়ে দালালদের বারবারন্ত রুখতে রাজ্য সরকার নতুন অ্যাপ চালু করারও সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানিয়েছেন।
2: অ্যাম্বুলেন্সের অ্যাপের মাধ্যমে আপনারা অ্যাম্বুলেন্স দেখতে পাবেন, আর চারপাশে কটি আছে অ্যাম্বুলেন্স, ত্রিস্তরীয় অ্যাম্বুলেন্স হবে, একটা নর্মাল, একটা মিডিয়াম, একটা ইন্টেনসিভ কেয়ারের অ্যাম্বুলেন্স। এই ত্রিস্তরীয় অ্যাম্বুলেন্সের মধ্যে কোনটা আপনার চাই দেখবেন, কোথায় যাচ্ছেন দেখবেন, সঙ্গে সঙ্গে অ্যাপ আপনাকে কি এর ভাড়া হতে পারে সেটা দেখিয়ে দেবে। প্রত্যেকটা গাড়ি নিয়ম মাফিক চলছে কিনা, রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে কিনা, আরটি ফেল কিনা, পলিউশন ফেল কিনা সেগুলো দেখা, অক্সিজেন আছে কিনা, প্যারামেডিক আছে কিনা, স্ট্রেচারের কি অবস্থা সেগুলো চেক না করলে অ্যাপেও জয়েন করতে পারছে না।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 1993-21 জুলাই পুলিশের গুলিচালনার ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের তদন্ত রিপোর্ট গতকাল বিধানসভায় পেশ করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে কমিশনের সুপারিশ কার্যকর না করা, রিপোর্ট প্রকাশে বিলম্ব এবং ক্ষতিপূরণ না দেওয়া সহ একাধিক অভিযোগ তোলেন তিনি। হতাহতদের জন্য নতুন করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
1: যে সমস্ত ভুক্তভোগী মারা গেছেন, যে সমস্ত ভুক্তভোগী আহত হয়েছেন, তারা ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য, কারণ তারা একটি আন্দোলনে অংশগ্রহণ করার জন্য কষ্ট ভোগ করেছেন। মৃত ভুক্তভোগীদের শহীদ হিসেবে গণ্য করা উচিত এবং এদেরকে শহীদ হিসেবে গণ্য করার রেকমেন্ডেশন করেছেন কমিশন। যে 12 জনকে পোস্টমর্টমের পরে চিহ্নিত করা হয়েছে তাদের পরিবার, তাদের প্রত্যেককে 25 লক্ষ করে টাকা আর আহতদের 5 লক্ষ করে টাকা দেওয়ার সুপারিশ করছে।
0: 21 জুলাইয়ের ওই ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, এই ঘটনায় আইনসম্মত পূর্ণাঙ্গ তদন্ত হয়নি। এদিকে তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র কমিশনের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিন চাপা পড়ে থাকা একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সরকার সামনে এনেছে। সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও 21 জুলাই নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কমিশন গঠন করলেও সেটির রিপোর্ট প্রকাশে না আনায় তার অসৎ মনোভাবের পরিচয় প্রকাশ পেল বলে মন্তব্য করেছেন। 21 জুলাই পালন করার কোনো অধিকারই মমতা ব্যানার্জির নেই বলে তাঁর দাবি। এদিকে 21 জুলাইয়ের ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে কলকাতায় 3টি রাজনৈতিক সভার আয়োজন করা হচ্ছে। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কালীঘাট গোষ্ঠী বিড়লা তারামণ্ডলের সামনে সভা করবে। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে মেয়র রোডে শহীদ তর্পণ সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শহীদ মিনারে 21 জুলাইয়ের সমাবেশ করা হবে। এই 3টি সভার জন্য শহীদ মিনার, গান্ধী মূর্তি ও বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হচ্ছে। তিন জায়গাতে চালানো হবে ড্রোনের মাধ্যমে নজরদারি। বিরোধী দলনেতা এবং কালীঘাট তৃণমূল কংগ্রেস ব্লক পরিষদীয় দলের আবেদন মেনে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু আজ বেলা 12টা থেকে 2টো পর্যন্ত 2 ঘণ্টা সভার অধিবেশন বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত

0: সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপ অক্ষরেখার কারণে বিভিন্ন জেলায় আজও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 9:15।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন শ্রাবণী নাগের কণ্ঠে।

0: শ্রাবণী নাগের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী কলকাতা।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও

0: পৌরস্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: জানা অজানা,
3: জানা অজানায় পরপর তিন দিন শুনবেন ধারাবাহিক কথিকা চাঁদ ও একটি বাণিজ্য সম্ভাবনা। লিখেছেন ডক্টর শঙ্কর খটক। আজ প্রথম পর্ব। চাঁদ আর অধরা নয়, বিপদসংকুল মহাকাশে পাড়ি দিয়ে চাঁদের কাছাকাছি পৌঁছেছে মানুষ। এমনকি বেশ কয়েকবার পা রেখেছে চাঁদের মাটিতে। প্রমাণ করা গিয়েছে যে উপযুক্ত ব্যবস্থা মজুদ থাকলে অসম্ভব নয় চাঁদে যাওয়া। আগামী দিনে হয়তো ঘন ঘন ঘটবে এই যাতায়াত, কিন্তু এতবার চাঁদে যাওয়া কেন? চন্দ্রাভিযানের উদ্দেশ্য নানাবিধ হতে পারে। সবার আগে আসে জানা চেনার, জগৎকে প্রসারিত করার। দুভাবে হতে পারে জানার প্রচেষ্টা। প্রথমটি হল চাঁদের মাটিতে দাঁড়িয়ে বৈজ্ঞানিক পর্যবেক্ষণ। এই উপগ্রহের আবহাওয়া কেমন, তথাকথিত বায়ুমণ্ডল আছে কিনা, থাকলে তার গতি প্রকৃতি, এই সব বোঝার চেষ্টা। জানার পরিধিতে আছে চাঁদের ভূসংস্থান বা টোপোগ্রাফি এবং এইরকম অসংখ্য বিষয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিকটি হল চাঁদের বস্তু সামগ্রীর শনাক্তকরণ। রাসায়নিক বিশ্লেষণ থেকে শুরু করে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে সেই সব বস্তুর চরিত্র নির্ধারণ। তৃতীয় গুরুত্বপূর্ণ দিকটি হল পৃথিবীতে এই সমস্ত পদার্থের সম্ভাব্য প্রয়োগের পরিকল্পনা করা, অর্থাৎ চাঁদের দুনিয়ার পদার্থ সামগ্রীর সম্পূর্ণ ভৌত এবং রাসায়নিক জ্ঞান অর্জন করা। চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে আসা তাই এতটাই জরুরি। এই জরুরি কাজটুকুই বিজ্ঞানীরা করেছেন 70 দশক থেকে, আজও চলছে এটা। সুতরাং প্রাথমিক কাজ হল নমুনা সংগ্রহ, চাঁদ থেকে বিভিন্ন পদার্থ নিয়ে আসা। সেগুলো বিশ্লেষণ করে জানা যাবে আমাদের জন্য প্রয়োজনীয় কোন কোন সামগ্রী চাঁদে আছে। অবশ্য শুধু থাকলেই হবে না, সেই সব বস্তু পৃথিবীতে নিয়ে আসা এবং তার প্রক্রিয়াকরণ কতটা লাভদায়ক তাও ভাবা প্রয়োজন। খতিয়ে দেখতে হবে বাণিজ্যের সম্ভাবনা। 1969 সাল থেকে 2020 পর্যন্ত চাঁদ থেকে আনা নমুনার পরিমাণ মোটামুটি 383 কিলোগ্রাম। এনেছে 3টি দেশ, আমেরিকা, রাশিয়া এবং চীন। চাঁদ থেকে সংগৃহীত পদার্থের ওপর গবেষণা করে অনেক কিছুই জানা গেছে। চন্দ্রপৃষ্ঠে মানুষ এবং যন্ত্রমানুষের পরীক্ষার ফল বিশ্লেষণ করেও কম তথ্য আসেনি বিজ্ঞানীদের হাতে। জানা গেছে চাঁদের উপরিভাগ পৃথিবীর মতো কঠিন নয়। আমাদের চেনা মাটি চাঁদে অনুপস্থিত, তার বদলে চাঁদ বিশাল ধুলো রাস্তরণে ঢাকা। এর কারণটিও স্পষ্ট, গ্রহ বা উপগ্রহ সবই সময়ের সঙ্গে সঙ্গে গ্যাসীয় থেকে তরল এবং তরল থেকে কঠিনে রূপান্তরিত হয়েছে। সূর্যকেন্দ্রিক সংসারে গ্রহ উপগ্রহ সবই সূর্য নিয়ন্ত্রিত। ওয়েদারিং বা আবহবিকার শব্দটি আবহাওয়ার প্রভাবে বস্তুর রূপান্তর বোঝায়। প্লাস্টিকের সামগ্রী দীর্ঘদিন রোদে রেখে দিলে সেটার নমনীয়তা কমে, তা ভঙ্গুর হয়ে যায়। এই ঘটনা যখন মহাকাশে ঘটে তখন তাকে বলা হয় স্পেস ওয়েদারিং বা মহাকাশ আবহ বিকার। চাঁদের বস্তু সামগ্রীর ক্ষেত্রে স্পেস ওয়েদারিংয়ের বিশেষ ভূমিকা আছে। ছায়াপথ এবং সৌরজগৎ থেকে আসা মহাজাগতিক রশ্মির অবিরাম বর্ষণ হয়ে চলেছে চাঁদের বুকে। এর সঙ্গে রয়েছে বিকিরণ, ইমপ্ল্যান্টেশন এবং সৌর ঝড়ের সঙ্গে সংঘাতের ফলে চন্দ্রপৃষ্ঠ থেকে কঠিন কণার ছিটকে ওঠা বা স্পাটারিং। সৌর বাতাস, সোলার উইন্ড বা সূর্য থেকে প্রবাহিত প্লাজমা দশার আধানযুক্ত মৌলর বর্ষণে চাঁদের উপরিতলের কণা অনিয়তাকার ধুলোয় পরিণত হয়। সূর্য থেকে প্রবাহিত আয়ন প্রধানত হাইড্রোজেন আর হিলিয়ামের, সঙ্গে অবশ্য কিছু অপেক্ষাকৃত ভারী মৌলও থাকে। ঝড়ের অভিঘাতে এই সমস্ত মৌল চাঁদের পিঠে থাকা ধূলিকণায় গেঁথে যায়, অর্থাৎ চাঁদের ধুলো বা রেগোলিথে দ্রবীভূত অবস্থায় হাইড্রোজেন, হিলিয়াম আর অন্যান্য মৌল

0: ধাক্কার সম্ভাবনা আছে। রেগোলিথ হল বিচূর্ণ পাথর। আগেই আলোচনা হয়েছে যে চাঁদে পৃথিবীর মতো মাটি নেই। বিচূর্ণ পাথর অনুকূল উষ্ণতা ও আর্দ্রতায় বিশেষ রাসায়নিক এবং জৈব রাসায়নিক প্রক্রিয়ায় মাটিতে রূপান্তরিত হয়। এইসব শর্ত পূরণ চাঁদে সম্ভব নয়, এই কারণেই চাঁদে মাটিও নেই। সম্ভাবনার এই ধুলোর পরিমাণ কত একটা আন্দাজ পেয়েছেন বিজ্ঞানীরা। লক্ষ লক্ষ বছর ধরে গড়ে ওঠা রেগোলিথের স্তর বর্তমানে 4 থেকে 15 মিটার পুরু। জানা অজানায় এতক্ষণ শুনলেন ধারাবাহিক কথিকা চাঁদ ও একটি বাণিজ্য সম্ভাবনা। আজ প্রথম পর্ব শুনলেন। লিখেছেন ডক্টর শঙ্কর খটক।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন আধুনিক গান সুতপা বসুর কণ্ঠে। প্রথম গানের গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়।

0: সুতপা বসুর কণ্ঠে। শুনলেন আধুনিক গান
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে উত্তরণ।
2: আমার বাড়ি দেলঘরের রথতলা। আমার বাড়ির সামনে দিয়ে একটি মালগাড়ি যায় সারাদিনে একবার। ওই গাড়িটা দিয়ে দেশলাই ফ্যাক্টরি আছে, সেই দেশলাই ফ্যাক্টরির অশ্বত্থ গাছ যেটা দেশলার কাঠি হয় সে

0: আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পেছনে হচ্ছে একটি ট্রেন মতন বড়, কিন্তু আমি দাঁড়িয়ে আছি আর উনি যে বাঁশি দিচ্ছে কয়লার ইঞ্জিন, সেই বাঁশির আওয়াজ শুনে একটি গরু ছুটে ছুটে আসছিল। তা আমার তৎকালীন সময় এতটা জ্ঞান নেই যে গরুটা আমার পেছন দিয়ে যেতে পারবে কি না, আমার তোটাই নেই। গরুটা আমার পেছন দিয়ে যেতে গেলে গরুর পেটটা আমার পিঠে লাগে, আমি ওই যে মালগাড়িটা যায় সেই মালগাড়ির তলায় পড়ে যায়, আমার একটি পা বাদ হয়ে যায়।
1: হ্যাঁ, এই ভয়ঙ্কর দুর্ঘটনার পর তার জীবনের ধারাটাই গেল বদলে। ১৯৭২ সালে বয়স যখন মাত্র ৬, তখন এই ভয়ানক বিপদের সম্মুখীন হন বুলু ঘোষ। এই দুর্ঘটনার বছর দুয়েক আগেই ওঁর বাবা চিরতরে ইহলোক ছেড়ে চলে যান। বাবা ছোটখাটো একটা দুধের ব্যবসা করে কোনো রকমে সংসার চালাতেন, কিন্তু ওঁর বাবা চলে যাবার পর দুধের ব্যবসাটাও চলে যায়। চার ভাই ও পাঁচ বোনকে নিয়ে ওঁর মা বেশ বেকায়দায় পড়ে যান। শুরু হয় এক অন্য লড়াই।

0: এই লড়াইয়ের গল্পই শোনাব আজকের উত্তরণ অনুষ্ঠানে। আজ প্রথম পর্ব।
1: পাটা তো বাদ হয়ে গেল, মা খুব চিন্তিত কি হবে কি করবে। তৎকালীন সময় এমনও দিন গেছে আমার, আমি এক পায়ে মানে কি বলবো ওই তালেশ্বর শিয়ালদার থেকে এনেও বিক্রি করেছি। পড়াশোনা করতাম, পেরে উঠতো না মা, পয়সা জোগাড় করতে পারছে না মা। তখন এই আনন্দ ভবন ডেপ অ্যান্ড ব্লাইন্ড স্কুলের খোঁজ একজনের কাছে পায়, তো এই আনন্দ ভবনে আমাকে ভর্তি করে দিয়ে যায়। তুই এখানে লেখাপড়া শিখবি, শিখে একটা কিছু বড় হ। আমি এসেছি আনন্দ ভবনে 79 সালে, আমার 13-14 বছর বয়স। প্রথম খুবই কষ্ট হতো, তারপরে ভাবলাম আমাকে করতেই হবে, বড় হতেই হবে। তা আনন্দ ভবনে তখন পড়াশোনা করতে হতো আর ভোকেশনাল কাজ শিখতে হতো। এবার ভোকেশনাল কাজ ছিল টেলারিং, পেন্টিং, বেকারি। টেলারিং ও শিখেছি, পেন্টিং ও শিখেছি, বেকারি ও শিখেছি। বেকারিটা যে শেখাতেন সে একসময় চলে যায়। আমাদের যে সেক্রেটারি ছিলেন কালীপদ দাস, উনি তখন আমাকে বলল যে এই বেকারিটা তুই দায়িত্ব নিয়ে দেখ। আমি তখন প্রথম ভয় পেলাম যে আমি পারবো, যা হোক সাহস নিয়ে শুরু করলাম বেকারিটা। ছেলেদের পাউরুটি বিস্কিট এসব শেখাতাম। তা ওইটা করতে করতে উনিও মারা গেলেন, মাও মারা গেলেন 84 সালে।
2: আচ্ছা, আপনি আনন্দ ভবন এলেন কত সালে? 79 সালে।
1: যাই হোক, এবার মাও মারা গেছেন, মা দেখতে আসতেন মাসে একবার হলো, সেটাও মানে চলে গেল। যাই হোক, এবারে বেকারি শেখাতাম সব ছেলে মেয়েদের, শেখাতে শেখাতে একদিন আমাদের যে আরো কলিগরা ছিল তারা বলল এই যে এনজিও চলছে, এনজিও তো মানে চললে আমাদের কিছু হবে না, তা আমাদের একটা সরকারিকরণ করতে হবে। তখন আমি পড়াশোনাও করছি, ওখান থেকে মাধ্যমিকও দিয়েছি, উচ্চ মাধ্যমিকও দিয়েছি। তারপরে ওটা সরকারিকরণ করতে গিয়ে অনেক বাধা সৃষ্টি আসে। আমাদের অজয় দাস মেন ভূমিকা পালন করেন, আর আনন্দ ভবন যে সেক্রেটারি অজয় দাসের মামা হয়, মামা তো মরে গেছেন, মামা তো ভাইরা সেক্রেটারি, তাদের বিরুদ্ধে গিয়ে সরকারিকরণের গিয়ে সরকারি করা হয়। ওই সরকারি করা হয় যখন, তখন আমি উচ্চ মাধ্যমিক পাস করা ছেলে, আমার তো আর অন্য পোস্টে যেতে পারছি না, আমাকে রিডার পোস্টে দিয়েছিল এখানে। তা রিডার পোস্টে দীর্ঘদিন করার পর যেহেতু স্কুলটা ছিল থেকে এনজিও থেকে সরকারি করেছি, এবারে সরকারি করার সময় ওই এনজিও 1 বিঘা জমি দিয়েছিল আমাদের সরকারি স্কুলটা করার জন্য। সেই স্কুল তো একটা আমাদের কাছে কি বলবো মন্দির। যাই হোক, ওখানে থেকে 24-এ রিটায়ার হয়েছি। হওয়ার পরও কিন্তু ওটার স্টাফ খুবই কম, তা ওই ছেলেমেয়েরা আছে, সেই ছেলেমেয়েদের একটা পড়াশোনা সারাদিনের দেখভাল এগুলো একটা বিশাল অভাব দেখা যায়। তা আমি যেরকম যে করতাম এখনো কিন্তু সেখানে যাই, দেখাশোনা করি, ওদের সাথে ক্লাস নিই, পড়াশোনা করাই। অজয়বাবু ওখানকার টিচার ইনচার্জ এখন, অজয়বাবু আমাকে বলো তুমি যখন রিটায়ার হয়ে গেলে তুমি আসো, এসে যদি পারো তো ওদের দেখো, নিশ্চয়ই আমি দেখব। আমি সেটাই করছি এখন, পর্যন্ত ভলেন্টিয়ার সার্ভিস দিচ্ছি। আনন্দ ভবনে

0: যখন থাকতাম, এটা যেহেতু এনজিও গ্রান্টেতে চলতো, কোনো মাসে পয়সা আসতো, কোনো মাসে আসতো না। তৎকালীন সময় বুলগার বলে একটা জিনিস হয়, সে বুলগার দেওয়া হতো ছেলেদের, সেই বুলগার দিয়ে রুটি বানানো হতো, সেই রুটি খেয়ে থাকতাম। খুব কষ্টে কাটতো, তবুও আমি ওখান থেকে কিন্তু ছেড়ে আমরা আসিনি। যে এইভাবে কষ্টে কাটিয়েছি, আজকে যেটা জিও মানে আমাদের পঞ্চর স্কুল, এটাতে এই কষ্ট নেই, এতে অনেক সুখে আছে। অজয়বাবু যেটা চালায় অনেক সুখে গেছে, আমরা তো প্রচুর কষ্টে কেটেছি। আমরা এই কষ্টে থেকেও কিন্তু ওখানে পড়াশোনা করেছি, টেলারিং শিখেছি, বেকারি শিখেছি, প্রিন্টিং শিখেছি, প্রেসের কাজ, যদি এখন প্রেসটার উঠেই গেছে, আমরা প্রেসের কাজ শিখেছি ওখানেই থেকে। ওখান থেকে প্রেসের কাজটা শিখতে যেত তো বাইরে, বাইরে গিয়েও শিখতাম। তারপরে ওখানে থেকে যেটা হয়, থাকার সময় নানান রকম কাজকর্ম একটু করতে হয় বাড়ির মতন, বাগানের কাজে কাজগুলো করতাম আমরা সবাই মিলে। বাড়িতে থাকলে যেরকম করি ওখানে করি, হোস্টেলে থাকলে যেটা হয় সবকিছু শিখতে হয়। পড়াশোনাটা করলাম না কেন, পড়াশোনাটা করার সুযোগ হলো না। তারপরে ওই সরকারি এতে চান্স হলো একটা, যেমন সরকারিকরণ করা হলো, একটা আন্দোলন করা হলো যে আমরা সরকারি করবই। এই যে স্বপ্নটা দেখেছিলাম যে স্কুলটা সরকারি হবে, এই স্বপ্নটা দেখতে গিয়ে তখন আমরা প্রথম একজন লোককে পাই, যেটা হচ্ছে পদ্মনীতিধর, এই বালি নিশ্চিন্ত উনি MLA। উনি তখন আমাদের এই পথটা দেখায় যে ঠিক আছে, আমি তোমাদের স্কুলটা সরকারিকরণ করিয়ে দেব।
1: শুনছিলেন বেলঘরিয়া রথতলার শ্রীকৃষ্ণনগরের বুলু ঘোষের জীবন সংগ্রামের গল্প। এই অসাধারণ গল্পের শেষটা শোনাব আগামী উত্তরণ অনুষ্ঠানে। গ্রন্থনা নিবেদিতা নাগ তহবিলদার, শব্দগ্রহণ ও সম্পাদনা অরুশ্রী চট্টোপাধ্যায়, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অথবা 657 কিলোহার্টজে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন পরমেশ্বরী রাগে বাঁশি, শিল্পী সুবীর রায়। শিল্পীকে

0: শুনলেন পরমেশ্বরী রাগে বাঁশি, শিল্পী সুবীর রায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অসিত জানা। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের। গানে গানের প্রথম পর্বে এখন শুনবেন ফুলপিশি ও এডওয়ার্ড ছবির গান। প্রথম গানে সমবেত কণ্ঠে দীপান্বিতা আচার্য, শ্রেষ্ঠা দাস এবং পৌশালী বন্দ্যোপাধ্যায়।

0: অনুস্মিতা ঘোষের কণ্ঠে এই গান শুনলেন ফুলপিশি ও এডওয়ার্ড। ছবির গান শুনলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্বে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
2: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন খবর।
3: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, সংসদ ভবনে আজ NDA সংসদীয় দলের সাপ্তাহিক সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এখন উত্তর ম্যাসিডোনিয়ায়। আজ তিনি সেদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। ইউক্রেনের বন্দর থেকে রওনা হওয়া MV গোল্ডেন লিও জাহাজে হামলায় 4 ভারতীয় নাগরিকের নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছে নতুন দিল্লি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কানাডার বেশ কয়েকটি পণ্যের ওপর অতিরিক্ত 50% শুল্ক আরোপ করেছে। ডাকযোগে পোস্টাল ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও সহজলভ্য করে তুলতে নির্বাচন কমিশন কলকাতায় আজ এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। নতুন দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে 118 জন পুলিশকর্মী আহত। চীনা ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজ শুরু হচ্ছে, ভারতের PV সিন্ধু এতে অংশ নেবেন। আসছে বিস্তারিত খবরে। সংসদ

0: রাজভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সভায় বক্তব্য রাখবেন। সংসদের অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। নরেন্দ্র মোদী একটানা সবচেয়ে দীর্ঘ সময় নির্বাচিত প্রধানমন্ত্রী থাকার রেকর্ড অর্জনের জন্য সভায় এনডিএ জোটের সদস্যরা একটি অভিনন্দন সূচক প্রস্তাব পাশ করবেন বলে জানা গেছে। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসেডোনিয়ায় পৌঁছেছেন। কোনো ভারতীয় রাষ্ট্রপতির এটি প্রথম উত্তর ম্যাসেডোনিয়া সফর। শ্রীমতী মুর্মু ম্যাসেডোনিয়ার রাষ্ট্রপতি গর্ডানা সিলজানোভস্কা দাভকোভার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী হিস্ট্রিজান মিকোকস্কি, সংসদের অধ্যক্ষ আফ্রিম গাসির সঙ্গেও তাঁর সাক্ষাতের কর্মসূচি রয়েছে। উত্তর ম্যাসেডোনিয়ার সংসদেও বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি। ভারত উত্তর ম্যাসেডোনিয়া বিজনেস ফোরামেও তাঁর ভাষণ দেওয়ার কথা। সেন্ট পাস চার্চও পরিদর্শন করবেন তিনি। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি রোমানিয়া পৌঁছবেন। এর আগে গতকাল মলদোভার চিসিনৌতে ভারত মলদোভা বিজনেস ফোরামে অংশ নিয়ে রাষ্ট্রপতি বলেন, তাঁর এই সফর রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার ভারতের প্রতিশ্রুতির প্রতিফলন। জ্বালানি ক্ষেত্রে ভারত ও মলদোভার মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বকেও স্বাগত জানান তিনি।
1: I am greatly encouraged by the growing cooperation. There is immense potential for collaboration across diverse sectors such as digital technology, artificial intelligence, cyber security, fintech, digital public infrastructure, infrastructure development, renewable energy, advancement, art manufacturing, logistics, agriculture, food processing, pharmaceuticals, biotechnology. Indian companies are interested in participating in the development projects of Moldova in energy sector, including solar energy, battery storage, smart grids, green hydrogen.
0: বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে পানামার বিদেশমন্ত্রী জাভিয়ের এডুয়ার্ডো মার্টিনেজ আচা ভাস্কুয়েজের সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে কথা বলেন। বৈঠকে ডক্টর জয়শঙ্কর লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পানামার গুরুত্বের কথাও তুলে ধরেন। দুই নেতা ব্যবসা বাণিজ্য, উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ একাধিক আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। এর আগে শ্রী জয়শঙ্কর বলেন, দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এতে আরও জোরদার হবে।
2: We hope that your visit will further strengthen our relationship across all domains. We had met recently during the 5th India SICA ministerial meeting, which the two of us had co-chaired. Your current visit builds on the momentum of high-level exchanges that we've had, and I believe that both our governments, both our leaders are very keen at deepening and widening our partnership.
0: ইউক্রেনের ওডেসা বন্দর থেকে রওনা হওয়ার সময় এমভি গোল্ডেন লিও জাহাজে হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় চার ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সময় জাহাজটিতে পাঁচজন ভারতীয় সহ মোট 17 জন ক্রু সদস্য ছিলেন। বাণিজ্যিক জাহাজে হামলা চালানো, নিরীহ নাগরিকদের জীবন বিপন্ন করা কিংবা নৌ চলাচল ও বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয় বলে মন্ত্রক জানিয়েছে। পাশাপাশি বিদেশমন্ত্রক জানিয়েছে, ইউক্রেনে অবস্থিত ভারতীয় মিশন যথাযথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তায় সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। ভারত সরকার নিহত ভারতীয় নাগরিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, তেহরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। সম্প্রতি জর্ডনে দুজন ও ইরাকে এক মার্কিন সেনা নিহত হওয়ার পর গতকাল ইরানকে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। এদিকে ইতিমধ্যেই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্ট কমের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলা হয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানোর জন্য ইরানের সামরিক তৎপরতা প্রতিহত করার উদ্দেশ্যেই নতুন করে এই আক্রমণ। এর আগে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানায়, তাদের নৌবাহিনী মার্কিন হামলার পাল্টা জবাবে বাহরিন ও কুয়েতে 3 রাউন্ড ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কানাডার বেশ কয়েকটি পণ্যের ওপর অতিরিক্ত 50% শুল্ক আরোপ করেছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 1930-এর শুল্ক আইনের আওতায় এই শুল্ক আরোপ করা হলো।

আমেরিকার পণ্যের ওপর কানাডার বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত। এদিকে কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো চুক্তির আওতায় তিন দেশের মধ্যে যে অবাধ বাণিজ্যের সমঝোতা হয়েছিল, মার্কিন শুল্ক আরোপ তা সরাসরি লঙ্ঘন করেছে বলে দাবি করেছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, তাদের শ্রমিক, কৃষক, ব্যবসায়ী ও শিল্পপতি এবং সাধারণ

0: কিয়ের স্টারমারের পর লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহাম ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ও ব্রিটেন বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা সহ একাধিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার পরিধি বৃদ্ধি করেছে। বালুচিস্তানে এক নাবালিকা সহ চারজনের নিখোঁজ হওয়ার ঘটনায় পাকিস্তানি সেনার ভূমিকা রয়েছে বলে মানবাধিকার সংগঠন অভিযোগ করেছে। বালুচিস্তানের পাঙ্ক প্রদেশের সাধারণ মানুষের নিরুদ্দেশের ঘটনার তীব্র নিন্দা করেছে এই সংগঠনগুলি। আজকের প্রসঙ্গে এবারে শুনবেন বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র মাঝারি শিল্প, এই নিয়ে একটি আলোচনা। জাতীয় ক্ষুদ্র শিল্প নিগম লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়েনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ডাকযোগে ভোটদান বা পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও সহজলভ্য করে তুলতে নির্বাচন কমিশন কলকাতায় আজ এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট ও ইন্টারন্যাশনাল আইডিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনে রাজ্যের 24টি জেলার আধিকারিকরা উপস্থিত থাকবেন। সম্মেলনের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলাম মিনা। ভারতের পাশাপাশি বিভিন্ন দেশের নির্বাচন প্রশাসক, নীতি নির্ধারক, শিক্ষাবিদ ও নির্বাচন বিশেষজ্ঞরাও এতে অংশ নেবেন। পশ্চিমবঙ্গে বার্ধক্য, বিধবা ভাতা এবং ভিন্নভাবে সক্ষমদের জন্য ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করা হচ্ছে। 1 আগস্ট থেকে তা কার্যকর হবে। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি NSAP-র আওতায় এই মাসিক ভাতা 500 টাকা করে বাড়ানো হল। পঞ্চায়েত দপ্তর থেকে গতকাল এই মর্মে এক নির্দেশিকা জারি করা হয়। বিজেপির জাতীয় তথ্য প্রযুক্তি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অমিত মালব্য বলেছেন, বছরের পর বছর পশ্চিমবঙ্গের দরিদ্র প্রান্তিক মানুষ বিভিন্ন সামাজিক সুরক্ষার সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। বর্তমান বিজেপি সরকার তাদের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির মতো সামাজিক কল্যাণমূলক পেনশনের পরিমাণ বৃদ্ধি করায় তাদের সুসংহত জীবনযাপনের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব হল। 1993-র 21 জুলাই পুলিশের গুলিচালনার ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের তদন্ত রিপোর্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় পেশ করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে কমিশনের সুপারিশ কার্যকর না করা, রিপোর্ট প্রকাশে বিলম্ব এবং ক্ষতিপূরণ না দেওয়া সহ একাধিক অভিযোগ তোলেন তিনি। হতাহতদের জন্য নতুন করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিকে 21 জুলাইয়ের ওই ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে কলকাতায় আজ 3টি রাজনৈতিক সভার আয়োজন করা হয়েছে। অসমে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অবিরাম বৃষ্টির জেরে রাজ্যের নদীগুলিতে জলস্তর বেড়েছে, মৃতের সংখ্যা 10। মেঘালয়ের অবস্থাও আশঙ্কাজনক। রাজ্যে মহেন্দ্রগঞ্জ ও রিভোই জেলায় একটানা বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। জম্মু কাশ্মীরে একটানা বৃষ্টি, হর্পাবান ও ভূমিধসে গতকাল এক মহিলা ও তার 2 শিশুসহ 11 জনের মৃত্যু হয়েছে। নতুন দিল্লিতে গতকাল এক বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে। বিক্ষোভকারীদের আক্রমণে 118 জন পুলিশকর্মী আহত হন। দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বিক্ষোভকারীরা পুলিশকর্মীদের আক্রমণের পাশাপাশি তাদের গাড়ি ও অন্যান্য সরকারি গাড়ি এবং সম্পত্তি ভাঙচুর করে। উল্লেখ্য, মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে এই প্রতিবাদ বিক্ষোভ চলেছে। চীনা ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজ শুরু হচ্ছে। ভারতের পিভি সিন্ধু মহিলাদের সিঙ্গলসে রাউন্ড অফ 32-এ স্বদেশীয় উন্নতি হুদার মুখোমুখি হবেন। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 10টা 10-এ।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি, দার্জিলিং থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা শুভঙ্কর পাল। উত্তরবঙ্গে চিকেন স্নেক এলাকার সুরক্ষা ও নজরদারি বাড়াতে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিলিগুড়িতে উত্তরকন্যায় তিনি এই বৈঠক করেন। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, BSF-এর উচ্চ পদস্থ কর্তাসহ বিভিন্ন জেলার পুলিশ সুপার ও জেলা শাসকরা উপস্থিত ছিলেন। রাজ্যে গুন্ডা দমন আইন, জন্ম মৃত্যু রেজিস্ট্রেশন নিয়েও উত্তরকন্যায় আলোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া জুমাগছে BSF-এর 18 নম্বর ব্যাটেলিয়নে গিয়ে সীমান্তে কী ধরনের আধুনিক মানের কাঁটাতার ব্যবহার হচ্ছে ও কীভাবে নজরদারি চালানো হয় তা পরিদর্শন

0: স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি সেখানে বিএসএফ জওয়ানদের সঙ্গে চা চক্রেও যোগ দেন তিনি, অংশ নেন বৃক্ষরোপণ কর্মসূচিতেও। দার্জিলিং জেলার দুধিয়ায় বালাসন নদীর ওপর হিউম পাইপের অস্থায়ী সেতু প্রবল জলস্রোতে ভেঙে গিয়েছিল। এরপর রাজ্য সরকারের অনুরোধে ভারতীয় সেনা সেখানে নদীর ওপর বেইলি ব্রিজ তৈরি করে। কয়েক সপ্তাহের মধ্যে এই সেতুটি তৈরি করা হয়। কলকাতা থেকে ভার্চুয়ালি সেই বেইলি ব্রিজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেইলি ব্রিজ তৈরি হয়ে যাওয়ায় এখন শিলিগুড়ি থেকে মিরিকে গাড়িগুলি যাওয়া আসা করতে পারছে, পাশাপাশি সেই ব্রিজ দিয়ে স্থানীয় নিত্যযাত্রীদেরও যাতায়াতের সুবিধে হয়েছে। এদিকে আগামী বছরের মধ্যে পাশেই স্থায়ী ব্রিজ তৈরির কাজ শেষ হয়ে যাবে বলে প্রশাসন সূত্রে খবর। শিলিগুড়িতে পালিত হল অরণ্য সপ্তাহ 2026। বৈকুণ্ঠপুর ডিভিশনের উদ্যোগে অরণ্য সপ্তাহে কয়েক হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। স্কুল কলেজের পড়ুয়াদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা, পোস্টার তৈরি, দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। দীনবন্ধু মঞ্চে সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, অর্থ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মণ, উত্তরবঙ্গের মুখ্য বনপাল সহ অন্য আধিকারিকরা। শিলিগুড়িতে পরিবেশ বাঁচাতে আগামীতে একদিনে 10,000 গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নিয়েছে বন দপ্তর। এছাড়াও গাছগুলিকে বাঁচাতে বিভিন্ন সংস্থাকে নিয়ে খাঁচা লাগানোর পাশাপাশি পর্যাপ্ত পরিচর্যা করা হবে বলেও জানিয়েছেন বৈকুণ্ঠপুর ডিভিশনের ডিএফও মুদিত কুমার বর্মা। রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাও শিলিগুড়িতে ইকো সেন্সিটিভ জোন নিয়ে বৈঠক করেছেন। সেই বৈঠকে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাসহ বিধায়করা উপস্থিত ছিলেন। ইকো সেন্সিটিভ জোনের পরিমাণ 5 কিলোমিটার থেকে কমিয়ে যাতে 1 কিলোমিটার করা যায় তা নিয়ে সিদ্ধান্ত হচ্ছে বলে জানান বনমন্ত্রী। ইকো সেন্সিটিভ জোনের পরিমাপ 5 কিলোমিটার থাকায় বিভিন্ন নির্মাণ কাজসহ উন্নয়নমূলক কাজও আটকে রয়েছে, যে কারণে বহুদিন ধরেই এই পরিমাপ কমানোর দাবি উঠে আসছে। বনমন্ত্রী বেঙ্গল সাফারি পার্ক ঘুরে দেখেন। সেখানে বন্য প্রাণীদের দেখার পাশাপাশি আধিকারিকদের সঙ্গেও পার্কের পরিকাঠামো সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। রাজ্যের 20টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বৈঠক করেছেন রাজ্যপাল আরএন রবি। রাজ্যে উচ্চশিক্ষা ব্যবস্থার পরিকাঠামো খতিয়ে দেখতে উপাচার্য ও রেজিস্ট্রারদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এই বৈঠক হয়। পরিকাঠামো উন্নয়ন, একাধিক শূন্যপদ যেমন রেজিস্ট্রার, অর্থ আধিকারিক, অধ্যাপক নিয়োগসহ একাধিক সমস্যা তুলে ধরেন উপাচার্যরা। অন্যদিকে প্রত্যেক বছর সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, সার্টিফিকেট কোর্স নিয়ে রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পরামর্শ দেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার শ্যামাপ্রসাদ প্রাইমারি বিদ্যামন্দির স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন, আদর্শ ও দেশ গঠনে তাঁর অবদান নিয়ে আলোচনা হয়। জেলার চিঠি শেষ হল। দার্জিলিং থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভঙ্কর পাল।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। এই পর্বে আপনারা শুনবেন শুরুতেই আজও অর্ধাঙ্গিনী ছবির গান রাপুর্ণা ভট্টাচার্যের কণ্ঠে।

এবারে শুনুন অভিমান ছবির গান। সৃজিতা মিত্র ও দেবায়ন বন্দ্যোপাধ্যায়।

সুতীর্থ চক্রবর্তীর কণ্ঠে শুনলেন অভিমান ছবির গান গানে গানের দ্বিতীয় পর্বে। এবারে শুনুন সন্ধে নামার আগে ছবির গান সৌমরীতে।

শুনছেন সন্ধে নামার আগে ছবির গান। সমুরিতের পর শ্রুতি মাইতি ও তিয়াশা চক্রবর্তী।

গানে গানের দ্বিতীয় পর্ব আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। ঘড়ির কাঁটা বলছে এখন সময় ভাসিয়ে দেওয়ার, গানের ভেলা।

ঋতু এলো বিজয়ীর সাজে, বাজে গুরু গুরু আনন্দ ডমরু অম্বর মাঝে, বাঁকা বিদ্যুৎ তরবারি ঘন ঘন চমকায়, শনি রথচক্রের ধ্বনি অশনির রোল, সিন্ধু তরঙ্গে মঞ্চির বাজে, বর্ষা ঋতু এলো বিজয়ীর সাজে।

হৈমন্তী শুক্লার কণ্ঠে এই গানটি শুনতে শুনতেই শুরু করলাম আজকের গানের ভেলা। হ্যাঁ, আজ মঙ্গলবার না, সেই ছোটবেলায় সহজ পাঠে পড়া শুধুমাত্র জঙ্গল সাফ করার দিন নয়, কিন্তু আজ আজ গানের ভেলা ভাসিয়ে নিয়ে যাওয়ার দিন নজরুল গীতির অথৈ সাগরে, যে ভেলা আজ ভরপুর রয়েছে এই বর্ষায় নজরুলের অনুভবের কথায়, প্রেমিক নজরুলের কথায়। তবে শুধু তো কথা নয়, রয়েছে গান, রয়েছে সুর, বর্ষার রাগে অনুরাগে নজরুল। আর এসব কিছু নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু অমৃতা হালদার রায়, রামানুজ দাশগুপ্ত।

আচ্ছা, বর্ষা মানে কি শুধুই কালো মেঘ, গুরুগম্ভীর বাজ, কখনো ঝিরঝির, কখনো ঝরঝর বৃষ্টি, আর রাস্তাঘাট কর্দমাক্ত, পিছল, খুব সাবধানে হেঁটে যাওয়া, কিংবা প্রবল বর্ষণে ঘরে বসে থাকা, কিংবা আবার কখনো অঝোর ধারায় বৃষ্টি হলে বাইরে বেরিয়ে পড়া, বৃষ্টির জলে নিজেকে স্নাত করতে? আমার কিন্তু এই সবের মধ্যেই মনে হয় বর্ষা এলেই আমরা যেন নতুন করে প্রকৃতির প্রেমে পড়ি। আর যে প্রেম প্রকৃতিকে ছাপিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয় আমাদের সকলকে, সব মানব মানবীকে, তাই তো এমন বর্ষার দিনে প্রচণ্ড বৃষ্টিতেও জানলার গড়ার ধরে দাঁড়িয়ে থাকতে মন চায় না? একটু অবসর পেলে মন চলে যায় কোন সুদূরে অতীতে, ফেলে আসা বহু স্মৃতি ভিড় করে মনে, নতুন করে প্রেম যেন আবার ফিরে আসে। হ্যাঁ বন্ধুরা, প্রেম তো ফিরে ফিরে আসে, আর আপনারাও চলে আসতে পারেন আমাদের সাথে কথা বলতে, আমার সাথে কথা বলতে, গানের ভেলায় আজ নজরুলের কথা বলতে। 0332213134

এই নম্বরে। গান শুনতে শুনতে চলে আসুন। ইন্দ্রাণী সেন

তার কথায় তার সুরে আজ যখন ভেলা ভাসিয়েছি, এমন দিনে নজরুলের প্রেমিক রূপটি দেখব না, কথা বলব না, তাও কি হয়? বিদ্রোহী কবি তো তিনি বটেই, তবে তিনি যে কত বড় প্রেমিক কবি ছিলেন তা বোধ হয় আমরা সবাই জানি। যিনি লিখতে পারেন, আমি বিদ্রোহী রণক্লান্ত সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। আর তিনি কত সহজ করে বলেন, তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি, আমার এরূপ সে যে তোমার ভালো।

বাসার ছবি, নার্গিস আসার খানম, কাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী, প্রেম নার্গিস নজরুল, এ যেন এক ইতিহাস। অনুপ ঘোষাল।

0: আহা, এমন কথা এমন সুরে মন প্রাণ যেন জুড়িয়ে যায়, তাই না? কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমাদের কোনো বন্ধু অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন, দেখিনি কে আছেন। হ্যালো,
1: নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার, সুপ্রভাত।
1: বেরুগ্রাম থেকে সুখদেব পাল বলছি।
0: হ্যাঁ বলুন।
1: এখানে অল্প বৃষ্টি হচ্ছে।
0: আচ্ছা,
1: বৃষ্টির দিনে সুন্দর সুন্দর গান শোনাচ্ছেন, বৃষ্টির গান শোনাচ্ছেন, খুব ভালো লাগছে।
0: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আজ রয়েছে
1: হালান দিয়ে পাহাড় ঘুমাই হই।
0: আচ্ছা,
1: অথবা রুমঝুম বাদল নুপুর।
0: বেশ, সঙ্গে থাকুন,
1: খুব ভালো হবে,
0: সঙ্গে থাকুন। খুব ভালো লাগলো,
1: খুব ভালো হচ্ছে অনুষ্ঠানটা।
0: অনেক অনেক ধন্যবাদ।

যে কথা বলছিলাম, বর্ষার কথা, বর্ষার আগে অনুরাগে নজরুলের কথায় তার প্রেমের কথা না বললে কোথাও যেন অপূর্ণতা থেকে যায়। 1328 বঙ্গাব্দের 3রা আষাঢ় শুক্রবার কবির সাথে নার্গিসের বিয়ের দিন ধার্য হয়। সেদিন যদিও এই বিষয়ে দ্বিমত রয়েছে, অনেকে অনেক রকম মত পোষণ করেন, তবুও যতটুকু জানা যায় যে বিয়ের সমস্ত কাজ সম্পন্ন হলেও নজরুল কিন্তু বাসর সম্পন্ন না করেই আবার কারো কারো মতে পরের দিন সকালে নার্গিসকে ছেড়ে দৌলতপুর ত্যাগ করেন তিনি। এরপর আর দেখা নেই, যোগাযোগ নেই। নার্গিসের সাথে নজরুলের দেখা হয় দীর্ঘ 15 বছর পর, এবং তখনই তাদের আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদ ঘটে। আর এই মধ্যবর্তী সময়, অর্থাৎ দৌলতপুর থেকে চলে আসার পর নার্গিস 15 বছর পর্যন্ত কিন্তু নজরুলকে অব্যাহতভাবে চিঠি লিখে গেছেন, কিন্তু সেসব চিঠির জবাব দেননি অভিমানী কবি। নার্গিসের প্রতিটি চিঠির জবাব ছিল কবির লেখা অসংখ্য গীতি কবিতা। নার্গিস কবিজীবন থেকে আপাতভাবে দূরে থাকলেও, অদৃশ্য থাকলেও, তিনি কিন্তু প্রবলভাবে, আরও গভীরভাবে ফিরে এসেছিলেন কবির অসংখ্য গানে, কবিতায়, স্মৃতিচারণায়। কাজী নজরুল ইসলামকে দ্রোহ আর প্রেমের কবি হিসেবে প্রতিষ্ঠার পেছনে তার অদৃশ্য

অবশ্য অবদান কিন্তু সবচেয়ে বেশি ছিল। হ্যাঁ, তিনি হলেন তার প্রথম প্রেম, প্রথমা স্ত্রী নার্গিস আসার খানম ফিরদৌস আরা।

কবি অভিমান ভুলেছিলেন কিনা তা আজও জানা যায়নি। তবে 15 বছর পর কবি নার্গিসকে উদ্দেশ্য করে লেখেন তার প্রথম ও শেষ চিঠি। বাংলা সাহিত্যে যে চিঠি আজও তুলনাহীন। কল্যাণে আসু, তোমার পত্র পেয়েছি সেদিন নববর্ষার নবঘন সিক্ত প্রভাতে, মেঘমেদুর গগনে সেদিন অশান্ত ধারায় বাড়ি ঝরছিল। 15 বছর আগে এমনই এক আষাঢ়ে এমনই এক বাড়ি ধারায় প্লাবন নেমেছিল, তা তুমিও হয়তো স্মরণ করতে পারো। আষাঢ়ের নবমেঘপুঞ্জকে আমার নমস্কার। এই মেঘদূত বিরহী যক্ষের বাণী বহন করে নিয়ে গিয়েছিল কালিদাসের যুগে, রেবা নদীর তীরে মালবিকার দেশে তার প্রিয়ার কাছে। এই মেঘপুঞ্জের আশীর্বাণী আমার জীবনে এনে দেয় চরম বেদনার সঞ্চার। এই আশার আমায় কল্পনার স্বর্গলোক থেকে টেনে ভাসিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোতে। ধীরেন বসু।

0: দেখিনি কোন বন্ধু আছেন। নমস্কার বন্ধু, সুপ্রভাত।
1: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: পূর্ব বর্ধমানের ডাইঘাট থেকে সুজয় চৌধুরী বলছি।
0: হ্যাঁ বলুন।
1: এই একটু আগে বৃষ্টি হয়ে গেল, গানের খেলা আরম্ভ হওয়ার এই সঙ্গে সঙ্গে প্রায় বৃষ্টিটা হয়ে গেল, এখন সুন্দর রোদ উঠেছে। সত্যিকারে আমাদের এই যে এই বর্ষার সময় যেভাবে আমাদের যে রাগ এবং অনুরাগ থাকে, আমার মনে হয় নজরুলের কিন্তু শুধু রাগ অনুরাগ নয়, সব কিছুই তার ছিল। আমরা দেখেছি যখনই কোন একটা সময় আসে তখনই কিন্তু আমাদের কবি নজরুলকে মনে করে যায়। যখন দেখি আমাদের মনে চোখ জমেছে তখন সত্যিকারে তার যে সমস্ত গান আমাদের খুব ভালো লাগে। আমরা যখন দেখি যে আমাদের জাতীয়তাবাদের সময়ে আমরা দেখি তার গান সত্যিকারে আমাদের খুব প্রয়োজন লাগে। যখন আমাদের মনের মধ্যে ভীষণ দুঃখ হয় আধ্যাত্মিক লড়িয়ে, যখন আমরা আধ্যাত্মিকতার কথা মনে পড়ে আধ্যাত্মিকতা যায়, তখন তার গান আমরা খুব মনোযোগ দিয়ে শুনি।
0: তার মানে কবি আমাদের সব মুহূর্তে সব সময়ের সাথে।
1: হ্যাঁ, সব সময় বর্ষার মুহূর্তে সত্যিকার তার যে মানে প্রেমের গান, সেই প্রেমের গান সত্যিকার আমাদের খুব ভালো লাগে। যেমন এমনই বর্ষা ছিল সেদিন, শিহরের প্রদীপ ছিল মনি, এই গান
0: একদমই তাই। আসল কথা, আমরা তো সেই নজরুল গীতির অথই সাগরে রয়েছি, তার থেকে কতটুকু জল তুলতে পারবো জানি না, তবু চেষ্টায় রয়েছি। আর আপনাদের মতো বন্ধুরা সঙ্গে থাকলে নিশ্চয়ই এই গানের ভেলা ভাসিয়ে নিয়ে যেতে পারবো আরো সামনের দিকে। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। হ্যাঁ, যে কথা একটু আগে আমাদের বন্ধু বলছিলেন যে কবি আমাদের সব সময়ে প্রেমে অপ্রেমে সব সময় রেখেছেন, আর এই মুহূর্তে যখন রয়েছি এই বর্ষার রাগে অনুরাগে নজরুলের কথায়, রয়েছি তাঁর সেই বিখ্যাত চিঠিতে, চলে যাই তার পরবর্তী অংশে। কবি লিখছেন, তুমি বিশ্বাস করো আমি যা লিখছি তা সত্য, লোকের মুখে শোনা কথা দিয়ে যদি আমার মূর্তির কল্পনা করে থাকো তাহলে আমায় ভুল বুঝবে আর তা মিথ্যা। তোমার উপর আমি কোনো জিঘাংসা পোষণ করি না, এ আমি সকল অন্তর দিয়ে বলছি। আমার অন্তর্যামী জানেন তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত, কি অসীম বেদনা। কিন্তু সেই বেদনার আগুনে আমিই পড়েছি, তা দিয়ে তোমায় কোনোদিন দগ্ধ করতে চাইনি। তুমি এই আগুনের পরশমানিক না দিলে আমি অগ্নিবীণা বাজাতে পারতাম না। তোমার যে কল্যাণ রূপ আমি কিশোর বয়সে প্রথম দেখেছিলাম, যে রূপকে আমার জীবনের সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম, সেরূপ আজও স্বর্গের পারিজাত মন্দারের মতো চির অম্লান হয়েই আছে আমার পক্ষে। অন্তরের সে আগুন বাইরের সে ফুলহারকে স্পর্শ করতে পারেনি। আহা, এ যে কি কথা, এ যেন আমাদের হৃদয়কেও নাড়া দিয়ে যায়, মনে করিয়ে দেয় অনেক কথা, তাই না বন্ধু?

তুমি ভুলে যেও না আমি কবি। আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি, অসুন্দর কুৎসিতের সাধনা আমার নয়। আমার আঘাত বর্বরের কাপুরুষের আঘাতের মতো নিষ্ঠুর নয়। আমার অন্তর্যামী জানেন, তুমি কি জানো বা শুনেছ জানি না, তোমার বিরুদ্ধে আজ আমার কোনো অনুযোগ নেই, অভিযোগ নেই, দাবিও নেই। তোমার আজিকার রূপ কি জানি না, আমি জানি তোমার সেই কিশোরী মূর্তিকে, যাকে দেবী মূর্তির মতো আমার হৃদয় বেদিতে অনন্ত প্রেম অনন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। সেদিনের তুমি সে বেদি গ্রহণ করলে না, পাষাণ দেবীর মতোই তুমি বেছে নিলে বেদনার বেদি পাঠ। জীবন ভরে সেখানেই চলেছে আমার পূজা আরতি, আজকার তুমি আমার কাছে মিথ্যা ব্যর্থ, তাই তাকে পেতে চাইনি। জানিনি হয়তো সে রূপ দেখে বঞ্চিত হব, অধিকতর বেদনা পাব, তাই তাকে অস্বীকার করেই চলেছি। দেখা নাই হল এ ধুলির ধরায়, প্রেমের ফুল এ ধুলিতলে হয়ে যায় ম্লান দগ্ধ হতশ্রী। তুমি যদি সত্যিই আমায় ভালোবাসো, আমাকে চাও, ওখান থেকেই আমাকে পাবে। লায়লা মজনুকে পায়নি, সিরি ফারহাদকে পায়নি, তবু তাদের মতো করে কেউ কারো প্রিয়তমাকে পায়নি। এমন চিঠি এমন বর্ষার দিনে পড়তে পড়তে মনটা যেন কেমন অন্য জগতে চলে যায়, তাই না বন্ধু? মনও গুনগুন করে সেই গান জগন্ময় মিত্রের কণ্ঠে।

0: দেখে নেব কোন বন্ধু অপেক্ষা করছে আমাদের জন্য। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার, কে বলছেন বন্ধু?
1: অসীম কুমার মণ্ডল, বেতালন, মঙ্গলপুর, বাঁকুড়া থেকে।
0: হ্যাঁ বলুন।
1: নজরুলের কাব্যগীতে বিষয় বৈচিত্র্যের অপরূপ বাহার, অনিন্দ্য ঐশ্বর্য। আর এই বিষয় বিচিত্রায় শুধু প্রেম নয়, কবি মনে প্রকৃতি ও সাদর সম্ভাষণ, আন্তরিক স্বাগতম।
0: একদম।
1: দেখুন, নজরুলের কাব্যগীতে প্রকৃতি এসেছে কখনো মনুষ্য নিরপেক্ষ সহজাত স্বাতন্ত্র্যে, আবার কখনো বা মানব মনের ভাব প্রকাশের আধার ও আশ্রয় হয়ে। তিনি আমার আপনার না বলা কথাগুলো কাব্যগীতে প্রকৃতির মনের ভাষায় কিন্তু রূপ দিয়েছেন। শুধু প্রেম প্রকৃতির সংলাপই নয়, মৃত্যু চেতনার উদ্ভাসনেও নজরুলের কাব্যগীত কবি কণ্ঠের ক্লান্তিহীন সুরালাপ। নজরুলের কাব্যগীতে মৃত্যু ব্যথার বাণীবার্তাই নয়, অভিমানের সরল সংবাদ, আবার কখনো সুন্দর বেশেও তার মায়াবী আবির্ভাব।
0: অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে নজরুলকে আমাদের সামনে উপস্থাপিত করার জন্য। সঙ্গে থাকুন বন্ধু, অনেক ধন্যবাদ।

0: হ্যাঁ, রয়েছেন আরো কোনো বন্ধু দেখে নি। হ্যালো, নমস্কার বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যালো, আমি জেলা ফেডার দল কুন্দা গ্রাম থেকে মোহাম্মদ কামাল জামান বলছি।
0: হ্যাঁ বলুন।
1: এই সাউন্ড আছে, এই গানটা শুনালে, গানটা শুনে মনটা খুব ভালো হয়ে গেল, সত্যিকার মনটা মনে করেন নতুন হয়ে গেল।
0: আচ্ছা,
1: শ্রাবণ মাসে আসছি বলে তো মনে হয়েছে না, আপনাদের অনুষ্ঠানটা বেশ ভালো, বন্ধে শুনছি, খুব ভালো লাগছে।
0: অনেক অনেক ধন্যবাদ,
1: ধন্যবাদ,
0: ধন্যবাদ। সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। চলে আসি আবার সেই চিঠিতে। কবি লিখছেন এরপরে যে আত্মহত্যা মহাপাপ, এ অতি পুরাতন কথা হলেও প্রেম সত্য, আত্মা অবিনশ্বর, আত্মাকে কেউ হত্যা করতে পারে না। প্রেমের সোনার কাঠি স্পর্শ যদি পেয়ে থাকো, তাহলে তোমার মতো ভাগ্যবতী আর কে আছে? তারই মায়া স্পর্শে তোমার সকল কিছু আলোই আলোময় হয়ে উঠবে। দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই সেই দুঃখের অবসান হয় না। মানুষ ইচ্ছা করলে সাধনা দিয়ে, তপস্যা দিয়ে ভুলকে ফুল রূপে ফুটিয়ে তুলতে পারে। যদি কোনো ভুল করে থাকো জীবনে, হে জীবনেই তাকে সংশোধন করে যেতে হবে, তবেই পাবে আনন্দ মুক্তি। তবেই হবে সর্বদুঃখের অবসান। নিজেকে উন্নত করতে চেষ্টা করো, স্বয়ং বিধাতা তোমার সহায় হবেন। আমি সংসার করছি, তবু চলে গেছি এই সংসারের বাধাকে অতিক্রম।

কম করে ঊর্ধ্ব লোকে। সেখানে গেলে পৃথিবীর সকল অপূর্ণতা, সকল অপরাধ ক্ষমা সুন্দর চোখে পরম মনোহর মূর্তিতে দেখা যায়। ফিরোজা বেগম।

হঠাৎ মনে পড়ে গেল 15 বছর আগের কথা। তোমার জ্বর হয়েছিল, বহু সাধনার পর আমার তৃষিত দুটি কর তোমার শুভ্র ললাট স্পর্শ করতে পেরেছিল। তোমার তপ্ত ললাটের স্পর্শ যেন আজও অনুভব করতে পারি। তুমি কি চেয়ে দেখেছিলে? আমার চোখে ছিল জল, হাতে সেবা করার আকুল স্পৃহা, অন্তরে শ্রীবিধাতার চরণে তোমার আরোগ্য লাভের জন্য করুণ মিনতি। মনে হয় যেন কালকের কথা, মহাকাল যে স্মৃতি মুছে ফেলতে পারলেন না। কি উদগ্র তৃপ্তি, কি দুর্দমনীয় প্রেমের জোয়ারি সেদিন এসেছিল। সারা দিন রাত আমার চোখে ঘুম ছিল না। যাক, আজ চলেছি জীবনের অস্তমান দিনের শেষে রশ্মি ধরে ভাটার স্রোতে। তোমার ক্ষমতা নেই সে পথ থেকে ফেরানোর, আর তার চেষ্টাও করো না। তোমাকে লেখা এই আমার প্রথম ও শেষ চিঠি হোক। যেখানেই থাকি বিশ্বাস করো, আমার অক্ষয় আশীর্বাদ কবচ তোমায় ঘিরে থাকবে। তুমি সুখী হও, শান্তি পাও, এই প্রার্থনা। আমায় যত মন্দ বলে বিশ্বাস করো, আমি তত মন্দ নই। এই আমার শেষ কৈফিয়ত। ইতি নিত্য শুভার্থী নজরুল ইসলাম।

বন্ধুরা, বর্ষার রাগে অনুরাগে নজরুলকে নিয়ে আজ গানের ভেলায় আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু অমৃতা হালদার রায়। এই গানটি কানে নিয়ে শেষ করব আজকের গানের ভেলা।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন যুববাণীর অনুষ্ঠান খেলাধুলা, আপনাদের সঙ্গে ঋত্বিক শিকদার এবং অর্ণব চক্রবর্তী।

0: ওয়ার্ল্ড কাপ শেষ, আর একেবারে ওয়ার্ল্ড কাপ যখন শেষ হলো সেই মোমেন্টে আজকে অর্ণব আর ঋত্বিক তোমাদের সঙ্গে আড্ডা দিতে এসছে। হ্যাঁ, তোমরা হয়তো একটু চমকে যাচ্ছ, কারণ আজকে ঠিক খেলাধুলোর দিনটা নয়। খেলাধুলো যে দিনগুলো তোমরা শোনো তার থেকে আজকের দিনটা একটু আলাদা। আসলে এই যে আলাদাটা করে নেওয়া, এটার কারণ আরেকটু তাড়াতাড়ি যাতে তোমাদের সঙ্গে আড্ডা দেওয়া যায় এই ওয়ার্ল্ড কাপের পরে। তো সেই আড্ডা নিয়ে আজকে, খেলাধুলো নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব আর ঋত্বিক। হবে অনেকক্ষণ আড্ডা, হবে অনেক মন ভালো করা কথা, হবে অনেক মন খারাপের কথা, সবটাই হবে। ঋত্বিকের মুখে হাসি, আমার মুখে হয়তো অতটা হাসি আজকে পাওয়া যাচ্ছে না,
1: সেটা তোমার কথা শুনেই বোঝা যাচ্ছে যে একটু আজকে অর্ণবের টোন ডাউন রয়েছে। কারণটা কি, 3-4 হলো না সেইটা?
0: হ্যাঁ, মানে খানিকটা সেটা এবং আরো অনেকগুলো কারণ আছে, যার মধ্যে একটা বড় কারণ আমাদের প্রিয় যারা অনেক প্লেয়ার তাদেরকে আর হয়তো ন্যাশনাল জার্সিতে দেখতে পাবো না,
1: হয়তো এটাই শেষবারের মতো ছিল।
0: হ্যাঁ,
1: হয়তো, ঠিক আছে, এখানে একটু প্রশ্নটা থেকে যাচ্ছে হয়তো। এবার দেখা যাক পরের বছর কি হয়, পরের বারের বিশ্বকাপে যদি দেখা যায় তাহলে তো সৌভাগ্য এটা আমাদের। একেবারে
0: আজকে আমরা সেগুলো নিয়ে আড্ডা দেবো তোমাদের সঙ্গে, মানে গোটা ওয়ার্ল্ড কাপটায় কি হলো, ওয়ার্ল্ড কাপের সমস্ত স্পেশাল মোমেন্টস,
1: কিভাবে স্প্যানিশ দাপট ওয়ার্ল্ড কাপ জিতলো, তারা দাপটে পুরো মাঠে
0: একেবারে
1: সমস্ত কিছু,
0: মানে স্পেনের জয় তো অবশ্যই আছে, তা নিয়ে কথা বলবো। তাছাড়া কোন কোন দল ভালো খেললো, কোন কোন দল প্রত্যাশার থেকে বেশি ভালো খেললো,
1: কোন দলের উপরে এত প্রত্যাশা ছিল কিন্তু সেইভাবে পারফর্ম করতে পারলো না
0: একেবারে, এবং তাছাড়া কোন কোন দল ওই যেটা বলছিলাম যে হঠাৎ করে উঠে এসছে, ডার্ক হর্স হিসেবে উঠে এসছে, কোন কোন প্লেয়ার নতুন করে আমরা চিনতে শিখেছি কাদেরকে, এই সমস্ত বিষয় নিয়ে আড্ডা হবে। এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে রিসেন্টলি শেষ হলো ওডিআই সিরিজ ইংল্যান্ডের সঙ্গে,
1: আর যেখানে আমাদের ইন্ডিয়া ক্রিকেট টিমের পারফরমেন্স এতটা, মানে যেই আমাদের মার্জিন যেটা থাকে সেইখান থেকে এতটা ডাউন ছিল, তো সেইটা নিয়ে আমাদের কথা আছে
0: একেবারে। তো সবটা নিয়ে আড্ডা হবে, তো এই আড্ডাতে তোমরা চলে আসতে পারো ঝটপট করে আমাদের সঙ্গে আড্ডা দিতে 0332131342। আরেকবার বলি 0332131342 এই নম্বরে কল করতে পারো,
1: কিংবা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে যুববাণী কলকাতা সেখানে চটপট করে তোমরা কমেন্ট করে জানাও। আর এটাও জানাও যে এই ওয়ার্ল্ড কাপের ফাইনাল দেখে তোমার কেমন লাগলো,
0: একেবারেই সবটা জানাও। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই এটা মিস যাবে না, আজকে প্রতিদিনের মতো আজকেও কিন্তু বেশ কিছু ফ্রি হিট থাকবে তোমাদের জন্য, তো সেগুলোর উত্তর দিতে হবে।
1: সবার প্রথমেই যখন শুরু করছি একটা ফ্রি হিট নাই তোমাদের দিয়েই দি, এই বছরের ফিফা ওয়ার্ল্ড কাপের ফেয়ার প্লে অ্যাওয়ার্ড কে পেয়েছে?
0: হ্যাঁ, উত্তর দাও ঝটপট করে, এবছরের ওয়ার্ল্ড কাপে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড কোন দল পেয়েছে, জানো উত্তর কি করে দিতে হবে, তো সেখানে চলে এসো। আর যে কথা প্রথমেই ঋত্বিক তুললো যে স্পেনের কথা, আসলে কি জানো তো, স্পেনের যারা সাপোর্টার এই মোমেন্টে, স্পেনের যারা ভক্ত ভীষণ রকম, তাদের মন এখন ভীষণ রঙিন, তাদের মন এখন বলছে এই কথাটাই।

মানে হ্যাঁ লালে লাল রং মেখে তো যেতেই পারে তারা, তাতে আমার খুব একটা মানে তাতে আলাদা করে দুঃখ নেই, আমার দুঃখ অন্য জায়গায়, সে দুঃখের কথায় আসবো। তবে ফ্রি হিট দিয়েছে ঋত্বিক, ফ্রি হিটের উত্তর তোমরা নিশ্চয়ই দেবে, উত্তর দাও ঝটপট করে, আমরা দেবো তোমাদেরকে একটু সময়, আর সেই সময়টায় নিশ্চয়ই একটা কিছু স্পেশাল থাকবে তোমাদের জন্য, তো সেই স্পেশাল কিছু থাকুক তোমাদের জন্য। ফিরছি এক্ষুনি, কোথাও যেও না, আর তোমাদের জন্য রইল, বিশেষ করে স্পেনের ভক্তদের জন্য রইল, বুকে পাথর চেপে বলছি বস, লাল রং ফ্রম দেবায়ন বন্দ্যোপাধ্যায়। ফিরছি এক্ষুনি, কোথাও যেও না।

0: ফিরে এলাম আবারও আড্ডায়, তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব অ্যান্ড ঋত্বিক উইথ খেলাধুলো।
1: একদম, আর গানে যাওয়ার আগে একটা ফ্রি হিট তোমাদের দিয়ে দিয়েছিলাম যে এই বছরের ফেয়ার প্লে অ্যাওয়ার্ড, ফিফা ওয়ার্ল্ড কাপের ফেয়ার প্লে অ্যাওয়ার্ড কোন দেশ পেয়েছে।
0: একেবারে
1: চটপট করে তোমরা আমাদের জানাও, আমাদের ফোন নাম্বার হচ্ছে 0332213134 নাম্বার, কিংবা আমাদের ফেসবুক পেজ হচ্ছে যুববাণী কলকাতা, সেখানে চটপট করে জানাও।
2: আচ্ছা, যুববাণী কলকাতা পেজের কথা যখন বললেই একটা আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা যেমন অন এয়ার লাইভ তো রয়েছি, তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও লাইভে রয়েছি।
1: একদম,
2: তো সেখানেও কিন্তু তোমরা জয়েন করতে পারো আমাদেরকে, এবং অবশ্যই
1: একদম
2: ফ্রি হিটের উত্তর তোমরা সেখানেও দিতে পারো।
1: একদম,
2: ঝটপট করে জয়েন করো এবং অবশ্যই উত্তর দাও, আর নিশ্চয়ই আমাদের সঙ্গে আড্ডায় যোগ দাও। উত্তর আসছে অলরেডি, উত্তর দেখতে পাচ্ছি, বলছে
1: আমি নদিয়া জেলার ফুলিয়া থেকে বলছি।
2: আচ্ছা, নেদারল্যান্ডস এর কথা সৌভিক বলেছিল আমাদের লাইভে, সন্তু বসাক বলছে নেদারল্যান্ডস, দেখতে পাচ্ছি স্পেনের রড্রির কথা লিখতে চেয়েছেন অসীম মন্ডল, বুঝতে পেরেছি আপনার কথা, হয়তো একটু টাইপও হয়েছে, রড্রির কথায় আসবো আমরা, নিশ্চয়ই আসবো
1: সবার কথায় আজকে।
2: এছাড়া শুভশ্রী দেখতে পাচ্ছি বলছে নেদারল্যান্ডস, ওকে, সবাই বলছে নেদারল্যান্ডস।
1: তোমরা আমাদের ফেসবুক পোস্টের কমেন্ট বক্সেও কিন্তু তোমরা জানাতে পারো এই উত্তরটা ফ্রি হিটের। আর সেই সঙ্গে একজন বন্ধু ফোন কলে চলে এসেছে, শুনে নি বন্ধু কি বলছে।
3: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো, না কোনো কারণে শোনা যাচ্ছে না। তো যেটা বলছিলাম যে ভালো তো লাগছে অনেকের ক্ষেত্রে, স্পেনে ভালো লাগছে স্পেনের যারা সাপোর্টার, কিন্তু আজকে আমরা কথা বলবো একদম শুরু থেকে।
1: একদম,
2: মানে আমি যেটা বলছিলাম যে শুরু থেকে যে স্পেন একদম চ্যাম্পিয়নের মতো দাপট নিয়ে খেলা শুরু করেছে,
1: এটা একদমই ছিল না। যেখানে প্রথমেই ক্যাপে ভার্দের মতো টিমের কাছে স্পেনের 0-0 ড্র ছিল,
2: একেবারেই কাবো ভার্দে একটা অদ্ভুত খেলা খেলেছিল, যে খেলাটা কিন্তু আটকে দিতে পেরেছিল স্পেন।
1: এক্স্যাক্টলি, মানে যেখানে স্পেন পুরো এই গোটা টুর্নামেন্টে আনবিটেন ছিল, সেইখানে স্পেনের সঙ্গে ড্র করে একটা পয়েন্ট ছিনিয়ে নিয়েছিল।
2: এবং শুধু এই ওয়ার্ল্ড কাপে নয়, জানুয়ারির তিক আমি একটা স্ট্যাট দেখছিলাম, লাস্ট 30-35টার বেশি ম্যাচ স্পেন অপ্রতিরোধ্য, স্পেন অপরাজিত,
1: একদম
2: অপরাজিত, এতগুলো ম্যাচ একটা না।
1: লাস্ট যে ইউরো ম্যাচ হয়েছিল সেখানেও
2: অপরাজিত থেকেছে
1: ছিল, তারপরে এই আনফরচুনেটলি যে নেশনস লীগ ছিল ইউএফএ, সেখানে ফাইনালে পর্তুগালের কাছে হেরে গিয়েছিল, বাট স্টিল স্পেনের এই যে নতুন টিম, এই ইয়াং ট্যালেন্ট কিন্তু দেখিয়ে দিচ্ছে।

0: যে কতটা দরকার টিমে ইয়াং রিসোর্স, যেটা 2018 সালে যখন ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছিল সেখানেও কিন্তু তখন ইয়াং ট্যালেন্টেই ভরা ছিল ফ্রান্সের টিমে
1: একেবারে। এবং আমরা দেখতে পেয়েছি যে তারুণ্যের দাপট যে কতটা ইম্পর্ট্যান্ট একটা দলের জন্য, সেটা আরও একবার প্রমাণ করলো 2018 ফ্রান্সের পরে, এবারে 2026 স্পেন। আমরা দেখতে পেরেছি লামিন ইয়ামালের মতো প্লেয়ার,
0: নিকো উইলিয়ামসের
1: মতো প্লেয়ার, এবং
0: দাবি পেদ্রি, মানে এত এত তারকারা, তারপরে এদের 19 বছরের যেই ডিফেন্ডারটা বার্সেলোনার যে ক্যাবোকাও, সেই ডিফেন্ডার ফাইনালে যেইভাবে আর্জেন্টিনার বলকে রুখে দাঁড়িয়েছিল আর হুট করে অ্যাটাকে চলে এসেছিল, সেটা অনবদ্য এই একজন 19 বছরের প্লেয়ারের থেকে
1: একেবারে। মানে এটা আমাদেরকে আরেকবার প্রমাণ করছে যে কোথাও গিয়ে ওই যে স্পিডটা, ওই যে তারুণ্যের একটা যে
0: এনার্জি যেটা,
1: সেই এনার্জিটা কোথাও গিয়ে একটা ডিসিসিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে। আমরা শুরু থেকে দেখেছি যে একদম প্রথম ম্যাচ থেকেই, যদিও কাবাভারদের সঙ্গে সেখানে আটকে গিয়েছিল, বাট স্টিল তারা বুঝিয়ে দিয়েছিল যে একটা সুসংবদ্ধ একটা সিস্টেমের মধ্যে তারা রান করছে।
0: ওরা ট্যাকটিক্সের বাইরে কিন্তু গোটা টুর্নামেন্টে যায়নি, প্রথমে ওই ট্যাকটিক্সে হ্যাবিচুয়েট হতে একটু টাইম লেগেছিল এই টুর্নামেন্টে, নতুন জায়গা নতুন ফিল্ড, বাট তারপরে কিন্তু স্পেন দেখিয়ে দিয়েছে তুমি তোমার ট্যাকটিক্সের ওপরেই ভরসা থাকো, তুমি কনসিস্টেন্সি মেনটেন করো, তাহলে কিন্তু ফলাফল তোমার কাছেই আসবে, আর সেটা আলটিমেটলি এসেছে
1: একেবারেই তাই। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি 03221313342 নম্বরে এক বন্ধু আমাদের সঙ্গে, কে রয়েছে আমাদের সঙ্গে, নমস্কার। নেদারল্যান্ডস সঠিক উত্তর কিনা আমরা নিশ্চয়ই বলবো,
0: আরো আমরা ফেসবুক
1: কমেন্ট বক্সের দিকে রাখবো। তবে এবার স্পেনের কথা বললাম, স্পেনের শুরুর কথা, আরো একটা দল কিভাবে শুরু করেছিল সে কথায় আসি, আর্জেন্টিনা, মানে আরেকজন ফাইনালিস্ট অবশ্যই। আর্জেন্টিনার শুরুটা কিন্তু এবার বেশ জমজমাট ছিল, বেশ আকর্ষণীয় ছিল, বিশেষ করে আমাদের কাছে যারা এই নীল সাদা জার্সি পরে ফুটবলের ঈশ্বর যাকে আমরা মানি লিওনেল মেসি, তার জন্য যে যারা অপেক্ষা করি তাদের জন্য তো ভীষণ স্পেশাল এবার শুরুটা
0: একদম। মানে ওয়ার্ল্ড কাপের শুরু থেকে, মানে গ্রুপ স্টেজ থেকে যদি আমরা দেখি রাউন্ড অফ 16 পর্যন্ত মেসি যেইভাবে নিজের কাঁধে আর্জেন্টিনাকে নিয়ে তুলেছে সেইটা বলার মতো। ফার্স্ট ম্যাচেই মেসির গোল হ্যাট্রিক ছিল,
1: ফার্স্ট ম্যাচেই হ্যাট্রিক, যেটা একটা ইনক্রেডিবল একটা স্ট্যাট।
0: মানে ফার্স্ট ম্যাচ থেকেই মেসি এই বয়সে 39 বছর বয়সে এমবাপে হালান্ড এদের সঙ্গে টক্কর দিচ্ছে গোল্ডেন বুটের জন্য। সো আনক্রেডিবল একটা ব্যাপার ছিল যে মেসি কিভাবে নিজেকে ধরে রেখেছে, তার ফিটনেস, তার খেলা এই বয়সেও। আমরা যখন দেখেছিলাম এক টাইমে যখন 39 বছর বয়স বা 40-41 বছর বয়স, মানে তুমি রিটায়ার নিয়ে তুমি কোচ হয়ে যাচ্ছো,
1: 40-41 নয় ফুটবলের ক্ষেত্রে আমরা বরাবর জানতাম যে 30-এর পর থেকেই, মানে
0: রিটায়ারমেন্টের টাইম হয়ে এসেছে,
1: হয়ে গেলেই মানেই তার মোটামুটি কেরিয়ার শেষের জায়গা চলে এসেছে, বাইরে কোনো সময় হয়তো রিটায়ার করতে পারে।
0: বাট
1: এটা নতুন করে রিডিফাইন করলো কিন্তু লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো,
0: এক্স্যাক্টলি, বা লুকা মদরিজ, এদের কিন্তু কেরিয়ারই শুরু হয়েছে, মানে কেরিয়ারে যে প্রাইম, সেকেন্ড টাইমের প্রাইম যেটা এসছে আফটার 30s এসছে, আর সেই প্রাইমটা কিন্তু
1: আমি এটা মানবো না লিওনেল মেসির ক্ষেত্রে অবশ্য, ওর আলাদা করে প্রাইমের আমি মনে করি না কোনো সময় ছিল বা সময় আছে
0: না। আমি যদি বলি ইন্টারন্যাশনাল ফুটবলের দিকে প্রাইম, আফটার 2016 কিন্তু লিওনেল মেসির এই প্রাইমটা এসছে,
1: 2016 পরে বলতে পারো, আসলে 2016 পরে টিমটা অনেক বেশি ডেভেলপ করেছে, আর্জেন্টিনার ক্ষেত্রে মানে যদি মেসির পর্যন্ত বলটা বাড়ানোর যে লোকের প্রয়োজন হয় না,
0: এতদিন যেটা ছিল
1: একটা সময় পর্যন্ত খুব সমস্যা কেটেছে আর্জেন্টিনা,
0: তারপরে দিবালা, তারপরে ডি মারিয়া, এরা এসে এই টিমটাকে একটা ভালো ভারসাম্য এনে দিয়েছিল, তারপরে এরা যখন গেল এরা মার্টিনেজ অ্যালভারেজদের কাছে এই টিমটা ছেড়ে দিয়ে গেল। তো মার্টিনেজ অ্যালভারেজদের মতো ইয়াং ট্যালেন্টরাও কিন্তু এই আর্জেন্টিনাকে ভালোভাবে ধরে রেখেছে, আর সেটার ফলাফল দেখতেই পেলাম যে ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনাকে পৌঁছতে পেরেছিল
1: একেবারে। এবং ওই যেটা বলছিলাম যে শুরুর দিক থেকেই যখন আমরা দেখেছি যে মানে আর্জেন্টিনা খেলতে নেমেছে তখন একটা অদ্ভুত নতুন রঙে আমরা প্রতিদিন যেন মেসিকে দেখতে পেয়েছি শুরু থেকে, এবং মেসির পায়ে যখনই বল গেছে তখনই যেন গোটা মাঠ আবারও চিৎকার করে উঠেছে। এবং লিওনেল মেসি পূরণ করেছে, কিন্তু লিওনেল মেসি কিন্তু এই প্রত্যাশা পূরণ করে যথেষ্ট পরিমাণে গোল করেছে, মানে যে গোলটা আমরা দেখতে চাই তার বাপা থেকে,
0: আটটা গোল এবং দুটো অ্যাসিস্ট করেছেন, চারটে অ্যাসিস্ট করেছেন এই গোটা টুর্নামেন্টে। আর একটা মজার কথা হচ্ছে, ঘরে যখন টিভিতে অন্য ম্যাচ দেখছিল সেখানে মেসি মেসি মেসি করে গেছে পুরো টুর্নামেন্ট ধরে।
1: এটা আমাদের মতো যারা মেসির ফ্যান আর আর্জেন্টিনার ফ্যান সবার মনে এই আওয়াজটা, মানে শুধুমাত্র এবার শেষ হয়ে যাবে না, এটা থেকে যাবে
0: জীবনকাল।
1: ইটস আ গুড মেমরি, ইটস আ মেমরি টু চেরিশ,
0: একদম।
1: এবং এই লিওনেল মেসির কথা যখন বলছি, আরও একজনের কথা বলতে হয়, মানে যার কথা ভাবলেও মন খারাপ হচ্ছে, মন খারাপ হচ্ছে এ কারণে যে হয়তো তাকেও আর দেখতে পাবো না জাতীয় দলের জার্সি পরে। নিশ্চয়ই বুঝতে পারছো কে লিওনেল মেসির পরে আর একজন গ্রেটের কথা যদি বলতে হয় তাহলে সেটা কে হতে পারে? অবশ্যই সেটা অবশ্যই আমাদের প্রিয় সিআর সেভেন, যার ফ্যান আমাদের পাশে বসে আছে, আমার পাশে বসে আছে ঋত্বিক। আসলে হ্যাঁ, মানে এই যে স্পেশাল প্লেয়ারগুলো লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো,
0: হয়তো এদের আর আমরা দেখতে পারবো না, এই নিয়ে তো আমাদের খুব মন খারাপ
1: একেবারে। মানে যদি বলি নেইমারের কথা, লুকা মডরিচের কথা, এরকম অনেক জেনারেশন,
0: এক্স্যাক্টলি
1: তাদেরকে আমরা মিস করব, ভীষণ মিস করব। আর তাদেরকে যখন দেখতে পাবো না জাতীয় দলে জার্সি পরে, তখন মন কি বলবে বলো তো?
0: মন
1: বলবে এই কথাটাই, শুধু মন বলবে
2: চলে এস।

0: মনের মন খারাপ হবে না বলতো? মানে এদেরকে যদি, যাদেরকে দেখে বড় হয়েছি আমরা, যাদের ফুটবল দেখে ফুটবলকে বুঝতে শিখেছি, ফুটবলকে ভালোবাসতে শিখেছি, ফুটবলের প্রতিটা ড্রিবলের মধ্যে আমরা পেয়েছি নতুন উত্তেজনা, যে উত্তেজনাটা আমাদেরকে যেন নতুন করে বাঁচতে শিখিয়েছে, এবং এই সমস্ত প্লেয়ারদেরকে আর হয়তো দেখতে পাবো না বেশি দিন, ফলত মন তো খারাপ হবেই। তবে শুধুমাত্র মন খারাপ নিয়ে আজকে কথা বলবো না, আমরা একটা ফ্রি হিট রেখেছি, সেই ফ্রি হিটের সঠিক উত্তর কোনটা সেটা আমরা বলবো। তবে তার আগে মন খারাপের কথা যখন বললাম, গানটাই শোনাই তোমাদেরকে পুরোটা, ফিরছি এক্ষুনি মন খারাপ শুধু নয় মন ভালো করা বেশ কিছু কথা নিয়ে, এবারে ওয়ার্ল্ড কাপের এবং এই মুহূর্তে ঘটতে থাকা সমস্ত স্পোর্টস আপডেট নিয়ে। সঙ্গে রয়েছি অর্ণব,
1: আর আমি ঋত্বিক,
0: কোথাও যেও না।

0: ফিরে এলাম আবারও খেলাধুলো নিয়ে। আজকে তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব আর ঋত্বিক, আর আমরা এই মুহূর্তে লাইভে অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলাম, লাইভে অনেক বন্ধু আমাদের সঙ্গে আড্ডা এসছে, তারা অনেক কমেন্ট করছে, সে নিয়ে কথা হবে।
1: হ্যাঁ, আর আমরা যেই ফ্রি হিটটা দিয়েছিলাম প্রশ্নটা লাস্টবার রিপিট করে দিচ্ছি যে এই বছরের ফিফা ওয়ার্ল্ড কাপের ফেয়ার প্লে অ্যাওয়ার্ড কোন টিম পেয়েছে।
0: ইয়েস,
1: আর সেই নিয়ে কিন্তু বন্ধু ফোন কলে চলে এসেছে, শুনে নিই বন্ধু কি বলছে।
0: কে রয়েছে আমাদের সঙ্গে?
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি খড়গপুর থেকে আশিস কুইলা বলছি।
0: হ্যাঁ, উত্তরটা এবং এটা আপনার কাছে খুব গর্বের মোমেন্ট, এবং আমরা খুব আমরাও ভালো লাগলো আমাদেরও যে এমন একজন সাপোর্টার ফোন কলে এলেন উত্তরটা দিতে, যে দলের নাম বললেন সে দলের তিনি সাপোর্টার। এবার বলে দেওয়ার পালা, সঠিক উত্তর কি বলতো ঋত্বিক, তোমার কি মনে হচ্ছে বলতো?
1: আমার মনে হচ্ছে উনি ঠিকই বলেছেন, সঠিক উত্তর হচ্ছে নেদারল্যান্ড।
0: একেবারেই, যারা সঠিক উত্তর দিয়েছে তাদের জন্য একটা জোরে হাততালি, ওয়েল ডান। আর সুমিত সেন বলছে আমার প্রেডিকশন মিলে গেছে, নিশ্চয়ই মিলে গেছে,
1: এইবার সঙ্গে সঙ্গে পরের ফ্রি হিটটা তোমাদের দিয়ে দিই।
0: কিন্তু সুমিত সেন একটা কথা বলেছে, সুমিত সেনের প্রেডিকশন কিন্তু বলেছে যে তিনি ওয়ার্ল্ড কাপের শুরু থেকেই বলেছিলেন, শুরুর আগে থেকেই বলেছিলেন যে স্পেন ওয়ার্ল্ড কাপ জিতবে। আসলে স্পেন যে খেলাটা খেলেছিল এ কথা আমরাও বলেছিলাম, আমিও বলেছিলাম, মনে আছে যে স্পেন এবং ফ্রান্স
1: দুটো টিমের মধ্যে কম্পিটিশন হবে, কিন্তু অ্যাকচুয়াল ফাইনাল হতে পারে,
0: মানে দুটো একদম ডার্ক হর্স এবারে ওয়ার্ল্ড কাপে, এটা বলেছিলাম।
1: হ্যাঁ, ফ্রান্সকে তো সেমিফাইনালে যখনই নক আউট করে দিল তখনই আমি অলমোস্ট কনফার্ম হয়ে গেছিলাম যে স্পেনের কাছে ওয়ার্ল্ড কাপ চলে এসেছে, কারণ ফ্রান্সের যখন ওয়ার্ল্ড কাপের মানে সেমিফাইনালে এসে যখন হেরে গেল, ফ্রান্সের মোরাল সেখানেই ডাউন হয়ে গেছিল, সেটা থার্ড প্লেসে যে ম্যাচটা ছিল সেখানে দেখতে পেয়েছি।
0: এই যে বুঝে গেছিল বললো না, এই বুঝে গেছে মানে বোঝার পরে একটা অন্য খেলা খেলেছে, সে কথা আসবো আমরা, এত ডার্টি প্লে ছিল সেটা, সেটা খুব খারাপ, আমি আসছি সে কথায়।
1: ঠিক আছে, পরে ফ্রিহিটটা, পরে ফ্রিহিটটা হচ্ছে যে এই বছরের গোল্ডেন গ্লাভ কোন প্লেয়ার পেয়েছে, এই বছরের ফিফা ওয়ার্ল্ড কাপে গোল্ডেন গ্লাভ কোন প্লেয়ার পেয়েছে।
0: মানে সহজ সহজ প্রশ্ন করা হচ্ছে,
1: প্রথম প্রথমে সহজ সহজ দিয়ে,
0: এত সহজ প্রশ্ন করছে যে আমার কিছু বলার নেই। এবছরের গোল্ডেন গ্লাভ মানে ইজি টু মানে মোস্ট মোস্ট ইজি
1: একদম।
0: তবে যে কথায় আসি, যে কথা আমাদের বন্ধু এইমাত্র আমাদের কমেন্টে জানালো যে স্পেনের ডিফেন্স নিয়ে কিছু বলো, মানে এবছরের বেস্ট ডিফেন্স লাইন আপ যদি বলি, নো ডাউট সেটা স্পেন। আমরা দেখেছি স্পেনকে সবচেয়ে কম গোল কনসিভ করতে,
1: একটা গোল খেয়েছে গোটা টুর্নামেন্টে, সেটাও খেয়েছিল হচ্ছে বেলজিয়ামের কাছে যেটা কোয়ার্টার ফাইনাল ছিল।
0: একেবারে, মানে বুঝতেই পেরেছি যে এত ভালো ডিফেন্স লাইন আপ না হলে এক্স্যাক্টলি হতেই পারে না। আসলে স্পেনের যে গোলকিপার উনাই সিমন, উনাই সিমনের মানে চাপটা ভীষণ কম পড়েছে তার হাতে, সুতরাং মানে
1: কারণ ওদের বল পজিশনই তো নিজেদের কাছে রেখে গেছে, মিডফিল্ড ডিফেন্ডার আর ফরওয়ার্ডস এদের মধ্যেই বল পুরো ঘুরে গেছে, আর সেইখানে ও স্বাভাবিক স্পেনের যে গোলকিপার রয়েছে তাদের কাছে বল পৌঁছতে দেয়নি। আর স্পেনের এই দাপট, এই টিকি টাকা যে বল পজিশন ধরে রাখার যে ট্যাকটিক, সেটা আমরা 2010 দেখেছিলাম যখন ওরা চ্যাম্পিয়ন হয়েছিল।
0: একেবারে, মানে আমরা অনেকেই বলছিলাম যে ওটা গোল্ডেন এজ, ওটার সঙ্গে কম্পেয়ার করা যায় না, নিশ্চয়ই যায় না,
1: নতুন এজ শুরু হচ্ছে।
0: কিন্তু যদি লক্ষ্য করো ফাইনালটার দিকে আরেকবার যদি ফিরে তাকাও, দেখবে সেদিন কিন্তু গ্যালারিতে সেই 2010 সেই যে গোল্ডেন এজ যাদেরকে বলি, তারা

0: কে কে উপস্থিত ছিল একজন জাভি ইনিয়েস্তা ক্যাসিয়াস সার্জিও র‍্যামোস
1: একদম মানে
0: সকলে উপস্থিত ছিল এবং তারা যেভাবে মানে লাফিয়ে পড়ল স্পেন গোলটা দেওয়ার পরে এবং শেষবাসী বাজার পরে মানে ইটস অ্যামেজিং অ্যামেজিং আমি একজন আর্জেন্টাইন ফ্যান হিসেবে বলছি আমি তো জাভি ইনিয়েস্তাকে ভীষণ ভালোবাসি এখনো কারণ আমি বার্সেলোনা ফ্যান ছিলাম খুব স্বাভাবিকভাবেই মানে ফ্যান ছিলাম মানে এখনো ভালোবাসি আমি এখনো লামিন ইয়ামালকে আমি অত্যন্ত প্রতিশ্রুতিবান বলে মনে করি তবে ওই জাভি ইনিয়েস্তার মুখে হাসি দেখলে ভীষণ আনন্দ
1: স্বাভাবিক তারপরে ওখান থেকে র‍্যামোস যখন ওয়ার্ল্ড কাপটা দিতে এসেছিল র‍্যামোস যখন ওয়ার্ল্ড কাপে সেই চুমুটা খেলো আহা সেই দৃশ্যটাও একটা অন্যরকম ছিল দেখে মনে হচ্ছে র‍্যামোস আবার নিজের পুরনো দিনের কথা মনে পড়ছে
0: একেবারেই আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের লাইভে উত্তর আসছে উনাই সিমান বলছে শুভশ্রী বাবাই চক্রবর্তী সুমিত সেন এছাড়া দেখতে পাচ্ছি সৌমেন দাস প্রবল মহাপাত্র
1: রেবা লিখছেন স্পেনের গোলকিপার
0: রেবা সিমন সুমিতা বলছেন সিমন এবং সৌভিক সরকার অবি তার সঙ্গে লাস্ট কমেন্ট দেখতে পাচ্ছি সৌমেন দাস এবং ফোন লাইনে এক বন্ধু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে
1: শুনে নি বন্ধু কি বলছেন নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন
2: হ্যালো
0: আমরা একদম তার আশেপাশে ঘোরাফেরা করছি তো ফলে তো এবার কখন বলেই দেবো তার থেকে বলেই দিই এখন যে আমরা স্পেনের ডিফেন্স নিয়ে কথা বলছি স্পেনের ডিফেন্স এর ঠিক পেছনে লাস্ট ম্যান অফ ডিফেন্স যাকে বলি আমরা দ্য লাস্ট ম্যান ইন দ্য লাইন উনাই সিমন সেই এবারের গোল্ডেন গ্লাভস জয়ী কারণ সবচেয়ে কম গোল কনসিভ করেছে
1: সাতটা ক্লিন শীট আটটা ম্যাচে আর যেটা বললাম একমাত্র গোল যেটা খেয়েছিল বেলজিয়ামের ম্যাচে সো উনাই সিমন সঠিক উত্তর যারা যারা সঠিক উত্তর দিয়েছো তাদের জন্য জোরে হাততালি
0: ওয়েল ডান উনাই সিমন একেবারেই সঠিক উত্তর কারণ অসাধারণ খেলেছে এবার আরেকটা কমেন্টে আসবো আমি আসবো পরের কথায় তার আগে একটা কমেন্টে এক বন্ধু লিখেছে এমিলিয়ানো মার্টিনেস কি পরের বিশ্বকাপ খেলতে পারবে নয়তো ও যদি না খেলে তাহলে কিন্তু আর্জেন্টিনা ওই রকম গোলকিপার পাবে না অবশ্যই আমরা সার্জিও রোমেরোকে দেখেছিলাম আমার মনে আছে সেও একসময় কিন্তু আর্জেন্টিনার স্টার গোলকিপার ছিল পরবর্তীকালে এমিলিয়ানোকে দেখলাম আসলে এমিলিয়ানোর জাদুটা আমরা গত ওয়ার্ল্ড কাপে দেখে ফেলেছি এবারে মানে বলবো না যে খুব তাকে খাটতে হয়েছে খুব লড়াই করতে হয়েছে প্রথম থেকে তবে অসাধারণ কিছু সেভ দেখেছি যেটা দেখলাম ওই লেট স্ট্রাইকটা ফাইনালে এসে
1: এক্স্যাক্টলি ফাইনালে এসে এসে যেই 11টা সেভ দেওয়া
0: আমি জানি যে মানে উনাই সিমনকে গোটা সিজনে গোটা টুর্নামেন্ট এত সেভ দিতে হয়নি যতটা একটা ম্যাচে দিতে হয়েছে যদিও ইটস নট আ গুড সাইন ফর আর্জেন্টিনা অফকোর্স কিন্তু ইটস আ ভেরি গুড সাইন ফর এমিলিয়ানো মার্টিনেজ
1: অ্যাকচুয়ালি এটা একটা রিস্কের বিষয় কারণ এমিলিয়ানো মার্টিনেজের যদি কোনোদিনও চোট এসে যায় তার রিপ্লেসমেন্ট কিন্তু আর্জেন্টিনার টিমে নেই
0: মানে বলতে গেলে
1: নেই এক্স্যাক্টলি কিন্তু স্পেনের কাছে কিন্তু আছে যদি উনাই সিমন চোট পেয়ে যায় ওদের কাছে ডেভিড রায়া রয়েছে
0: আসলে কি জানো তো মানে আমাদের যারা সেকেন্ড আমাদের বলতে অবশ্যই আর্জেন্টিনার এমিলিয়ানোর পরে যারা সেকেন্ড গোলকিপার রয়েছে বা থার্ড গোলকিপার রয়েছে তারা সেভাবে মানে পরীক্ষিত নয়
1: এক্স্যাক্টলি
0: বিশ্বমঞ্চে পরীক্ষিত নয় যেটা আমরা বলি
1: তাদের আরো মানে বাইরের যে ক্লাব ফুটবল আছে সেটাকে এক্সপ্লোর করতে হবে যেরকম মার্টিনেজ যেরকম ক্লাব ফুটবল ইংলিশ প্রিমিয়ার লিগে যেভাবে খেলে এসেছে অ্যাস্টন ভিলার হয়ে সেইটা কিন্তু তার এই ইন্টারন্যাশনাল ফুটবলে কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা খুব ভালোভাবে কাজে লাগছে
0: একেবারেই আর এই মুহূর্তে আমরা যেহেতু পরের ফ্রিহিটটা সেকেন্ড ফ্রিহিটের উত্তর দিয়ে দিয়েছি এবার তারপরে ফ্রিহিটটা দিয়ে দেবো সেই ফ্রিহিটটা হচ্ছে এবার কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপ নিয়ে শুধুমাত্র প্রশ্ন নয় কিন্তু ইন্টারেস্টিং ভাবে এবারের সঙ্গে হয়তো জড়িত থাকতেও পারে প্রশ্নটা হচ্ছে ওয়ার্ল্ড কাপের ইতিহাসে অর্থাৎ ফিফা ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সর্বকালীন সর্বোচ্চ গোলদাতার নাম কি গোল সংখ্যা বলতে পারলে আরো ভালো তবে বলতে হবে সর্বকালীন সর্বোচ্চ গোলদাতা কে ফিফা ওয়ার্ল্ড কাপের উত্তর দাও 0332213342 নম্বরে কিংবা আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ
1: একদম যুববাণী কলকাতা সেখানে তোমরা চটপট করে উত্তরটা জানিয়ে দাও আমাদের আমরা তো ফেসবুক লাইভেও রয়েছি সেখানেও তোমরা জানাতে পারো
0: সেখানে বন্ধুরা অলরেডি কমেন্ট করছে সো কিপ দেয়ার এবং অবশ্যই আমাদের পোস্টারে কমেন্ট বক্সে তোমরা উত্তর দিতে পারো ভালো লাগা খারাপ লাগা সেটাও জানাতে পারো উই উইল রিড দ্যাট এন্ড অফ কোর্স আমরা সেই অনুযায়ী নিজেদেরকে রেকটিফাই করার চেষ্টা করব দেখতে পাচ্ছি সুমিত সেন বলছে ফাইনালে মার্টিনেজ যদি সেভ গুলো না দিত কম করে 3-4 গোল খেত আর্জেন্টিনা নিশ্চয়ই এটা আমরা মানছি
1: ঠিক তো তারও বেশি হতে পারতো কারণ এত আগ্রাসী মনোভাবে স্পেন ফাইনালে খেলছিল তারা বলই ছাড়ছিল না
0: মানে আমার এখনো মনে আছে ম্যাকালিস্টারের ওই যে হেডটা ওটা যদি সেভ ভুল বললাম কার যেন হেডটা সেই হেডটা অসাধারণ সেভ দিল
1: হেডের ঠিক মনে পড়ছে না
0: নামটা সম্ভবত পেদ্রো পোড়ো আমার এই মুহূর্তে মনে পড়ছে না
1: যাই হোক বাট
0: অসাধারণ সেভ দিয়েছিল
1: সেভ তারপরে লাস্ট 90 মিনিটসে যখন আরেকটা যেটা ফ্রি কিক ছিল সেখানে এসেও যখন
0: এক্স্যাক্টলি
1: মার্টিনেজ সেভটা দিল ওইটা পুরো গোল ছিল
0: অসাধারণ ফ্রি কিক লামিন ইয়ামালের ফ্রি কিক ছিল
1: এক্স্যাক্টলি ওই লামিন ইয়ামালের যে 90 মিনিটসেই পুরো খেলা শেষ করে দিতে
0: পারে ইয়ামালের

0: ফ্রি কিকটা যখন সেভ দিল তখন মানে আমাদের কি বলতো মানে বুকের ধুকপুকানি এতটা বেড়ে গিয়েছিল, ওটাকে বোধহয় একটা মানে প্রশমন করলো খানিকটা ওই সেভটা, কিন্তু যদিও সেই স্বস্তি বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি।
1: সুমিত সেন লিখছেন রোনাল্ডো নাজারিও,
0: রোনাল্ডো নাজারিও বলছে সুমিত সেন, আর বাবাই চক্রবর্তী বলছে রোনাল্ডো নাজারিও, নিশ্চয়ই সঠিক কি বেঠিক সেটা আমরা বলবো।
1: প্রশ্নটা আরো একবার একটু রিপিট করে দিই ভালোভাবে, যে এখনো পর্যন্ত ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে মানে এই ওয়ার্ল্ড কাপ মিলিয়ে সবথেকে বেশি গোল কে করেছে, টপ লিডিং গোল স্কোরার কে?
0: হ্যাঁ, একেবারেই প্রবাল মহাপাত্র সৌমেন দাস লিখছেন R9, মানে তারাও বলছে রোনাল্ডোর কথা, অবশ্যই বড় রোনাল্ডো, ব্রাজিলের রোনাল্ডোর কথা বলছে, নিশ্চয়ই সে কথা বলবো। আর সন্তু বসাক বলছে অফকোর্স দ্য গোট লিওনেল মেসি, অফকোর্স উই হ্যাভ নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবং এবার আর্জেন্টিনার
1: ফ্রান্স নিয়ে কথা হলো, একদম এবার আসে ফ্রান্সের কথায় আসতে হয়। ফ্রান্স ফ্রান্স যারা ফোর্থ প্লেসে এবার শেষ করলো, যেখানে যেটা অর্ণব শুরুতে বললো যে আমরা ডার্ক হর্স প্রেডিক্ট করেছিলাম, শুধু আমরা নয় যারা ফুটবলে যারা বড় বড় পণ্ডিতরা রয়েছিল তারাও কিন্তু এক্সপেক্ট করেছিল ফ্রান্সকে কিন্তু এইবারেও ফাইনালে দেখতে। আনফর্চুনেটলি সেটা হলো না, কারণ যেটা বললাম স্পেনের কাছে 2-0 যেটা হেরে যেতে হয়েছিল সেমিফাইনালে।
0: হ্যাঁ, তো স্পেনের মানে আমরা ফ্রান্সের থেকে এক্সপেক্ট যেটা করেছিলাম সেটা পেয়েছি, আমি বলবো না পাইনি
1: একদম। যেখানে এমবাপে, তারপরে ওলিসে, দেমবেলে এরা যেইভাবে খেলেছে, ওলিসে যেখানে এই ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি অ্যাসিস্ট করেছে,
0: মানে এবার আমি প্রথমেই বলছি, আমি আগেও বলেছি এই চারজন প্লেয়ারের কথা ফ্রান্সের, যারা আমার মন জয় করে নিয়েছে, অফকোর্স এমবাপে, তার সঙ্গে ওলিসে, তার সঙ্গে ডেম্বেলে এবং তার সঙ্গে বারকোলা, এই চারজন ওয়াজ ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট অ্যান্ড ব্রিলিয়েন্ট। তার কারণ তারা যে ওই যেটা বললাম যে স্কোয়ার ডায়মন্ড তৈরি করছিল বারবার করে,
1: যেটা কিন্তু
0: বারবার করে চাপে ফেলেছে অপোনেন্টের ডিফেন্সকে। এবং দেখতে পাচ্ছি আমাদের বন্ধু সৌভিক বলছে যে আমার খুব প্রিয় খেলোয়াড় উত্তর হবে কিলিয়ান এমবাপে। আচ্ছা বেশ, শুভশ্রী বলছে কিলিয়ান এমবাপে 22টি গোল। আচ্ছা আবারও কমেন্ট করেছে এমবাপের কথা,
1: সব মিলিয়ে LM10।
0: ওকে বেশ,
1: সৌভিক সরকার লিখছেন আমার খুব প্রিয় প্লেয়ার হবে কিলিয়ান এমবাপে, উত্তর হবে কিলিয়ান এমবাপে।
0: আচ্ছা বেশ, নিশ্চয়ই সঠিক উত্তর কিনা সেটা আমরা বলবো। তবে যে কথা বলছিলাম যে ফ্রান্স, ফ্রান্স আমাদেরকে যথেষ্ট আনন্দ দিয়েছে, ফ্রান্স এক্সপেকটেশন পূরণ করেছে। কিন্তু আমি মনে আছে আমার এখনো ঋত্বিকরণশী মনে আছে, আমি গেস করেছিলাম ফ্রান্স স্পেনের সেমিফাইনালে, মানে যে ম্যাচটা
1: ওটা একদম টক্কর হবে,
0: সবচেয়ে টাফ ম্যাচ ছিল গোটা টুর্নামেন্টের মধ্যে।
1: এক্স্যাক্টলি
0: সেই ম্যাচে আমি এক্সপেক্ট করেছিলাম ফ্রান্স জিতবে, কিন্তু ফ্রান্স টিমটা কোলাপস করে জাস্ট লাইক দ্যাট, যে আমরা দেখেছি
1: বলই পাইনি।
0: আসলে যেরকম আমরা দেখেছি আসলে এইরকম বড় ম্যাচে, বড় মঞ্চে এইরকম ম্যাচ যখন হয় তখন অনেক সময় অনেক বড় দল কোলাপস করে, যেমন আর্জেন্টিনা ফাইনালে কোলাপস করেছে, আমি এটা স্বীকার করতে বাধ্য হচ্ছি। আর্জেন্টিনার দলটা সত্যি মানে একেবারে ভেঙে পড়েছিল ওই ম্যাচটাতে, ফাইনাল ম্যাচে, তেমনই কিন্তু আমরা সেমিফাইনালে দেখেছি স্পেনের বিরুদ্ধে ভেঙে পড়েছে ফ্রান্স। তো মানে এইটা আমাদেরকে প্রমাণ করে যে দুটো দল, দুটো অসাধারণ দুটো দল, সেই দুটো দল কোথাও গিয়ে অসাধারণ খেলার পরেও তাদের দুটো রাস্তা আলাদা হয়ে যায়, দুটো রাস্তা যেন দুটো পৃথিবীর পথে তাদেরকে নিয়ে যায়। কিন্তু একটা দল সেই চেনা যে ছন্দ সেটা ধরে রাখতে পারে, সেই শিরোপাটা জয় করে, আর একটা দল পারে না, কিন্তু তাকিয়ে থাকে আগামীর দিকে। ফ্রান্স কিন্তু সেইভাবেই আমাদেরকে তাকিয়ে রেখেছে আগামীর দিকে, ফ্রান্সের থেকে আরও এক্সপেকটেশন থাকবে আগামীর জন্য, কারণ ফ্রান্সেও রয়েছে কিন্তু সেই তারুণ্যের ভরপুর শক্তি। তো ফ্রান্সের দিকে তাকিয়ে থাকবো, আর ওই দুই দল, দুই ডার্ক হর্স স্পেন অ্যান্ড ফ্রান্স, তাদেরকে ডেডিকেট করে থাকবে, ওই যে বললাম দুটো ভিন্ন পথ দুই পৃথিবী, তাদের কথা দুই পৃথিবী গান থাকবে, তাদের ডেডিকেট করে রানা মজুমদার এবং তিমির বিশ্বাসের কণ্ঠে। কোথাও যেও না, ফিরছি এক্ষুনি, খেলাধুলো নিয়ে সঙ্গে রয়েছি অর্ণব অ্যান্ড ঋত্বিক।

0: ফিরে এলাম আবারও আড্ডায় দুই পৃথিবী শুনে রানা মজুমদার এবং তিমির বিশ্বাসের কণ্ঠে। যে কথায় ছিলাম আমরা দুজন, যে ওয়ার্ল্ড কাপের কথায় অবশ্যই ফ্রান্সের কথা বললাম আমরা, এবার আমরা কথা বলবো যাদেরকে অলরেডি, যাদের ব্যাপারে হিন্ট দিয়েছে আমাদের বন্ধুরাই, জুট বেলিংহামের কথা বলেছে, সো ইংল্যান্ডের কথা
1: বলতে হবে যারা থার্ড প্লেস শেষ করলো, আর এইটা তাদের সেকেন্ড বেস্ট রান ওয়ার্ল্ড কাপের ইতিহাসে 1984 এর পর
0: একেবারে। এবং মানে আমি যেটা বলবো যে বেলিংহামের কথা যখন বললো, বেলিংহামকে বলতে হয় আমার এটা ভীষণ রকম মনে হয়েছে, বেলিংহাম এই মুহূর্তে এই ইংল্যান্ড দলটার কিন্তু প্রাণ ভোমরা।
1: এক্স্যাক্টলি,
0: মানে ও গোটা মাঝমাঠটাকে রান করায়, এটা ক্রিয়েট করে, বল পজিশন হোল্ড করে,
1: হ্যারি কেনকে যে চান্স গুলো ক্রিয়েট করে দিচ্ছে,
0: তার পেছনে মূল কিন্তু বেলিংহাম।
1: বেলিংহাম আর বেলিংহাম কিন্তু তার ক্লাব ফুটবলেও কিন্তু সেই সেম লেভেলেই খেলছে। তো এই বেলিংহামকে কিন্তু এই বছরের ব্যালেন্ডিয়ারে ভালো পজিশনে দেখতে পারবো র্যাঙ্কিং এ
0: একেবারে। বেলিংহামকে যেমন দেখতে পাবো, আরো একজনকে দেখতে পাবো, তার কথায় আসবো। তবে ফোন লাইনে এক বন্ধু বোধ হয় ফ্রি হিটের উত্তর নিয়ে।
1: নমস্কার, আমাদের সঙ্গে
0: কে বলছেন?
2: নমস্কার, নদিয়া রাজধানী থেকে বলছি, সোমনাথ পোদ্দার।

0: বেশ গোটা মাঝমাঠ জুড়ে খেলা এবং বেলান্ডিওর আমরা জানি যে বর্ষসেরা যে সম্মানটা সেটা কিন্তু শুধুমাত্র গোল স্কোর কত বেশি হচ্ছে
1: সমস্ত কিছু নিয়ে যে মাঠে কিভাবে তার প্রেজেন্স পুরো খেলাটা কন্ট্রোল করছে।
0: এবার এখানে একজনের কথা বলতে হয় যাদের যার কথা অনেক আগে এক বন্ধু কমেন্টে লিখেছিলেন, পেদ্রোর কথা। পেদ্রোর কথা কেন বলছি, পেদ্রো এবারে গোল্ডেন বল পেল। অনেকে প্রশ্ন তুলেছিলেন যে কেন পেদ্রো গোল্ডেন বল পেল, কেন লিওনেল মেসি এতগুলো 8টা গোল 4টা অ্যাসিস্ট করে কেন পেল না, কেন সরি আমি রড্রির কথা বলছি, আমি ভুল করে পেদ্রো বলেছি, রড্রির কথা বলছি।
1: এমনিতেই ব্যালেন্ডিয়ার
0: আসলে বড্ডই পেদ্রো এবং রড্রি, মানে পেদ্রো এবং রড্রি এত গোলো এই নামগুলো।
1: রড্রি এমন একটা প্লেয়ার হয়ে গেছে, রড্রির এখন তার হল অফ ফেমে ক্যাবিনেটে সমস্ত ট্রফি চলে এসেছে, চ্যাম্পিয়ন্স লীগ থেকে শুরু করে ওয়ার্ল্ড কাপ, ব্যালেন্ডিয়ার, গোল্ডেন বল
0: সবটা। এবং এই যে গোল্ডেন বল পাওয়ার সময় যেটা বলছিলাম, সরি ফর দ্য মিস্টেক, আমি বারবার করে পেদ্রোর সঙ্গে গুলোই, রড্রি গোল্ডেন বল পেল এই নিয়ে একটা অনেকে প্রশ্ন তুলেছিল, কেন কেন লিওনেল মেসি নয়, কেন এমবাপের মতো প্লেয়ার নয়, কারণ যারা এত অ্যাসিস্ট করেছে যারা এত গোল করেছে
1: পুরো টিমটাকে কন্ট্রোল করে।
0: এবং তুমি যদি স্ট্যাটের কথা ভাবো, একটা আগে আছে বলে দিই, যারা গোল্ডেন বল কে পাবে এটা ডিসাইড করে তাদের একটা বড় প্যানেল রয়েছে যাতে যথেষ্ট বিশেষজ্ঞ মানুষরা কিন্তু বসে থাকেন এবং বিশ্বখ্যাত মানুষরা বসে থাকেন, তারা এবছরও ছিলেন। তারা কেন রড্রিকে বেছেছেন, রড্রির করা পাসের সংখ্যা সর্বাধিক স্পেনের মধ্যে এবং গোটা ওয়ার্ল্ড কাপে সর্বাধিক পাস খেলেছে,
1: আর সেটার অ্যাকুরেসিও হাই,
0: সবথেকে বেশি অ্যাকুরেট পাস খেলেছে ও, এবং সেই অ্যাকুরেসি এবং সেই পাসিং থেকে কিন্তু অ্যাটাক ক্রিয়েট হয়েছে এবং অপোনেন্টকে ব্লক করা গেছে, বল পজিশন হোল্ড হয়েছে। মানে যদি বলি যে গোটা
1: যে ডিফেন্সিভ মিডফিল্ড যে পজিশনটা রড্রি সবথেকে ভালোভাবে কন্ট্রোল করেছে
0: একেবারে, এবং ওই কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই পজিশন হোল্ড করা ফুটবলটা স্পেনের সেটা কিন্তু ম্যাক্সিমামটা বিল্ড আপ করেছে রড্রি। তো রড্রি এই কারণেই প্রাণভোমরা ওই দলটার বলতে পারি স্পেনের, এবং এই কারণেই গোল্ডেন বল বা বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে রড্রি।
1: এক্স্যাক্টলি, আগে এক টাইমে জাভি ইনিয়েস্তা ছিল, তারপরে রড্রি চলে এলো সেই জায়গাটা ফিল আপ করার জন্য,
0: একদম মানে যে পজিশনে খেলতো সার্জিও বুসকেটস,
1: যাওয়ার ইচ্ছে সেটাও প্রকাশ করেছে, তা সে এখন ম্যানচেস্টার সিটির
0: আনন্দ খেলতো,
1: সে ম্যানচেস্টার সিটির ক্যাপ্টেন, বাট সে চাইছে এখন রিয়েল মাদ্রিদে ট্রান্সফার হওয়ার জন্য, সেটাও দেখা যাক কি হয়।
0: খুব আনন্দ পেয়েছে ঋত্বিক, যাক আনন্দের কথা না বুঝলাম। যাক, এবার আর একটা দল নিয়ে কথা বলতে হবে, এবারে সবচেয়ে বড় চমক, যেমন গতবারে সবচেয়ে বড় চমক ছিল মরক্কো, মরক্কো খুব খারাপ খেলেনি এবারও, কারণ মরক্কো কিন্তু এবারও দেখতে পেয়েছি আমরা যে টপ 8 পর্যন্ত কোয়ালিফাই করেছে, না টপ 16 পর্যন্ত কোয়ালিফাই করেছে,
1: তারপরে ফ্রান্সের কাছে 2-0
0: হেরেছিল, কারণ অবশ্যই অপোনেন্ট হিসেবে ফ্রান্স থাকলে ওটা খুব টাফ
1: গেম, বাট স্টিল মরক্কো এই বছরেও খুব ভালো খেলেছে। আর একটা কথা যদি বলি, এই বছরে 8টা আফ্রিকার দল এই রাউন্ড অফ 16 পর্যন্ত গেছে,
0: আফ্রিকার কথা আসবো খুব ছোট করে আসবো, তবে তার আগে যার কথা শুরু করলে এবারে সবচেয়ে বড় চমক আমার মনে হয় নরওয়ে, সবচেয়ে বড় চমক।
1: আমি সবার শুরুতে বলেছিলাম এই বছর নরওয়ে কিন্তু পুরো বড় বড় দল ওড়াবে, আর উড়িয়েছে, একটা দল উড়িয়ে দিয়েছিল সেটা হচ্ছে আমাদের ব্রাজিলকে, আর ব্রাজিলকে 2-1 হারিয়েছিল, ঠিক
0: মানে ভেবে দেখো 5 বারে বিশ্বকাপ জয়ী একটা দল তাকে এভাবে হারিয়ে দিল নরওয়ে, এবং তার প্রধান কাণ্ডারি তো নিশ্চয়ই সামনে দাঁড়িয়ে থাকা আর্লিং হ্যালান্ড,
1: 6 ফুটের সেই বিরাট বড় দানব, সে কি খেলছে, পায়ে বল এলেই মনে হচ্ছে এক গোলা ছুটছে।
0: মানে অনেকে মানে আমরা অনেক সময় বলি না যে বক্সের ভেতরে সবচেয়ে টাফ প্লেয়ার, অনেকে যারা কমেন্টে লিখছিলেন R9 এর কথা, R9 বক্সের মধ্যে সর্বকালীন সবচেয়ে টাফ প্লেয়ার, মানে ওই বক্স স্ট্রাইকার যাদের আমরা বলি, কিন্তু আর্লিং হ্যালান্ডকে সে কিন্তু দেখিয়ে দিল যে হি ইজ গোয়িং টু বি আ টাফ কম্পিটিটর ফর হিম, কারণ আর্লিং হ্যালান্ড কিন্তু অসাধারণ তার ফিনিশিং অ্যাবিলিটি, অসাধারণ তার প্রেজেন্স,
1: সব থেকে বেশি হচ্ছে পাওয়ার, শুটিং পাওয়ার, এত বেশি গোলকিপাররাই ভয় পেয়ে যায় যে বল ধরবে কি ধরবে না।
0: এবং আমরা জানি যে যারা ওই বক্স স্ট্রাইকার হয় তাদের অফ দ্য বল রান করাটা কত ইম্পর্টেন্ট, আর্লিং হ্যালান্ড সেটা খুব দক্ষ সে বিষয়, আর্লিং হ্যালান্ড কখন চুপিসারে ঠিক পজিশনে ঠিক সময় পৌঁছে যাবে এটা কিন্তু ধরা খুব মুশকিল।
1: আর আরেকটা বিষয় হচ্ছে আর্লিং হ্যালান্ডকে যে বল ক্রিয়েট করে দিচ্ছে, যে চান্সেস ক্রিয়েট করে দিচ্ছে নরওয়ের প্লেয়াররা, যেরকম ওদের ক্যাপ্টেন ওডগার্ড যে আর্সেনালেরও ক্যাপ্টেন, তার সঙ্গে আমাদের এই অ্যাসগার্ড রয়েছে, তারপরে ব্ল্যান্ড রয়েছে, এরা যেইভাবে নরওয়েকে মানে হ্যালান্ডকে সাপোর্ট করেছে, আর হ্যালান্ড গোল করে যে নরওয়েকে, নরওয়ের যে জাহাজটা

0: সেইটাকে যে এগিয়ে যেতে সাহায্য করেছে। তো নরওয়ে টিমের ক্যাপ্টেন প্রত্যেকটা প্লেয়ারের জন্য হ্যাটস অফ,
1: হ্যাটস অফ, সত্যি হ্যাটস অফ। আর ফোন লাইনে আরও এক বন্ধু দেখবো কে রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফ্রি হিটের উত্তর নিয়ে, কে রয়েছে আমাদের সঙ্গে? তাহলে সবাই সুযোগ পাবে এক এক করে। আচ্ছা, এবার উত্তরটা বলে দিই ঋত্বিক, হ্যাঁ অনেক উত্তর দিয়েছে, সঠিক উত্তর কি R9 নাকি কিলিয়ান এমবাপে? বলো বলো,
0: এই বছরের যে হাইস্ট গোল করেছে কিলিয়ান এমবাপে সেই হচ্ছে সঠিক উত্তর।
1: একেবারেই সঠিক উত্তর, সর্বকালীন সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপে, সবার জন্য একটা জোরে হাততালি। দেখতে পেয়েছি যে বেস্ট ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ড, সেটা কোন প্লেয়ার পেয়েছে? বেস্ট ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ড কোন প্লেয়ার পেয়েছে বলো ঝটপট করে 0332131342 নম্বরে কল করে।
0: কারণ তোমাদের হিন্ট অনেক আগেই দিয়ে দিয়েছিলাম,
1: আমরা ফিরবো এক্ষুনি একটা সুন্দর গান শুনে, একটু মুডটা চেঞ্জ করবো। মুডটা চেঞ্জ করার কারণ হচ্ছে গিয়ে আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে এতক্ষণ কথা বললাম, ওয়ার্ল্ড কাপ তো এনজয় করলামই, এনজয় করবো আরো, চার বছর অপেক্ষা করবো তারপরে। কিন্তু এবার একটু অন্য খেলাধুলার কথায় আসবো, তবে তার আগে একটু মোড চেঞ্জ করার জন্য দ্য মোড চেঞ্জিং সং ভূত তেরিকি ফ্রম মধুপর্ণা গঙ্গোপাধ্যায়। ফিরছি এক্ষুনি কোথাও যেও না, অর্ণবেন ঋত্বিক রয়েছি খেলাধুলো নিয়ে তোমাদের সঙ্গে, তোমাদের ফ্রি হিটের উত্তর নেওয়ার অপেক্ষায়।

0: ফিরে এলাম আবারও আড্ডায়। আজকে খেলাধুলো নিয়ে তোমাদের সঙ্গে এতক্ষণ আড্ডা দিচ্ছি, অর্ণব আর ঋত্বিক সময় একদম শেষের দিকে,
1: তোমাদের যে ফ্রি হিটটা দিয়ে দিয়েছিলাম সেই ফ্রি হিটটা আরো একবার বলে দিই। এই বছরের ইয়াং প্লেয়ারের অ্যাওয়ার্ড কে পেয়েছে? এই বছরের ফিফা ওয়ার্ল্ড কাপের ইয়াং প্লেয়ারের অ্যাওয়ার্ড কে পেয়েছে?
0: এবং ফোন লাইনে কিন্তু এক বন্ধু, দেখবো কে রয়েছে আমাদের সঙ্গে উত্তর নিয়ে। কে বলছো, কোথা থেকে বলছো?
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি বাকলপুর হুগলি থেকে সুভাষ্রীকা একটা বলছি।
1: বেশ, উত্তরটা
2: স্পেনের কুবারসি।
1: বেশ বেশ বেশ,
0: শুনতে থাকো। স্পেনের কুবারসি। এবার এটা উত্তরটা দেওয়ার আগে বলে দিই যে লাইভে কারা উত্তর দিয়েছে।
1: সবিত সরকার সরকার লিখেছে,
0: তার আগে বাবাই চক্রবর্তী, সুমিতা রায়, সুমিত সেন ব্রাজিলের কথা বলেছেন, এছাড়া দেখতে পাচ্ছি সৌমেন দাস, সৌভিক সরকার, রবি, এরা প্রত্যেকে বলছে। এবং শেষে সৌভিক সরকার রবি আরো একবার বলছে কুবারসি, তাই তো?
1: কুবারসি।
0: এছাড়া আমাদের পোস্টারে
1: আর একটা ফোন কল নিয়ে নিই। ফোন কলে বন্ধু কি বলছেন? নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: হ্যালো,
1: হুম,
0: যারা সঠিক উত্তর দিয়েছে তাদের জন্য একটা জোরে হাততালি, ওয়েল ডান। এবং আমরা এবার যেটা বলছিলাম যে খুব ছোট্ট করে হলেও আসতে হবে অন্যান্য খেলার কথা।
1: এক্স্যাক্টলি, ইংল্যান্ড সিরিজ, ইংল্যান্ড ইন্ডিয়া, ইংল্যান্ডের সিরিজ, যেখানে ইন্ডিয়ার পারফরমেন্স এতটা বাজে হলো, যেখানে আমরা এক্সপেক্ট করেছিলাম ইন্ডিয়ান ওডিআই টিমটা ভালো খেলবে, বাট হলো না। প্রথম ম্যাচ ভালো খেলেছে, প্রথম ম্যাচ জিতলো, তারপরে যে দুটো ম্যাচ যেভাবে হেরে গেল, আনফর্চুনেট বিষয়।
0: কিন্তু এবার একটা কথা আমি আসি শেষে, যে কথাটা না বললেই নয়, যে রোকো ছাড়া ইন্ডিয়ান ওডিআই টিমটা আমার মতে এখনো স্টেবল নয়,
1: না একদমই।
0: এবং
1: সেটা আবার প্রমাণ প্রমাণ করে দিয়েছে।
0: এক্স্যাক্টলি, রোহিত কোহলিকে নিয়ে যখন এত প্রশ্ন উঠছিল, আমরা সেই কথা, সেই কন্ট্রোভার্সির মধ্যে যাবো না, সেই প্রশ্নগুলো নিয়েও কথা বলবো না আজকে, এই নিয়ে অন্যদিন কথা হবে, আই এম শিওর অ্যাবাউট দ্যাট। কিন্তু সেই প্রশ্নের উত্তর একমাত্র দিতে পারে যেভাবে ব্যাটের ওই দাপটে, সেই পুল শটের মাধ্যমে, এবং অবশ্যই নামের পাশে একটা সেঞ্চুরি বসিয়ে সেটা কিন্তু করে দেখিয়েছে।
1: এক্স্যাক্টলি, আর সেই সঙ্গে লর্ডসেও বিরাট কোহলি তার নিজের হাইস্ট রানও করেছে,
0: সেটা করেছে। এবং লর্ডসের কথা যখন বললে, লর্ডসে প্রথমবার কোন ইন্ডিয়ান ব্যাটসম্যান ওডিআই সেঞ্চুরি করলো, ইটস আ গ্রেট রেকর্ড ফর হিম, ফর রোহিত শর্মা, ফর দা গ্রেট ম্যান।
1: সমস্ত ক্রিটিকসদের মুখে সেঞ্চুরি দিয়ে দিল,
0: সত্যি তাই। ক্রিটিক শুধু না, যারা অনেক রকম প্রশ্ন তুলছিল, অনেক ডাউট মনে যাচ্ছিল
1: যে তার কি টিমে এখন থাকা দরকার, না নতুন প্লেয়ারদের আনা উচিত, সমস্ত কিছুর উত্তর কিন্তু তার সেঞ্চুরি দিয়ে দিয়ে পারি।
0: আমার মনে হয় এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর একটা ফটাক্স পুল শট চলা যায় ম্যাক্সিমাম পার,
1: আর একটা সেঞ্চুরি,
0: একেবারে
1: সত্যি তাই। এবার এখানে একটা আমি একটু ছোট্ট একটা নিউজ বলছি, যেটা হচ্ছে এই আগামী যে জিম্বাবুয়ের যে সিরিজটা হবে, সেখানে বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে যে একটু গৌতম গম্ভীরকে রেস্ট নেওয়া দরকার,
0: তো সেইখানে ভিভিএস লক্ষ্মণ কোচিং করাবেন। এবং সেখানে আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা আমার আবার ভালো লাগেনি, সেটা হচ্ছে গতবারে মানে ওয়ার্ল্ড কাপে, টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে ম্যান অফ দ্য সিরিজ সঞ্জু স্যামসন,
1: তাকে বসিয়ে দেওয়া হয়েছে। এবার এই বিষয়টা বসানোর কারণ রয়েছে, যেটা আয়ারল্যান্ড আর ইংল্যান্ডের কাছে যে টি টোয়েন্টি সিরিজ হলো, যেখানে একটাও জয় হলো না, সেখানে কিন্তু সঞ্জু স্যামসনের কিন্তু পারফরমেন্স ছিল না সেইভাবে।
0: তো অবশ্যই মানে এইগুলো একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, কিন্তু এগুলো নিয়ে আমার মনে হয় আরো বেশি আলোচনা, আরো বেশি ভাবার প্রয়োজন। আমরা তাকিয়ে থাকবো ভবিষ্যতের দিকে, আর একটা নিউজের দিকে তাকিয়ে থাকবো, সেটা হচ্ছে সম্প্রতি জানা গেছে একটা জায়গায় বলেছেন রবীন্দ্র জাদেজা যে তিনি কিন্তু ওডিআই ওয়ার্ল্ড কাপ 2027 খেলতে চান। এবং আমরা যদি আমাদের মনের কথা বলি, আমরাও সেই সমস্ত গ্রেটেস্ট স্টার রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, এদেরকে কিন্তু দেখতে চাই, কারণ মনে হয় যে ভীষণ রকমভাবে ডিম্যান্ড করছে এই সমস্ত প্লেয়ারদেরকে ওই টিমটাতে।
1: আর একটা লাস্ট যেটা হচ্ছে, আগামী 25 জুলাই থেকে কিন্তু ডুরান্ট কাপ শুরু হতে চলেছে, তো সেখানেও কিন্তু তোমরা চোখ রাখতে ভুলো না,
0: কারণ আজকে সে নিয়ে কথা বলছি না, কারণ প্রথম ম্যাচটা ডার্বি,
1: একদম, তো সেইখানে তোমরা সবাই চোখ রেখো।
0: এই নিয়ে আজকে বললাম না বটে, তবে ভেবো না এ নিয়ে কথা হবে না, ডার্বি নিয়ে তো কথা হবে,
1: একদম ফলাফলটা চলে আসুক তারপরে যাও,
0: সেদিন না হয় একটা অন্য রঙে জার্সি পরে বসা যাবে। আজকে এতক্ষণ তোমাদের সঙ্গে আড্ডা দিলাম অর্ণব আর ঋত্বিক, তো এতক্ষণ আড্ডা ছিল, কেমন তোমাদের লাগলো সেটা জানিও। তবে এবার তো আমাদের একটু বিদায় নেবার পালা, সময় তো একদম শেষ, কথা হবে অন্য কোনো দিন। আজকের মতো বিদায় নিই, লাইভ থেকেও নেবো, ফেসবুক লাইভ থেকেও, এবং অবশ্যই এখানে রেডিও আড্ডা থেকেও।
1: একদম,
0: সবাই খুব ভালো থেকো, আর ওই ওয়ার্ল্ড কাপের শেষে যেটা বলার, সেটা হচ্ছে ফুটবলকে ভালোবেসো, ফুটবলকে সঙ্গে রেখো, ইন্ডিয়ান ফুটবলকেও সঙ্গে রেখো, তাহলে কিন্তু আমাদের ফুটবলের প্রতি ভালোবাসার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান ফুটবলও গ্রো করবে, আরও বেশি করে তার উত্থান হবে।
1: আর ডার্বির দিকে চোখ রেখো
0: নিশ্চয়ই। আজকের মতো টাটা, ছিলাম তখন সঙ্গে অর্ণব আর ঋত্বিক, আবার কথা হবে অন্য কোনো দিন,
1: অন্য কোনো সময়,
0: একদম সঙ্গে রেখো তোমার প্রিয় যুববাণী।

0: এতক্ষণ শুনলেন যুববাণী খেলাধুলা। আপনাদের সঙ্গে ছিলেন ঋত্বিক শিকদার এবং অর্ণব চক্রবর্তী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা। এখন শুনবেন শ্যামা সংগীত, শিল্পী স্বপন চক্রবর্তী।

এতক্ষণ শুনলেন স্বপন চক্রবর্তীর কণ্ঠে শ্যামা সঙ্গীত, এখন শুনবেন লোকগীতি, শিল্পী দেবলীনা সিনহা রায়।

0: এতক্ষণ দেবলীনা সিংহ রায়ের কণ্ঠে শুনলেন লোকগীতি, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি চঞ্চল ভট্টাচার্য। রাজ্যে পালাবদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ প্রথম 21 জুলাই। তবে অন্যান্য বছরের থেকে এবছর বৃহত্তর কলকাতার চিত্রটি আলাদা। রাস্তাঘাটে যান চলাচল মোটামুটি স্বাভাবিক। 21 জুলাই উপলক্ষে কলকাতায় এবার 3টি রাজনৈতিক সভার আয়োজন করা হয়েছে। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কালীঘাট গোষ্ঠী বিড়লা তারামণ্ডলের সামনে সভা করছে। তবে এই সভার জন্য যে মঞ্চ করা হয়েছিল সেখানে দুষ্কৃতীদের হামলার প্রসঙ্গে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্রকে নির্দেশ দিয়েছেন নিরাপত্তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে পুলিশকে জানাতে হবে। অন্যদিকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস মেয়র রোডে শহীদ তর্পণ ও সমাবেশ করছে। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও আজ শহীদ মিনারে 21 জুলাইয়ে সমাবেশ করা হচ্ছে। পূর্ব বর্ধমানের শক্তিগড়ে বরসুল মোড়ের কাছে সমাবেশে যোগ দিতে যাওয়া তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কটূক্তি করে বিজেপির একদল কর্মী। এর ফলে সেখানে উত্তেজনার সৃষ্টি হয় বলে খবর। মুর্শিদাবাদের নওদায় গোপীনাথ হালদার নামে এক বিজেপি কর্মীর হাত পা বাঁধা মৃতদেহ জলঙ্গি নদী থেকে উদ্ধার হওয়ায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। রবিবার একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন তিনি, তারপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যায়নি। জেলার জলঙ্গির বিধুপুরে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী অঞ্চলে 4 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করেছে পুলিশ। এদের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে। অবৈধভাবে ভারতে ঢুকে তারা কেরালায় কাজ করতে যাওয়ার পরিকল্পনা করছিল। ধৃত 4 জনকে লালগোলার হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। এর আগে সাগরদিঘিতে পরিচয় গোপন করে থাকা আরেক বাংলাদেশিকে আটক করে সুতির আহিরণের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়। আনারুল শেখ নামে বছর 25-এর রাজশাহী জেলার বাসিন্দা 5 বছর আগে লালগোলা সীমান্ত দিয়ে এদেশে আসে। এক মহিলাকে বিয়ে করার পর তার মামা কালাম শেখকে বাবা সাজিয়ে আধার, ভোটার সহ অন্য সরকারি নথি তৈরি করেছিল বলে অভিযোগ। সাগরদিঘিতে সে ভোটও দেয়। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে হোল্ডিং সেন্টারে পাঠিয়েছে। মুর্শিদাবাদে গতকাল থেকে প্রবল বর্ষণে সদর বহরমপুরের অনেক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এর ফলে স্বাভাবিক জনজীবন ব্যাহত। তবে দীর্ঘদিন পর ভারী বৃষ্টি হওয়ায় 130,000 হেক্টর জমিতে পাট চাষ করা কৃষকদের মুখে হাসি ফুটেছে। এই বৃষ্টির জন্য পাট জাঁক দেওয়ার জলের অভাব কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। জলপাইগুড়ি জেলার দক্ষিণ ওদলাবাড়িতে বন্ধ থাকা একটি রাইস মিলে আবারও কাজ শুরু হয়েছে। ওই রাইস মিলটির কাছে একটি বেসরকারি ব্যাংকের 1 কোটি টাকারও বেশি অর্থ ঋণ বাবদ বকেয়া ছিল। এক মাস আগে ব্যাংক কর্তৃপক্ষ মিলটিকে সিল করে দেয়। তবে রাইস মিলের মালিক গোষ্ঠী সেই ঋণ শোধ করে দেওয়ায় ব্যাংকটি মিল খুলে দিয়েছে। উত্তর চব্বিশ পরগনার বনগাঁর সুভাষপল্লিতে আজ সকালে ইডির একটি দল দুটি বাড়িতে তল্লাশি চালানো শুরু করে। দুই বাড়ির মালিকই কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন এবং তারা আত্মীয়। তবে কি কারণে এই তল্লাশি চলছে তা অবশ্য জানা যায়নি। গ্রামীণ সংবাদ শেষ হল। এরপর খবর শুনবেন 12:50।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন কলকাতার জন্য স্থানীয় পূর্বাভাস। আগামী 24 ঘণ্টায় জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থাকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.2 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 27.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 77%। বৃষ্টি হয়নি। শুনলেন কলকাতার স্থানীয় পূর্বাভাস। আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে উনজমির দুনো ফসল।
2: গত 10 জুলাই ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত আন্তঃস্তরীয় মৎস্য গবেষণা কেন্দ্র অর্থাৎ ICAR সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট ব্যারাকপুরে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে জাতীয় মৎস্য চাষী দিবস 2026 উদযাপিত করে।
3: এখন শুনবেন এই অনুষ্ঠান পরিদর্শনের উপর আধারিত একটি বেতার প্রতিবেদন। নিবেদন করছেন সুব্রত চক্রবর্তী।

0: श्री राजेश महोदय जी, श्री सूर्यवन अच्छीलाल जी जी, स्थिति घोषाल सर जी एवं हमारे डायरेक्टर महोदय डॉक्टर प्रदीप सर जी एवं श्रीकांत स्वामी जी महोदय।
1: মূলত ১৯৫৭ সালে ১০ই জুলাই কলকাতার আঙ্গুল ফিশ ফার্মে অধ্যাপক হীরালাল চৌধুরী এবং তার গবেষক দল তৎকালীন সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ স্টেশনের উদ্যোগে কৃত্রিম প্রজনন অর্থাৎ ইনডিউসড ব্রিডিং প্রযুক্তিতে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছিলেন। এই যুগান্তকারী আবিষ্কারই ভারতের প্রথম নীল বিপ্লবের সূচনা করে। সেই ঐতিহাসিক সাফল্যকে স্মরণ করতে প্রতি বছর এই দিনটি জাতীয় মৎস্য চাষী দিবস হিসেবে উদযাপন করা হয়। মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলন ও অতিথিবরণ পর্বের শেষে মূল আলোচনা সভায় বিশেষজ্ঞরা স্বল্প পরিসরে জলাশয়ে বৈজ্ঞানিক উপায়ে অধিক পরিমাণে মাছ উৎপাদনের বিভিন্ন কৌশল তুলে ধরেন। পাশাপাশি মাছ উৎপাদন বৃদ্ধি, উন্নত প্রজাতির চাষ, আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং মৎস্য চাষীদের আয় বাড়ানোর জন্য একাধিক গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয় এই দিনের অনুষ্ঠান থেকে।
0: সেলিব্রেশন অফ ন্যাশনাল ফিশ ফার্মার্স ডে 2026। প্রতি বছর ১০ই জুলাই জাতীয় মৎস্যজীবী দিবস উদযাপিত হয় ভারতের মৎস্য চাষের ইতিহাসের এক ঐতিহাসিক সাফল্যকে স্মরণ করে।
1: এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন ও মৎস্য দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী রাজেশ মাহাতো। তার পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অন্তঃস্তরীয় মৎস্য গবেষণা কেন্দ্রের অধিকর্তা ডক্টর প্রদীপ দে, শ্রীকান্ত সামন্ত, আইসিএআরসিএফ এর অধিকর্তা ডক্টর টি কে ঘোষাল এবং ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক যাদব সূর্যবান আছিলেন।
2: এক নম্বর হচ্ছে তার জল লাগবে, তার খাবার লাগবে, আর তার অক্সিজেন বা বাতাস লাগবে। এই তো একটা প্রাণীর বেঁচে থাকার জন্য তিনটেই লাগে, মাছের জন্য এই তিনটেই লাগে। এই অক্সিজেনের ব্যাপার যখন বলছিলাম, যে বাতাস যখন বলছিলাম, যদি জল খুব সবুজ থাকে তাহলে জানবেন সেখানে ফাইটোপ্ল্যাঙ্কটন বা সবুজ বনা খুব বেশি হয়ে গেছে, তারা দিনের বেলায় প্রচুর অক্সিজেন তৈরি করবে কিন্তু রাত্রিবেলা তার অক্সিজেনটা খেয়ে নেবে। যদি জল খুব সবুজ থাকে আমরা বলি হাইপার ইকুইফিকেশন। দু নম্বর, যদি জল কালো থাকে, জলের রং যদি কালো হয় তখন বুঝতে হবে সেই পুকুরে সাফিসিয়েন্ট ফাইটোপ্ল্যাঙ্কটন বা সবুজ বনা নেই, ফলে জলে অক্সিজেন আসছে না, তারা অক্সিজেন তৈরি করতে পারছে না। মানে দুটোই খারাপ, কোনো কিছু খুব বেশিও খারাপ, কোনো কিছু খুব কমও খারাপ। বোঝা গেছে?
1: এদিনের এই অনুষ্ঠানে বিভিন্ন রাজ্য থেকে আগত মোট ১২০ জন মৎস্যজীবী ও মৎস্য চাষী বন্ধুদের মধ্যে ৪৯ জন মহিলা এছাড়া উদ্যোক্তা, বিজ্ঞানী ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, আসাম, কর্ণাটক, গুজরাট এবং বিভিন্ন রাজ্যের ৯ জন প্রগতিশীল মৎস্য চাষী বন্ধু, যার মধ্যে ২ জন মহিলা মৎস্য চাষী বন্ধুকে তাদের মাছ চাষে অসামান্য অবদানের জন্য বিশেষ সম্মানে ভূষিত করা হয়।
0: Sea Blue Fisheries is an aquaculture startup established in 2021, specializing in the production of high-quality fish feed, technical consultancy, farmer training, and sustainable aquaculture. The enterprise is recognized for promoting scientific fish farming and supporting aquaculture development across the India. The Best Fish Farmer Award 2026. Ms. Sakunti Devi, a progressive hatchery entrepreneur from Patelganj Block, Chhatra District, Jharkhand, is engaged in the production of high-quality fish feed, producing 20-30 crore spawn of Indian major carp and common carp annually. Through this scientific hatchery management and reliable fish supply, he has significantly contributed to strengthening aquaculture development and supporting fish farmers in this region. Shri Ram Prakash Ji ko pradan kare. Shri Ram Prakash Ji is a progressive fish farmer from Kaushambi, Uttar Pradesh, who established Prakash Fish Sea Hatchery and Training Center in 2023 through his own initiative and investment. The enterprise specializes in quality fish production, farmer training, and technical guidance while promoting scientific aquaculture and breeding. A progressive fish farmer from Bishpur, Bhagalpur, Bihar has developed an integrated aquaculture enterprise comprising of fish hatchery, bioflock unit, RAS, nursery pond and recreational fishery. Through scientific fish feed production and modern aquaculture technology. Shri Kaushik Maiti, a progressive fish farmer from Moina Guvumeti to West Bengal, has established a scientific managed aquaculture enterprise spanning 650 acres with an annual production of approximately
1: প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান তিনি। বলেন, বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগে দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং অর্থনৈতিক পুষ্টিগত নিরাপত্তা সুনিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
3: জাতীয় মৎস্যজীবী দিবস হিসাবে পালন করছে এবং সেটা ব্যবহার করছে। তো তার যে চিন্তাধারা বা চিন্তা ভাবনা গবেষণা আজকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মৎস্য দপ্তরের তরফ অন্যান্য স্টেটে যারা আছেন এই দপ্তরে যারা মৎস্য চাষের সঙ্গে জড়িত যারা দীর্ঘদিন এই পেশায় রয়েছেন এই দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন তাদের মাধ্যমে 1957 সালের 1 জুলাই ডক্টর হীরালাল চৌধুরীর এই যে স্বপ্ন সেটা সাকার করার আগামী দিনে আমরা সেই স্বপ্নকে সাকার করার লক্ষ্যে এগাব। আনে বলে দিনে মছুয়ারে কে সপনা থাকে সাকার করেন তবে যাকে আজ কাল দিনটা সেই মানে মর্যাদা পশ্চিমবঙ্গে যারা আছেন মৎস্যজীবী খুব ভালো কাজ করেছেন সেই ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আপনাদেরকে আজকে সম্মানিত করা হলো। আমি দপ্তরের মন্ত্রী সম্মান ওটা আমরা পুরস্কার পেলেন কিন্তু আমি নিজে সম্মানিত বোধ করছি যে আমার রাজ্যের অনেকেই এই মৎস্য চাষে সব থেকে
4: বড় শিক্ষক যদি সেই মায়ের মতো টিচার হ্যাঁ হিসাবে तो आप लोग हैं जो इस पेशा से जुड़े हैं। चलो हम बदनाम या निंदा किसी का नहीं करेंगे फिर भी थोड़ा दो बात सुनना ही पड़ेगा।
2: तो आगे का जो सरकार था जो मिनिस्टर था उसको तो हम रेस्पेक्ट करते हैं ऐसा बात नहीं कि किसी को हम बैड रेस्पेक्ट करें। माँ बाप ने शिक्षा हमको नहीं दिए हैं और संस्कार नहीं दिए हैं लेकिन उन लोग का क्या बॉडी लैंग्वेज था कहने बोलने में क्या लगता था कि है हम

0: और अपनी एनरोलमेंट और अपनी पार्टिसिपेशन को भी देख सकते हैं। लास्ट नॉट द लीस्ट, ब्लू रिवॉल्यूशन यानी कि नील क्रांति की जो हम बात करते हैं, पूर्ण तरीके से हम जो ब्लू इकोनॉमी है उसका फायदा उठा करके फिशरीज इनलैंड हो चाहे मैरीन फिशिंग हो, उसको पूरा टारगेट करके उसका पूरा एफिशिएंसी हम लोग यूज करते हैं, एफिशिएंटली हम लोग यूज करते हैं हमारे पास जो रिसोर्स। आप सभी से रिक्वेस्ट है कि कृपया करके इन सभी स्कीम्स को एक बार देख लीजिए और जो सहायता लगता है डायरेक्टिव में, यदि किसी भी फिशरमैन को किसी भी प्रकार की सहायता लगती है इस प्रकार के स्कीम्स को रोल करने के लिए, ऑलवेज इनवाइटेड। थैंक यू।
1: আইসিএআরসিপির অধিকর্তা ডক্টর প্রদীপ জি তার বক্তব্যে জলাভূমি উৎপাদনশীলতা বৃদ্ধি, নদী পুনরুদ্ধার, সুস্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রা, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত মৎস্যচাষী বন্ধুদেরকে মৎস্য চাষে তাদের অসামান্য অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অভিনন্দন জানান।
2: নীল বিপ্লব যেটা আমরা বলি পারবো সেই নীল বিপ্লব হতে চলেছে, সেজন্য ভারতকে দূসরে রাজ্য থেকে যে লোক আয়ে হো কিষান উনকে তরফ সে আপনার বহুত বহুত অভিনন্দন। আমার ঘোষাল সাহেব আপনার জানতে হত্য বিজ্ঞান কাজ যে সাইন্স কে পার্ট মে বহু काम किए हैं उन्होंने, अभी उनके वहाँ प्रोग्राम हो रहा था, हमारे साथ सिद्धांत जी आए हैं, इन्होंने एक विभाग का अध्यक्ष है और बहुत सारे विभाग अध्यक्ष है, साथ में मैडम भी है और एक बहुत खास आदमी हमारे साथ मौजूद है पात्रा साहब, बहुत जोनी से जुड़े हुए एकदम ग्रास रूट लेवल से काम करते हुए यहाँ तक पहुँचे हैं। अब
1: তিনি বলেন, জাতীয় মৎস্য চাষী দিবস শুধুমাত্র ভারতীয় মৎস্য চাষী বৈজ্ঞানিক সাফল্যের উদযাপন নয়, বরং দেশের মৎস্য চাষীদের নিরলস পরিশ্রম এবং অবদানের স্বীকৃতিও। আইসিএআরসি ফ্রি জলবায়ু সহনশীল কৃষক বান্ধব এবং পরিবেশ ভিত্তিক প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, জলজ জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং জীবিকা উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ। গবেষণা, উদ্ভাবন ও কার্যকর প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে আইসিআরসিপি বিকশিত ভারত 2047-এর লক্ষ্যে বাস্তবায়নে একটি শক্তিশালী ও সুস্থায়ী মৎস্য খাত গড়ে তুলতে কাজ করে যাবে। মূল অনুষ্ঠান শুরুর পূর্বে ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড এনএফডিবির হায়দ্রাবাদের পৃষ্ঠপোষকতায় একটি বিজ্ঞানী ও মৎস্যজীবী মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভায় মৎস্যজীবীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং বিজ্ঞানীরা সেগুলো সম্ভাব্য প্রযুক্তিগত সমাধানের পরামর্শ দেন।
3: মোবাইলে মাঝে মাঝে দেখছি কেউ ইউরিয়া দিচ্ছে আটার সঙ্গে মিশিয়ে, আবার বলছে ডিএপি ইয়ে করছে, আমি খেতে বলছি, কিন্তু আমরা প্রোগ্রামিং ক্লাস ট্রেনিং এতে দেখেছি শুধু পারফসটাকেই ইউজ করতে বলে
4: না। শুন, একটু অভিজ্ঞতার দরকার মাছ চাষে, সোজা কথা, যে কোনো চাষে আমি গাছ গাছ যেমন কি চাই আমরা ইউরিয়া দিই নাইট্রোজেনের জন্য, এসএসপি দিই বা অন্যান্য ফসফেটিক থাকে জলের ক্ষেত্রেও তাই দিই, নাইট্রোজেনেরও দরকার হতে পারে, কিন্তু যেখানে নাইট্রোজেনটা বেশি আছে আমাকে জানতে হবে এখানে কিসের কারণে মাছের গ্রোথটা কম হচ্ছে, সেইখানে ফসফেট দিলে যদি দেখা যায় নাইট্রোজেনটা আছে আমার জমিতে, আমি ফসফরাসটা যোগ করলে পরে সেখানে প্ল্যাঙ্কটন তৈরি হবে। আসল জিনিসটা হচ্ছে ওখানে কিন্তু ইনডাইরেক্ট আমি মাছকে খেতে দিচ্ছি না, ওখানে প্রাকৃতিক উপায়ে আমি মাছের খাবার তৈরি করি, সেই খাবার তৈরি করার জন্য যে জিনিসটা লাগবে যে উপাদানটা লাগবে সেটা নাইট্রোজেনের হতে পারে, সেটা ফসফরাসও হতে পারে।
5: এই মুহূর্তে আমরা রয়েছি ভারতবর্ষের মৎস্য গবেষণা কেন্দ্রের, অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্রের যে অন্যতম প্রতিষ্ঠান সিফ্রি ব্যারাকপুরে, এবং সেখানে জাতীয় মৎস্য চাষী দিবস। যে সমস্ত কৃষক বন্ধুরা অর্থাৎ মৎস্য চাষী বন্ধুরা মাছ চাষে অনন্য অবদান রেখেছেন তাদেরকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে আজকের এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে। এমন এক প্রগতিশীল মৎস্য চাষী বন্ধুকে আমরা পেয়েছি, তার মুখ থেকে শুনি তার এই আজকে পুরস্কার পেয়ে এবং মৎস্য চাষের কিছু অভিজ্ঞতার কথা। শুরুতে আপনাকে স্বাগত জানাই, নমস্কার। আচ্ছা, আপনার নামটা একটু শুনুন।
6: আমার নাম কৌশিক মাইতি।
5: আপনি কোথা থেকে আসছেন?
6: বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লক থেকে এসেছি।
5: আজকের এই যে অনুষ্ঠানে আপনাকে একজন প্রগতিশীল মৎস্য চাষী হিসেবে পুরস্কৃত করা হলো, এই পুরস্কারটা পেয়ে কেমন লাগছে?
6: এটা আমার এক জীবনের নতুন অধ্যায় আপনারা বলতে পারেন। আমার বয়স 39+, আমি মৎস্য সাথে যুক্ত প্রায় 18 সাল থেকে। আমার বয়স যখন 18, তখন থেকে আমি অল্প অল্প করে মৎস্য চাষে যুক্ত। তখন আমি 5 একর, 10 একর, 15 একর, 20 একর মতো চাষ সীমাবদ্ধ। আমি এখন আমার সাথে আমার অনেক সঙ্গী সাথী আছে, আমার পার্টনার, প্রায় এই মুহূর্তে আমি 750-800 একরের মতো জায়গা ময়নার বুকে মৎস্য চাষ করতেছি, এবং আমার সাথে প্রায় 100-150 মানুষের প্রত্যক্ষভাবে কর্মসংস্থান হয়েছে। পরোক্ষভাবে প্রায় 500 পরিবার আমার এই মৎস্য খামারের সাথে যুক্ত আছে। তাই আজকে এই অ্যাওয়ার্ডটা পেয়ে আমি সত্যি নিজেকে ধন্য মনে করেছি, আমার নাম বিবেচনা করার জন্য। তাই কেন্দ্রীয় মৎস্য গবেষণাগার ব্যারাকপুর সিপ্রিটকে আমার ব্যক্তিগত এবং ময়না মৎস্য, যে ময়নার মৎস্য হাব যেটা পুরো ওয়েস্টবেঙ্গল ছাড়িয়ে অন্যান্য রাজ্য, প্রায় বিহার, উড়িষ্যা, আসাম সমস্ত রাজ্যে মাছ সাপ্লাই হচ্ছে ময়না থেকেই, যেটা আরও ছড়িয়ে পড়ুক আমাদের মৎস্য চাষিদের সুবিধার্থে, সরকার আরও প্রযুক্তির আমাদের সাহায্য করুক।
5: মৎস্য চাষী বন্ধুকে পেয়েছি, ওনারা আসছেন সুদূর গঙ্গাসাগর থেকে, এবং গঙ্গাসাগরের মতো প্রত্যন্ত প্রান্তে সেখানে মাছ চাষ করে আজকে তারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। আমাদের সে ব্যাপারে একটু ওনাদের থেকে জানার চেষ্টা করুন। গৌরীনাথ, গঙ্গাসাগর থেকে এসেছেন, এই সিফ্রিতে সিফ্রির সঙ্গে আপনাদের যোগাযোগ কিভাবে, এই যেখানে এসেছেন এখানের সঙ্গে আপনাদের যোগাযোগ কিভাবে হলো?
7: ওই দাদার সঙ্গে যোগাযোগ।
5: আচ্ছা, আপনাদের কোনো কি মানে অর্গানাইজেশন কিছু রয়েছে একসঙ্গে? কি ধরনের চাষাবাদ করেন মাছ চাষের ক্ষেত্রে?
7: ওই ধরুন আমাদের তো চারা মাছ দেওয়া হয়, 6 কিলো করে মাছ দেয়, 20 কিলো খাবার দেয়, 80 কিলো খাবার দেয়, আর চুন দেয়, ওইটা দিয়ে আমরা চাষ করি।
5: বাড়িতে পুকুর আছে?
7: হ্যাঁ।
5: আচ্ছা আচ্ছা, এখানে মানে সিফ্রি থেকে আপনাদেরকে মাছ এবং খাবার দেওয়া হয়?
7: হ্যাঁ।
5: আচ্ছা, সেগুলো যে আপনারা দেখাশোনা করেন বা মাছ চাষ করেন সেই?
7: হ্যাঁ।
5: এই যে মাছ চাষ করছেন, করে কি আপনাদের কি বুঝছেন, মানে কি মনে হচ্ছে যে লাভবান হচ্ছেন আগের চেয়ে?
7: হ্যাঁ, বুঝতে পারছি যে ধরুন ওই খাবারটা দিয়ে মাছটা ছোট থেকে বড় হচ্ছে, আর সেখান থেকে আমরা কিছু তো পাচ্ছি,
5: টাকা পয়সা পাচ্ছেন,
7: ওই থেকে আমরা
5: অনেক এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, বেশ বেশ। নমস্কার, আমার নাম সুখদেব নাথ, গঙ্গাসাগরী বাড়ি সুন্দরবনে সাউচুসুনা, আর আমি সাগর ব্লকে দীর্ঘদিন ধরে কাজ করছি বিভিন্ন প্রকল্প নিয়ে, সরকারি এবং বেসরকারি সহযোগিতা নিয়ে, এবং তার মধ্যে উল্লেখযোগ্যভাবে সাফল্য যেটা পেয়েছি আমরা ব্যারাকপুর সিফ্রি অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র থেকে প্রায় 2016 সাল থেকে বিভিন্ন সময় এই ডিপার্টমেন্ট থেকে বা আধিকারিকদের মানে সঙ্গে নিয়ে বিভিন্ন সময় SC ST এবং জেনারেল কাস্টদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্নভাবে বছরে 2-3 বার মাছের বাচ্চা, মাছের খাদ্য, চুন, মেডিসিন এবং টেকনিক্যাল এবং প্রশিক্ষণ দিয়ে সাগরে প্রায় 2016 সাল থেকে অব্দি প্রায় 5000 পরিবারকে ওনারা আইস ডিপার্টমেন্ট থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
1: সারাদিনব্যাপী এই কর্মসূচিতে মৎস্যজীবী, বিজ্ঞানী, উদ্যোক্তা ও নীতি নির্ধারকদের মধ্যে পারস্পরিক মত বিনিময় এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছিল।

0: এতক্ষণ শুনলেন জাতীয় মৎস্য চাষী দিবস উদযাপন উপলক্ষে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা একটি বেতার প্রতিবেদন। নিবেদন করলেন সুব্রত চক্রবর্তী।
1: অনু জমির দুনো ফসল এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে

0: বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নির্বাচিত নজরুলগীতি। প্রথমেই পণ্ডিত অজয় চক্রবর্তী।

বিমান মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনতে শুনতেই শেষ করলাম আজকের বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত নজরুল গীতির আসর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশের তরুণ সমাজের স্বার্থ সুরক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যু সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের মধ্যে দুপুর দুটো পর্যন্ত সংসদের উভয় কক্ষ মুলতুবি করা হয়েছে। জাতীয় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিকে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন দেশের প্রথম ডেঙ্গু ভ্যাকসিন কিউডেঙ্গাকে বাজারজাত করার অনুমোদন করেছে। চলতি মাসের 19 তারিখ এমভি গোল্ডেন লিও নামক বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ভারতে নিযুক্ত রুশ চার্জ ডি অ্যাফেয়ার্স ভ্লাদিমির লাদানভকে তলব করেছে বিদেশ মন্ত্রক। সুপ্রিম কোর্ট গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি আরাবল্লী পর্বতমালা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাধারণ জনগণের কাছ থেকে মতামত ও প্রক্রিয়া আহ্বান করেছে। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ পালিত হচ্ছে 21 জুলাই। আসছে বিস্তারিত খবরে। সংসদ ভবনের জিএমসি বালযোগী অডিটোরিয়ামে এনডিএ সংসদীয় দলের সদস্যরা মঙ্গল মিলন বৈঠকে হাজির ছিলেন। বৈঠকে দেশের দীর্ঘতম নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব পাশ করা হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের জানান, বৈঠক চলাকালীন প্রধানমন্ত্রী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দেশের তরুণ সমাজের স্বার্থ সুরক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী জানান, সাম্প্রতিক নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে জড়িত সকলকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে 13 জন অভিযুক্ত জেলে রয়েছে। শ্রী রিজিজু জানান, দোষীদের যাতে কঠোরতম শাস্তি হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ জোর দিয়েছেন।
1: আগে পেপার লিক নই হোনে কে লিয়ে সক্তি সে জো কদম উঠায়া গয়া হ্যায় উসকে বারে মে ভি প্রধানমন্ত্রী জি নে জানকারি দিয়া অর প্রধানমন্ত্রী জি নে ইয়ে ভি কাহা কি পেপার লিক সিরফ এক রাজ্য কা মামলা নই হ্যায় সিরফ কেন্দ্র সরকার কা মামলা নই দলগত রাজনীতি কা বিষয় নই হ্যায় ইয়ে দেশ কা বিষয় হ্যায় অর যুবাও কা ভবিষ্য কে সাথ কোই খিলওয়াড় নই হোনে কে লিয়ে অর খিলওয়াড় নই করনে দেনে কে লিয়ে সক্তি সে কদম ভি উঠায়ে সজা ভি দে দোষিও কো অর ফির ফুল প্রুফ সিস্টেম কাম জো অভি কর রহে হ্যায় উসমে ভি সব
0: শ্রী রিজিজু আরও বলেন, বিভিন্ন দেশের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও প্রধানমন্ত্রী কথা বলেছেন। বৈঠক চলাকালীন শ্রী মোদী বলেন, প্রতিটি মুক্ত বাণিজ্য চুক্তিতেই ভারতীয় কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, কৃষকদের কল্যাণ এবং জাতীয় স্বার্থকে সামনে রেখেই সব চুক্তি চূড়ান্ত করা হয়েছে।
1: প্রধানমন্ত্রী জি নে কাহা হ্যায় জিতনা ভি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হুয়ে হ্যায় উসমে কিসানো কো লেকর কে কিসানো কা ইন্টারেস্ট উসকো প্রাথমিকতা দেতে হুয়ে কোই নুকসান হোনে নাহি দেঙ্গে উসমে কিসানো কা হিত কো সবসে সর্বোচ্চ ধ্যান দিয়া জায়েগা অর দিয়া গয়া হ্যায় ইসলিয়ে ইয়ে কিসানো কে হিত মে অর দেশ হিত মে রহেগা।
0: এনডিএ সাংসদরা জানিয়েছেন, দেশে আয়োজিত পরীক্ষাগুলিতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আকাশবাণী সংবাদকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রীয় লোকমোর্চা সভাপতি উপেন্দ্র কুশওয়াহা বলেন, এনডিএ সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে স্বচ্ছতা ও মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ভবিষ্যতের সমস্ত পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষাও স্বচ্ছভাবে পরিচালনা করা হবে। এনডিএ সংসদীয় দলের বৈঠকে প্রথমবারের মতো অংশ নেওয়া বিজেপির রাজ্যসভার সদস্য অশোক মিত্তল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেছেন, সরকার সবসময় শিক্ষার্থীদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। তিনি বিরোধীদের সমালোচনা করে বলেন, তারা জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যা ইস্যু তৈরি করছে। অন্যদিকে বিজেপির আরেক সাংসদ জনার্দন সিং সিগ্রিওয়াল বলেন, এনডিএ সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুবক নারী ও সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যু সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের মধ্যে দুপুর দুটো পর্যন্ত সংসদের উভয় কক্ষ মুলতুবি ঘোষণা করা হয়েছে। সকাল 11টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্বের সূচনা করতে চাইলেও বিরোধীদের প্রতিবাদের জেরে প্রথমে লোকসভার অধিবেশন দুপুর 12টা পর্যন্ত মুলতুবি করা হয়। অন্যদিকে রাজ্যসভাতেও একই পরিস্থিতি সৃষ্টি হয়। রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে তাঁদের বিষয়টি উত্থাপনের অনুমতি দেন। খাড়গে নিট সংক্রান্ত বিষয় গতকাল নতুন দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রসঙ্গটি তুলে ধরেন। এরপর বিরোধী ও শাসক দলের সদস্যদের হট্টগোলের জেরে উচ্চকক্ষের অধিবেশনও দুপুর 12টা পর্যন্ত মুলতুবি করা হয়। সিকিমের নামচি জেলার সামারডুং এ নির্মীয়মান NHPC তিস্তা স্টেজ 6 হাইড্রো ইলেকট্রিক প্রকল্পের টানেলের ভিতর আটকে পড়াদের সন্ধানে অভিযান চলছে। এখনও পর্যন্ত নজনের দেহ উদ্ধার হয়েছে, ২৫ জন টানেলের ভেতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নামচি জেলা প্রশাসন, NHPC-র আধিকারিক, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিকিম পুলিশ, দমকল ও জরুরি পরিষেবা বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বয় রেখে উদ্ধারকাজ চলছে। সিকিমের এই প্রাণহানির ঘটনায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানান। সিকিমের সুড়ঙ্গ ধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গভীর শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়া দেওয়া এক বার্তায় রাষ্ট্রপতি শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানান। এছাড়া আটকে পড়া অন্যান্য শ্রমিকদের দ্রুত উদ্ধার ও নিরাপদে সরিয়ে আনা সহ আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। পাশাপাশি মৃতদের নিকটাত্মীয়দের প্রত্যেককে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২,০০,০০০ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে ঘোষণা করেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচিকে আরও শক্তিশালী করতে ভারতের কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন CDSCO দেশের প্রথম ডেঙ্গু ভ্যাকসিন কিউডেঙ্গাকে বাজারজাত করার অনুমোদন করেছে। ডেঙ্গু প্রতিরোধের জন্য এটি দেশে অনুমোদিত প্রথম ডেঙ্গু টিকা। চার ধরনের ডেঙ্গু ভাইরাসের ক্ষেত্রে এই টিকা কাজ করবে। এই টিকাটি ৪ থেকে ৬০ বছর বয়সীদের ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড সহ বিশ্বের ৪২টি দেশে টিকাটি ইতিমধ্যেই কৌশলগত ও প্রশাসনিক অনুমোদন পেয়েছে। এর আগে ওষুধের গুণমান নির্ধারক কর্তৃপক্ষ DCGI টাকেদা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়া তৈরি ডেঙ্গু ভ্যাকসিন কিউডেঙ্গাকে বাজারে বিক্রির অনুমতি দেয়। আজকের প্রসঙ্গে আজ শুনবেন বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র মাঝারি শিল্প, এই বিষয়ে একটি আলোচনা। জাতীয় ক্ষুদ্র শিল্প নিগম লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়নের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আজ দ্বিতীয় তথা শেষ পর্ব। অনুষ্ঠানটি শোনা যাবে আজ ৮টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। চলতি মাসের ১৯ তারিখে MV গোল্ডেন লিও নামক একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনে হামলার ঘটনায় ভারতে নিযুক্ত রুশ চার্জ ডি এফেয়ার্স ভ্লাদিমির লাদানভকে তলব করে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা করা হয়েছে। হামলায় চার ভারতীয় নাগরিক প্রাণ হারান। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে বাণিজ্যিক জাহাজে এ ধরনের হামলা আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা, সুরক্ষা ও স্থিতিশীলতাকে নষ্ট করে। মন্ত্রক আরও জানায় ভ্লাদিমির লাদানভকে রাশিয়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ভারতের উদ্বেগের কথা জানানোর অনুরোধ করা হয়েছে। ভারত আরও জানিয়েছে বাণিজ্যিক জাহাজে হামলা চালানো এবং এর ফলে নিরীহ মানুষের প্রাণহানি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। পাশাপাশি বিদেশ মন্ত্রক জানিয়েছে ইউক্রেনে অবস্থিত ভারতীয় মিশন যথাযথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। সুপ্রিম কোর্ট গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি আরাবল্লী পর্বতমালা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাধারণ জনগণের কাছ থেকে মতামত ও প্রতিক্রিয়া আহ্বান করেছে। চলতি বছরের মে মাসে সুপ্রিম কোর্ট আরাবল্লী পর্বতমালা ও সংশ্লিষ্ট আনুষঙ্গিক বিষয়গুলি খতিয়ে দেখতে এই কমিটি গঠন করে। আগামী মাসের ৩১ তারিখের মধ্যে একটি বিস্তারিত ও পূর্ণাঙ্গ রিপোর্ট শীর্ষ আদালতে পেশ করবে এই কমিটি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক জানিয়েছে আগ্রহী ব্যক্তিরা উপযুক্ত প্রমাণসহ আগামী ৩ সপ্তাহের মধ্যে MSHPC@gmail.com ঠিকানায় ইমেল মারফত তাদের মতামত জানাতে পারে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর ১৯৯৩ সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ পালিত হচ্ছে ২১ জুলাই। কলকাতায় এবার শহীদ দিবসে উপলক্ষে ৩টি রাজনৈতিক সভার আয়োজন করা হয়েছে। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কালীঘাট গোষ্ঠী বিড়লা তারামণ্ডলের সামনে সভা করছে। অন্যদিকে বিরোধী দলনেতা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস মেয়র রোডে শহীদ তর্পণ ও সমাবেশ করছে। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজও শহীদ মিনারে ২১ জুলাই সমাবেশ করা হচ্ছে। ২১ জুলাই উপলক্ষে তৃণমূল কংগ্রেস ত্যাগী NCPR সদস্যরা আজ দিল্লির রাজঘাটে শহীদ দিবস পালন করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়েছেন। কিয়ার স্টারমারের পরে লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ও ব্রিটেন বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষাসহ একাধিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার পরিধি বৃদ্ধি করেছে। পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ, দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ককে বজায় রেখেছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি কম্প্রিহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সেটা চলতি মাসে কার্যকর হয়েছে। দিল্লির ডিভিশনের গাজিয়াবাদ নতুন দিল্লি সেকশনে ছয়টি ওয়াগনের একটি মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচল ব্যাহত। উত্তর রেলের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে পৌঁছেছেন রেল আধিকারিকরা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশের তরুণ সমাজের স্বার্থ সুরক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। নেট প্রশ্নপত্র ফাঁস ইস্যু সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের মধ্যে দুপুর দুটো পর্যন্ত সংসদের উভয় কক্ষ মুলতুবি করা হয়েছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। দেশের অন্যান্য রাজ্যের মতো এরাজ্যের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে পরিবহন দপ্তর সিটি মেট্রো পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। কলকাতার কসবায় আজ শহরের বিভিন্ন রুটে মোট 50টি এসি বাসের যাত্রার সূচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানান। তিনি বলেন, দক্ষিণবঙ্গের দুর্গাপুর, আসানসোল এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ির মধ্যে এই সিটি মেট্রো পরিষেবা শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর জন্য প্রয়োজনীয় প্রতিবেদন তৈরি করার জন্য রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালকে নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় রেখেই এরাজ্যের পরিবহন নগর উন্নয়নের কাজ করা হবে। পরিবেশের দূষণ কমাতে বৈদ্যুতিক বাসের সংখ্যাও বাড়ানো হবে। এই বাসগুলি কেনার জন্য মোট অর্থের 60% কেন্দ্র ও 40% রাজ্য দেবে। পাশাপাশি রাজ্যের 3টি পরিবহন নিগমের বাস ডিপোগুলিতে চার্জিং স্টেশন ও আনুষঙ্গিক পরিকাঠামো গড়ে তোলা হবে। পূর্বতন সরকারের সময় মোট 8 লক্ষ কোটি টাকা ঋণ মেটাতে ও সরকারের আয় বাড়াতে পরিবহন দপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
1: এই যোগাযোগ মাধ্যমে যত আপনি বিস্তার ঘটাবেন, ততই এই রাজ্যে শিল্প আসবে, বাণিজ্য বাড়বে, কর্মসংস্থানের সৃষ্টি হবে। মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে সড়ক বিপ্লব হয়েছে, নীতিন গড়করিজির নেতৃত্বে এই সড়ক বিপ্লবে আমরা যদি ট্রেন, মেট্রো, জলপথ, আকাশপথের সাথে সরকারি গণপরিবহন ব্যবস্থাকেও সঠিক সুন্দর করতে পারি, আমাদের এই রাজ্য দ্রুততার সঙ্গে এগিয়ে যাবে।
0: রাজ্যে পালাবদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ প্রথম 21শে জুলাই। এই উপলক্ষে কলকাতায় এবার 3টি রাজনৈতিক সভার আয়োজন করা হয়েছে। আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন।
2: রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রথম 21শে জুলাই শুধু ভোটের পরাজয় নয়, দলের সত্য প্রতীক তহবিল নিয়ে আদালত নির্বাচন কমিশনে দড়ি টানতে খান খান তৃণমূল কংগ্রেস। এমতো অবস্থায় শহরে এক জায়গায় নয়, 3-3টি শহীদ সমাবেশের আয়োজন করা হয়েছে। মমতা ব্যানার্জিপন্থী তৃণমূল কংগ্রেস যেমন ধর্মতলার চিরাচরিত সভাস্থল ছেড়ে আদালতের নির্দেশে বিড়লা তারামণ্ডলের সামনে নতুন সভাস্থল বেছে নিয়েছে, তেমনই তাদের চ্যালেঞ্জ ছুড়ে ময়দানে গান্ধীমূর্তির পাদদেশে মঞ্চ বেঁধেছে বিদ্রোহী গোষ্ঠী। আবার তার থেকে ঢিলছোড়া দূরত্বে শহীদ মিনারের পাদদেশে সভার আয়োজন করেছে শহীদ দিবসের উত্তরাধিকার ফিরে পেতে মরিয়া প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এই 3 সভা ঘিরে গতকাল থেকে সরগরম গোটা রাজ্য। তবে তৃণমূল কংগ্রেসের 2 শিবিরের কাছেই এবারের 21শে জুলাই বিশেষ তাৎপর্যপূর্ণ, বলতে গেলে অ্যাসিড টেস্ট। কারণ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা কর্মী সমর্থকদের ভিড়ের অভিমুখ আর মিছিলের গতিপথ বুঝিয়ে দেবে ঘাসফুল শিবিরের উত্তরাধিকার কার হাতে দেখতে চান আম জনতা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এদিকে সভাস্থলে আসার সময় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন গোষ্ঠীর ওপর বিজেপি কর্মীরা কটূক্তি ও নিগ্রহ করেছে বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। অন্যদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর স্টেশনে কলকাতাগামী তৃণমূল কংগ্রেস কর্মীদের জন্য বিজেপির পক্ষ থেকে পানীয় জল ও বিস্কুটের ব্যবস্থা করা হয়, যদিও স্টেশনে বা ট্রেনে সমাবেশে যোগ দিতে যাওয়া কোনো সমর্থকের দেখা মেলেনি। বিড়লা তারামণ্ডলের সামনে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের সভামঞ্চ ভাঙচুরের অভিযোগের প্রেক্ষিতে জয়েন্ট কমিশনার অফ পুলিশকে অবিলম্বে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছেন, সমাবেশ যাতে শান্তিপূর্ণভাবে হতে পারে পুলিশকে তার জন্য নজর রাখতে হবে। 30শে জুলাই পুলিশকে এ বিষয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে 21শে জুলাইয়ে শহীদ হওয়া বরানগর

0: বিশ্বনাথ রায়ের ছেলে রাজীব রায় সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের রিপোর্ট প্রকাশ না করার জন্য মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং মনীষ গুপ্তের বিরুদ্ধে এফআইআর করবেন বলে জানিয়েছেন। তিনি সকাল থেকে তাঁর বাবার ছবিতে কোনো তৃণমূল নেতাকে মালা দিতে দিচ্ছেন না। 21শে জুলাইয়ের সমাবেশ উপলক্ষে অন্যান্য বছরের তুলনায় এবছরে বৃহত্তর কলকাতার চিত্রটি আলাদা। রাস্তাঘাটে যান চলাচল মোটামুটি স্বাভাবিক, তবে আজ সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত মধ্য কলকাতার বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। নির্মীয়মান একটি বাড়ি দখলের অভিযোগে নদিয়ার হোগলবেড়িয়া থানায় দায়ের হওয়া মামলার কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে তদন্তে সহযোগিতার শর্তে রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আপাতত পাঁচই অক্টোবর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার বিরুদ্ধে কোনো রকমের কঠোর পদক্ষেপ করা যাবে না বলে জানিয়েছে আদালত। আগামী 14ই আগস্ট দুপুর 3টের সময় সশরীরে তদন্তকারী আধিকারিকের সামনে হাজিরা দিতে হবে মহুয়াকে। তদন্তে সহযোগিতা না করলে অবিলম্বে তা আদালতের নজরে আনার জন্য বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ নির্দেশ দিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খবর শুনবেন বিকেল 5টা বেজে 10 মিনিটে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
2: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা।
3: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: পিএম জয় আব গরিবো কে জয় বন গই হ্যায়।
6: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार। देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं, अब 5 लाख के मुफ्त इलाज के हकदार। अब तक 25 लाख करोड़ रुपए से अधिक मूल्य के मुफ्त उपचार के लाभ दिए जा चुके हैं और स्वाभिमान और सेहत की सौगात का ये सिलसिला जारी है।
7: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और पात्र लाभार्थी घर बैठे अपना आयुष्मान कार्ड बनाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
8: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
9: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: এখন মাননীয় ইস্যু, আপনাদের সঙ্গে মৌলি দাশগুপ্ত।

নমস্কার মাননীয় সুর শ্রোতা বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। শুরু করছি আজকের অনুষ্ঠান।

দারুণ দহন অন্তে সে এসেছে। টলটলে নদী, পুকুর, মাঠ, শ্যামল সুন্দর চারিধার, দিনের

রাত্রে ব্যাঙের কোরাস সঙ্গীত, সঘন বর্ষা হাজির গগনে গগনে। আজ মাননীয় সুর এই আড্ডায় আপনাদের সঙ্গে বর্ষার কিছু মজার স্মৃতি কাদা জলে পা রাখব আমরা।

আপনিও কি ঘরের কোণে একা একা বসে রয়েছেন, নাকি এই বাদলাতেও বেরিয়ে পড়েছেন ছাতা হাতে? হ্যাঁ, এই ছাতার কথাতেই মাথায় আসলো। আসলে এই মেঘলা দিনে বাইরে বেরোলেই আমাদের সবথেকে বিশ্বস্ত বন্ধু যে হয়ে ওঠে সে তো অবশ্যই ছাতা। কারোর কারোর ক্ষেত্রে অবশ্য বর্ষাতেও তারা সঙ্গে রাখেন। তবে এই বাদল দিনে সবথেকে বড় বিশ্বাসঘাতক কে বলুন তো? ধরতে পেরেছেন? হ্যাঁ, সেই ছাতাই কিন্তু এই বর্ষার দিনে হয়ে ওঠে বিশ্বাসঘাতক। কেন বললাম এই কথাটা? ধরুন আমাদের জীবনে ছাতার তো একটা ভূমিকা রয়েছে, ছাতা তো বর্ষা আটকায় বটেই, কিন্তু ছাতার মধ্যে লুকিয়ে থাকে অনেক ধরনের স্মৃতির ভাঁজ। ছোটবেলার কথা মনে করে দেখুন, সেই বাবার বা ঠাকুরদাদার আমলের ছাতা, সেই বড় বড় কালো রঙের ছাতা, তার একটা বেঁকানো বাঁট থাকতো এবং তার তলায় গোটা পরিবার কি সুন্দর আমরা এক হয়ে যেতে পারতাম, তাই না? আবার ধরুন স্কুলের দিনে বাড়ি ফিরছি, একজনের কাছে ছাতা আছে, একজনের কাছে নেই, দুই বন্ধু একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে ভিজতে ভিজতে প্রায় ছাতার নিচে বাড়ি ফেরা, এইগুলো যেন একটা মানে অন্যরকম নস্টালজিয়া। কিন্তু কিন্তু শ্রোতা বন্ধুরা, ছাতার ইতিহাস যতটাই রোম্যান্টিক নস্টালজিক, সেই সঙ্গে সঙ্গে ছাতা হারানোর ইতিহাস ততটাই ট্র্যাজিক বা কৌতুকময়। আমার মনে হয় এমন বাঙালি নেই যিনি জীবনে অন্তত একটা ছাতা হারাননি। এই বাসের সিটে পাশে ছাতাটা টানিয়ে রেখে নেমে পড়লাম, বা দোকানে ছাতা রেখে কাজ সেরে খালি হাতে বাড়ি ফিরে আসলাম, বাড়ি ফিরে মনে পড়লো এই চা ছাতাটা তো ফেলে এসেছি। কিংবা ধরুন নিমন্ত্রণ বাড়িতে গিয়ে পুরনো কালচে ছাতাটার বদলে যদি ভুল করে একটু পাশের সুন্দর ছাতাটা টুক করে তুলে নিয়ে বাড়ি ফিরে যাওয়া যায়। যদিও এই অভিজ্ঞতা হয়নি, এমন বাঙালি খুঁজে পাওয়া কিন্তু দায়, কি বলে, কি বলুন? আবার কেউ কেউ বলেন এই কথাটা যে ছাতা কখনো নিজের হয় না, ছাতা ঘুরে ফিরে সর্বজনীন, অর্থাৎ এক হাত থেকে অন্য হাতে ঘুরের ফেরার নামই হচ্ছে ছাতা। তাই আজকের আমাদের এই মাননীয় সুর আড্ডায় আপনাদের থেকেও শুনব এই ছাতা বদল বা ছাতা নিরুদ্দেশের মজার মজার গল্প। চলে আসুন না আমাদের টেলিফোন লাইনে, আপনারা তো জানেন আমাদের আলাপ নম্বর 033, সেটা শুরুতে টাইপ করে নেবেন যদি আপনারা ফোন করেন, এবং আমাদের যে ল্যান্ডলাইন নম্বর 2213-1342, এইখানে শুনব আপনাদের থেকে আজকে মজার গল্প, মজার কথা ছাতা হারানো নিয়ে।

0: ছাতা হারানোর গল্প তো শুনবই, বন্ধুরা আসবেন আমাদের টেলিফোন লাইনে, তবে বর্ষা মানে কি শুধু মেঘলা দিনের নস্টালজিয়া আর আড্ডা? না, এমনটা কিন্তু নয়। বর্ষা যেমন রূপসী রূপে ধরা দেয়, তেমন সেখানে কিন্তু আরেকটা অন্য রূপও আমরা দেখতে পাই, যেখানে যেমন জমে থাকা জলের যে যন্ত্রণা, আচমকা প্লাবন এসে যাওয়া বা অযথা মেঘের গর্জন প্রতিনিয়ত আমাদের বেশ কিছুটা চিন্তায় ফেলে দেয়। প্রতি বছরই এই সময়ে বর্ষার যখন তীব্র, সেই সময়টায় আমরা বিভিন্ন অপ্রীতিকর দুর্ঘটনার খবরও কিন্তু পেয়ে থাকি, বিশেষ করে যারা ধরুন আমাদের গ্রাম বাংলার মাঠে ঘাটে কাজ করছেন। আর এই বর্ষার সময়টা তো বীজ বোনার টাইম, ধান রোপণ করবার সময়। তো এই সময়ে যারা মাঠে ময়দানে কাজ করছেন, কিংবা শহরে যখন জল জমছে সেই ঠেলে রোজই কাজের প্রয়োজনে বেরোতে হচ্ছে যাদেরকে, ঝুঁকিটা কিন্তু তাদের সবথেকে বেশি থেকে যায়। আবার এর পাশাপাশি যারা ঘরে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা অন্যরকম ঝুঁকি কাজ করে। যেমন ধরুন আপনি হয়তো অফিসের কাজে বাইরে গিয়েছেন, বাড়িতে রয়েছেন আপনার প্রবীণ বৃদ্ধ মা বাবা, সেই সময় হঠাৎ প্রচুর পরিমাণে বজ্রপাত হলো বা অতিরিক্ত বৃষ্টিতে ঘরে জল হঠাৎ করে ঢুকে আসলো, সেই সময় মেইন সুইচগুলো কিভাবে বন্ধ করতে হবে, কিভাবে ইলেকট্রিক সরঞ্জামগুলো বা প্লাগগুলো যথাযথভাবে খুলে রাখতে হবে, এসব নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তা থেকেই যায়। বাড়ির মা বাবা প্রবীণ মানুষেরা সেই কাজটি যথাযথভাবে করতে পারবেন কিনা বা সামলে উঠতে পারবেন কিনা, তাদের কোনো দুর্ঘটনা ঘটবে না তো, এই আশঙ্কা মনের মধ্যে কিন্তু মেঘ জমায়। তাই এই বর্ষার যে অনাকাঙ্ক্ষিত বিপদগুলো রয়েছে, সে থেকে নিজেকে এবং নিজের পরিবারকে কিভাবে সুরক্ষিত রাখবেন আপনি? জমা জল নেমে যাওয়ার পর ঘরের যে ইলেকট্রিক্যাল প্লাগ বা গ্যাজেট রয়েছে সেগুলো ব্যবহারের সঠিক নিয়ম কী, এইসব অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন আমাদের মাননীয় সুতে আজ রয়েছেন WBACDCL অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ আলম। আসুন এই বর্ষাকালে নিরাপদ থাকার যে যে উপায়গুলো রয়েছে সেটা শুনে নিই তার থেকে, এবং তারপরে তো অবশ্যই আসব আপনাদের সঙ্গে আড্ডায় ছাতা হারানোর গল্প নিয়ে। এখন আমাদের সঙ্গে অভিজ্ঞ জুনিয়র ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ আলম।
1: বর্ষাকালে কৃষকেরা দীর্ঘক্ষণ জলা জমিতে কাজ করেন, তো এরকম সময় যদি তারা বজ্রগর্ভ মেঘ দেখতে পান, প্রথমে যেটা করা উচিত তাদের, যে বিদ্যুৎ চমকানোর শব্দ শুনতে পেলে যতটা দ্রুত সম্ভব কোনো নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া উচিত। কাজ বন্ধ করে দ্রুত কোনো পাকা বাড়িতে বা কাছাকাছি কোনো আশ্রয় কোথাও নেওয়া উচিত। খোলা মাঠে একেবারেই দাঁড়িয়ে থাকা উচিত নয়, মাঠে কোথাও হয়তো একটা বড় গাছ রয়েছে, সেই একটা মাত্র গাছের নিচে কিন্তু আশ্রয় নেওয়াটা ঠিক হবে না, কারণ বজ্রপাতটা উঁচু গাছেই বেশি হয়ে থাকে। আর কৃষকদের উচিত যেটা, যে সঙ্গে কোদাল, কাস্তে, লাঙল বা এই ধরনের যে ধাতব কৃষিজ সরঞ্জামগুলো থাকে সেগুলো দূরে সরিয়ে রাখা। যখন পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক মনে হবে তখন আবার তারা স্বাভাবিক কাজকর্ম শুরু করতে পারেন। আরেকটা ব্যাপার যেটা, যে বর্ষাকালে জলা জমিতে কৃষকদেরকে কাজ করতে হয়, তো জল দেখে নিশ্চিতভাবে বোঝা সম্ভব নয় যে সেটি ইলেকট্রিফাইড হয়ে আছে কিনা, কারণ বিদ্যুৎ বা ইলেকট্রিসিটিকে চোখে দেখা যায় না। বর্ষাকালে যদি সেখানে সেই জমিতে কোনো ইলেকট্রিক পোল বসানো থাকে, তবে সেই কৃষককে কাজে নামার আগে অত্যন্ত সতর্ক হতে হবে এবং একেবারে নিশ্চিত না হয়ে তার জমিতে জলে নেমে কাজ করা উচিত হবে না। যেখানে সাবমার্সিবল পাম্প রয়েছে সেখানে তারগুলো যদি জোড়া তালি দিয়ে লাগানো থাকে, মানে জয়েন্ট করা থাকে, তাহলে এরকম ক্ষেত্রে জোড়া তালি দিয়ে কোনোভাবেই তার ব্যবহার করা যাবে না। জয়েন্টগুলোতে টেপ লাগিয়ে চালানোর যে প্রবণতা থাকে সেটা কিন্তু কোনোভাবেই করা যাবে না। প্রপার ইনসুলেশন থাকতে হবে তারের উপরে। নিশ্চিত করতে হবে যে পাম্প হাউসের সুইচবোর্ড এবং স্টার্টার এগুলি মাটি থেকে যথেষ্ট উঁচুতে থাকে এবং বৃষ্টির জল যাতে কোনোভাবে এসব জায়গায় না পৌঁছতে পারে। সঠিক আর্থিং ব্যবস্থা রয়েছে কি না সেটা নিশ্চিত করা উচিত, কারণ আর্থিং ব্যবস্থা যদি সঠিক হয় তাহলে বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। ভেজা হাতে কখনোই সুইচ অন অফ করতে যাওয়া ঠিক না। বজ্রপাত হচ্ছে এরকম সময়ে পাম্প চালানো উচিত নয়। খালি চোখে দেখে একটা অনুমান করা যেতে পারে, যদি সেই জলা জমিতে দাঁড়ালে পায়ে ঝিনঝিন অনুভব হয় বা অস্বাভাবিক কাঁপুনি অনুভব হয় এবং যদি দেখা যায় যে মাছ, ব্যাং ইত্যাদি প্রাণীগুলো অস্বাভাবিকভাবে মারা যেতে থাকে, তাহলে ধরে নিতে পারেন যে সেখানে বিদ্যুতে লিকেজ রয়েছে এবং সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে যাওয়া উচিত এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া উচিত এবং দ্রুত স্থানীয় বিদ্যুৎ দপ্তরকে খবর দেওয়া উচিত। যদি কোথাও বিদ্যুতের পোল বা ট্রান্সফরমার বসানো থাকে এবং সেখানে জল জমে থাকে, সেক্ষেত্রে নিশ্চিতভাবে বোঝা সম্ভব নয় যে সেই জল ইলেকট্রিফাইড হয়ে আছে কিনা, কারণ বিদ্যুৎকে চোখে দেখা যায় না। যদি সেই জলে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকে, তাহলে তো নিশ্চিতভাবে সেই পথ এড়িয়ে যাওয়া উচিত এবং স্থানীয় বিদ্যুৎ দপ্তরে খবর দেওয়া উচিত। অনেকটা দূরে হয়তো আপনার অজান্তেই জলে পা পড়ে গিয়েছে এবং আপনি একটা ঝিনঝিন বা কম্পন অনুভব করছেন, সেক্ষেত্রে দ্রুত সেখান থেকে সরে যাওয়া উচিত। বর্ষাকালে জমে থাকা জলে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের কোনো পোল বা বিদ্যুতের কোনো ইনস্টলেশনে সরাসরি হাত দেওয়া উচিত নয়, এবং যদি দেখা যায় কেউ জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে আছে, তবে সরাসরি জলে নেমে তাকে উদ্ধার করতে যাবেন না, বরং দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ব্যবস্থা করুন এবং স্থানীয় বিদ্যুৎ দপ্তরে যত দ্রুত সম্ভব খবর দিন। যদি মেন সুইচ পর্যন্ত পৌঁছতে জল ভেঙে যেতে হয় বা সুইচ বোর্ডের চারপাশে জল জমে থাকে, তাহলে নিজে থেকে মেন সুইচ বন্ধ করার চেষ্টা না করাই ভালো। খালি পায়ে বা ভিজে শরীরে কখনোই মেন সুইচ বোর্ড স্পর্শ করা উচিত নয়। যদি মেন সুইচ বোর্ডটি সম্পূর্ণ নিরাপদ জায়গায় থাকে, তাহলে আগে নিজের হাত ভালো করে শুকিয়ে নিয়ে তারপর কোনো শুকনো জুতো বা রাবারের স্যান্ডেল পরে শুকনো মেঝেতে দাঁড়িয়ে মেন সুইচটি বন্ধ করা যেতে পারে। আসলে জলে দাঁড়িয়ে বৈদ্যুতিক কোনো ইনস্টলেশনে হাত না দেওয়াই ভালো, সেটা মেন সুইচ বোর্ডের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি মেন সুইচ বোর্ডের ওখানে জল জমে থাকে, তবে প্রথমে ঘরের সকলকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন এবং এরপর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য স্থানীয় বিদ্যুৎ দপ্তরকে অনুরোধ করুন। জল নেমে যাওয়ার পরও প্লাগ পয়েন্টগুলোকে শুকনো মনে হলেই যে সেটি নিরাপদ এবং পুনরায় তখনই আবার ব্যবহার করা যেতে পারে, এমনটা ভাবা কিন্তু ঠিক নয়। বিশেষ করে বন্যার জল বা নোংরা বৃষ্টির জল, এগুলোতে লবণ, কাদা এবং অন্যান্য পরিবাহী পদার্থ থাকতে পারে যেগুলো থেকে ঝুঁকি বাড়তে পারে। জল নেমে যাওয়ার পর তড়িঘড়ি এগুলি ব্যবহার করতে গেলে শর্ট সার্কিটের সম্ভাবনা হতে পারে, সকেটের ইনসুলেশন ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎপৃষ্ট হওয়ার ঝুঁকি থাকতে পারে, প্লাগ ধরার সময় শক লাগতে পারে, এবং দীর্ঘমেয়াদে যে ক্ষতিগুলো হতে পারে সেগুলো হচ্ছে যে বিভিন্ন ধাতব কন্ট্যাক্টগুলোতে মরচে ধরে যেতে পারে এবং ক্ষয়প্রাপ্ত হয়ে সংযোগগুলো ঢিলা হয়ে যেতে পারে এবং সেখান থেকে পরে স্পার্কিং হয়ে সেটি অগ্নিকাণ্ডের কারণ হতে পারে। জল নেমে যাওয়ার পর মেন সুইচ বন্ধ করে সকেট, প্লাগ, এক্সটেনশন বোর্ড এগুলো একটু পরীক্ষা করে দেখে নেওয়া উচিত যে এর ভেতরে কাদা, জল বা মরচে এগুলো ধরেছে কি না। সবথেকে ভালো হয় জল নেমে যাওয়ার পর কোনো এক্সপার্ট ইলেকট্রিশিয়ানকে দিয়ে এগুলি পরীক্ষা করিয়ে তারপর পুনরায় এগুলি ব্যবহার করা উচিত। যদি এক কথায় বলতে বলা হয়, তাহলে শুধুমাত্র সুইচ বন্ধ করাটাই যথেষ্ট নয়, প্লাগ সকেট থেকে সম্পূর্ণ খুলে দেওয়াই সবথেকে নিরাপদ উপায়। আসলে বজ্রপাতের সময় ইলেকট্রিসিটি লাইনে খুব অল্প সময়ের জন্য হাজার হাজার ভোল্টের সার্জ তৈরি হয়। এক্ষেত্রে সুইচ অফ রয়েছে কিন্তু প্লাগ সকেটের সঙ্গে লাগানো রয়েছে এবং বজ্রপাতের সময় এই যে উচ্চ ভোল্টের সার্জ তৈরি হয় সেটি সুইচ বন্ধ থাকলেও তার প্রবল মাত্রার জন্য সুইচের দুই মেরুর ভেতর দিয়ে জাম্প করে সেটি বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলির সার্কিটে পৌঁছতে পারে, কারণ এই সুইচগুলি সাধারণত থ্রি ফেজে 440 ভোল্ট এবং সিঙ্গেল ফেজে 230 বা 240 ভোল্টের কাজ করার উপযোগী। কিন্তু বজ্রপাতের সময় যে উচ্চ মাত্রার ভোল্টেজ তৈরি হয় সেটি সহ্য করার মতো বা সেটিকে প্রতিহত করার মতো ক্ষমতা এই সুইচগুলির থাকে না, যার ফলে এরকম হলে সুইচ বন্ধ থাকলেও যন্ত্রপাতিগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো সবথেকে নিরাপদ হলো যখন বজ্রপাত হবে তখন শুধুমাত্র সুইচ বন্ধ করাই নয়, সকেট থেকে প্লাগ খুলে রাখাটা সবথেকে ভালো। বাড়িতে প্রবীণ সদস্যরা থাকলে তাদেরকে ঘরের সুইচ বোর্ড এবং বাড়ির মেন সুইচের অবস্থান ভালো করে দেখিয়ে রাখা উচিত এবং এগুলি আলোকিত জায়গায় রাখা উচিত, যাতে জরুরি অবস্থায় প্রবীণ সদস্যদের এগুলি খুঁজে পেতে কোনো অসুবিধা না হয়। প্রবীণ সদস্য একটি সাধারণ নিয়ম শিখিয়ে রাখুন যে বর্ষায় ঘরে জল ঢুকলে বা বিদ্যুৎ নিয়ে তাদের যদি কোনো সন্দেহ হয়, তবে তারা যেন নিজে থেকে কোনো কিছু স্পর্শ করতে না যান। তাদেরকে জরুরি ফোন নাম্বারগুলো দিয়ে রাখুন,

0: তাদের চলাচলের জন্য নিরাপদ পরিসর বজায় রাখুন, বাড়ির বৈদ্যুতিক ব্যবস্থা উন্নত করুন এবং সঠিক আর্থিং নিশ্চিত করুন। যদি বাড়িতে প্রায়ই বর্ষাকালে জল ঢুকে এই রকম হয়, সেক্ষেত্রে নিচু জায়গায় প্লাগ পয়েন্ট বা এক্সটেনশন বোর্ড এগুলি যাতে না থাকে সেটা নিশ্চিত করুন। যদি বজ্রপাত খুব কাছাকাছি এবং প্রবলভাবে হতে থাকে, সেক্ষেত্রে ইলেকট্রিসিটি লাইনে খুব অল্প সময়ের মধ্যে খুব ভয়ানক মাত্রার উচ্চ ভোল্টেজের সার্জ তৈরি হয়, যেটা থেকে কিন্তু এই যন্ত্রগুলি খারাপ হওয়ার এবং বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা থাকতে পারে। মোবাইল বা ল্যাপটপ এগুলো চার্জে বসানো অবস্থায় ব্যবহার করাকালীন যদি বজ্রপাত হয় এবং খুব উচ্চ ভোল্টেজের সার্জ তৈরি হয়, সেক্ষেত্রে এই যন্ত্রপাতিগুলির চার্জার নষ্ট হয়ে যেতে পারে এবং কিছু ক্ষেত্রে যিনি ব্যবহার করছেন তারও কিন্তু ঝুঁকি হতে পারে। যদি মোবাইল বা ল্যাপটপ এগুলি চার্জে বসানো না থাকে, তবে এগুলি এমনিই ব্যবহার করা যেতে পারে। অনেকেই মনে করেন যে বজ্রপাত চলাকালীন মোবাইলে কথা বললে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, অ্যাকচুয়ালি এরকমটা না। আসলে মূল কারণ হলো চার্জারের মাধ্যমে বৈদ্যুতিক লাইনের সঙ্গে যদি এই যন্ত্রপাতিগুলি সংযুক্ত থাকে এবং সেই সময় প্রচণ্ড বজ্রবিদ্যুৎ, বজ্রপাত এসব হতে থাকে, সেক্ষেত্রে খুব কাছাকাছি যদি বজ্রপাত হয় ইলেকট্রিসিটি লাইনে, তাহলে যন্ত্রটি খারাপ হওয়ার এবং যিনি ব্যবহার করছেন আর কি তিনিও ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। যদি কেউ বিদ্যুৎপৃষ্ঠ হয় তাহলে উদ্ধারকারীকে বুঝতে হবে তার নিজের নিরাপত্তাই হলো প্রথম অগ্রাধিকার, কারণ অনেক সময় যিনি বিদ্যুৎপৃষ্ঠ হয়েছেন তাকে বাঁচাতে গিয়ে দ্বিতীয় ব্যক্তি অসাবধানতাবশত নিজেও বিদ্যুৎপৃষ্ঠ হন। এরকম ক্ষেত্রে প্রথমে চেষ্টা করুন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার। বিদ্যুৎপৃষ্ঠ ব্যক্তিকে খালি হাতে কখনোই স্পর্শ করতে যাবেন না, কারণ তা করতে গেলে আপনি নিজেও বিদ্যুৎপৃষ্ঠ হতে পারেন। যদি বিদ্যুৎ সংযোগ সেই মুহূর্তে বন্ধ করা কোনোভাবেই সম্ভব না হয়, তবে এক্ষেত্রে বিদ্যুতের অপরিবাহী কোনো কিছু দিয়ে সেই বিদ্যুৎপৃষ্ঠ ব্যক্তিকে স্পর্শ করে থাকা বিদ্যুতের তার থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করুন। কোনো ধাতব বা ভেজা কোনো জিনিস এক্ষেত্রে ব্যবহার করবেন না। বিদ্যুতের স্পর্শ থেকে সেই ব্যক্তিকে বিচ্ছিন্ন করার পর সেই ব্যক্তির শ্বাস প্রশ্বাস এবং তার শারীরিক অবস্থা পরীক্ষা করা উচিত। যদি শ্বাস প্রশ্বাস স্বাভাবিক না থাকে, তাহলে তৎক্ষণাৎ CPR বা কার্ডিও পালমোনারি রেসাসিটেশন, যেটাকে বলা হয়, সেটা শুরু করতে হবে। সাধারণত যে কোনো বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগ নথিভুক্ত করার জন্য WBACDCL এর হেল্পলাইন নাম্বারটি হলো 19121। এছাড়া কোথাও বিপজ্জনকভাবে তার ছিঁড়ে পড়ে থাকলে বা কোথাও ইলেকট্রিক পোল ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলে, এরকম জরুরি বা আপৎকালীন কোনো চিত্র দেখলে আপনারা ছবি তুলে লোকেশনটা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে 8900793100।
1: অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার অভিজ্ঞ জুনিয়র ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ আলম। এই যে প্রাত্যহিক জীবনের যে দুর্ঘটনাগুলো ঘটে থাকে বা আমরা একটু সতর্ক থাকলে যেগুলো খুব সহজেই এড়িয়ে ফেলা যায়, সেই বিষয় নিয়ে একটা বিস্তারিত মতামত দিলেন এবং জরুরি যে হেল্পলাইন নম্বরগুলো আমাদের হাতের কাছে রাখা দরকার সেটিও কিন্তু আমাদের জানালেন মোহাম্মদ মাসুদ আলম। অনেক ধন্যবাদ আকাশবাণী মাননীয় সুর পক্ষ থেকে আপনাকে।

0: এবার আমাদের এই জরুরি তথ্যগুলো জানার পাশাপাশি ফিরতেই হবে সেই সব গল্পে, ছাতা হারানোর গল্পে বা ছাতা বদলের মজার মজার অভিজ্ঞতায়। দেখি আমাদের টেলিফোন লাইনের ওপারে কোন শ্রোতা বন্ধু আজকে অপেক্ষা করছেন।
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কি আছেন আমাদের সঙ্গে?
1: হ্যাঁ নমস্কার, আমি দেবপ্রসাদ রায় বলছি, পূর্ব বর্ধমান থেকে।
0: বলুন।
1: আচ্ছা, আজকে আপনি তো জানতে চাইছেন আমাদের ছাতা হারানোর গল্প, তাই তো?
0: একদম।
1: আমি কিন্তু ছাতা হারানোর গল্প বলছি না, আমি ছাতা নিয়ে একটা মজার ঘটনা আপনাদেরকে বলবো।
0: বেশ।
1: আমরা চার ভাই বোন, তখন আমার ভাই ক্লাস থ্রিতে পড়ে, বুঝেছেন? সকাল থেকে মুষলধারে বৃষ্টি, তাতেও সে স্কুলে গিয়েছে। তা আমার ভাই বই এত ভালোবাসতো, বাড়ি ফেরবার সময় ছাতা তো সঙ্গে নেই, তখন এত ছাতার প্রচলনও ছিল না, আমরা খুব উদ্বিগ্ন যে বইগুলো ভিজে যাবে। তা ভাই আসবার পথে রাস্তার ধারে একটা মানকচু গাছ পেয়েছে, বুঝেছেন? তার বিশাল বড় পাতা, সেই পাতা সে মাথায় নিয়ে বইগুলোকে বাঁচাবার জন্যে

0: সেই পাতাটা নিয়ে বইগুলোকে ঢাকা দিয়েছে, মাথায় ঢাকা দিয়েছে, দিয়ে বাড়ি এসেছে।
1: একেবারে
0: আমরা বাড়িতে দেখে তো আমরা ভীষণ খুশি যে ওইটুকু ছেলে, এত বাচ্চা ছেলে বইকে কি ভালোবাসে, বইগুলোকে বাঁচাবার জন্যে রাস্তা থেকে পাতা নিয়ে সে ঘর ঢুকছে। আমরা বাবা মা, আমরা ভাই বোনেরা, আমরা ওর বুদ্ধির খুব তারিফ করলাম। তা যাই হোক, এরকম অনেক স্মৃতি ছাতা নিয়ে আছে, আবার পরবর্তীকালে বলা যাবে।
1: একদমই একদমই, অনেক ধন্যবাদ আপনাকে। এই এই চিত্র কিন্তু আমরা আজও গ্রাম বাংলার ঘরে ঘরে দেখতে পাই, যে কোনো রকম বাঁশের চাটাই বা বস্তা, বা যদি হয় যে সেটা কচু পাতা, যেটা বললেন আমাদের শ্রোতা বন্ধু, সেরকম মাথায় দিয়ে গ্রাম থেকে বা স্কুল থেকে ফেরার পথে অনেক বাচ্চা বাড়ি ফিরছে। এই এই এটা কিন্তু একটা স্বাভাবিক চিত্র, আর আজও আমরা গ্রাম বাংলার পথে পথে এটা দেখে থাকি।

ছাতা নিয়ে গল্প চলবে, আড্ডা চলবে, এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই জানিয়ে দিতে হবে আমাদের জুলাই মাসে মাননীয় শুতে যে সমস্ত চিঠি রয়েছে আপনারা বিষয়টি ইতিমধ্যেই জানেন, অনেকেই চিঠি পাঠিয়েছেন, তবু যারা এখনও চিঠি পাঠাননি তাদের জন্য আরও একবার জানিয়ে দিই জুলাই মাসে মাননীয় শুতে চিঠি লেখার বিষয় স্নেহ অতি বিষম বস্তু। আমাদের ইমেল আইডি মাননীয়শু ডট এআইআর অ্যাট দ্য রেট জিমেল ডট কম, চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়। মাননীয়শু প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। জুলাই মাসে মাননীয়শুতে চিঠি লেখার বিষয় স্নেহ অতি বিষম বস্তু। ঠিক এই বিষয়েই প্রথম চিঠি, স্নেহ অতি বিষম বস্তু। যেমন ধরুন বর্ষার ধারা ঋতুচক্রের নিয়মে আমাদের জীবনে এসে পড়ে এবং দীর্ঘ দগ্ধতাপের পর আমাদের জীবনে প্রশান্তি দেয়, তেমনই স্নেহ এমন একটা বস্তু যার ধারা প্রজন্ম থেকে প্রজন্ম কিন্তু চলতে থাকে, এবং কখনো কখনো হয়তো আমরা না বুঝেই সেটা অতিরিক্ত দিয়ে ফেলি। তবে সেই বিষয়ে আমাদের শ্রোতাবন্ধুরা কী লিখছেন, তাদের জীবনের কী অভিজ্ঞতা, সেটা বরঞ্চ শুনে নেওয়া যাক। আজকে প্রথম চিঠিতে রয়েছেন মীনাক্ষী দাস, নিপারভিল শিকাগো আমেরিকা থেকে। স্নেহপ্রবণ মাননীয় শু, স্নেহ মানুষকে অন্ধ করে দেয়। ধৃতরাষ্ট্রের অন্ধ পুত্র স্নেহে ছিল কৌরবদের ধ্বংসের প্রধান ও একমাত্র কারণ। মাত্রাধিক স্নেহ বা ভালোবাসা আপাতদৃষ্টিতে মধুর কল্যাণকর মনে হলেও এর ভেতর লুকিয়ে থাকে তীব্র এক জটিলতা, মোহ আর অন্ধত্ব। অতিরিক্ত সন্তান স্নেহ প্রায়শ মারাত্মক ক্ষতিকারক হয়। স্নেহ কেন বিষম বস্তু? গভীরভাবে বিবেচনা করলে উঠে আসে অন্ধ স্নেহ, যেখানে ভালো মন্দ বিচার বুদ্ধি লোপ পায়। যাকে ভালোবাসি তার অন্যায় বা ভুল চোখে পড়ে না। আঁকড়ে ধরার মানসিকতার অতিরিক্ত প্রশ্রয় জন্মায় অধিকার প্রবণতা, যা অনেক সময় প্রশ্রয় প্রাপ্তির স্বাধীনতার পথ রুদ্ধ করে দেয়। ফলে স্নেহশীল বিদ্রোহী সত্তার ছোটোখাটো অবহেলা বা বিরূপ আচরণ হয় সবচেয়ে বেশি বুক ভাঙা কষ্টদায়ক অনুভূতি। বিশাল জীবন সমুদ্রে জোয়ার ভাটার মতোই জীবন কখনো পৌঁছায় সাফল্যের চরম শিখরে, তো কখনো আবার ব্যর্থতার অতল সমুদ্রে তলিয়ে যায়। উত্থান বা সাফল্যের সময় যেমন অহংকারে অন্ধ হওয়া উচিত নয়, তেমন পতনের ব্যর্থতায় হতাশায় ভেঙে পড়লেও চলে না। হতে হবে এই মূল মন্ত্রের রূপকার, সাহায্যের হাত নয় পাশে থাকার অঙ্গীকার। সক্রিয়তাকে উদ্বুদ্ধ করে, ধৈর্যের দাঁড় আর বিশ্বাসের পাল শক্ত করে ধরে জীবন্তরীর এগিয়ে চলায় পথনির্দেশকের ভূমিকা গ্রহণ করুন। অন্ধ স্নেহ নয়, স্নেহাস্পদের নিজের জীবনের দিশা নিজেকেই ঠিক করতে দিন, এমনটাই আমাদের জানিয়েছেন মীনাক্ষী দাস নিপারভিল শিকাগো আমেরিকা থেকে।

0: প্রথম চিঠির পর দেখে নিয়ে আর কোনো শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে অপেক্ষা করছেন টেলিফোন লাইনে, তিনি কি বলতে চান আমাদেরকে। নমস্কার, কি বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন।
1: বিষয়টা হচ্ছে কালীনাথ রায়ের বর্ষা সাথী আমার খাতি আজ থেকেই নাই, যাচ্ছে থেকে বুকের খাতি তোমার সুখে ভাই। এই যে কবিতা আমরা পড়েছিলাম, এই কবিতা আজকে ছত্রধারা কবিতা, এই কবিতা আজকে ছাতা হারিয়ে যাওয়ার বেদনা খুব কঠিন, এইটাই সবচেয়ে স্মৃতিদায়ক। তো খুব ভালো, আমার বয়স 60 বছর এখন, আর আপনার ইয়েটা খুবই ভালো লাগছে, আমি প্রথম ফোন করলাম।
0: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
1: হ্যাঁ, আমার বয়স 60 বছর এখন, আর বাড়িতে বসে আছি।
0: ঠিকই, শ্রোতা বন্ধুরা আমাদের অনুষ্ঠান শুনছেন এবং ছাতার কথা বলতে গিয়ে মজার কথা যেমন মনে পড়ছে, তেমন আমাদের মাথার উপরে যারা ছাতা হয়ে থাকেন প্রতিনিয়ত, জীবনের একটা পর্যায়ের পর পৌঁছে তাদেরকে হারিয়ে ফেলতেই হয় জীবন থেকে, তাদের কথাও কিন্তু বারবার করে মনে আসে। সেই সমস্ত ছাতাদের কথাই বলছি এবং ছাতারা যে স্নেহ আমাদের দিয়ে যান, সেই স্নেহ, সেই সম্পর্কের যে টানা পড়েন, সেই নিয়েই আমাদের এবারের জুলাই মাসের চিঠির বিষয়। স্নেহ বড় বিষম বস্তু। পরবর্তী চিঠি লিখেছেন স্বপন কুমার প্রামাণিক, হানু ভূঁইয়া, পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় মাননীয় সু, এ তো আপ্তবাক্য, আর সু মন্তব্য, তবুও স্নেহ পুষি অন্তরে, বিলাই নিকট জনে প্রিয়জনে। স্নেহ, আদর, ভালোবাসা, আক্ষরিক অর্থে সমার্থক প্রায় হলেও স্নেহ যেন এই তিনের চাইতে একটু উন্নতর। স্নেহ বিনিময় প্রত্যাশা করে না, স্নেহের প্রকৃতি অত্যন্ত কোমল, স্নেহ হৃদয়জাত, অকারণ অনিষ্ট চিন্তা করতে থাকে। স্নেহ আবেগতাড়িত বলে স্নেহের পাত্রের ভবিষ্যৎ নষ্ট করতেও পারে। অন্ধ স্নেহ বিচার বুদ্ধি লুপ্ত করে স্নেহের পাত্রকে বিপথে পরিচালিতও করতে পারে। বিদ্যাসাগর মহাশয় মাতৃহারা সন্তানের একমাত্র অভিভাবিকা স্নেহপরায়ণা মাসির সর্বনাশা অন্ধ স্নেহের বিষম পরিণতি এঁকেছেন। আমাদের পাড়ার মধুদা এমনই স্নেহশীল তার ছোট ছেলের ওপর। সব দুষ্টুমি, সব অন্যায় আবদার মেনে, সব অপরাধ ক্ষমা করে, এক কথায় স্নেহান্ধ হয়ে ছেলের অসামাজিক কাজকর্মের প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছেন, এমন যে তিনবার উচ্চ মাধ্যমিক অনুত্তীর্ণ হয়ে বখাটে হয়ে যায়। একদিন মদ্যপ অবস্থায় মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মরণ দুয়ার থেকে ফিরে বহু অর্থের ঋণের বোঝা চাপিয়ে পঙ্গু হয়ে মা বাবাকেই সর্বশান্ত করেছে। তবুও এমত অবস্থায় তাঁকে কেউ সান্ত্বনা দিতে উপস্থিত হলে তিনি কপালে করাঘাত করে বলেন, ওর কোনো নেশা ছিল না, ওকে নেশাগ্রস্ত করে মেরে ফেলার চেষ্টা হয়েছিল, ওর কোনো দোষ ছিল না, আইন ও সুবিচার করেনি, ভগবানের বিচার করবে। স্নেহ এমনই বিষম বস্তু। নিবেদনে এ চিঠি স্বপন কুমার প্রামাণিক, হানু ভূঁইয়া, পূর্ব মেদিনীপুর থেকে।

স্নেহ বড় বিষম বস্তু, এই নিয়ে আমাদের আজকের মাননীয় সুর বিষয় ছিল জুলাই মাসে চিঠি লেখার বিষয়। আমাদের ইমেল আইডি আরও একবার জানিয়ে দিই, মাননীয় সু ডট air@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, মাননীয় সু প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। জুলাই মাসে মাননীয় সুতে চিঠি লেখার বিষয় স্নেহ অতি বিষম বস্তু। আসলে আজকের যে শব্দগুলো পড়ছিলাম তা জীবনের অনুভূতি, আর আজকের পর্ব সময়ের অপরিমিতির কারণে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের স্নেহের উষ্ণতাটুকু আমাদের জন্য থাক, আপনারা চিঠি লিখতে থাকুন আমাদের মাননীয় সুতে, আর প্রবীণরা আমাদের মাথায় ছাতা হয়ে থাকুন। সবাইকে প্রণাম জানিয়ে আরও একবার কুশল কামনা করে শেষ করছি আজকের মাননীয় সু। উপস্থাপনায় আপনাদের সঙ্গে ছিলাম মৌলি দাশগুপ্ত।

0: swell surge in the range of surging of waves is forecasted up to 5:30 hours on 22nd July. Swell waves in the range of 15 to 18 sec period with 1.3 to 1.5 meter height are forecasted up to 5:30 on 22nd July 2026. It is advised that there is a possibility of surging of waves. Boats reply with utmost vigilance, recreation with due care. With that, we come to an end of Midday Weather Bulletin.
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আজ সকাল 8:30 পর্যন্ত পর্যবেক্ষণে জানা গেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বেশ সক্রিয় ছিল ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং সিকিমের ওপর। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে কালিম্পং, মালদা, দার্জিলিং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রাম জেলার কোথাও কোথাও। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে ঝাড়খণ্ডের অধিকাংশ জায়গায়, দু একটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে। উড়িষ্যার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে বিহারের অধিকাংশ জায়গায়, দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বয়ে গেছে। বৃষ্টিপাত হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কার নিকোবর 1 সেন্টিমিটার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলাইকুণ্ডা 17 সেন্টিমিটার, দমদম 17 সেন্টিমিটার, মেদিনীপুর 15 সেন্টিমিটার, মোহনপুর 13 সেন্টিমিটার, মুর্শিদাবাদের জঙ্গিপুর 10 সেন্টিমিটার, কন্টাই 9 সেন্টিমিটার, সাগর আইল্যান্ড 8 সেন্টিমিটার, ঝাড়গ্রাম 7 সেন্টিমিটার, শ্রীনিকেতন 5 সেন্টিমিটার। সিকিমে বৃষ্টি হয়েছে কালিম্পংয়ে 17 সেন্টিমিটার, মালদায় 14 সেন্টিমিটার, লাভাতে 11 সেন্টিমিটার, দার্জিলিং 7 সেন্টিমিটার, রায়গঞ্জ 7 সেন্টিমিটার, রায়ডাক বৃষ্টি হয়েছে 7 সেন্টিমিটার। ঝাড়খণ্ডের নিমডি, চান্ডিলে বৃষ্টি হয়েছে 13 সেন্টিমিটার, চাইবাসায় 7 সেন্টিমিটার, আনন্দপুর 5 সেন্টিমিটার, বিহারে মণিহারি, কাটিহারে বৃষ্টি হয়েছে 11 সেন্টিমিটার, ইমামগঞ্জ, গয়া 7 সেন্টিমিটার, বক্সারে 5 সেন্টিমিটার, উড়িষ্যায় কটকপুরে 11 সেন্টিমিটার, সুন্দরগড়ে 10 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়ার আগামী 48 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র এবং ঝাড়খণ্ড, উড়িষ্যা ও সিকিমের অধিকাংশ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং বিহারের কিছু এলাকায়। ভারী বৃষ্টিপাত সতর্কবার্তায় জানানো হয়েছে আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যার দু একটি জায়গায়, 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ড, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলার কোথাও কোথাও, সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং নদিয়া জেলার অধিকাংশ জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও কোথাও। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দু একটি জায়গায়। কলকাতা এবং তার আশেপাশে আগামী 48 ঘন্টায় আকাশ মূলত মেঘলা থাকবে, দু এক পশলা বৃষ্টিপাত, কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

পশ্চিমবঙ্গ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের জন্য বিশেষ কোনো সতর্কবার্তা নেই। শুনলেন পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

সিআইআরএফে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিও ঘড়িতে এখন সময় বিকেল 3টে বেজে 3 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা। শুরু হলো গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিও ঘড়িতে এখন সময় বিকেল 5:18। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নবনীতা রাহা।

নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের ক্রীড়াঙ্গন। শুরুতেই প্রতিদিনের মতো আজও চোখ বুলিয়ে নেব এক নজরে আজকের বিশেষ বিশেষ খেলার খবরগুলোর দিকে। আসন্ন কমনওয়েলথ গেমসে পতাকা বহন করবেন মীরাবাই চানু এবং লাভলিনা বারগোয়াইন। ভারতের পতাকা কিন্তু এবার কমনওয়েলথ গেমসের শুরুতে থাকবে এই দুজনেরই হাতে। এবারের কমনওয়েলথ গেমসে আবার ফিরে আসছে কমনওয়েলথ মাইন্ডস। এই দৌড় প্রতিযোগিতাটির অভিনবত্ব আছে কিন্তু। পিভি সিন্ধু তৈরি হচ্ছেন আজ থেকে শুরু হতে যাওয়া চায়না ওপেনে নামার জন্য। সদ্য জাপান ওপেন জিতেছেন পিভি সিন্ধু। আজ থেকে শুরু হল ডুরান্ট কাপের টিকিট বিক্রি। এছাড়া আজকের ক্রীড়াঙ্গনে থাকছে বিশ্বকাপের নানান খবর, অর্থাৎ সদ্য সমাপ্ত বিশ্বকাপের নানান অভিনব খবর যেমন আপনাদের জন্য থাকছে, তাছাড়াও থাকছে কলকাতা ফুটবল লীগের বেশ কিছু খবর। আজ ক্রীড়াঙ্গন সাজানো এসব কিছু দিয়েই।

0: চোখ রাখবো এবার আতস কাচের তলায়।
1: আতস কাচের তলায়।
0: এবারের কমনওয়েলথ গেমসে ভারত থেকে 126 জন ক্রীড়াবিদ সহ 191 জন সদস্যের সামগ্রিক একটি দল যাচ্ছে। জ্যাভলিন থ্রোয়ে নীরজ চোপড়া, ভারোত্তোলনে মীরাবাই চানু এবং বক্সিংয়ে লাভলিনা বরগোহাইনের মতো অলিম্পিক পদকজয়ীরা 10টি নির্বাচিত ক্রীড়া ইভেন্টে দেশের হয়ে এবার প্রতিনিধিত্ব করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভারোত্তোলক মীরাবাই চানু এবং বক্সার লাভলিনা বরগোহাইন আনুষ্ঠানিকভাবে পতাকা এবং ব্যাটন বহন করবেন। 126 জন ক্রীড়াবিদের মধ্যে 78 জন পুরুষ এবং 48 জন মহিলা। ট্র্যাক অ্যান্ড ফিল্ড সাঁতার, 3x3 বাস্কেটবল, ট্র্যাক সাইক্লিং, ভারোত্তোলন, লন বলস, আর্টিস্টিক জিমন্যাস্টিক্স, নেটবল, বক্সিং এবং জুডো, এই ইভেন্টগুলোতে ভারতীয়রা অংশগ্রহণ করবেন। এছাড়া প্যারা স্পোর্টসে প্যারা অ্যাথলেটিক্স, সাঁতার, পাওয়ার লিফটিং এবং হুইল চেয়ার, 3x3 বাস্কেটবল মিলিয়ে 28 জন সদস্যের একটি শক্তিশালী প্যারা দল দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। আসন্ন 2026 সালের কমনওয়েলথ গেমসে দীর্ঘ 60 বছর পর আবারও ফিরছে ঐতিহ্যবাহী কমনওয়েলথ মাইলস দৌড় প্রতিযোগিতা। পুরুষ এবং মহিলা দু বিভাগের অ্যাথলেটিক্স ইভেন্টের তালিকায় 1500 মিটার দৌড়ের পরিবর্তে যুক্ত হয়েছে 1609 মিটারের কমনওয়েলথ মাইল। এই ইভেন্টে অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছেন স্কটল্যান্ডের জস কার, যিনি সম্প্রতি 1 মাইল দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। গ্লাসগোতে অনুষ্ঠিত হতে যাওয়া এই কমনওয়েলথ মাইল ইভেন্টে কেনিয়ার ফেইথ কিপিয়েঙ্গেরও অংশগ্রহণ করার কথা আছে। কিপিয়েগন নারী বিভাগে 1 মাইল দৌড়ের বিশ্ব রেকর্ড গড়েছেন। অলিম্পিক্স মানদণ্ড অনুযায়ী মেট্রিক পদ্ধতিতে দূরত্ব বা পরিমাপ ব্যবস্থা গ্রহণের আগে 1930 থেকে 1966 সাল পর্যন্ত কমনওয়েলথ গেমসে মাইল দৌড় ছিল অন্যতম প্রধান আকর্ষণ। 2026 সালের কমনওয়েলথ গেমসের এই মাইল দৌড়টি মূলত ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত 1954 সালের দ্য মিরাকল মাইলের প্রতি এক বিশেষ শ্রদ্ধার্ঘ। এই দৌড়টিতে ইংল্যান্ডের রজার ব্যানিস্টার এবং অস্ট্রেলিয়ার জন ল্যান্ডি একে অপরের মুখোমুখি হয়েছিলেন সে সময়। দুজনেই 4 মিনিটেরও কম সময়ে 1 মাইল দৌড় শেষ করেছিলেন। ব্যানিস্টার 3:58.8 সেকেন্ডে জয় ছিনিয়ে নিয়েছিলেন আর ল্যান্ডি 3:59.6 সেকেন্ডে দ্বিতীয় হয়েছিলেন। 2026 সালের কমনওয়েলথ গেমস 23 জুলাই অর্থাৎ আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে। গেমসের এই আসন্ন আসরটি স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে আর চলবে 2 অগস্ট পর্যন্ত। জাপান ওপেন জয়ের আত্মবিশ্বাস নিয়ে ভারতের পিভি সিন্ধু আজ থেকে শুরু হতে যাওয়া চায়না ওপেন সুপার 1000 টুর্নামেন্টে দেশের হয়ে লড়াইয়ের নেতৃত্ব দেবেন। তবে সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেঠি এই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না, কারণ সাত্বিক সাইরাজ এখনও কাঁধের চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। তবে ভারতের দেবিকা সিহাগ আজ হেরে গিয়েছেন থাইল্যান্ডের প্রতিপক্ষের কাছে। টানা 7 বছরের অপেক্ষা, চোট, আঘাত, লাগাতার ব্যর্থতার ধাক্কা সব সামলে ফের চ্যাম্পিয়ন পিভি সিন্ধু। গত রবিবার জাপান ওপেন জিতেছেন প্রথম ভারতীয় শাটলার হিসেবে। কোন মন্ত্রে এহেন কামব্যাক ঘটল সিন্ধুর? নেপথ্যে রয়েছে বিরাট কোহলির হাত, কিং কোহলির গুরুমন্ত্রেই বাজিমাত করেছেন সিন্ধু। চ্যাম্পিয়ন হওয়ার পর বিরাট ভাইকে ধন্যবাদ জানাতে ভোলেন নেই তাই পিভি সিন্ধু। শেষবার সিন্ধু ট্রফি জিতেছিলেন বছর 2 আগে, 2024 সালে সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল জিতেছিলেন তিনি। তারপর লাগাতার ব্যর্থতা, প্যারিস অলিম্পিক্সেও খারাপ পারফরমেন্স। মানসিকভাবে কার্যত বিধ্বস্ত সিন্ধুর অবস্থা আরও খারাপ হয়ে যায় চোট পেয়ে। তখন ভাবছিলেন ক্যারিয়ার বোধহয় শেষ। সে সময় বিরাট কোহলির সঙ্গে দীর্ঘ বাক্যালাপ হয় পিভি সিন্ধুর। ঠিক কী কী মন্ত্র দিয়েছিলেন কোহলি সেটা অবশ্য জানাননি এই শাটলার। তবে সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, বিরাট ভাইয়ের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। সিন্ধু আরও বলেন, তার ক্যারিয়ারে সবচেয়ে খারাপ সময়ে বিরাট কোহলির সঙ্গে তিনি কথা বলেছিলেন। সে সময় এমন কাউকে দরকার ছিল যে তার মানসিক অবস্থাটা বুঝবেন। তিনি বিরাটকে মেসেজ করেছিলেন, কয়েক মিনিটের মধ্যে বিরাট কোহলি উত্তর দেন। পরের দিনই তাদের দেখা হয়। বিরাট কোহলি তাকে কি বলেছেন সেটা ভাঙতে চাননি সিন্ধু, কিন্তু প্রয়োজনের সময় পাশে থাকার জন্য বিরাট কোহলির মতো তারকার প্রতি তিনি সত্যিই কৃতজ্ঞ।

ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার এবং প্রাক্তন অধিনায়ক কেভিন কিগান 75 বছর বয়সে ক্যান্সারের সঙ্গে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দুবারের ব্যালো ডি অর জয়ী এই মহাতারকা লিভারপুল এবং নিউক্যাসল ইউনাইটেডের হয়ে ক্লাব ফুটবল খেলে প্রভূত সাফল্য অর্জন করেছিলেন। তার এই প্রয়াণে গোটা ফুটবল বিশ্বে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ব ফুটবল থেকে এবার চলে আসি ঘরোয়া ফুটবলে। আগামী 25 জুলাই শুরু হচ্ছে ডুরান্ট কাপ। প্রথম দিনই ইস্টবেঙ্গলের মুখোমুখি হচ্ছে মোহনবাগান। যুবভারতী ক্রীড়াঙ্গনে বিকেল 5টা থেকে শুরু হবে এই ম্যাচ। কলকাতা বড় ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে আজ থেকেই। ডুরান্ট কাপের তরফে জানানো হয়েছে, টিকিট ঘিরে প্রবল চাহিদা থাকায় এবার বড় ম্যাচে কাগজের টিকিট নিয়েই মাঠে ঢুকতে হবে, অর্থাৎ বাধ্যতামূলক এই কাগজের টিকিট নিয়ে ঢোকা। আজ সকাল 11টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। যারা অফলাইনে টিকিট কাটতে চান তাদের আরও একদিন অপেক্ষা করতে হবে, অর্থাৎ আগামীকাল বুধবার 22 জুলাই থেকে শুক্রবার 24 জুলাই পর্যন্ত অফলাইনে টিকিট বিক্রি করা হবে। ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ময়দান তাঁবুতে সকাল 11টা থেকে বিকেল 6টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। আগে এলে আগে পাবেন, এই ভিত্তিতে টিকিট দেওয়া হবে। কলকাতায় অনুষ্ঠিত হতে চলা

0: ডুরান্ড কাপ মানে একেবারেই ঘরোয়া ফুটবল। এবার সদ্য সমাপ্ত বিশ্বকাপের কিছু অভিনব ঘটনার কথা বলি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম স্পেনের স্নায়ুচাপের ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামল 2026 ফিফা বিশ্বকাপের। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে বিশ্বকাপের নতুন সম্রাট হয়ে গেছে স্পেন, একথা সবাই জানে। তবে বেশ ফুটবল প্রেমীরা কিন্তু উপহার পেয়েছে এবারের বিশ্বকাপের একাধিক চমক। কিছু রূপকথার গল্প সেও লেখা হয়েছে এই 48টি দলের মাধ্যমে। আবার অন্যদিকে কিছু কিংবদন্তির হৃদয় ভাঙা বিদায়। 2026 বিশ্বকাপের আলো আর আধারের সেই খতিয়ান একটু তুলে ধরা যাক। 39 বছর বয়সেও বিশ্বকাপের মঞ্চে নিজের জাদুকরী পারফরমেন্স কিন্তু দেখিয়েছেন লিওনেল মেসি। 8টি গোল আর সঙ্গে 4টি অ্যাসিস্ট করে এই বয়সেও তিনি জিতে নিয়েছেন সিলভার বল আর সিলভার বুটও। অর্থাৎ আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার এবং তার ক্যারিয়ারের রেকর্ড তৃতীয় বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়ে মেসি প্রমাণ করলেন কেন তাকে সর্বকালের সেরা বলা হয়। এছাড়া ফ্রান্স 4 নম্বরে শেষ করলেও কিলিয়ান এমবাপে গড়ে ফেলেছেন ঐতিহাসিক রেকর্ড। 2টি ভিন্ন বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা প্রথম ফুটবলার হওয়ার পাশাপাশি মেসির রেকর্ড ভেঙে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখন এই 27 বছর বয়সী ফরাসি তারকা। পরবর্তীকালে তার বিশ্বকাপের গোল সংখ্যা যে তিনি কোথায় নিয়ে যাবেন সে কথা কিন্তু এই মুহূর্তে সত্যিই বলা যাচ্ছে না। পুরো টুর্নামেন্টে 8টি ম্যাচে মাত্র 1টি গোল হজম করে নতুন ইতিহাস গড়েছে স্প্যানিশ রক্ষণভাগ এই বিশ্বকাপে। পাউ কুবার্সি, মার্কো কুয়েরা, পেদ্রো পোরো এবং আইমেরিক লাপোর্তের ওয়াল ভেদ করা কোনো দলের পক্ষেই কিন্তু সম্ভব হয়নি। অন্যদিকে 19 বছর বয়সী লামিনে ইয়ামাল ইতিমধ্যে ইউরো এবং বিশ্বকাপ দুটোই জিতে বিশ্ব ফুটবলে পরবর্তী রাজত্বের বার্তা কিন্তু ইতিমধ্যেই দিয়ে রেখেছেন। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে নরওয়ে বিদায় নিলেও 5টি ম্যাচে 7 গোল করে বিশ্ব ফুটবলে তোলপাড় ফেলে দিয়েছেন আর্লিং হ্যালান্ড। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে 2-1 গোলে হারানোর রূপকথা লিখেছেন তিনি নতুন করে। তবে বিতর্কও ছিল কিন্তু এবারের বিশ্বকাপে। প্রযুক্তি ব্যবহারের নামে আবেগ ধ্বংস করার অভিযোগে এবারও কাঠগড়ায় VAR। ক্রোয়েশিয়া বনাম পর্তুগাল ম্যাচে জাসকো গভার্দিওয়ালের গোল বাতিল হওয়া নিয়ে ক্রোয়েশীয় কোচ জাতান ডালিচ ক্ষোভ প্রকাশ করে বলেন VSR ফুটবলের আনন্দকে মেরে ফেলেছে। একইভাবে জার্মানি, মিশর এবং নরওয়েও প্রযুক্তির সূক্ষ্ম সিদ্ধান্তের শিকার হয়েছে বলে মনে করছেন সেদেশের ফুটবল কর্তারা। বন্ধুরা, আমরা আজ কলকাতা ফুটবল লীগ নিয়ে শুনব একটি বিশেষ বেতার প্রতিবেদন। তবে তার আগে ঘুরে আসব একটি ছোট্ট ব্রেক থেকে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আমরা চলে যাব কলকাতা ফুটবল লীগ নিয়ে একটি বিশেষ বেতার প্রতিবেদনে। সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়। শুরু হয়ে গেছে কলকাতা ফুটবল লীগ। কাদা জলের মাঠে এই লীগ এখনো ময়দানের প্রাণ, প্রতিভাবান ফুটবলার তুলে আনার সাপ্লাই লাইন। কেমন হচ্ছে এবারের লীগ, বড় ম্যাচ নিয়েই বা পরিকল্পনা কি? IFA সচিব অনির্বাণ দত্ত আকাশবাণীকে জানালেন,
2: কলকাতা লীগের একটা নিজস্ব আকর্ষণ আছে এবং তার একটা নিজস্ব স্পেক্টেটর বেসও আছে, যারা কলকাতা লীগ দেখতে কিন্তু আসে। আর এবার তো কলকাতা মাঠে খেলা হচ্ছে, আমার মনে হয় লীগটা যেরকম যেরকম এগোতে থাকবে আরো দর্শক বাড়বে এবং আমার আমার যেটা বিশ্বাস যে কোনো লিগের সাফল্য তার দর্শকের উপরে ডিপেন্ড করে, স্পেক্টেটরের উপরে ডিপেন্ড করে। তো আমরা আশাবাদী যে আরো স্পেক্টেটর বাড়বে, এবং কালমিনেশন তো বলতে গেলে সত্যি কথা বলতে এখন আমাদের যেটা লক্ষ্য সেটা হলো ডার্বি। ডার্বি যদি সাকসেসফুল হয় তাহলে সেই লিগটা একটা অন্য মাত্রা পায়। এবার সেটার দিকে ফোকাস, একটা সুন্দরভাবে ভালোভাবে ডার্বি দিয়ে অর্গানাইজ করা, একটা ফুল হাউস ডার্বি হলে সেটা ফুটবলের জন্য ভালো, সেটা ফুটবলের ভালো প্রচার। আর খেলা তো চলছে, খেলা হচ্ছে, এবার আশা করি সুপার সিক্স রাউন্ডটাও ভালোভাবে আমরা করতে পারবো। ডেট নিয়ে ইস্যু হচ্ছে, কারণ দুরান্ড চলছে, কিন্তু আমরা চেষ্টা করছি গ্রাউন্ড চেঞ্জ করে একভাবে লিগটাকে গুছিয়ে করার, এবং আমি আশাবাদী যে লিগটা সাফল্য পাবে।
3: তো আপনি বললেন ডার্বি, ডার্বি নিয়ে কি কোনো বিশেষ পরিকল্পনা আছে?
2: ডার্বি ম্যাচটা এত হাই ভোল্টেজ ম্যাচ, সেখানে আলাদা করে বিরাট কিছু করা যায় না, কিন্তু একটা ভালো ডার্বি যেরকম আগের বছর আমরা কল্যাণীতে দিয়েছিলাম, যেটাকে মডেল ডার্বি হিসেবে ধরা হচ্ছিল, এবং সব রকমের সুযোগ সুবিধা ব্যবস্থাপনা চোখে মাথায় রেখে আমরা ব্যবস্থা করেছিলাম যাতে স্পেক্টেটরদের কোনো অসুবিধা না হয়। আমি প্রথমেই বলেছিলাম যে স্পেক্টেটর ডার্বি, তো সেই মডেলটাই আমরা ফলো করব। কারণ যখন এই মেসি কাণ্ড নিয়ে কথা হয়েছিল, মিটিং ডাকা হয়েছিল মেসি কাণ্ড নিয়ে, তখন কিন্তু এই ডার্বির মডেল থেকে, এই কল্যাণী ডার্বি মডেল থেকেই অনেক কিছু অ্যাডাপ্ট করা হয়েছিল, তুলে নিয়েছিল প্রিন্সিপাল থেকে স্পোর্টস তখন ছিলেন রাজীব সিনহা, তিনি কিন্তু মিটিং এ অনেক কিছুই কল্যাণী ডার্বির মডেল থেকে অ্যাডাপ্ট করার কথা বলেছিলেন, যাতে সুস্থভাবে ডার্বি পরিচালনা করা যায় এবং স্পেক্টেটরদের সুবিধা অসুবিধাগুলো মাথায় রাখা যায়। তো আমি আশা করছি এই বছরও সেইভাবে আমরা ডার্বি করতে পারবো, যেটা প্রশংসা সবাই করবে।
3: দলগুলোকে কিরকম দেখছেন?
2: দেখুন, এই বছর একটা তো চ্যালেঞ্জ হলো, এই বছর যেহেতু রিলিগেশন নেই, স্বাভাবিকভাবে মোটিভেশন কম, স্পেশালি ছোট বলগুলোর ক্ষেত্রে। ভালো দল করার পেছনে এটাও একটা যুক্তি থাকে যে ওপর দিকে খেলবো, যেই দলগুলো ওপর দিকে খেলতে পারে না তাদের রিলিগেশন বাঁচাবার চ্যালেঞ্জ থাকে। তো নিচের দিকে চ্যালেঞ্জটা এই বছর কিন্তু মিস। আশা করছি যে সুপার সিক্সের যে টিমগুলো যাবে প্রত্যেকটা টিমই ভালো, বেশ কিছু টিম ভালো দেখছি আমি আমার চোখে, আমি নাম করছি না এক্ষুনি, কিন্তু আমি আশা করছি একটা ভালো সুপার সিক্সের ম্যাচ আমরা দেখতে পাবো।
3: অনেক ধন্যবাদ।
2: এর ম্যাচগুলো কম্পিটিটিভ হবে।
0: কলকাতা লীগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তিনি সমর্থকদের মাঠে আসার আহ্বান জানিয়েছেন।
4: কলকাতা লীগ হয়েছে, শুরু হয়েছে, এবং আমাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই, সকল ক্লাব যারা, সকলে যারা টিম দিয়েছেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই, সমর্থকদের শুভেচ্ছা জানাই, এবং তার সাথে সাথে আমি আহ্বান জানাবো যে আমাদের যারা বিভিন্ন দলের সমর্থক আছেন, বিভিন্ন যারা বিভিন্ন, ইনফ্যাক্ট এখানে আমাদের এটাই বলবো যে ক্লাব আছে এখানে অনেক, অনেকে অ্যাসোসিয়েশন আছেন, কিন্তু যে প্রত্যেকেই আপনারা যেখানে খেলা হবে সেই খেলা দেখতে গ্যালারিতে চলে আসুন, গ্যালারিগুলোকে পূর্ণ করুন, এবং আমার বিশ্বাস যে আজকের দিনে আমরা যদি এই ছেলেমেয়েদেরকে উৎসাহ দিই, তারা আগামী দিনে ভারতবর্ষের জার্সি পরে বিশ্বকাপ দাপাবে। ব্রাজিল আর্জেন্টিনার খেলা তো অনেক দেখেছি ছোটবেলা থেকে, একটু ইন্ডিয়ার খেলাও আমরা দেখতে চাই না ওয়ার্ল্ড কাপে, তো তার জন্য আমাদের উৎসাহ ভীষণ দরকার।
0: যে কোনো টুর্নামেন্টে বরাবরই কলকাতার তিন প্রধান বড় আকর্ষণ। মোহনবাগান কোচ বাস্তব রায় জানালেন তাদের টার্গেট চ্যাম্পিয়ন হওয়া।
5: ওরা জয়েন করেছে সিনিয়র টিম থেকে, সেক্ষেত্রে টিমের স্ট্রেংথ তো বেড়েছে, সেটা অস্বীকার করার জায়গা নেই, বাট সেটা এখন অন পেপার আছে। টিমের স্ট্রেংথ কতটা বাড়লো সেটা প্রুভ করতে হবে পিচে, অন পেপার তো কোনো টিম হয় না। অবশ্যই কিয়ান, সুয়েল, দিব্যেন্দু, অভিষেক, বাইরে থেকে সায়ন, তন্ময় এরা সব জয়েন করেছে, টিমের শক্তি বেড়েছে, সে বিষয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু খেলাটা মাঠে হয় সেখানে প্রমাণ করতে হবে যে আমরা বেস্ট টিম সেটা মাঠে। আর পাঠচক্র সম্বন্ধে দেখো, ওরা সারা বছর কাজ করে, একটা সারা বছর ডেভেলপমেন্ট এর মধ্যে থাকে, ওদের সম্বন্ধে আমার ইন্ডিভিজুয়ালি সেরকম কিছু তথ্য আমি পাইনি, বাট এই টিমটা ফিট হবে এবং ওরা দলবদ্ধভাবে আসবে এবং ভালো ফুটবল খেলবে। রুডান্ডের ব্যাপার যেটা বলছি, দেখো ওটা যেমন ক্ল্যাশ করে এগুলো একটা অসুবিধা হয়, আমরা এটা আমাদের যখন বলেছিল যে লিগটা একটু আগে শুরু হবে।

0: সেক্ষেত্রে ওদের যখন নিয়ে এসেছিলাম, তা আমাদের প্ল্যানিংটা ছিল যে ওরা এখানে থাকবে, খেলবে, এবং দেখো এবার তো এবছর তো রুলস তো জানো, কোনো পয়েন্টই ক্যারি ফরওয়ার্ড হবে না, গোল ক্যারি ফরওয়ার্ড হবে না, আমাদের অ্যাডজাস্ট করে এগোতে হবে, কিছু করার নেই। তারপর লিগটা যে শুরু হচ্ছে এটা একটা ভালো দিক সবার ক্ষেত্রে। প্রথম পার্ট হচ্ছে সুপার সিক্সে কোয়ালিফাই, তারপর চ্যাম্পিয়নশিপ। আর সুপার সিক্সে কোয়ালিফাই করতে গেলে তোমাকে নীল নিয়ে যেতে হবে। এই গ্রুপের কোনো পয়েন্ট, কোনো গোল, কোনো কিছুই ক্যারি ফরওয়ার্ড হবে না, শুধু সাসপেনশন ক্যারি ফরওয়ার্ড হবে।
1: ইস্ট বেঙ্গল কোচ অর্চিমান বিশ্বাস জানাচ্ছেন,
2: আমরা লিগে কাউকেই ছোট করে দেখছি না, আবার কাউকে বড় করেও দেখছি না। এই হচ্ছে এবার আমরা মোটামুটি ঠিকঠাক তৈরি, কিন্তু ইস্ট বেঙ্গল জার্সি, ইস্ট বেঙ্গল ফ্যান, এটা মানিয়ে নিতে তো একটু সময় লাগবেই, সেই সময়টা ওদের দিতে হবে। সবই ভালো প্লেয়ার, শুধু যদি মানিয়ে নিতে পারে এখানে ওরা পারফরমেন্স করবে।
3: ডিপ্রেশন নাকি
2: সবটাই মেলাতে পারো, মানে সব দিকেই দেখে, যেখানে যেখানে প্লেয়ার আমাদের এখন দরকার ছিল, আর আগের সিএফএল এ কারা ভালো খেলেছে, ইভেন কারা সেকেন্ড ডিভিশন আই লিগ ভালো খেলেছে, সমস্ত দেখেই আমরা টিম করার চেষ্টা করেছি।
1: এবারের লিগে ভালো পারফরমেন্স করেছে মোহামেডান স্পোর্টিং। তাদের কোচ মেহরাজউদ্দিন ওয়াডু এই পারফরমেন্সকে ধরে রাখতে চান।
4: ফিলিং হ্যাপি, প্লেয়ার্স নে আচ্ছা খেলা হ্যায়, ক্রেডিট গোস টু দেম জো হার্ড ওয়ার্ক কিয়া হ্যায়। জ্যাদা টাইম নেই মিলা হামকো প্রি সিজন কে লিয়ে, সিরফ 13 ডেজ মিলা থা, ওর উস 13 ডেজ কে টাইম মে হামনে জো জো মেহনত কি হ্যায়, তো মুঝে লাগতা উসকে উসকে এগেইনস্ট মে আজ হামকো রিওয়ার্ড মিলা হ্যায় আজ ইয়াহাঁ পে। এন্ড এগেইন আই ওয়ান্ট টু গিভ দিস ক্রেডিট টু দ্য প্লেয়ার্স জিনহোনে 90 মিনিট সে ফাইট কি, এক গোল সে পিছড় রহে থে পহলে হাফ মে, ওর সেকেন্ড হাফ মে আই থিঙ্ক 3 গোল মারনা ইজ নট ইজি এগেইনস্ট রেইনবো। বহুত সারে পজিটিভস হ্যাঁ ইস মুকাবলে মে, লেকিন কাফি সারা চিজ জো হ্যায় হামকো ইম্প্রুভ করনা হ্যায়, হোপফুলি উইল ডু দ্যাট ইন দ্য কামিং গেমস।
1: এবারের কলকাতা লিগে বেশ ভালো তৈরি করেছে ময়দানের প্রাচীন ক্লাব এরিয়ান। তাদের ম্যানেজার ঝন্টু দেব আশাবাদী ভালো পারফরমেন্স করে আগামী মরশুমে আই লিগে দল মাঠে নামবে সেই বিষয়ে।
5: একটা মোটামুটি একটা ক্রাইটেরিয়া রাখা হয়েছে, সেটা দেবুদাকে আমি বলেছি, মানে দেবজিৎ ঘোষকে, যে দেবুদা আই লিগটা খেলতে পারলে খুব, ওই তো আমি আপনাকে আগেও বললাম যে দেখুন যদি এরকম একটা পরিস্থিতি হয় যে প্রত্যেক বছর দাদা কষ্ট করে রিলিগেশন ফাইট করবো, এরকম তো আমরা প্রথম বছর আসার পরে কিন্তু আমরা তৃতীয় স্থান পেয়েছিলাম একবার, কিন্তু তখন দুর্ভাগ্যের বিষয় একটু মানে ইকোনমিক দিকটাতে একটু সমস্যা ছিল বলে আমরা আই লিগটা খেলতে পারিনি, বুঝলেন তো। এবার এবার দেবুদা আমাকে পরিষ্কারই, আমি দেবুদাকে জানিয়েছিলাম দেবুদা আমার টার্গেট এই, তুমি একটু যদি ইয়ে করো, তাহলে বলছে ঝন্টু সুপার সিক্সে প্রথম কাজটা সুপার সিক্সে উঠি, ওঠার পরে আমি এইটুকুনি বলতে পারি যে তোকে আই লিগ আমি খেলবো, সুযোগ পেলে আমরা এবার ছাড়বো না। আর তার মধ্যে আপনি টিমের কথা বলছিলেন, টিমে যথেষ্ট ব্যালেন্স টিম করা হয়েছে, দেখুন দাদা কিছুটা কপাল সাথ লাগবে তো, কিন্তু যথেষ্ট টিম ভালো, আমাদের সব পজিশনে এত ভালো ভালো প্লেয়ার আছে, তার মধ্যে শেষ রিক্রুট হচ্ছে আপনার কেরলের বিষ্ণুকে আমরা এনেছি, টিএম বিষ্ণুকে। তারপরে আগের বছরে যে সেরা গোলগেটার ছিল কাস্টমসের সুময় সোম, ওকে নিয়েছি। গোলকিপারের দিকে অয়ন আছে, লালটু আছে, অঙ্কুর আছে, তারপরে আপনার ওর নামটা হচ্ছে অঙ্কুর আর অয়ন অঙ্কুর নূর নূর বলে একটা ছেলে আছে, সাধারণ সমিতি আগের বার ছিল। আর ডিফেন্সে সৌরভ দাশগুপ্ত, রজত রায়, আপনার রজত কে অরবিন্দ বলে একটা ছেলে আছে বেঙ্গালুরুর, আপনার বিশাল টিগা আছে, আর এদিক দিয়ে আপনাকে সাইড ব্যাকে স্নেহাশিস দত্ত আছে, রবি মুর্মু আছে, আরো বেশ কিছু ভালো ভালো ছেলেই আছে, মিড আপটা খুব ভালো, আমার মনে হয় কলকাতার খুব পরিচিত নামগুলোকে আমরা নিয়েছি, হয়তো চেষ্টা করব, দেখি এরপরে তো কপাল, আর নিশ্চয়ই ভালো ফুটবল খেলতে হবে, দেখুন প্রত্যাশা আমরা কোচেরা করতে পারি।
1: এতক্ষণ শুনছিলেন কলকাতা লিগ নিয়ে একটি বেতার প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়। বন্ধুরা, আপনারা শুনলেন বিশেষ কলকাতা ফুটবল লীগের ওপর একটি বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান, সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় ছিলেন অঞ্জন চট্টোপাধ্যায়। তবে বন্ধুরা, আপনাদের একটা খবর দিয়ে রাখি, আজ আজ

একজন ফুটবলারের জন্মদিন। আর যেই ফুটবলার, তিনি কিন্তু বিশ্বকাপের আসরে বেশ ভালোই মাতিয়েছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন আর্লিং হ্যালান্ড। এই সদ্য আজই 26 বছর পূর্ণ করলেন তিনি। এই নরওয়ের তারকা তিনি কিন্তু এই বিশ্বকাপে 5টি ম্যাচে 7টি গোল করেছেন। সেও কিন্তু এক অন্যরকম নজির।

গোল করে গেছেন এবং আজও গোল করে চলেছেন। দেশের হয়ে 55টি ম্যাচ খেলে 62টি গোল করা হয়ে গিয়েছে তার। এবারের বিশ্বকাপেও তিনি 5টি ম্যাচে 7টি গোল করেছেন, যার মধ্যে প্রি কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে করা 2টি গোলও কিন্তু রয়েছে। বর্তমানে ম্যানচেস্টার সিটির তারকা এই আর্লিং হ্যালান্ড, সিটির হয়ে 112টি গোলের মালিক তিনি। এর আগে বরুশিয়া ডর্টমুন্ডের হয়েও করেছিলেন 62টি গোল। এমন গোল মেশিন দীর্ঘদেহী হ্যালান্ডের জন্মদিনটা আমাদের তরফ থেকে মনে রাখা তো উচিতই, তাই আমাদের তরফ থেকেও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ক্ষতি কী। তবে বন্ধুরা, আর কিন্তু খেলা নিয়ে আপাতত কথা বলা যাবে না, কারণ ক্রীড়াঙ্গনের সময় আপাতত শেষ। আবার ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে কথা হবে আগামীকাল। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি, আপনারা কিন্তু আপনাদের মতামত জানাতে ভুলবেন না AIRKolkatasports@gmail.com এই আইডিতে। আইডিটা আরেকবার বলে দিই, AIRKOLKATASPORTS@gmail.com এই আইডিতে। ক্রীড়াঙ্গন আজ এ পর্যন্তই।

0: শুনছিলেন ক্রীড়াঙ্গন উপস্থাপনায় নবনীতা রাহা। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন, শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য।
2: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন একাদশ শ্রেণীর ফিজিক্স অর্থাৎ পদার্থবিদ্যা বিষয়ে আলোচনা। সঙ্গে রয়েছেন খাটুরা প্রীতিলতা শিক্ষানিকেতনের শিক্ষক শঙ্কর ঘোষ এবং দুই শিক্ষার্থী।
3: নমস্কার শ্রোতামণ্ডলী, আমি শঙ্কর ঘোষ, গোবরডাঙ্গা খাটুরা প্রীতিলতা শিক্ষানিকেতন বালক বিভাগের পদার্থবিদ্যার শিক্ষক। আমার সাথে উপস্থিত আছে আমাদেরই বিদ্যালয়ের দুজন ছাত্র। তোমাদের নাম বলো।
4: কুন্তল চৌধুরী,
5: অভিজিৎ ঘোষ।
3: বেশ, আজ তোমাদের একাদশ শ্রেণীর পদার্থবিদ্যা বিষয়ের আলোচনা করব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো।
4: স্যার, একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে সিলেবাসের বিষয়ে যদি একটু আলোকপাত করেন।
3: অবশ্যই। তোমরা নবম শ্রেণীতে ভৌতবিজ্ঞান বইতে পদার্থবিদ্যা অংশে যা যা পড়েছ সেই টপিক ও অধ্যায়গুলি বিস্তারিতভাবে একাদশ শ্রেণীতে আছে। এর মধ্যে প্রথম সেমিস্টারে কেবলমাত্র বলবিদ্যা বা মেকানিক্স অংশটি অন্তর্ভুক্ত হয়েছে।
6: স্যার, যদি অধ্যায় বা ইউনিট ভিত্তিক নম্বর বিভাজন সম্পর্কে একটু আলোক

0: বাত করতেন।
1: ঠিক, অবশ্যই বলছি, শোনো, মন দিয়ে শোনো। তোমাদের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে মোট নম্বর 35, পাঁচটি ইউনিটে নম্বর বণ্টিত হয়েছে। ইউনিট ওয়ান, এখানে একটাই চ্যাপ্টার আছে, ভৌত বিশ্ব ও পরিমাপ, এখানে নম্বর ধার্য হয়েছে 3 মার্কস। ইউনিট টু, এখানে দুখানা চ্যাপ্টার আছে, একমাত্রিক গতি এবং ভেক্টর, এখানে নম্বর ধার্য হয়েছে 12। খেয়াল করে দেখো, দুটো চ্যাপ্টার থেকে 12 নম্বর, অনেকটাই নম্বর এখান থেকে আছে। ইউনিট থ্রি, এখানে আছে নিউটনের গতিসূত্র, ঘর্ষণ এবং বৃত্তীয় গতি, তো এই ইউনিট থেকে নম্বর ধার্য হয়েছে তোমার 8। বেশ, আর ইউনিট ফোর, ইউনিট ফোরে আছে তোমার কার্যক্ষমতা শক্তি, একটাই ইউনিট, একটাই চ্যাপ্টার, একটাই এই ইউনিটে একটাই চ্যাপ্টার, এখানে নম্বর ধার্য হয়েছে 5। ফিফথ যে ইউনিটটা আছে তাতে নম্বর আছে 7 মার্কস আছে, এখানে দুখানা চ্যাপ্টার আছে, স্থিতিবিজ্ঞান এবং দৃঢ় বস্তুর ঘূর্ণন।
2: স্যার, প্রশ্নের ধরন সম্পর্কে যদি একটু আলোকপাত করেন।
1: বেশ, শুনতে থাকো। একাদশ শ্রেণীর পদার্থবিদ্যার ফার্স্ট সেমিস্টারের প্রশ্নপত্র সম্পূর্ণ MCQ আকারে থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন। প্রশ্নগুলিতে জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক, দক্ষতামূলক ইত্যাদি ধরনের প্রশ্ন পাওয়া যাবে। WBCHSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এক্ষেত্রে বেশ কিছু নমুনা প্রশ্নের মাধ্যমে প্রশ্নের ধরন সিলেবাসে তুলে ধরেছেন। এক্ষেত্রে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা নিরূপণ অর্থাৎ ট্রু ফলস টাইপ, কলাম ম্যাচিং, স্তম্ভ মেলানো, কেস বেসড অর্থাৎ অনুচ্ছেদমূলক, বিবৃতি কারণ অ্যাসার্শন রিজনিং, রেখাচিত্র বা ডায়াগ্রাম বেসড এবং গাণিতিক ইত্যাদি ধরনের প্রশ্নগুলি থাকবে।
2: স্যার, ট্রু ফলস টাইপ প্রশ্নের একটি উদাহরণ যদি বলেন।
1: অবশ্যই, শুনতে থাকো। তো আমরা একটা অধ্যায়ের কথা বলি, বৃত্তীয় গতি, সার্কুলার মোশন। এখানকার একটা তোমাদের ট্রু ফলস টাইপের কোশ্চেনের এক্সাম্পল বা উদাহরণ দিচ্ছি। বিবৃতি ওয়ান, একটি কণা সমদ্রুতিতে বৃত্তপথে পরিক্রমণ করলে কণার কোনো প্রকার ত্বরণ থাকা সম্ভব নয়। বিবৃতি টু, এক্ষেত্রে কণার কৌণিক বেগ ও যে কোনো অবস্থানে রৈখিক বেগের মধ্যে কোণ 90 ডিগ্রি হয়। তো অপশানগুলো কি আছে শোনো। অপশান এ, উভয়ই সত্য। অপশান বি, উভয়ই মিথ্যা। অপশান সি, বিবৃতি ওয়ান সত্য কিন্তু বিবৃতি টু মিথ্যা। অপশান ডি, বিবৃতি টু সত্য কিন্তু বিবৃতি ওয়ান মিথ্যা। তাহলে অভিজিৎ, উত্তর কোনটা হওয়া উচিত বলে তোমার মনে হয়?
2: অপশান ডি, বিবৃতি টু সত্য কিন্তু বিবৃতি ওয়ান মিথ্যা।
1: বেশ ভালো।
2: স্যার, বিবৃতি কারণ ধরনের প্রশ্নের একটি উদাহরণ দিন না।
1: বেশ, শুনতে থাকো। দেখো, আমরা প্রথম যে অধ্যায় তোমরা ভৌত মানে ফিজিক্স বইতে পড়বে 11-এর, সেটা ফিজিক্যাল ওয়ার্ল্ড, ভৌত বিশ্ব এবং পরিমাপ, সেই অধ্যায়ের একটি নমুনা কোশ্চেন আমি বলছি। তো বিবৃতি এ, প্রতিসরাঙ্ক, আপেক্ষিক গুরুত্ব, বিকৃতি, কোণ, এই রাশিগুলো মাত্রাবিহীন, এটা বিবৃতি এ। এবার বিবৃতি এর রেসপেক্টিভ যে রেজনিং সেটা আছে কারণ আর, সেখানে কি বলা হচ্ছে, দুটি সমজাতীয় রাশির অনুপাত দিয়ে কোনো ভৌত রাশিকে পরিপ্রকাশ করা হলে তা মাত্রাবিহীন হয়। অপশানগুলো কি আছে শোনো। এ কমা আর, উভয়ই সত্য, আর হল এর সঠিক কারণ ব্যাখ্যা। এ এবং আর উভয়ই সত্য, আর এর সঠিক কারণ ব্যাখ্যা নয়। অপশান সি, এ সঠিক, আর সঠিক নয়। এবং অপশান ডি, এ সঠিক নয়, আর সঠিক। তাহলে কুন্তল, উত্তর ঠিক উত্তর কোনটা হওয়া উচিত বলে তোমার মনে হয়?
2: আমার মনে হয় অপশান এ টি সঠিক হবে।
1: বেশ, খুব ভালো।
2: স্যার, শূন্যস্থান পূরণ ধরনের প্রশ্নের একটি উদাহরণ কেমন হবে?
1: শুনতে থাকো, ভালো প্রশ্ন করেছো। আমি তোমাদের ভেক্টর অ্যানালিসিস চ্যাপ্টারের অর্থাৎ ভেক্টর বিশ্লেষণ যে চ্যাপ্টারটা, অধ্যায়টা তোমাদের আছে, সেখান থেকে একটি এই শূন্যস্থান পূরণ টাইপের প্রশ্ন উদাহরণ দিচ্ছি। প্রাসের অধীন কোনো বস্তুর গতিতে ব্লাঙ্কস থাকবে, একটা গতিতে ব্লাঙ্কস এর মান স্থির আছে, অর্থাৎ শূন্যস্থান আছে একটা। নিচের যে অপশানগুলো থাকবে সেই অপশানগুলো থেকে সঠিক উত্তর বেছে এই শূন্যস্থান পূরণ করতে হবে। তো অপশানগুলো হলো, অপশান এ বেগের উল্লম্ব উপাংশ, অপশান বি বেগের অনুভূমিক উপাংশ, অপশান সি ভরবেগ অর্থাৎ মোমেন্টাম, এবং অপশান ডি গতিশক্তি, কাইনেটিক এনার্জি। তাহলে তোমরা বলতে পারো সঠিক উত্তর কোনটা হবে?
2: অপশান বি, বেগের অনুভূমিক উপাংশ।
1: বেশ, খুব ভালো।
2: স্যার, কলাম ম্যাচিং প্রশ্নের একটি নমুনা জানতে পারি?
1: বেশ, তোমাদের দৃঢ় বস্তুর ঘূর্ণন অর্থাৎ রোটেশনাল মোশন অ্যান্ড রিজিড বডি ডাইনামিক্স, ওই অংশের একটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। ধরো, নিম্নলিখিত বস্তুগুলির ভর এম এবং ব্যাসার্ধ বা প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ স্মল আর,

0: ক্যাপিটাল এ স্তম্ভের ভর কেন্দ্রগামী উল্লম্ব অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক ও ক্যাপিটাল বি স্তম্ভের সংশ্লিষ্ট বস্তুগুলির সম্পর্ক মেলালে সঠিক উত্তর কোনটি হবে? তো কলাম এ এবং কলাম বি আছে এখানে, কলাম এর মধ্যে যেগুলো আছে পরপর আমি পড়ছি। কলাম এতে আছে এক নম্বর 2/5 এমআর স্কোয়ার, দুই নম্বরে আছে হাফ এমআর স্কোয়ার, তিন নম্বরে আছে এমআর স্কোয়ার, চার নম্বরে আছে 2/3 এমআর স্কোয়ার। তো কলাম বিতে এর রেসপেক্টিভ যে নাম্বারিংসগুলো আছে বা অপশানগুলো আছে সেগুলো দেখে নিই। কলাম বিতে প্রথমে আছে ফাঁপা গলীয় খোলক, দ্বিতীয়টায় আছে সুষম বৃত্তাকার রিং, তৃতীয়টে আছে নিরেট গোলক এবং চতুর্থ অপশানটায় আছে নিরেট চোং। তাহলে সঠিক কলাম ম্যাচ করলে কোনটা হওয়া উচিত বলে তোমাদের মনে হয়?
1: আমার মনে হয় অপশান এটি সঠিক হবে।
0: বেশ, খুব ভালো বলেছ।
2: স্যার, ডায়াগ্রাম বেসড কোশ্চেনের নমুনাটা কেমন হবে?
0: দেখো, ডায়াগ্রাম বেসড কোশ্চেন অসংখ্য তোমাদের থাকতে পারে, কারণ ফিজিক্সের কনসেপ্ট বেস। তো ধরো তোমাদের একমাত্রিক গতি ফার্স্ট চ্যাপ্টারের ঠিক পরের চ্যাপ্টার যেটা, অর্থাৎ লিনিয়ার মোশন বা একমাত্রিক গতি, ওয়ান ডাইমেনশনাল মোশন, সেখানকার একটা প্রশ্নের তোমাদের এক্সাম্পল বলছি। একটা চিত্র দেওয়া থাকবে, সেই চিত্রে একটা গ্রাফ আছে, বেগ সময় লেখচিত্র, সেই লেখচিত্র মূল বিন্দুগামী সরলরেখা উল্লেখ করা আছে, মূল বিন্দুগামী সরলরেখা। তো এই লেখচিত্র থেকে কোন তথ্য পাওয়া সম্ভব নয় বলে এরকম অপশান থাকবে, একটা গ্রাফ আঁকা থাকবে তোমরা, যেহেতু ডায়াগ্রাম বেসড, একটা ডায়াগ্রাম বা ছবি আঁকা থাকবে, দেখতে পাবে সেটা কোশ্চেনে। তো অপশানগুলো কি থাকবে দেখো, অপশান এ হলো প্রাথমিক বেগ, অপশান বি হলো ত্বরণের মান, অপশান সি হলো টি ইকুয়াল টু টি সময়ে কণার সরণ, আর ডি অপশানে আছে ভর বেগ। তো তুমি বলতে পারো যে কোন অপশানটা সঠিক হওয়া উচিত?
2: স্যার, আমার মনে হচ্ছে ডি অপশান ভর বেগটা সঠিক হবে।
0: বেশ, খুব ভালো, তুমি খুব ভালো পড়াশোনা করেছো। বলো
1: স্যার, কেস বেসড বা অনুচ্ছেদমূলক প্রশ্নের একটি নমুনা কেমন হতে পারে?
0: শুনতে থাকো। দেখো, এখানে একটা অনুচ্ছেদ থাকবে, একটা গল্পের আকারে একটা বিষয় থাকবে, সেটাকে ফলো, আগে মন দিয়ে পড়বে সেটা। যেমন ধরো একটা কোশ্চেন তোমাদের বলছি, এটা আছে তোমার ঘর্ষণ চ্যাপ্টার থেকে, ফ্রিকশন চ্যাপ্টার থেকে। একটি অমসৃণ নততলের নতিকোণ থিটা, নততল বরাবর একটি ব্লক সমবেগে পিছলে নামছে, তাহলে ব্লক ও নততলের মধ্যে চলঘর্ষণ গুণাঙ্ক কত হবে? অপশান এ আছে সাইন থিটা, অপশান বি কস থিটা, অপশান বি ট্যান থিটা এবং অপশান ডি কট থিটা। তো কোনটা উত্তর হওয়া উচিত বলে তোমাদের মনে হয়?
2: স্যার, অপশান এ 2g সাইন থিটা।
0: তোমরা অপশানগুলো ভালো করে শোনো নি, অপশানগুলো মন দিয়ে শোনো, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা।
2: ও, অপশান বি হবে স্যার ট্যান থিটা।
0: ওকে, থ্যাংক ইউ। এবার এই সেম তোমাদের যে গল্পের মধ্যে যেটা ছিল সেই গল্পের আকারে সেকেন্ড কোশ্চেনটা থাকবে। ওই একই প্রশ্নে ব্লকটি নততল বরাবর উপরের দিকে ঠেলে দিলে এর মন্দন কত হবে? অপশান এ 2g সাইন থিটা, বি 2g কস থিটা, সি 2g ট্যান থিটা এবং ডি 2g কট থিটা। তো কোনটা উত্তর হওয়া উচিত অভিজিৎ?
2: 2g সাইন থিটা স্যার, অপশান এ
0: সঠিক উত্তর। বেশ, তোমাদের আর কোনো প্রশ্ন আছে?
2: হ্যাঁ স্যার,
0: বলো।
2: স্যার বলছি, গাণিতিক সমস্যার একটি উদাহরণ বা নমুনা কেমন হতে পারে?
0: দেখো, পদার্থবিদ্যা সম্পূর্ণরূপে ধারণা অর্থাৎ কনসেপ্ট ও অঙ্ক নির্ভর, ম্যাথমেটিক্যাল কনসেপ্ট নির্ভর। আর প্রথম সেমিস্টার সম্পূর্ণরূপে মেকানিক্স অংশকে মাথায় রেখে তৈরি করা হয়েছে, প্রথম সেমিস্টারের যে সিলেবাস সেটা সম্পূর্ণরূপে মেকানিক্সকে মাথায় রেখে তৈরি করা হয়েছে। সো এক্ষেত্রে বেশিরভাগ প্রশ্নই গাণিতিক সমস্যার আকারে থাকবে, বেশিরভাগ প্রশ্ন তোমাদের কিন্তু ম্যাথমেটিক্যাল, হ্যাঁ, ফিজিক্সের কনসেপ্ট বেস ম্যাথমেটিক্যাল কোশ্চেন থাকবে। যেমন ধরো তোমাদের কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারের একটা কোশ্চেনের এক্সাম্পল বলি, 2i ক্যাপ + j ক্যাপ + 3k ক্যাপ নিউটন বল প্রয়োগ করলে একটি কণা ত্রিমাত্রিক দেশে 2, 1, -1 বিন্দু থেকে সরে 3, -1, 4 বিন্দুতে গেল, দূরত্ব মিটার এককে ধরা হলে ওই বল দ্বারা কৃতকার্য কত হবে? তো এখানে ভেক্টরের পুরো ম্যাথমেটিক্সের একটা প্রবলেম, ভেক্টর ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করে অঙ্কটা করতে হবে। তো তোমরা কি উত্তরটা বলতে পারো?
1: হ্যাঁ স্যার, এখানে কৃতকার্যটি হবে 15 জুল।
0: বাহ, ভেরি গুড, খুব ভালো। তোমাদের আর কোনো কোয়ারিজ?
1: হ্যাঁ, প্রশ্নের ধরন সম্পর্কিত তথ্যগুলো সহজ করে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: তোমাদেরকেও ধন্যবাদ, তোমরা অসংখ্য সুন্দর সুন্দর প্রশ্ন করেছো, তোমাদের কোয়ারিজগুলো খুবই সুন্দর। তো শোনো, সবসময় প্রশ্ন করবে, যখনই কোনো কিছু পড়বে নিজেকে প্রশ্ন করবে, বা স্যার যখন পড়াবেন স্যারকে প্রশ্ন করবে। আর এই উত্তর খুঁজে পাওয়াটাই হলো তোমাদের আসল শিক্ষা, একে সেলফ স্টাডি বলতে পারো, যা তোমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে।
2: স্যার, প্রথম সেমিস্টারে প্রথম ইউনিট অর্থাৎ ভৌত বিশ্ব পরিমাপ অধ্যায় সম্পর্কে যদি একটু আলোচনা করেন তাহলে আমাদের খুব সুবিধা হয়।
0: আচ্ছা, নিশ্চয় করব। তো তোমাদের জানার আগ্রহ দেখে আমার ভীষণ ভালো লাগছে। তো দেখো, ভৌত বিশ্ব, এই ভৌত শব্দের তাৎপর্য কী এ বিষয়ে বিভিন্ন যুক্তি আছে, কিন্তু এতদিনের অভিজ্ঞতা আর পড়াশুনোর পর এটা বুঝতে পেরেছি যে আমাদের প্রাচীন বেদে উল্লেখিত পঞ্চভূত পাওয়া যায়, পঞ্চভূতের উল্লেখ পাওয়া যায়। সেগুলো কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। এই ক্ষিতি শব্দের অর্থ হলো মাটি, অপ শব্দের অর্থ হলো জল, তেজ হলো শক্তি, মরুত হলো বায়ু এবং বোম হলো আকাশ। তো এই পঞ্চভূত সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডকে চালিত করছে বলে মনে করা হয়। এই পাঁচটি ভূত বা গুণ বা ধর্ম থেকেই ভৌত শব্দের উৎপত্তি হয়েছে বলে আমার মনে হয়। আর সমগ্র বিশ্ব চরাচরে প্রচুর প্রাকৃতিক বিষয় আছে, মানুষ তার জ্ঞান ও নিরীক্ষণ দ্বারা এই বিষয়গুলিকে সূত্রে বা সম্পর্কে আবদ্ধ করার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পরিমাপযোগ্য যে প্রাকৃতিক বিষয়গুলি আছে সেগুলি হলো কোয়ান্টিটি বা রাশি, বুঝেছো? তো ভৌত বিশ্ব অসংখ্য অগণিত রাশির সমাহার। তাহলে বলতে পারো কুন্তল, জল, ওয়াটার, এই ওয়াটারকে কি আমরা রাশি বলা যায়? যে আমরা তো বলি সমুদ্রের বিপুল জলরাশি, কবিরা বলেন, তো এই জলকে কি রাশি বলা যায়?
1: না, কারণ জলকে পরিমাপ করা যায় না। জলের বিভিন্ন বিষয় যেমন ঘনত্ব, ভর, উষ্ণতা, আয়তন, সান্দ্রতা, যেগুলি মাপা যায় সেগুলিই হলো রাশি। জল হলো পদার্থ।
0: বাহ, অসাধারণ বলেছ। তো দেখলে তোমরা, তোমাদের ধারণা পরিষ্কার হয়ে যাচ্ছে এবং তোমরাও দারুণভাবে ব্যাপারটা নিতে পারছ, খুব ভালো লাগছে আমার। আমাদের এই পরিমাপযোগ্য ভৌত বিশ্বে মোট 9টি বিশেষ রাশি আছে, এরা প্রত্যেকেই স্বতন্ত্র। এই রাশিগুলিকে বলা হয় মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস।
2: স্যার, এই রাশি কোনগুলো?
0: তুমি কি ফান্ডামেন্টাল রাশি কোনগুলো জানতে চেয়েছো?
2: হ্যাঁ স্যার।
0: ওকে, শোনো, এই ফান্ডামেন্টাল রাশি বা মৌলিক রাশি আছে টোটাল 9টা। এর মধ্যে ভর, উষ্ণতা, দৈর্ঘ্য, সময়, তড়িৎ প্রবাহ মাত্রা, পদার্থের পরিমাণ, দীপন প্রাবল্য, এই 7টা হলো ভীষণভাবে মৌলিক রাশি। আর 2টো রাশি আছে যারা সাপ্লিমেন্টারি কোয়ান্টিটিস বলা হয়, এরা হলো কোণ ও ঘনকোণ। তাই টোটাল আমরা বলবো 9টা মৌলিক ভৌত রাশি আছে। ক্লিয়ার? ওকে
1: স্যার, মহাবিশ্বে কি শুধু এই 9টি রাশি ছাড়া আর কোনো রাশি নেই?
0: অবশ্যই আছে। তোমরা তো একটু আগেই শুনলে যে মহাবিশ্ব অসংখ্য অনন্ত রাশির সমাহার। তোমাদের পূর্বেই বলেছি যে মহাবিশ্ব অসংখ্য অনন্ত রাশির সমাহার, তাই না? বেশ, কিছু রাশি আছে যারা এক বা একাধিক মৌলিক রাশির উপর নির্ভরশীল। বেশ, বুঝেছ?
1: হ্যাঁ।
0: তাহলে মৌলিক রাশিগুলো কিন্তু স্বতন্ত্র, কিন্তু এই রাশিগুলোর উপর নির্ভর করে অসংখ্য রাশি তৈরি হয়েছে। যেমন ধরো ক্ষেত্রফল। ক্ষেত্রফল বলতে তুমি ধরো একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী করো? দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ প্রস্থটাও তো আসলে দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। খেয়াল করে দেখো, দৈর্ঘ্যকে দুবার ব্যবহার করে ক্ষেত্রফল তৈরি করা হয়েছে। ঠিক এরকমভাবে বেগ, বেগ মানে আমরা স্মরণ বা সময় বলি, স্মরণ কিন্তু আসলে দৈর্ঘ্য। দেখো, দৈর্ঘ্য এবং সময় এই দুটি মৌলিক রাশিকে ব্যবহার করে বেগ তৈরি করা হয়েছে। তেমন বল, বল হলো ভর গুণ ত্বরণ, বল এবং ত্বরণকে ব্যবহার করে আমরা বল তৈরি করতে পারি, ইত্যাদি। তাহলে এরকমভাবে অসংখ্য রাশি আমরা বিবেচনা করতে পারি।
2: স্যার, মৌলিক রাশি তো সংখ্যা তো সীমিত, মৌলিক রাশির, তাহলে কি লব্ধ রাশির সংখ্যাও কি সীমিত?
0: তুমি ঠিকই বলেছো, মৌলিক রাশির সংখ্যা সীমিত অবশ্যই, সেটা 9টা মৌলিক রাশি তোমরা আগে জেনেছ, কিন্তু লব্ধ রাশির সংখ্যা কিন্তু সীমিত নয়, অগণিত। অগণিত লব্ধ রাশি তোমরা একটু আগে দেখতে পেলে, যেমন ক্ষেত্রফল, বেগ, বল, এগুলো সবই লব্ধ রাশি। আচ্ছা বলো তো, পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়কে রাশি বলে, তাই তো? তাহলে রাশি পরিমাপ করা যায়, নিশ্চয়ই পরিমাপ করা যায়।
1: হ্যাঁ।
0: এই পরিমাপ করতে কি প্রয়োজন হয়?
1: স্যার, একক প্রয়োজন হয়।
0: একক, সুন্দর বললে, একক, ইউনিট, তাই তো? তো কুন্তল, এই একক বিষয়টা কি তোমাদের কেউ বুঝিয়ে দিতে পারো? কুন্তল বা অভিজিৎ, তোমাদের কেউ একজন আমাকে বলতে পারো একক বিষয়টা কি?
2: স্যার, আপনি যদি এককের ব্যাপারটা একটু বুঝিয়ে দেন তো আমাদের সুবিধা হবে।
0: ওকে, ঠিক, শোনো তাহলে, যে কোনো রাশির একটি সুবিধাজনক পরিমাণ থাকবে। সুবিধাজনক পরিমাণ সেটা বেশি হতে পারে, কমও হতে পারে, সুবিধাজনক পরিমাণ থাকবে যা দিয়ে ওই রাশিকে আমরা পরিমাপ করব। ওই সুবিধাজনক পরিমাণটাকেই আমরা বলবো ওই রাশির একক।

0: মৌলিক বা লব্ধ সমস্ত রাশির বেশ কয়েকটি একক সিস্টেম আছে, তোমরা জানো, ছোটবেলা থেকে পড়েছো সিজিএস ইউনিট সিস্টেম, এফপিএস ইউনিট সিস্টেম, এমকেএস ইউনিট সিস্টেম, এসআই সিস্টেম। তো এই সিজিএস এর ফুল ফর্ম জানো অভিজিৎ? সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, সেম ওয়েতে এফপিএস ফুট পাউন্ড সেকেন্ড। তোমরা খেয়াল করে দেখো এগুলো কিন্তু দৈর্ঘ্য, ভর এবং সময়ের তিনটি ইউনিট দিয়ে প্রকাশ করা হচ্ছে, এমকেএস মিটার কিলোগ্রাম সেকেন্ড, আর এসআই ইউনিট বর্তমানে স্ট্যান্ডার্ড ইউনিট, যেটা সারা ওয়ার্ল্ডে সমস্ত বই বলো, বিভিন্ন সায়েন্টিফিক রিসার্চ বলো, পেপার বলো, সব কিছু আমরা এসআই ইউনিট সিস্টেমেই লেখা হয় বা লেখা হচ্ছে, যাতে সারা ওয়ার্ল্ডের লোক একত্রিত ব্যাপারটাকে একসাথে বুঝতে পারে ব্যাপারটা। সেজন্য এসআই ইউনিটটা কিন্তু আমরা সমগ্র বিশ্বে মান্যতা পেয়েছি এবং এটাই আমরা এখন ব্যবহার করি বেশিরভাগ। যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি অর্থাৎ মৌলিক রাশি, তোমরা জেনেছো নটা মৌলিক রাশি আছে, এই প্রত্যেকটা মৌলিক রাশির এসআই ইউনিটগুলো কি কি হবে একটু শুনে নাও। যেমন ধরো দৈর্ঘ্য, দৈর্ঘ্যের এসআই ইউনিট মিটার, স্মল এম দিয়ে প্রকাশ করতে হবে এটাকে। হ্যাঁ, খবরদার, ক্যাপিটাল এম মানে কিন্তু মিটার নয়, স্মল এম মানে মিটার। ঠিক সময় স্মল এস, ছোট হাতের এস চিহ্ন দিয়ে আমরা সময়কে প্রকাশ করব। ভর স্মল কেজি, তড়িৎ প্রবাহ মাত্রা, এর এক ইউনিট হবে অ্যাম্পিয়ার। উষ্ণতা, এই অ্যাম্পিয়ার কিন্তু ক্যাপিটাল লেটার হবে। তোমরা জানবে কোনো সায়েন্টিস্টের নাম যখন আসবে, যদি আমরা ইংলিশে ফুল নেম লিখে প্রকাশ করতে চাই ইউনিটটা, তাহলে কিন্তু স্মল লেটারে লিখতে হবে, আর যদি শুধু চিহ্ন দিয়ে প্রকাশ করো তাহলে কিন্তু ক্যাপিটাল এ দিয়ে লিখতে হবে, ক্যাপিটাল চিহ্ন দিয়ে, ফার্স্ট লেটার দিয়ে লিখতে হবে বা ফার্স্ট এবং সেকেন্ড। যেমন পাস্কাল, চাপের ইউনিট তোমরা জানো পাস্কাল, ক্যাপিটাল পি স্মল এ দিয়ে পাস্কালকে প্রকাশ করা হয়। তো সায়েন্টিস্টের নেম যখন আসবে তখন কিন্তু যদি ফুল নেম ইংলিশে লিখতে চাও ইউনিটটা, তাহলে কিন্তু স্মল লেটারে লিখতে হবে, আর বাংলাতে লিখলে তো কোনো সমস্যা নেই, বাংলাতে স্মল লেটার ক্যাপিটাল লেটার কোনো ব্যাপার নেই, তোমরা বাংলাতেই লিখলে, তোমরা বাংলাতেই লিখবে, পুরো বাংলা ভাষায় লিখে দেবে, সমস্যা হবে না। কিন্তু খবরদার, ইউনিট সিস্টেমে কিন্তু কখনো ভুল ইউনিট লিখো না। উষ্ণতার ইউনিট তাই কেলভিন, ক্যাপিটাল কি হবে সায়েন্টিস্টের নাম কেলভিন তোমরা জানো, তাই ক্যাপিটাল কে। পদার্থের পরিমাণ মোল, দীপন প্রাবল্যের ইউনিট ক্যান্ডেলা, স্মল সিডি দিয়ে প্রকাশ করা হয়। কোণ হলো রেডিয়ান, আর ঘনকোণ হলো স্টে রেডিয়ান, দেখো ঘনকোণ স্টে রেডিয়ান। তো এই নটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি এবং তাদের ইউনিটগুলো কিন্তু আমরা বললাম, এই ইউনিটগুলো দিয়ে সমস্ত ইউনিটগুলোকে প্রকাশ করা যায়। যেমন কিনা সমস্ত লব্ধ রাশিগুলিকে বিভিন্ন মৌলিক রাশির সাহায্যে প্রকাশ করা যায়, ঠিক সেম ওয়েতে সমস্ত লব্ধ রাশি এককগুলো কি বললাম, এই মৌলিক রাশিগুলো দিয়ে প্রকাশ করতে আমরা পারবো, তাই তো? যেমন ধরো ক্ষেত্রফল, ক্ষেত্রফলকে আমরা কী কী লিখি, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, তাই তো? বেশ, তাহলে দেখো দৈর্ঘ্য এর একক মিটার, তো মিটার আমরা দুবার ব্যবহার করেছি, তো মিটার গুণ মিটার, সো মিটার স্কোয়ার, তাই ক্ষেত্রফলের ইউনিট হবে, এসআই ইউনিট হবে মিটার স্কোয়ার। ঠিক সেম ওয়েতে বেগ মানে স্মরণবায়ুর সময়, আর স্মরণবায়ুর তো দৈর্ঘ্য তোমরা জানো, ডিসপ্লেসমেন্ট মানে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের কথা বোঝানো হচ্ছে, তো দৈর্ঘ্যবায়ুর সময়, তো দৈর্ঘ্যের ইউনিট মিটার, সময়ের একক সেকেন্ড, তো মিটার পার সেকেন্ড, তাই আমরা বেগের এসআই ইউনিট বলবো মিটার পার সেকেন্ড। তাহলে কি দেখতে পেলে, যে আমরা বিভিন্ন ফান্ডামেন্টাল ইউনিটগুলো ব্যবহার করে বিভিন্ন লব্ধ রাশির ইউনিট বা লব্ধ ইউনিটগুলো আমরা ডিরাইভড ইউনিটগুলো কিন্তু তৈরি করতে পারি, ক্লিয়ার? বেশ
1: স্যার, মাত্রার একক কি একই না এর ভিন্ন বিষয় আছে?
0: খুব ভালো প্রশ্ন করেছ, এটা সত্যি একটা আমাদের কনফিউশন তৈরি করে যে মাত্রা এবং একক ইউনিট এক কি না। অবশ্যই এক নয়, এদের মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে, বিস্তর পার্থক্য আছে এদের মধ্যে। মৌলিক রাশির মাত্রা হলো বিশেষ চিহ্ন যা তাকে স্বতন্ত্রতা দান করে, যেমন দৈর্ঘ্যের মাত্রা ক্যাপিটাল এল, সময়ের মাত্রা ক্যাপিটাল টি, কিন্তু জানো তোমরা দৈর্ঘ্যের একক কিন্তু মিটার, এম চিহ্ন, তাই না? তাহলে এম আর এল নিশ্চয় এক নয়। সময়ের মাত্রা ক্যাপিটাল টি, ভরের মাত্রা ক্যাপিটাল এম, উষ্ণতার মাত্রা থিটা, তড়িৎ প্রবাহের মাত্রা আই, ইত্যাদি। তো দেখো আরও বিভিন্ন কিছু মৌলিক রাশি আছে জানো যাদের কোনো একক আছে কিন্তু মাত্রা নেই। যেমন ধরো কোণ, কোণের একক কি জানলে তোমরা, রেডিয়ান, ঘনকোণ জানলে স্টেরেডিয়ান, কিন্তু কোণের কোনো মাত্রা নেই। কারণ কি, কোণ মানে আমরা তোমরা জানো ছোটবেলা ক্লাস টেনেও তোমরা পড়েছো যে রেডিয়ান এককে কোণ মানে হল বৃত্তচাপ বা ব্যাসার্ধ। খেয়াল করো বৃত্তচাপের দৈর্ঘ্য আর ব্যাসার্ধের দৈর্ঘ্য, তো দুটি সমজাতীয় রাশির অনুপাত, তাই কোণের, দেখো কোণ কিন্তু অদ্ভুত একটা রাশি যার ইউনিট আছে কিন্তু ডাইমেনশন বা মাত্রা নেই। এখন লব্ধ রাশিগুলো মৌলিক রাশিগুলোর উপর কিভাবে নির্ভরশীল, মন দিয়ে শুনবে কথাটা, লব্ধ রাশিগুলো মৌলিক রাশিগুলোর উপর কিভাবে নির্ভরশীল বা সম্পর্কিত, রিলেটেড, তা মাত্রা বিশ্লেষণ করে জানা যায়। ডাইমেনশন আমরা যদি বিশ্লেষণ করি, অ্যানালাইসিস করি, তাহলে আমরা জানতে পারবো যে এই মৌলিক রাশিগুলোর উপরে লব্ধ রাশিগুলো কিভাবে নির্ভরশীল। এক্ষেত্রে নির্দিষ্ট ঘাতসহ সামগ্রিক যে মাত্রা আমরা লিখব তাকে আমরা বলবো মাত্রীয় সংকেত, ডাইমেনশনাল ফর্মুলা। যেমন কার্যের মাত্রা, কার্যের মাত্রীয় সংকেত কি আমরা লিখি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। এর অর্থ কার্য ভরের একঘাত, দৈর্ঘ্যের দ্বিঘাতে, দেখো এল স্কোয়ার আছে তো দৈর্ঘ্যের দ্বিঘাতে ও সময়ের মাইনাস টু ঘাতে, খেয়াল করে টি এর পাওয়ারে মাইনাস টু আছে, তো সময়ের মাইনাস টু ঘাতে এই মৌলিক রাশিগুলির সাথে সম্পর্কিত। তাহলে মাত্রা তাহলে কী দাঁড়াচ্ছে, মাত্রা বিশ্লেষণ করে আমরা বিভিন্ন ডিরাইভড যে কোয়ান্টিটি অর্থাৎ লব্ধ রাশিগুলি আছে মৌলিক রাশিগুলির উপর কীভাবে নির্ভরশীল সেই নির্ভরশীলতা আমরা বুঝতে পারব। মনে রাখবে কোনো রাশির মাত্রা মনে রাখার প্রয়োজন নেই, খবরদার, মাত্রা কিন্তু বিভিন্ন রাশির বড় বড় মাত্রা হবে, দেখবে কারো পাওয়ারে মাইনাস ফাইভ, কারো পাওয়ারে মাইনাস টু, মাইনাস সেভেন, টু, ফাইভ, এইট, এরকম বড় বড় মাত্রা, তুমি একটা বড় বড় মাত্রা মাত্রীয় সংকেত দেখা দেবে এম এল টি আই থিটা এরকম বিশাল আকারের, এগুলো মনে রাখতে গেলে মনে থাকবে না, ভুল হয়ে যাবে, বিভিন্ন পদে পদে তোমরা ভুল করবে। তো কী করবে, প্রত্যেকের এসআই ইউনিট কী মনে রাখবে, প্রত্যেকের এসআই ইউনিটটা মুখস্থ রাখবে বা মনে রাখবে, বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক মনে রাখতে হবে। তাই কী কী মনে রাখতে হবে, এসআই ইউনিটগুলো মনে রাখতে হবে এবং এই এসআই ইউনিটগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক মনে রাখতে হবে, তাহলে তোমরা সহজেই সমস্ত মাত্রা নির্ণয় করতে পারবে। কীভাবে, একটা এক্সাম্পল বলি, হ্যাঁ মন দিয়ে শোনো। যেমন কার্যের একক জুল, জুল তো একদম সায়েন্টিস্টের নাম, তাহলে কি তোমরা জুল ক্যাপিটাল লেটারে লিখবে, বিজ্ঞানীর নাম তো নিশ্চয় ক্যাপিটাল লেটারে লিখবে না, স্মল জে দিয়ে পুরো ইংলিশে বানানটা লিখবে অথবা ক্যাপিটাল জে হলো চিহ্ন। তো দেখো জুল মানে আবার নিউটন ইনটু মিটার, এই যে রিলেশন তোমাদের মনে রাখতে হবে, জুল ইকুয়াল টু নিউটন ইনটু মিটার, আবার ওয়ান নিউটন মানে ওয়ান কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে ওয়ান নিউটন মানে আবার কি, ওয়ান কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো জুল ইকুয়াল টু কিলোগ্রাম মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু, দেখেছো জুল ইকুয়াল টু ফাইনালি কী দাঁড়ালো, কিলোগ্রাম মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু। তাই কার্যের মাত্রা হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। ক্লিয়ার, বুঝেছো ব্যাপারটা? ওকে
1: স্যার, মাত্রা বিশ্লেষণের প্রয়োজনীয়তাটা কি?
0: বাহ, খুব ভালো প্রশ্ন করেছো। বেশ, তাহলে শোনো, মাত্রা বিশ্লেষণ করে আমরা সহজেই বিভিন্ন রাশির পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করতে পারি, বিভিন্ন রাশির পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করতে পারি। কেমন, তোমাদের এক্সাম্পল বলছি একটু পরে, কিন্তু এই পদ্ধতির একটা সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা কি তোমরা জানো, সীমাবদ্ধতাটা কি, যে মাত্রা বিশ্লেষণ আমরা করব, করে বিভিন্ন রাশির মধ্যে সম্পর্ক স্থাপন করব, কিন্তু একটা সীমাবদ্ধতা বা এর একটা তোমার ড্রব্যাক আছে, সেই সীমাবদ্ধতাটা কি বলতে পারো তোমরা কেউ?
1: না স্যার, ভাবতে পারছি না।
0: আচ্ছা, তাহলে শুনতে থাকো, একটু চিন্তা করলেই বুঝতে পারতে। মাত্রা বিশ্লেষণ দ্বারা সম্পর্ক নির্ণয় করলে যে মাত্রাহীন ধ্রুবকের সঠিক মান এই পদ্ধতিতে নির্ণয় করা যায় না। মাত্রাহীন ধ্রুবক বলতে অনেকগুলো এক্সাম্পল তোমাদের দেওয়া যায়। আবার শুনো কথাটা কি বললাম, মাত্রা বিশ্লেষণ দ্বারা সম্পর্ক নির্ণয় করলে মাত্রাহীন ধ্রুবকের সঠিক মান এই পদ্ধতিতে নির্ণয় করা যায় না। যেমন অভিকেন্দ্র বল, তোমরা জানো অভিকেন্দ্র বল কি?
1: না স্যার।
0: বেশ, তাহলে শোনো, তোমরা যখন রোটেশনাল মোশন চ্যাপ্টারটা আসবে বৃত্ত গতি, দেখবে অভিকেন্দ্র বল একটা বৃত্তপথে যখন কোনো কণা সার্কুলার মোশন কমপ্লিট করছে, ঘুরছে, ওই কণাটার উপর কিন্তু একটা বল কাজ করে, কোন দিকে, ব্যাসার্ধ বরাবর কেন্দ্র অভিমুখে, এই বলটাকে অভিকেন্দ্র বল বলে। এই অভিকেন্দ্র বল তোমার আছে বলেই দেখো এই পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, এই অভিকেন্দ্র বল আসে বলেই মহাজগৎ বিশ্বজগৎ কিন্তু এই অভিকেন্দ্র বল দ্বারা প্রভাবিত, গ্র্যাভিটেশনাল ফোর্স অভিকেন্দ্র বল যোগান দেয়। বেশ, তো এই অভিকেন্দ্র বল যদি আমরা ক্যাপিটাল এফ ধরি, কণার ভর যদি স্মল এম ধরি, আর রৈখিক দ্রুতি অর্থাৎ যে বেগে ঘুরছে কণাটা সেটা যদি আমরা, যে দ্রুতি নিয়ে ঘুরছে, বৃত্তপথে ঘুরলে তো আর বেগ বলতে পারি না, কেন বলতে পারি না, কারণ অনবরত কিন্তু ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তাই আমরা ওটাকে বলবো দ্রুতি। ও তত্ত্বগত মানে তাহলে, আর বৃত্তপথের ব্যাসার্ধ স্মল আর যদি আমরা ধরি, তাহলে ম্যাথমেটিক্যালি যদি আমরা কনসেপ্ট ব্যবহার করি, ফিজিক্সের কনসেপ্ট ব্যবহার করি, তাহলে কিন্তু প্রমাণ করা যায় এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। ম্যাথমেটিক্যালি আমরা ফিজিক্সের কনসেপ্ট ব্যবহার করে অঙ্কের অঙ্ক কষে আমরা প্রমাণ করতে পারি এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে, এম ভি স্কোয়ার বাই আর, এটা কিন্তু অপকেন্দ্র মানে অভিকেন্দ্র বলের রাশিমালা। ক্লিয়ার? কিন্তু দেখো যদি আমরা মাত্রা বিশ্লেষণ করে আমরা যদি নির্ণয় করতে চাই এফ প্রপোর্শনাল টু এম টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার ওয়াই এবং আর টু দি পাওয়ার জেড, এটা ধরে যদি বিবেচনা করতে করে যদি আমরা মাত্রা বিশ্লেষণ করে যদি মান নির্ণয় করতে চাই, তাহলে কী হবে জানো? সেক্ষেত্রে দেখবো যে আমরা এম এর পাওয়ার পাবো এক, এক্স এর মান বের করবো ওয়ান, ভি এর যে পাওয়ার ওয়াই ছিল তার মান বের করবো দুই, আর আর এর পাওয়ার মান বের করবো এক। কিন্তু খেয়াল করো এফ সমানুপাতিক এম ভি এস স্কোয়ার বাই আর বেরোবে, অর্থাৎ সমানুপাতিক ধ্রুবকটি যে এক সত্যিকারের মান তো এক হওয়া উচিত, সেই এক কিন্তু নির্ণয় করা এই পদ্ধতিতে সম্ভব হবে না। কোন পদ্ধতিতে? না এই তোমার মাত্রা বিশ্লেষণ করে সম্পর্ক নির্ণয় পদ্ধতিতে। ঠিক তো আমার প্রিয় ছাত্ররা, আজ আমাদের পদার্থবিদ্যা একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের যে বিষয়ভিত্তিক আলোচনা বা তোমাদের কেমন কোশ্চেন হবে সে বিষয়ে আলোচনা, তারপরে তোমাদের কত কত নম্বর ধার্য আছে তার আলোচনা, কোশ্চেন যে এমসিকিউ প্যাটার্ন হবে সে বিষয়টা তোমরা শুনলে এখানে শেষ হলো। আবার কোনো দিন অন্য কোনো সময় তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, ধন্যবাদ।
1: আপনাকেও অসংখ্য ধন্যবাদ,
0: থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।
2: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন একাদশ শ্রেণীর ফিজিক্স অর্থাৎ পদার্থবিদ্যা বিষয়ে আলোচনা। সঙ্গে ছিলেন খাটুরা প্রীতিলতা শিক্ষানিকেতনের শিক্ষক শঙ্কর ঘোষ এবং দুই শিক্ষার্থী।
3: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন
4: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আবহাওয়ার খবর, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলাই থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। দিনের সবচেয়ে বেশি তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস, সবচেয়ে কম 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.1 ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 95%, সর্বনিম্ন 81%, বৃষ্টি হয়েছে ছিটে ফোঁটা। শুনলেন আবহাওয়ার খবর। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরে সাঁওতালি অনুষ্ঠান, প্রথমে শুনবেন লোকগীতি মধুসূদন মুর্মু ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। এরপর 6:15 সাঁওতালি অনুষ্ঠান ফেস টু ফেস, স্বপন সোরেনের সাক্ষাৎকার, আর শুনবেন প্রথম পর্ব। সন্ধ্যে 6:38 কৃষি কথার আসর, কৃষিজীবী পরিবারের শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি, এ বিষয়ে ত্রিপর্ণা চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। সন্ধ্যে 7:10 তর্জাগান, পরিবেশনায় মদনমোহন দত্ত এবং সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, রাত 8:00 আজকের প্রসঙ্গ। 8:15 শহর কলকাতা, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী, কনকাঞ্জলির চাঁদ, রচনা অনিমেষ বৈদ্য, প্রযোজনা আশিস গিরে। 8:50 বিধানসভা পর্যালোচনা। 9:00 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী সুলেখা গুপ্ত। 9:30 শ্রবণী, স্মরণে বরণে মনোজ বসু, বলবেন শুভাশিস চক্রবর্তী। এরপর স্বরচিত কবিতা পাঠ অর্পিতা কুণ্ডু। 10:00 ছায়াছবির গান, 10:30 নজরুল গীতি শিল্পী তনিকা ভট্টাচার্য, 10:45 শ্যামা সঙ্গীত স্বপন চক্রবর্তী। 11:00 আধুনিক গান সুতপা বসু। 11:10 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে প্রথমে সেতার শুভজিৎ মজুমদার, পরে তবলা কৌশিক বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িত প্রচার তরঙ্গে সন্ধ্যে 6:30 গুলগুলশান, 7:10 নজরুল গীতি শিল্পী স্বপন চক্রবর্তী, 7:30 দর্পণ, 8:00 হিন্দি ছবির গান, 8:15 সংসদ পর্যালোচনা, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীত। এই অনুষ্ঠানে স্প্যানিশ গিটার শুনবেন শিল্পী সমীর খাসনবী, সেরপর জ্যাজ টাইম, উপস্থাপনায় অভিষেক মণ্ডল। 11:10 হিন্দি ছবির গান। শুনলেন আজ গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠান প্রসঙ্গে।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিও ঘড়িতে সন্ধ্যে 6:05। শুরু হচ্ছে সাঁওতালি অনুষ্ঠান।

0: ᱠᱟᱨᱤᱜ ᱠᱟᱱᱟᱢ ᱛᱚ ᱨᱮᱦᱚᱸ ᱢᱚᱱᱮ ᱠᱚᱨ ᱨᱮ ᱡᱮᱴᱩᱠᱩ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱠᱚᱨᱟᱣ ᱥᱩᱡᱳᱜᱽ ᱧᱟᱢᱚᱜ ᱛᱮᱜᱮ ᱛᱮᱦᱮᱧ ᱫᱚ ᱚᱱᱟ ᱯᱟᱵᱽᱞᱤᱠ ᱦᱮᱞᱛᱷ ᱮᱰᱢᱤᱱᱤᱥᱴᱨᱮᱴᱤᱵᱷ ᱥᱟᱨᱵᱷᱤᱥ ᱨᱤᱧ ᱦᱮᱡ ᱠᱟᱱᱟ ᱟᱪᱪᱷᱟ
1: ᱮᱱᱠᱷᱟᱱ ᱟᱢᱟᱜ ᱢᱚᱱᱮ ᱦᱩᱭᱮᱱ ᱛᱟᱢᱟ ᱡᱮ ᱟᱢᱮᱢ ᱩᱭᱦᱟᱹᱨ ᱠᱮᱫᱟ ᱡᱮ ᱰᱟᱠᱛᱟᱨ ᱠᱟᱛᱮ ᱫᱚ ᱤᱧᱴᱷᱮᱱ 1,000 ᱯᱮᱥᱮᱱᱴ ᱟᱨ ᱵᱟᱠᱷᱟᱱ 10,000 ᱯᱮᱥᱮᱱᱴ ᱠᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱩᱯᱜᱟᱹᱨ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱱᱚᱝᱠᱟᱱᱟᱜ ᱦᱩᱫᱟᱹᱨᱤᱧ ᱦᱮᱡ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱫᱚ ᱤᱧᱟᱹᱜ ᱱᱩᱠᱩ ᱠᱚ ᱞᱟᱹᱜᱤᱫ, ᱟᱹᱰᱤ ᱟᱢ ᱟᱫᱢᱤ ᱠᱚ ᱞᱟᱹᱜᱤᱫ, ᱱᱮᱦᱚᱲ ᱠᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱡᱟᱦᱟᱸ ᱵᱮᱥᱟᱜ ᱯᱟᱱᱛᱷᱟ ᱠᱚ ᱛᱮᱭᱟᱨ ᱜᱟᱱᱚᱜᱼᱟ, ᱚᱱᱟ ᱠᱚ ᱤᱢᱯᱞᱤᱢᱮᱱᱴ ᱜᱟᱱᱚᱜᱼᱟ, ᱚᱱᱟ ᱠᱚ ᱠᱟᱹᱢᱤᱨᱮ ᱞᱟᱹᱜᱩ ᱦᱚᱪᱚ ᱜᱟᱱᱚᱜᱼᱟ, ᱱᱚᱜᱼᱚᱸᱭ ᱦᱩᱱᱩᱫᱤᱥ ᱠᱷᱚᱱᱟᱜ ᱜᱮ ᱟᱢ ᱡᱟᱹᱱᱤᱡ ᱱᱚᱜᱼᱚᱸᱭ ᱛᱮᱢ ᱞᱟᱦᱟᱭᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱤᱱᱟᱹ ᱜᱮᱛᱚ
0: ᱮᱠᱫᱚᱢ ᱮᱠᱫᱚᱢ
1: ᱟᱪᱪᱷᱟ ᱱᱚᱜᱼᱚᱸᱭ ᱡᱮ ᱱᱩᱱᱟᱹᱜ ᱫᱤᱱ ᱮᱢ ᱠᱟᱹᱢᱤ ᱠᱮᱫᱟ, ᱟᱢᱟᱜ ᱚᱠᱟ ᱚᱠᱟ ᱮᱪᱤᱵᱷᱢᱮᱱᱴ ᱠᱚ ᱢᱚᱱᱮ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱢᱟ ᱡᱮ ᱢᱤᱫᱴᱮᱱ ᱠᱟᱹᱢᱤᱭᱟᱹ ᱞᱮᱠᱟᱛᱮ ᱥᱚᱨᱮᱥᱟᱱᱟᱜ ᱮᱪᱤᱵᱷᱢᱮᱱᱴ ᱠᱟᱱ ᱛᱟᱢᱟ?
0: ᱠᱟᱹᱢᱤᱭᱟᱹ ᱞᱮᱠᱟᱛᱮ ᱡᱟᱦᱟᱸ ᱥᱚᱨᱮᱥᱟᱱᱟᱜ ᱮᱪᱤᱵᱷᱢᱮᱱᱴ ᱚᱱᱟ ᱢᱟᱡᱽ ᱢᱤᱫᱴᱮᱱ ᱛᱤᱧ ᱞᱟᱹᱭ ᱞᱟᱦᱟᱣ ᱠᱟᱜᱼᱟ ᱡᱮ ᱮᱵᱤᱯᱤ ᱟᱱᱚᱱᱫᱚ ᱥᱚᱢᱢᱟᱱ ᱤᱧ ᱦᱟᱸ ᱢᱮᱴ ᱠᱟᱜᱼᱟ। ᱫᱩ ᱱᱚᱢᱵᱚᱨ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱛᱮᱦᱮᱧ ᱯᱩᱨᱩᱞᱤᱭᱟᱹᱨᱮ ᱟᱹᱰᱤ ᱩᱛᱟᱹᱨ ᱜᱟᱱ ᱜᱮ ᱢᱮᱞᱮᱨᱤᱭᱟ ᱨᱩᱜᱤ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ, ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱢᱮᱞᱮᱨᱤᱭᱟ ᱛᱮ ᱵᱟᱠᱚ ᱜᱚᱡ ᱠᱟᱱᱟ, ᱱᱚᱣᱟ ᱢᱟᱡᱽ ᱟᱹᱰᱤ ᱢᱟᱨᱟᱝ ᱢᱮᱞᱮᱨᱤᱭᱟ ᱛᱮ ᱞᱟᱦᱟ ᱛᱮᱠᱚ ᱜᱩᱡᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱱᱟ ᱠᱚ, ᱵᱟᱝ ᱠᱚ ᱜᱩᱡᱩᱜ ᱠᱟᱱᱟ। ᱟᱵᱚ ᱜᱚᱜᱚ ᱛᱟᱠᱚ ᱦᱟᱢᱟᱞ ᱦᱚᱲᱢᱚ ᱛᱟᱠᱚ ᱴᱤᱱᱮᱡᱽ ᱨᱮᱠᱚ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱚᱱᱟ ᱨᱮᱱᱟᱜ ᱯᱨᱚᱪᱟᱨ ᱟᱹᱰᱤ ᱡᱳᱨᱛᱮ ᱪᱟᱞᱟᱣ ᱜᱟᱱᱚᱜ ᱠᱟᱱᱟ ᱡᱟᱛᱮ ᱟᱞᱚ ᱦᱩᱭᱩᱜ ᱢᱟ, ᱟᱹᱰᱤ ᱜᱟᱱ ᱜᱮ ᱥᱟᱠᱥᱮᱥ ᱦᱩᱭ ᱠᱟᱱᱟ, ᱟᱨᱚ ᱛᱟᱲᱟᱢ ᱰᱟᱦᱟᱨ ᱵᱟᱹᱠᱤ ᱢᱮᱱᱟᱜᱼᱟ। ᱚᱱᱟ ᱠᱚ ᱴᱤᱵᱤ ᱛᱮᱠᱚ ᱜᱩᱡᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱱᱟ, ᱟᱞᱚ ᱠᱚ ᱜᱩᱡᱩᱜ ᱢᱟ। ᱞᱮᱯᱨᱳᱥᱤ ᱛᱮ ᱠᱚ ᱛᱤ ᱡᱟᱸᱜᱟ ᱠᱚ ᱧᱩᱨᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱠᱚ, ᱚᱱᱟ ᱟᱞᱚ ᱠᱚ ᱧᱩᱨᱩᱜ ᱢᱟ। ᱪᱳᱠᱷᱮᱨ ᱟᱞᱚ, ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱢᱤᱫᱴᱮᱱ ᱯᱨᱚᱠᱚᱞᱯᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱢᱮᱫ ᱨᱮᱱᱟᱜ, ᱡᱟᱦᱟᱸ ᱠᱟᱬᱟᱣ ᱟᱠᱟᱱᱟ ᱠᱚ, ᱥᱩᱡᱳᱜᱽ ᱚᱲᱟᱜ ᱨᱮᱠᱚ ᱫᱩᱲᱩᱵ ᱟᱠᱟᱱᱟ ᱠᱚ, ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱩᱱᱠᱩ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱞᱮᱠᱷᱟᱱ ᱟᱨ ᱠᱚ ᱧᱮᱞ ᱨᱩᱣᱟᱹᱲ ᱟᱠᱚ, ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱹᱢᱤ ᱛᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ। ᱱᱮᱛᱟᱨ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚ ᱵᱟᱨᱭᱟ ᱵᱷᱟᱜᱽ ᱛᱮᱞᱮ ᱵᱷᱟᱜᱽ ᱠᱟᱜᱼᱟ, ᱢᱤᱫᱴᱮᱱ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱠᱚᱢᱤᱭᱩᱱᱤᱠᱮᱵᱚᱞ ᱰᱤᱡᱤᱡᱽ, ᱢᱤᱫᱴᱮᱱ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱱᱚᱱ ᱠᱚᱢᱤᱭᱩᱱᱤᱠᱮᱵᱚᱞ ᱰᱤᱡᱤᱡᱽ। ᱠᱚᱢᱤᱭᱩᱱᱤᱠᱮᱵᱚᱞ ᱰᱤᱡᱤᱡᱽ ᱱᱤᱭᱟᱹ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱞᱟᱦᱟ ᱠᱷᱚᱱᱟᱜ ᱜᱮ ᱠᱟᱹᱢᱤ ᱵᱟᱲᱟ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱱᱟ, ᱱᱮᱛᱟᱨ ᱫᱚ ᱱᱚᱱ ᱠᱚᱢᱤᱭᱩᱱᱤᱠᱮᱵᱚᱞ ᱰᱤᱡᱤᱡᱽ ᱱᱤᱭᱟᱹ ᱠᱟᱹᱢᱤ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ।
1: ᱟᱪᱪᱷᱟ, ᱱᱚᱜᱼᱚᱭ ᱠᱟᱹᱢᱤ ᱠᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱯᱟᱱᱛᱷᱟ ᱠᱚ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱ ᱱᱤᱭᱟᱹ ᱠᱚᱨᱮ ᱫᱚ ᱰᱤᱨᱮᱠᱴᱚᱨ ᱚᱯᱷ ᱦᱮᱞᱛᱷ ᱥᱟᱨᱵᱷᱤᱥ ᱞᱮᱠᱟᱛᱮ ᱟᱢᱟᱜ ᱦᱚᱸ ᱮᱱᱮᱢ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱜᱮᱭᱟ, ᱵᱮᱠᱛᱤ ᱦᱤᱥᱟᱹᱵᱽ ᱛᱮ ᱚᱠᱟ ᱠᱚᱫᱚ ᱟᱢ ᱴᱷᱮᱱ ᱟᱹᱰᱤ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱩᱥᱤᱜ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱚᱠᱟ ᱠᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚᱫᱚᱢ ᱥᱟᱹᱨᱤᱜᱮᱢ ᱠᱟᱹᱢᱤ ᱯᱩᱨᱟᱹᱣ ᱫᱟᱲᱮ ᱟᱠᱟᱫᱟ?
0: ᱵᱮᱠᱛᱤ ᱦᱤᱥᱟᱹᱵᱽ ᱛᱮ ᱯᱨᱚᱛᱷᱚᱢ ᱠᱟᱛᱷᱟ ᱛᱮᱦᱮᱧ ᱫᱚ ᱱᱚᱣᱟ ᱦᱩᱫᱟᱹᱨᱮ ᱫᱮᱡ ᱜᱮ ᱟᱹᱰᱤ ᱢᱟᱨᱟᱝ ᱮᱪᱤᱵᱷᱢᱮᱱᱴ ᱠᱟᱱᱟ।
1: ᱟᱪᱪᱷᱟ,
0: ᱛᱮᱦᱮᱧ ᱤᱧᱟᱹᱝ ᱡᱟᱦᱟᱸ ᱤᱭᱟᱹᱨᱮ ᱛᱮᱦᱮᱧ ᱫᱚ 45ᱛᱚᱢ ᱤᱧ ᱫᱚ DHS ᱠᱟᱹᱱᱟᱹᱧ।
1: ᱟᱪᱪᱷᱟ,
0: ᱠᱤᱱᱛᱩ ᱱᱚᱣᱟ DHS ᱞᱟᱦᱟᱨᱮ ᱢᱤᱫᱴᱮᱱ ᱦᱚᱸ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱜᱟᱛᱟᱠ ᱨᱮᱱᱟᱜ ᱧᱩᱛᱩᱢ ᱫᱚ ᱵᱟᱝ ᱚᱞ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱱᱚᱣᱟ ᱚᱞ ᱦᱚᱸ ᱢᱤᱫᱴᱮᱱ ᱢᱟᱨᱟᱝ ᱠᱟᱛᱷᱟ ᱦᱩᱭ ᱠᱟᱱᱟ। ᱫᱤᱛᱤᱭᱚ ᱠᱟᱛᱷᱟ ᱡᱟᱦᱟᱸ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ, ᱟᱵᱚᱨᱮ ᱡᱟᱦᱟᱸ CMO ᱠᱚᱧ ᱞᱟᱹᱭ ᱟᱠᱟᱫ ᱠᱚᱣᱟ, ᱟᱵᱚᱨᱮᱱ ᱢᱟᱡᱷᱮ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱜᱮ ᱮᱵᱚᱝ ᱥᱟᱨᱟ ᱯᱚᱥᱪᱤᱢᱵᱚᱝᱜᱚ ᱨᱮᱱ CMO ᱠᱚ, ᱩᱱᱠᱩᱧ ᱵᱩᱡᱷ ᱦᱚᱪᱚ ᱫᱟᱲᱮ ᱟᱠᱚ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱯᱨᱟᱭᱳᱨᱤᱴᱤ ᱮᱠᱴᱤᱵᱷᱤᱴᱤ ᱪᱮᱫ ᱠᱟᱱᱟ ᱥᱮ ᱯᱨᱟᱭᱳᱨᱤᱴᱤ ᱯᱨᱳᱜᱨᱟᱢ ᱪᱮᱫ ᱠᱟᱱᱟ। ᱮᱵᱚᱝ ᱦᱚᱸᱜᱼᱚᱭ ᱛᱮᱦᱮᱧ ᱡᱩᱫᱤ ᱴᱤᱱᱮᱡᱽ ᱯᱨᱮᱜᱱᱮᱱᱥᱤᱧ ᱨᱳᱫᱟ, ᱛᱟᱦᱚᱞᱮ ᱟᱹᱰᱤ ᱩᱛᱟᱹᱨ ᱜᱚᱜᱚ ᱠᱚ ᱵᱟᱧᱪᱟᱜ ᱟᱠᱚ, ᱦᱚᱸᱜᱼᱚᱭ ᱡᱩᱫᱤ ᱴᱤᱵᱤ ᱠᱷᱚᱱᱟᱜ ᱤᱧ ᱵᱟᱧᱪᱟᱣ ᱫᱟᱲᱮ ᱟᱠᱚᱣᱟ ᱟᱞᱮ ᱯᱨᱳᱜᱨᱟᱢ ᱟᱛᱮ ᱡᱚᱛᱚ ᱚᱯᱷᱤᱥᱟᱨ ᱟᱛᱮ, ᱚᱱᱟ ᱦᱚᱸ ᱟᱹᱰᱤ ᱢᱟᱨᱟᱝ ᱯᱨᱳᱜᱨᱟᱢ ᱠᱟᱱᱟ। ᱟᱨ ᱡᱟᱦᱟᱸ ᱱᱮᱛᱟᱨ NCD ᱠᱟᱛᱷᱟᱧ ᱞᱟᱹᱭ ᱠᱮᱜᱼᱟ ᱡᱮ ᱱᱚᱱ ᱠᱚᱢᱤᱭᱩᱱᱤᱠᱮᱵᱚᱞ ᱰᱤᱡᱤᱡᱽ, ᱱᱚᱣᱟ ᱦᱚᱸ ᱟᱹᱰᱤ ᱢᱟᱨᱟᱝ ᱮᱪᱤᱵᱷᱢᱮᱱᱴ ᱦᱩᱭᱩᱜ ᱞᱮᱠᱟᱧ ᱢᱚᱱᱮᱭᱟ ᱡᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱯᱨᱮᱥᱟᱨ ᱵᱟᱵᱚᱱ ᱢᱟᱯᱟᱣᱟ। NCD ᱠᱷᱚᱱᱟᱜ ᱠᱚ ᱞᱟᱹᱭᱮᱜᱼᱟ ᱥᱮ WHO ᱞᱟᱹᱭᱮᱜᱼᱟᱭ ᱡᱮ 30 ᱵᱚᱪᱷᱚᱨ ᱪᱮᱛᱟᱱ ᱠᱷᱟᱱ ᱜᱮ ᱡᱚᱛᱚ ᱦᱚᱲ ᱫᱚ ᱢᱤᱫ ᱫᱷᱟᱣ ᱫᱚ ᱯᱨᱮᱥᱟᱨ ᱟᱨ ᱥᱩᱜᱟᱨ ᱢᱟᱯ ᱫᱚ ᱡᱟᱹᱨᱩᱲ ᱠᱟᱱᱟ। ᱚᱱᱟ ᱞᱟᱹᱜᱤᱫ ᱡᱟᱦᱟᱸᱧ ᱞᱟᱹᱭᱮᱜᱼᱟ ᱡᱮ 13,000 ᱜᱟᱱ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱥᱩᱥᱟᱥᱛᱷᱚ ᱠᱮᱱᱫᱨᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱥᱩᱨ ᱠᱚᱨᱮ, ᱟᱛᱳ ᱚᱲᱟᱜ ᱥᱩᱨ ᱠᱚᱨᱮ, ᱚᱸᱰᱮ ᱪᱟᱞᱟᱣ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱜᱮ ᱠᱤᱱᱛᱩ ᱯᱨᱮᱥᱟᱨ ᱠᱚ ᱢᱟᱯ ᱛᱟᱢᱟ, ᱮᱵᱚᱝ ᱯᱨᱮᱥᱟᱨ ᱠᱚ ᱥᱩᱜᱟᱨ ᱠᱚ ᱢᱟᱯ ᱞᱮᱠᱷᱟᱱ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱠᱚ ᱵᱟᱹᱲᱤᱡ ᱠᱚ ᱧᱟᱢ ᱢᱮᱭᱟ ᱡᱮ ᱯᱮᱨᱟᱢᱤᱴᱟᱨ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱢᱟᱨᱟᱝ ᱵᱮᱥᱤ ᱜᱮᱛᱟᱢᱟ, ᱛᱟᱦᱚᱞᱮ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱᱟᱜ ᱜᱮ ᱪᱤᱠᱤᱛᱥᱟ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱟᱦᱚᱞᱮ ᱱᱚᱣᱟ ᱦᱚᱸ ᱟᱹᱰᱤ ᱢᱟᱨᱟᱝ ᱮᱪᱤᱵᱷᱢᱮᱱᱴ ᱦᱩᱭ ᱞᱟᱹᱜᱤᱫᱚᱜ ᱠᱟᱱᱟ। ᱡᱟᱦᱟᱸ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱴᱮᱞᱤ ᱢᱮᱰᱤᱥᱤᱱ ᱢᱮᱱᱟᱜᱼᱟ,
1: মানে ফোন থেকে সালহা হাতাও,
0: ফোন অডিও ভিডিও, শুধু ফোন তো বা।
1: আচ্ছা,
0: মানে আলেকো সুস্বাস্থ্য কেন্দ্রে মিটেন আলে তো CHO মানে কমিউনিটি হেলথ অফিসার মেনায়া, উনি ঠেন যাই পেশেন্ট কো হেড লেনকান, উনি দ ভিডিও আর অডিও মারফত ডাক্তার বাবুই কলেয়া, ডাক্তার বাবু অনে নেল কাতে যেটুকু বুঝো আ প্রাথমিক সিমটম সাইন, ওনে খনাগে চিকিৎসাই ইওয়া। এবং রেস্কি রেনা কথা যে ওনা প্রেসক্রিপশন ওডুয়া কিন্তু আনে যাহা খনা এ কল কা।
1: আচ্ছা, ওনে গে
0: ওনে খনা গে একদম ইয়া প্রিন্টেড প্রেসক্রিপশন ওডুয়া। আর মিটেন কথা যাহা কো আবু বিশেষ করে আদিবাসী কথা কো বড়াই দরকার করা, যাহা কো স্ট্রোক কো হইতা কো, উনকু যদি প্রথম 3 ঘন্টা ভিতরি রে আলে তো স্ট্রোক রেডি হাসপাতাল কো লয়া, যাহাতে সিটি স্ক্যান এর ব্যবস্থা মেনা, ওনে কো চালাও লেনকান তো কো বাঁচা আকো। ওনা লাগি দো কলকাতা রে PG সে মেডিকেল কলেজ হেড না দরকার দেব না, ওনে যাহা হইয়া

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি বর্ণালী সিংহ। শিক্ষার পরিকাঠামো উন্নয়নে রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিকে পিএম শ্রী প্রকল্পের আওতায় আনা হয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। আজ বিধানসভায় বিদ্যালয় শিক্ষা সংক্রান্ত বাজেটের উপরে আলোচনার জবাবি ভাষণে দপ্তরের মন্ত্রী দীপক বর্মন বলেন, চলতি বছরে রাজ্যের 100টি বিদ্যালয়কে এই প্রকল্পের অধীনে আনার জন্য কেন্দ্র অনুমোদন দিয়েছে। জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই প্রকল্পে আধুনিক পরিকাঠামো, স্মার্ট ক্লাসরুম, অটল টিঙ্কারিং ল্যাব, ডিজিটাল শিক্ষার সুবিধা ও শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের উপর গুরুত্ব দেওয়া হবে। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের 42,192 জন পার্শ্ব শিক্ষকের মাসিক সাম্মানিক 5,000 টাকা এবং পিএম পোষণ প্রকল্পে আওতাভুক্ত রাঁধুনি সহায়কদের মাসে অতিরিক্ত 1,000 টাকা করে দেওয়া ছাড়াও প্রাথমিক বিদ্যালয়গুলিতে পিএম পোষণ প্রকল্পে ছাত্রছাত্রীদের মাথাপিছু উপকরণের খরচ বাড়িয়ে 10 টাকা করা হয়েছে। বিদ্যালয় শিক্ষায় ডিজিটাল ব্যবস্থা চালু করার জন্য এই রাজ্য জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম দীক্ষা পোর্টালের সঙ্গে যুক্ত হবে বলে মন্ত্রী জানান। বাজেট প্রস্তাব নিয়ে আলোচনার পর সেটি ধ্বনিভোটে পাশ হয়। রাজ্যে পালাবদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ প্রথম 21 জুলাই পালিত হচ্ছে। এই উপলক্ষে বিরোধী তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের পক্ষ থেকে 4টি ভিন্ন সভার আয়োজন করা হয়। বিড়লা তারামণ্ডলের সামনে 21 জুলাই এর মঞ্চ থেকে নতুন করে লড়াই শুরুর ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। অন্যান্য 3টি সভার তুলনায় এই সভাতেই কর্মী সমর্থকদের অপেক্ষাকৃত বেশি উপস্থিতি লক্ষ্য করা যায়। অন্যদিকে মেয়র রোডে বিদ্রোহী তৃণমূল কংগ্রেস শিবির আয়োজিত অনুষ্ঠানে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, শহীদ দিবসকে রাজনৈতিক কর্মীদের বদলে চলচ্চিত্র তারকাদের প্রদর্শনী মঞ্চে পরিণত করা হয়েছিল। যারা প্রকৃত অর্থে দলের একনিষ্ঠ কর্মী ছিলেন তাদের যোগ্য সম্মান দেওয়া হয়নি। 21 জুলাইয়ের তদন্ত কমিশনের রিপোর্ট এতদিন কেন প্রকাশ করা হয়নি তা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে প্রশ্ন তোলেন তিনি।

0: কংগ্রেসের পক্ষ থেকেও কলকাতার শহীদ মিনারে শহীদ তর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় যোগ দিতে আসা কর্মীদের মারধর এবং বাধাদানের অভিযোগ তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। সিকিমে এনএইচপিসি সুড়ঙ্গে দুর্ঘটনায় মৃতদের মধ্যে জলপাইগুড়ির ছজন বাসিন্দা রয়েছেন। জামচি জেলার সামারদাংয়ে তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য খোঁড়া ওই সুড়ঙ্গে মিথেন গ্যাস তৈরি হওয়ায় বিস্ফোরণ ঘটে, তাতে চাপা পড়ে যান কর্মরত 25 জন শ্রমিক। এখনও পর্যন্ত 11 জনের দেহ উদ্ধার হয়েছে। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার সুজাতা কুমারী জানিয়েছেন, জেলার 6 জনের মধ্যে বিকেশ্বর ওঁরাও, গ্যাব্রিয়াল টিগ্গা এবং শিবা ওঁরাও মাটিয়ালি ব্লকের কিরকোট চা বাগানের বাসিন্দা। অন্যদিকে নাগেশ্বরী এবং ইংডং চা বাগানের অমিতলাল ও শ্যাম ওঁরাওয়ের ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। জেলার অপর এক মৃতের পরিচয় এখনও জানা যায়নি। এলাকা থেকে যারা সিকিম ট্যানেলে কাজের জন্য গেছেন তাদের খোঁজ চালানো হচ্ছে, দেহ ফিরিয়ে আনার উদ্যোগও নেওয়া হয়েছে। এদিকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। সূর্যপুর কাণ্ডে বারুইপুরে সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ, অবরোধ, ভাঙচুর ও পুলিশে হামলার অভিযোগে মামলায় গ্রেপ্তার সিপিএম নেতা লাহেক আলীকে 8 দিনের পুলিশ হেফাজত শেষে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে আদালত তাঁকে আরও 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। পূর্ব বর্ধমানের জামালপুরে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার রাস্তা সংস্কারের দাবিতে আজ রাস্তায় জমা জল কাদায় ধান গাছ রোপণ করে প্রতিবাদে সামিল হন স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা। অভিযোগ, জামালপুর হাসপাতাল মোড় থেকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরের খবর শুনবেন সন্ধ্যে 7:35।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন জানিয়ে দিই কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলার অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় জানানো হয়েছে, 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলার কোথাও কোথাও এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং নদিয়া জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু একটি জায়গায়। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
2: বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন সকলে। বন্ধুরা, যেহেতু আমাদের এই অনুষ্ঠান বিশেষত কৃষক বন্ধুদের জন্য এবং কৃষক পরিবারের ভাই বোনদের জন্য চিন্তা করেই আমরা রাখি, সেই কারণে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের অনুষ্ঠানে, তাহলেও কৃষিজীবী পরিবারের শিক্ষা, স্বাস্থ্য, সাংস্কৃতিক চেতনার বিকাশ এবং এই বিষয়ে নানান কথা আজকের অনুষ্ঠানে উঠে আসবে এবং তার মধ্যে অনেক কথাই নিশ্চয়ই আপনাদের উপযোগী হয়ে উঠবে। আর এই বিষয়ে আজকে আমার সঙ্গে স্টুডিওতে আলোচনায় অংশগ্রহণ করছেন বিশিষ্ট শিক্ষিকা ত্রিপর্ণা চট্টোপাধ্যায়।
3: নমস্কার।
2: তো আজকে আমরা আলোচনা এই বিষয়টি কেন বেছে নিলাম ত্রিপর্ণা দি, সেটা একটু আমি বলি, অন্তত আমার বন্ধুদের জানাই যে দেখুন, আমাদের এই দেশ ভারতবর্ষ সেটা তো মূলত কৃষি প্রধান দেশ এবং সেখানে মানে বেশি সংখ্যক মানুষই কৃষি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এবং পশ্চিমবঙ্গ তো তার মধ্যে অবশ্যই আছেই।
3: একদম একদম। ভারতবর্ষ বিশেষত পশ্চিমবঙ্গ কৃষির উপরে নির্ভরশীল। পরিসংখ্যান যেটা বলছে যে 60-70% মানুষ গ্রাম বাংলায় কৃষিকাজকে মান্যতা দিয়ে ফসল উৎপাদনে ব্যস্ত থাকেন।
2: একদমই তাই।
3: কৃষকের উৎপন্ন ফসলই আমরা আমাদের খাদ্য বস্ত্র বাসস্থানে ব্যবহার করি। তাই কৃষক পরিবারের জন্য প্রয়োজন হয় পারিবারিক শিক্ষা এবং স্বাস্থ্য চর্চা, এবং সেই চর্চার মধ্যেই বিকশিত হয় সংস্কৃতি।
2: ঠিক কথা। অর্থাৎ কিনা একটা শিক্ষিত কৃষক পরিবার সে নিজে সচেতন হবে, এবং যখন সে সচেতন হবে তখন সে তার স্বাস্থ্য সম্পর্কেও সচেতন হয়ে উঠবে, এবং ধীরে ধীরে সে তার মধ্যে একটা সাংস্কৃতিক চেতনার উন্মেষ অনুভব করতে পারবে, তাই তো?
3: হ্যাঁ।
2: তো সেক্ষেত্রে আমার প্রথম যেটা মনে হয় ত্রিপর্ণা, সেটা হচ্ছে যে খাদ্য নিরাপত্তা ও পরিবেশ উন্নয়নে পারিবারিক কৃষি কর্ম তো বিশেষভাবে সাহায্য করে, তাই তো?
3: হ্যাঁ। বিশ্ব খাদ্য দিবস যেটা ঘোষিত হয়েছে সেখানে কিন্তু আমরা যেটা দেখি যে পারিবারিক কৃষি প্রকৃতির সুরক্ষা বা সবার জন্য খাদ্য এবং উন্নত পদ্ধতিতে চাষবাস করে বিশ্ব খাদ্য চাহিদা পূরণের একটা ভাবনা ভাবা হচ্ছে। শুধু তাই নয়, এজন্য কৃষিভিত্তিক যেসব শাখাগুলো আছে, যেমন ফসল, মৎস্য, প্রাণী সম্পদ, ফলজ সম্পদ, বনজ সম্পদ, সবকিছুকেই কিন্তু আমরা এর মধ্যে ধরতে পারি। জাতিসংঘ 2014 সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ফ্যামিলি ফার্মিং ঘোষণা করেছেন, এবং এই স্লোগানটি আমাদের দেশের প্রেক্ষাপটে অত্যন্ত মানানসই এবং খুবই মানে বাস্তবযোগ্য।
2: তো এই যে আমাদের চেতনার উন্মেষ হবে শিক্ষা এবং স্বাস্থ্যের উন্নতির মধ্যে দিয়ে, সেক্ষেত্রে তো অনেক কিছু এখনো বোধহয় করার আছে বা অনেক কিছু হচ্ছেও এখনো, তাই তো?
3: হ্যাঁ, আমাদের কিন্তু এক্ষেত্রে অনেক কিছুই করার আছে। যেমন আমাদের কৃষি বান্ধব সরকার, তিনি কি করেছেন সে ব্যাপারে কৃষি উৎপাদনের উপরেই বেশি গুরুত্ব দিয়েছেন। কৃষি বিকাশে আবহাওয়া পরিবর্তন, বন্যা, তারপরে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, পোকামাকড়ের উপদ্রব, এই জিনিসগুলো তো বাধা হয়ে দাঁড়ায়। সেই কারণে উপযুক্ত শিক্ষা, স্বাস্থ্য এবং সংস্কৃতি চর্চা কৃষি পরিবারগুলোকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কোন পরিবেশে, কোন ঋতুতে কোন ফসলটি খুব ভালো হবে, মানুষের দৈনন্দিন প্রয়োজনকে পরিপূর্ণতা দেবে, তার গবেষণা নিয়মিত হয়ে চলেছে। এছাড়াও বিদ্যালয়গুলোতেও স্বাভাবিক পঠন পাঠনের সঙ্গে বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে কৃষি বিজ্ঞানকে পাঠ্য তালিকায় আনা হয়েছে। কৃষকের পরিবার নিয়মিত শিক্ষা এবং স্বাস্থ্য রক্ষায় সচেতনতা লাভ করছে। দৈহিক পরিশ্রমের সঙ্গে মানসিক স্বাস্থ্য রক্ষায় সংস্কৃতির অঙ্গনে বহু ভিড় জমাচ্ছে। গুরুদেব রবীন্দ্রনাথের প্রদর্শিত পল্লী সংগঠন, নৃত্য, গীত, বাদ্য সহযোগে বন মহোৎসবের মতো বড় বড় অনুষ্ঠান পালন করা হচ্ছে। পরিবারে শুধু নয়, মানে সমগ্র কৃষক কুল যদি আমি বলি, পরিবারে পড়াশোনাকে যেমন গুরুত্ব দেওয়া হচ্ছে, সেখানে কৃষক বন্ধুদের শেখানো হচ্ছে কিছু উন্নয়ন ধর্মী প্রযুক্তি।
2: হ্যাঁ, মানে আজকে ধরুন আমার বাড়িতে, মানে কৃষকের বাড়িতে, আমার কৃষক যে বন্ধু এই রেডিওটি এখন শুনছে, তার বাড়িতে যে নতুন তরুণটি বা যে নতুন যুবকটি তৈরি হচ্ছে, যে প্রথম প্রথম এখন হয়তো স্কুল ছেড়ে কলেজে গিয়ে পড়াশুনো শুরু করার কথা ভাবছে, সেক্ষেত্রে তারাও এই বিশেষ প্রশিক্ষণ যেটা কৃষির সঙ্গে সংযুক্ত রয়েছে, কৃষির সঙ্গে তার একটা নিবিড় যোগ রয়েছে, সেই রকম পড়াশুনোর মধ্যে দিয়ে তারও বিশেষ শিক্ষা কৃষি সংক্রান্ত বিষয় হচ্ছে, এবং এই যে আধুনিক প্রযুক্তির সঙ্গে তার একটা মেলবন্ধন হয়ে যাচ্ছে।
3: হ্যাঁ।
2: তো কৃষকের পরিবার তাহলে আরো এইভাবে কি সংস্কৃতিমুখী হয়ে উঠবে বলে আপনার মনে হচ্ছে ত্রিপর্ণা?
3: হ্যাঁ, কৃষক পরিবার কিন্তু ক্রমশ সংস্কৃতিমুখী হচ্ছে। কারণ আমরা অতীতের মতো কোন কৃষক পরিবারে এখন আর সেভাবে আমরা অশিক্ষা দেখতে পাই না। শিক্ষা গ্রহণ, স্বাস্থ্য সুরক্ষা, এখন নিয়মিত অনুশীলনের মাধ্যমে এইগুলি এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
2: আসলে কি বলুন তো, ওই কথাটা যে রয়েছে না, যে শিক্ষাই আনে চেতনা,
3: একদম একদম
2: ঠিক। তো সেটার পরিস্ফুটনও আমরা দেখতে পাই।

0: ঠিক একেবারে। যেমন গ্রাম্য অনুষ্ঠান এবং সংস্কৃতির বিস্তারে নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের সঙ্গে কবিগান, যাত্রা, ভাদু, টুসু, পাঁচালি ইত্যাদি ও আমরা সঙ্গীত, নৃত্য, অভিনয়, কাব্যচর্চা বিষয়গুলির প্রতিও কিন্তু বিশেষভাবে
1: যত্নবান হয়ে পড়ছে,
0: হয়ে উঠতে দেখতে পাচ্ছি। চাষবাস বারো মাসের সঙ্গে খাল বিল পুকুরের জলে মৎস্য চাষ, বাগানে ফলের চাষ, সেই সঙ্গে পারিবারিক শিক্ষা গ্রহণও নিয়মিতভাবে চলছে। তাই কৃষিজীবী পরিবার বা কৃষকের পরিবারও কিন্তু সমৃদ্ধি লাভ করছে। সমবায় প্রথাকে সংস্কৃতির অঙ্গনে বরণ করছেন কৃষিজীবী মানুষ।
1: হ্যাঁ, সমবায় প্রথা কিন্তু একটা নতুন দিগন্ত এনে দিচ্ছে।
0: এর ফলে কি হচ্ছে, কৃষিজীবী মানুষ সমাজের অন্যান্য সম্প্রদায়ের মানুষের সাথে সমান তালে এগিয়ে চলেছে। পাঁচালি ইত্যাদিও সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। চাষবাস বারো মাসের সঙ্গে খাল বিল পুকুরের জলে মৎস্য চাষ, বাগানে ফলের চাষ, সেই সঙ্গে পারিবারিক শিক্ষা গ্রহণও নিয়মিতভাবে চলছে। তাই কৃষিজীবী পরিবার বা কৃষকের পরিবারও সমৃদ্ধি লাভ করছে। সমবায় প্রথাকে সংস্কৃতির অঙ্গনে বরণ করা হয়েছে।
1: সমবায় প্রথা তো একটা নতুন দিগন্ত এনে দিয়েছে।
0: হ্যাঁ, একেবারে।
1: হ্যাঁ,
0: সেই কারণে কৃষিজীবী মানুষ সমাজের অন্যান্য সম্প্রদায়ের মানুষের সাথে সমান তালে এগিয়ে চলেছে।
1: তাহলে আরো একটু শুনি যে কৃষিজীবী পরিবারের শিক্ষা, স্বাস্থ্য এবং সংস্কৃতি চেতনা বৃদ্ধিতে আরো কতটা আমরা আজকে এগিয়ে যাচ্ছি সে সম্পর্কে আরো একটু বিস্তারিত।
0: হ্যাঁ, আমাদের কিন্তু আরো কিছু করণীয় আছে।
1: হ্যাঁ, আমরা করণীয়গুলোই একটু আরো ভালো করে আমার বন্ধুদের কাছে আমরা পৌঁছে দিতে চাই।
0: হ্যাঁ, আমরা কিন্তু আরো বেশি সংঘবদ্ধ হব, কৃষি নির্ভর জীবনযাত্রাকে কৃষি চর্চায় ব্যস্ত রাখব, পরিবারের স্বাস্থ্য রক্ষা নিয়মিত চালু রাখব, তাছাড়া সামাজিক দূষণ এটাও কিন্তু প্রতিহত করতে হবে। মানুষকে সংস্কৃতি মনস্ক করার জন্য স্বাভাবিক পঠন পাঠনের সঙ্গে আমরা সঙ্গীত, নৃত্য, অভিনয়, কাব্যচর্চা বিষয়গুলির প্রতিও যত্নশীল হব।
1: কৃষকের পরিবারে যতটা পারিবারিক শিক্ষায় তারা উন্নত হয়ে উঠবে এবং তাদের মননে যতটা পরিস্ফুটন ঘটবে, ততই তো তারা সাংস্কৃতিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে উঠবে, তাই তো?
0: একেবারে।
1: সেই জন্য আমরা যদি শিক্ষা ব্যবস্থার মধ্যেও একটা নতুন ভাবনার প্রচার এবং প্রসার নিয়ে আসতে পারি, তাহলে বোধহয় এই আমাদের যে নবীন প্রজন্ম আসছে তাদেরকেও সমৃদ্ধ করা হবে, তাই তো?
0: হ্যাঁ, একেবারে। কৃষক পরিবারে পারিবারিক শিক্ষাটা কিন্তু অত্যন্ত
1: গুরুত্বপূর্ণ। হ্যাঁ,
0: কারণ পারিবারিক শিক্ষা প্রজন্মকে নানাভাবে সমৃদ্ধ করে। মানুষের জীবনে যে নীতি নৈতিকতা থাকে, মূল্যবোধ থাকে, সহনশীলতা, শিষ্টাচার, পারস্পরিক শ্রদ্ধাবোধ, অনুপম চরিত্র গঠন, সৌজন্যবোধ, উন্নত মানসিকতা, এই সবকিছুই কিন্তু শিক্ষার প্রাথমিক বিদ্যালয় হল পরিবার।
1: আবার একটা বিষয় এর পাশাপাশি, ধরুন একটা কৃষক পরিবারে একটি ছোট্ট ছেলে তার বাবাকে দেখছে চাষ করতে ছোটবেলা থেকে, এবং সে কিন্তু তার বাবাকে দেখেই জেনে যাচ্ছে যে কোন সময়ের জন্য কোন চাষটা উপযুক্ত।
0: একদম, একদম।
1: তাহলে এই শিক্ষাটা, প্রযুক্তিগত শিক্ষা তো অবশ্যই আজকের দিনে দাঁড়িয়ে ভীষণভাবে প্রয়োজন, কিন্তু তার পাশাপাশি এই যে হাতে কলমে শিক্ষাটা সে শুরু থেকে পেয়ে যাচ্ছে, সেটাও একটা অত্যন্ত প্রয়োজনীয় দিক।
0: একদম।
1: এবং এর পাশাপাশি আমার যেটা মনে হয়, যখন এই নবীন প্রজন্ম প্রযুক্তিগতভাবেও শিক্ষিত হচ্ছে, এর পাশাপাশি তার যে প্রবীণ রয়েছে তার মধ্যেও সেটা জারিত হচ্ছে।
0: একদম।
1: তাহলে একটা মেলবন্ধন তৈরি হচ্ছে।
0: হ্যাঁ, হ্যাঁ। এবং কৃষক পরিবার সেই কারণে বিভিন্ন আদর্শ তাদের মধ্যে আমরা লক্ষ্য করছি, এবং এই আদর্শ মেনে তারা এগিয়ে যাচ্ছেন বলেই তাদের মধ্যে দেখা যাচ্ছে যে তাদের পরিবারের সন্তানরা সুসন্তান হয়ে উঠছে। একটি শিশুকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে পরিবারই কিন্তু বড় করে তোলে। কারণ একজন শিশু মনোবিজ্ঞানী বলেছিলেন যে শিশুরা হচ্ছে ভেজা মাটির মতো, এর উপরে যা কিছুই পতিত হয় তার ছাপি ফুটে ওঠে। শিশু হচ্ছে বাগানে কাদামাটির মতো, তাদেরকে খুব আদর সোহাগ দিয়ে যত্ন করতে হবে। শিশুর বিকাশ সাধনে সবসময় পরিচর্যা করে যেতে হবে। পারিবারিক শিক্ষার সঙ্গে প্রাতিষ্ঠানিক শিক্ষা যেটাকে আমরা বলি, সেই শিক্ষারও কিন্তু খুব প্রয়োজন আছে। অর্থাৎ স্কুল, কলেজ, বিদ্যালয়ের শিক্ষায় তাদের তো অবশ্যই শিক্ষিত করতে হবে, কিন্তু এক্ষুনি তুমি যেটা বললে যে হাতে কলমে শিক্ষা,
1: হাতে কলমে শিক্ষা,
0: এবং সেটা সংস্কৃতি পরিমণ্ডলে, সাংস্কৃতিক পরিমণ্ডলটাকে বজায় রেখে সেটা কিন্তু সেই রকম একটা পরিবেশে সন্তানদের যদি বড় করা যায় তাহলেই কিন্তু তারা প্রকৃত মানুষ হবে। এবং এখন বর্তমানে আমরা কিন্তু দেখছি যে কৃষক পরিবারে এটি খুব সুন্দরভাবে মেলবন্ধন ঘটছে।
1: হ্যাঁ, মানে এবার আমরা যদি একটা দিশা দিতে পারি যে তারা কি করে তাদের এই দৈনন্দিন কাজকর্মের পাশাপাশি তারা সংস্কৃতি চর্চার দিকেও এগোতে পারে, সেই দিশাটাও যদি আমরা দিয়ে দিতে পারি তবে বোধহয় আরো ভালো হয়, তাই না?
0: হ্যাঁ, একেবারে। মানে কৃষক পরিবারে সাংস্কৃতিক চর্চা এটা কিন্তু এখন আমরা নিয়মিত দেখতে পাই, মানে অনেক আগে সেটা কিন্তু ছিল না, এখন কিন্তু এটা আমরা নিয়মিত দেখতে পাই। কারণ একই পরিবেশে সবাই থাকার কারণে বছরে ১২ মাস ১৩ পার্বণে দেখা যাচ্ছে সবাই অংশগ্রহণ করছে, সেটা ধর্মীয় উৎসবে সামিল হওয়া হোক, সেটা সাংস্কৃতির মানে কোন সংস্কৃতির অঙ্গনে নাচ গান আবৃত্তি যাত্রা থিয়েটার সেটা যে কোনো রকম অনুষ্ঠানই হোক, সবকিছুতেই কিন্তু এখন কৃষক পরিবার নিয়মিত অংশগ্রহণ করেন, অর্থাৎ তাদের পরিবারের সন্তানরাও কিন্তু একইভাবে সংস্কৃত মনস্ক হয়ে যাচ্ছে।
1: সংস্কৃতির কথাই বলছি আমরা, কিন্তু তার পাশাপাশি আজকের অনুষ্ঠানে আমরা একটু স্বাস্থ্যের কথাটাও অবশ্যই আলোচনা করব আমার বন্ধুদের জন্য। কারণ এটা তো আমরা সকলেই জানি যে সুস্বাস্থ্যের অধিকারী যদি না হতে পারি আমরা, তাহলে কোনো কাজই ঠিক করে উঠতে পারব না। এবং সেক্ষেত্রে আমার যে কৃষক বন্ধুটি মাঠে কাজ করতে যান তার কিন্তু সারাদিনের একটা অসম্ভব পরিশ্রম হয়। তো সেক্ষেত্রে যদি তার শরীরটাই সুস্থ না থাকে, তার স্বাস্থ্যটাই যদি সুগঠিত না হয়, তাহলে পরে তার কাজটাও বাধাপ্রাপ্ত হবে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে একটি কৃষক পরিবার যেন সুস্বাস্থ্যের অধিকারীও হয়।
0: একদম একদম। যেহেতু পরিবেশের সঙ্গে কৃষকদের নিয়মিত তাদের মাঠে ময়দানে থাকতে হয়, পরিবেশের সঙ্গে তাদের প্রত্যক্ষ যোগাযোগ, তাই স্বাস্থ্য রক্ষার খুঁটিনাটি বিষয়গুলোও কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। শরীরের নানা রোগ ব্যাধির আগমন ঘটলে নিয়মিত স্বাস্থ্যচর্চার মাধ্যমে সেগুলো যেমন সারিয়ে তুলতে হবে, তেমনি যাতে না হয় তার জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সুষম খাদ্য গ্রহণের সঙ্গে সঙ্গে ভালোভাবে হাত ধোয়া, মুখ ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা, এগুলোতেও কিন্তু বিশেষভাবে লক্ষ্য দিতে হবে। অতিরিক্ত ঠান্ডা শরীরে না লাগানো, ঠান্ডা পানীয় ব্যবহার অতিরিক্ত না করা, এই নিয়মগুলোও কিন্তু মানতে হবে। ব্যায়াম চর্চা করা সঠিকভাবে যদি মানে শারীরিকভাবে যদি ব্যায়াম চর্চা সঠিকভাবে সে করে যেতে পারে বা স্বাস্থ্যের প্রতি যদি যত্ন নেন তিনি, তাহলে কিন্তু অনেকভাবে উপকৃত হবেন। প্রয়োজনে অতিরিক্ত খাদ্য গ্রহণ কিন্তু না করাই ভালো। স্বাস্থ্য রক্ষার প্রাথমিক বিষয়গুলির প্রতি নজর রেখে এগোতে পারলে জীবন সুন্দর হবে।
1: এবং সবথেকে যেটা বড় কথা আমার মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা এলাকাতে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র খুব কাছাকাছি থাকে, তো সেক্ষেত্রে যদি শারীরিক কোনো সমস্যা দেখা দেয় সেটাকে আমরা যদি সেই মুহূর্তে চিন্তা করি নিরাময় এবং তার জন্য যদি আমরা ডাক্তারের পরামর্শ নিই, অর্থাৎ কিনা শরীরকে বিশেষ নজর দিই,
0: একদম
1: এড়িয়ে না যাই। আমার একটা সামান্য কোনো অসুবিধে হচ্ছে ভাবছি আমি, কিন্তু সেটা আমি সচেতন হয়ে গেলাম এবং তার জন্য আমি যথাযথ চিকিৎসার কথা চিন্তা করলাম এবং তার নিরাময়ের ব্যবস্থা করলাম, অর্থাৎ সুস্বাস্থ্যের প্রতি যাতে আমরা সচেতন হই সেদিকেও আমাদের লক্ষ্য রাখাটা বিশেষ বিশেষ জরুরি। আজকে তাহলে আমরা এতক্ষণ ধরে যে আলোচনাটা করছি তাতে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে উঠছে, যেহেতু আমরা ভারতবর্ষে থাকি এবং আমাদের দেশ কৃষি প্রধান দেশ, কৃষক ভাইরা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ, তাই তাদের পরিবারের প্রতি যত্নবান হওয়াও কিন্তু আমাদের একটা মুখ্য উদ্দেশ্য। শিক্ষা তো অবশ্যই প্রয়োজন, সেই কারণে আজকের প্রজন্মের যে কৃষক পরিবারের নবীন মানুষরা রয়েছেন তাদেরকে শিক্ষিত করার দিকে তো আমাদের লক্ষ্য দিতেই হবে। এবং যে শিক্ষা পদ্ধতি আসছে, নতুন নতুন পদ্ধতি যে সমস্ত আসছে, সেগুলোতে আমাদের অভ্যস্ত হতে হবে, সেইগুলোর সঙ্গে আমাদের সংযুক্ত হতে হবে। তার পাশাপাশি যেহেতু একটি মানুষ যখন শিক্ষা শিক্ষিত হয়ে ওঠে তার সাথে কিন্তু পাশাপাশি ভাবেই যখন সে স্কুলে যায় বা কলেজে যায় তার মধ্যে একটু একটু করে কিন্তু সাংস্কৃতিক বোধটাও প্রবেশ করে এবং সেই সাংস্কৃতিক বোধ ক্রমশ তার মধ্যে চেতনার উন্মেষ ঘটায়। এবং পাশাপাশি ওই একইভাবে যেহেতু সে একটা স্কুলে যাচ্ছে একটা সে আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে যুক্ত হচ্ছে বা কলেজে যাচ্ছে
0: এবং কিছুটা পরিবেশের একটা পরিবর্তনও হচ্ছে,
1: হ্যাঁ সেই সেই কারণেই কিন্তু সে স্বাস্থ্য সম্পর্কেও সচেতন হয়ে গেছে। বাড়ির বাচ্চাটি যখন স্বাস্থ্য সম্পর্কে সচেতন হচ্ছে এবং সে যখন তার বাড়িতে এসে সেই সচেতনতা তার বাড়ির লোকের মধ্যে ছড়িয়ে দিচ্ছে তখন সম্পূর্ণভাবে সেই পরিবারটিও কিন্তু সচেতনতা
0: একদম
1: সম্মুখীন হচ্ছে বা গড়ে উঠছে সচেতনতাটা এবং ক্রমান্বয়ে এইটাই কিন্তু সেই সমাজের মধ্যেও একটা
0: অন্যরকম বার্তা নিয়ে আসছে।
1: ঠিক
0: আরেকটা বিষয় হচ্ছে যে শিশু তারা তো বাড়ির যারা বড়রা আছে তাদেরকেই তো তারা দেখে বড় হয়, তাই এই সুঅভ্যাসগুলো যখন বড়রা মেনে চলবেন তখন শিশুটিও তাকে দেখতে দেখতে সেগুলো শিখে যায়, ফলে ভবিষ্যতে তারাও যখন বিভিন্ন প্রযুক্তি বা স্কুল কলেজের পড়াশুনো এগুলো তো আছেই তার সঙ্গে তার পরিবারের থেকে সে যে শিক্ষা পাচ্ছে সেই শিক্ষার প্রতিফলনটা কিন্তু আমরা মানে আরো বাস্তবে সেটা আমরা আমাদের চোখে পড়বে যে হ্যাঁ শিশুটি সেও কিন্তু খাওয়ার আগে হাত ধুচ্ছে, সে জানে যে হাত না ধুলে কিন্তু কোনো অসুখ হতে পারে বা অতিরিক্ত খাবার কি ধরনের খাবার খাওয়া দরকার সেই শিক্ষা। হ্যাঁ
1: অর্থাৎ বা এটাও যেমন আগে একটা প্রচলন ছিল বিশেষত গ্রামাঞ্চলে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা, সে যখন স্কুলে যাচ্ছে এবং স্কুল থেকে যখন সে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়ে উঠছে
0: বা তার বাড়ির লোককে দেখছে যে এটা করতে নেই,
1: হ্যাঁ তখন
0: এই যে শিক্ষাটা এটাও কিন্তু তার বাস্তব জীবনে কাজে আসছে, সে কিন্তু যত বড় হচ্ছে এই সুঅভ্যাসগুলোর সাথে বড় হচ্ছে
1: এবং স্বাভাবিকভাবেই সেটা পরিবারে একটা প্রতিফলন এনে দিচ্ছে এবং পরিবার থেকে সেটা কিন্তু ক্রমশ সেই সমাজের মধ্যেও তা প্রতিফলিত হচ্ছে।
0: একদম একদম।
1: বন্ধুরা এতক্ষণ আমরা আলোচনা করছিলাম কৃষিজীবী পরিবারের শিক্ষা স্বাস্থ্য এবং সাংস্কৃতিক চেতনা সম্পর্কে। আমার সাথে এতক্ষণ এই আলোচনায় অংশগ্রহণ করেছিলেন শিক্ষিকা ত্রিপর্ণা চট্টোপাধ্যায়। সকলকে অনেক অনেক নমস্কার জানিয়ে এখানেই শেষ করছি আজকের অনুষ্ঠান।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিও ঘড়িতে এখন সন্ধ্যে 7:04।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: এখন শুনবেন লোকগান, শিল্পী অমর পাল।

0: শুনলেন লোকগান, শিল্পী অমর পাল।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
2: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় 2 দিনে, কণাগুলি পূরণ হয় 21 দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের 3 মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে 4 মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না। স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।
3: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নির্বাঁধতে।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে তরজা গান, পরিবেশন করছেন মদনমোহন দত্ত ও সহশিল্পীবৃন্দ।

গোলক বিহারি হরি শ্রীমধুসূদন, ও তুমি গোলক বিহারি হরি হে দয়াল শ্রীমধুসূদন, আরে নানা রূপ।

আরে বেশি বলবো না, সময় বেশি নাই, আরে করব কি আলোচনা। এবারে এসো দুজনে একসাথে মিলনে গীতি গাই, আজকের বসে বসে পড়লে।

এতক্ষণ শুনলেন তর্জা গান, পরিবেশন করলেন মদন মোহন দত্ত এবং সহশিল্পীবৃন্দ, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী কলকাতায় গীতাঞ্জলি। এখন শুনবেন সমীক্ষা, শিরোনাম বিশ্বকাপ ফুটবল 2026, প্রাপ্তি অপ্রাপ্তি। বলছেন কিংসুক সরকার।
1: জনাইয়ের মনোহরা, কাশিধামের প্যাড়া, দুনিয়ার যত খেলা ফুটবল সেরা, কৃষ্ণনগরে গিয়ে খেতেসর ভাজা, সকল খেলার মাঝে ফুটবল রাজা, মোল্লার চকের দই যশোরের কই, আগামী জন্মে যেন মারাদোনা হই, রানাঘাটের পান্তুয়া কিবাসাদ চেখে ততোধিক আহ্লাদ ফুটবল দেখে, ইলিশের গোয়ালন্দ গিরিডির জল, আমি বলি তুমি বলো জয় ফুটবল, ঢাকার বাখরখানি বগুড়ার চিড়ে ওই শোনো গোল গোল জনতার ভিড়ে। কবি মৃদুল দাশগুপ্তর এই রসময় ছড়াটি ফুটবল বিশ্বকাপ নিয়ে আমাদের উন্মাদনা বোঝায়, যা শেষ হল গত 19 জুলাই। অলিম্পিককে বলা হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, বিশ্বকাপকে বলা যেতেই পারে দ্য গ্রেটেস্ট স্পোর্টস শো অন দ্য প্ল্যানেট। বিশ্বে আর কোনো ক্রীড়া ইভেন্ট নেই যাকে কেন্দ্র করে আবিশ্ব এই আগ্রহ ও উন্মাদনা। এবার অনুষ্ঠিত হল 23তম ফিফা বিশ্বকাপ, শুরু 1930-এ। এবার অংশগ্রহণ করেছিল এতাবৎ সর্বাধিক সংখ্যক দেশ 48টি। এই প্রথম তিনটি আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। সেমিফাইনালে মুখোমুখি হয় স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা ও ইংল্যান্ড। স্পেন ফ্রান্সকে 2-0 এবং আর্জেন্টিনা ইংল্যান্ডকে 2-1 গোলে পরাজিত করে ফাইনালে মুখোমুখি হয়। ফাইনালের মহরণ ছিল নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে। খেলার দিক দিয়ে ফাইনালে মুখোমুখি হয় টুর্নামেন্টের সেরা দুটি দল, কিন্তু 80,663 দর্শক সম্বলিত মেট লাইফ স্টেডিয়ামে ফাইনাল খেলা হলো একতরফা। গোটা বিশ্বজুড়ে দর্শকদের হতাশ করে মেসি চূড়ান্ত নিষ্প্রভ ও আর্জেন্টিনার শোচনীয় ব্যর্থ। সারা মাঠ জুড়ে স্পেনের একচ্ছত্র আধিপত্য, তবু গোল কিন্তু আসেনি। খেলা গড়া এক্সট্রা টাইমে 92 মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখায় বহিষ্কৃত হন আর্জেন্টিনার এনজো ফার্নান্ডেজ। স্পেন আক্রমণের ঝড় তুলে শেষমেশ 106 মিনিটে গোল করেন ফেরেন টোরেস। খেলার ফলাফল 1-0। স্পেন এবার টিকিতাকা ফুটবলকে নিয়ে গেছে আরও আপডেটেড পর্যায়ে, ক্লিনিক্যাল ফিনিশে। যোগ্যতম দল হিসেবেই তাই চ্যাম্পিয়ন তারা, ইউরো চ্যাম্পিয়ন, একই সঙ্গে বিশ্বকাপ চ্যাম্পিয়ন। এবার ফিফা বিশ্বকাপে প্রথম প্রবর্তন হল হাইড্রেশন ব্রেকের। দুটি অর্ধে প্রতি 22 মিনিট অন্তর হয় 3 মিনিটে জলপান বিরতি। এটি করা হয়েছে উষ্ণতা ও আর্দ্রতার হাত থেকে রিলিফ পেতে, তবে এ নিয়ে সমালোচনাও হয়েছে। এই বিশ্বকাপ মান্যতা দিয়েছে ফিফার গো ফর গোল স্লোগানকে। এবার 104টি ম্যাচে গোল হয়েছে 308টি ম্যাচ পিছু 2.96, অর্থাৎ প্রায় 3টি করে গোল। 1958 বিশ্বকাপের পর এত ভালো গোল গড়া আর হয়নি। আবার আমেরিকার ফুটবলার বেলেগুনকে নির্বাসন দিয়েও পরে তা প্রত্যাহার করায় বিতর্ক হয়েছে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে। গোল্ডেন বল পেলেন স্পেন অধিনায়ক মিডফিল্ডার।

0: রড্রি। কিলিয়ান এমবাপ্পে গোল্ডেন বুট পেলেন 10 গোল করে। 1970-এ গার্ড মুলার 10 গোল করেছিলেন বিশ্বকাপে, তারপরে কিন্তু এই প্রথম কোনো ফুটবলার 10 গোল করলেন। সিঙ্গল এডিশনে এর চেয়ে বেশি গোল একমাত্র বিশ্বকাপে করেছিলেন দুজন, ফ্রান্সের ফঁতে 13টি ও হাঙ্গেরির স্যান্ডার কক্সিস 11টি। বেস্ট ইয়ং প্লেয়ার পেলেন স্পেনের পাও কুবার্সি। ফেয়ার প্লে নেদারল্যান্ডস সিলভার বল ও বুট পেলেন লিওনেল মেসি। বিশ্বকাপ ফুটবলকে কেন বলা হয় গ্রেট হিউম্যান ড্রামা তা এবারও বোঝা গেল। স্বপ্ন পূরণের উল্লাস, স্বপ্নভঙ্গের বেদনা, অসংখ্য মানুষের আবেগ, সব কিছু মিলেমিশে যায় এতে। তাই তো অবিস্মরণীয় হয়ে যাবে ভোজেনহা সহ কেপ ভার্ডের অবিশ্বাস্য লড়াই, নরওয়ের ভাইকিং সেলিব্রেশন, সারা ম্যাচ গ্যালারিতে বিশেষ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা কঙ্গোর সেই দর্শক। স্পেন 2010-এ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরে আর কিছু করতে পারেনি, এবার তারা একেবারে রাজ সিংহাসনে, বিশ্বজয়। তাদের 19 বছর বয়সী তারকা লামিল ইয়ামেল বিশ্ব ফুটবলের নতুন যুবরাজ থেকে একেবারে রাজাধিরাজ। স্পেনকে জিতিয়ে ফুটবল দেবতা ফুটবল বিজ্ঞানকেই যেন জেতালেন, কিন্তু মেসি হেরেও জিতলেন খেলার পর তার নিখাত কান্নায়, যে চোখের জল সামিল হলো গোটা ফুটবল বিশ্ব। তিনি আমাদের কাছে প্রমিথিউস, যিনি কোনো শৃঙ্খলে আবদ্ধ নন। তার স্কিল, শৌর্য, প্রতিভার দীপ্তি তাকে করেছে চিরজয়ী। পেলে, মারাদোনা, মেসিরাই তো বিশ্বকাপ থেকে আমাদের দিয়েছেন শিল্পের ফুল, কান্নার সুখ। এবারের বিশ্বকাপ ফুটবলও তার ব্যতিক্রম নয়।
1: শুনলেন সমীক্ষা, বিশ্বকাপ ফুটবল 2026, প্রাপ্তি অপ্রাপ্তি, বললেন কিংসু সরকার। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভে চেড়ে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গতকাল দিল্লিতে ছাত্র বিক্ষোভে আহতদের দেখতে আজ হাসপাতালে যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। সিকিমের নামচিতে NHPC তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11, মৃতদের মধ্যে 6 জন জলপাইগুড়ির বাসিন্দা, আটক রয়েছেন এখনও 25 জন, চলছে উদ্ধার কাজ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন, ভারত ও উত্তর ম্যাসেডোনিয়া তাদের অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সহমত পোষণ করেছেন। রাজ্যে পালা বদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ প্রথম 21 জুলাইয়ে বিরোধী তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের পক্ষ থেকে 4টি ভিন্ন সভার আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেসের আর কোনো গ্রহণযোগ্যতা নেই বলে বিজেপি দাবি করেছে। আসে বিস্তারিত খবরে। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। লোকসভা এবং রাজ্যসভা দুটিতেই বিরোধীদের হৈহট্টগোলের জন্য 3 বার করে সভা মুলতবি করে দিতে হয়। এদিন সকাল 11টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্বের সূচনা করতে চাইলেও বিরোধীদের প্রতিবাদের জেরে প্রথমে লোকসভার অধিবেশন দুপুর 12টা, পরে দুপুর 2টো এবং শেষ পর্যন্ত দিনের মতো মুলতবি হয়ে যায়। অন্যদিকে রাজ্যসভাতেও একই পরিস্থিতি সৃষ্টি হয়। রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গেকে তাদের বিষয়টি উত্থাপনের অনুমতি দেন। খার্গে নিট সংক্রান্ত বিষয়ে গতকাল নয়াদিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রসঙ্গটি তুলে ধরেন। এরপর বিরোধী ও শাসক দলের সদস্যদের হট্টগোলের জেরে উচ্চকক্ষের অধিবেশনও শেষ পর্যন্ত দিনের মতো মুলতবি হয়ে যায়। সংসদ ভবনের GMC বালযোগী অডিটোরিয়ামে NDA সংসদীয় দলের সদস্যরা আজ মঙ্গল মিলন বৈঠকে হাজির ছিলেন। বৈঠকে দেশে দীর্ঘতম নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব পাশ করা হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের জানান, বৈঠক চলাকালীন প্রধানমন্ত্রী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দেশের তরুণ সমাজের স্বার্থ সুরক্ষায় সরকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। প্রধানমন্ত্রী জানান, সাম্প্রতিক নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে জড়িত সকলকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে 13 জন অভিযুক্ত জেলে রয়েছে। শ্রী রিজিজু জানিয়েছেন, দোষীদের যাতে কঠোরতম শাস্তি হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ জোর দিয়েছেন।
1: আগে পেপার লিক নহীঁ হোনে কে লিয়ে সক্তি সে জো কদম উঠায়া গয়া হ্যায় উসকে বারে মে ভি প্রধানমন্ত্রী জি নে জানকারি দিয়া অর প্রধানমন্ত্রী জি নে ইয়ে ভি কাহা কি পেপার লিক সিরফ এক রাজ্য কা মামলা নহীঁ হ্যায় সিরফ কেন্দ্র সরকার কা মামলা নহীঁ দলগত রাজনীতি কা বিষয় নহীঁ হ্যায় ইয়ে দেশ কা বিষয় হ্যায় অর যুবাওঁ কা ভবিষ্য কে সাথ কোই খিলওয়াড় নহীঁ হোনে কে লিয়ে অর খিলওয়াড় নহীঁ করনে দেনে কে লিয়ে সক্তি সে কদম ভি উঠায়ে সজা ভি দে দোষিয়ো কো অর ফির ফুল প্রুফ সিস্টেম কাম জো অভি কর রহে হ্যায় উসমে ভি সব মিল করকে করে।
0: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা আজ ডক্টর রাম মনোহর লোহিয়া হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। এবছরের নিট ইউজির প্রশ্নপত্র ফাঁস নিয়ে গতকাল নতুন দিল্লিতে ছাত্রদের বিক্ষোভ আন্দোলনে পুলিশের লাঠিচার্জে আহতদের অবস্থা তিনি পর্যালোচনা করেন। লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি আহত প্রতিবাদীদেরও দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গতকালের বিক্ষোভে প্রতিবাদীদের ওপর পুলিশ বাহিনীর পেলেট গান ব্যবহারের খবর ভুয়ো বলে সরকার জানিয়েছে। এছাড়াও পুলিশের লাঠিতে পেরেক লাগানো ছিল বলে যে সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তাও মিথ্যা বলে PIB-র ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে। দিল্লি হাইকোর্ট সোনা মুয়াংচুককে এই মুহূর্তে সাফদারজং হাসপাতাল থেকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি DK উপাধ্যায় এবং বিচারপতি তেজাস কারিয়ার বেঞ্চ মুয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আঙ্গমের করা আবেদনের শুনানিতে আজ এই রায় দেন। গত রবিবার হাইকোর্টের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গীতাঞ্জলি ফের আদালতের দ্বারস্থ হয়েছিলেন। ওই নির্দেশে সোনামকে কেন্দ্রীয় সরকারের হাসপাতালে চিকিৎসা করার বিষয়ে হাইকোর্ট হস্তক্ষেপ করতে অস্বীকার করে। কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আজ আদালতে জানান, মুয়াংচুককে মেদান্তা হাসপাতালে স্থানান্তরে সরকারের কোনো আপত্তি নেই। এদিকে প্রবীণ আইনজীবী চিকিৎসকের পরামর্শ ছাড়া যাতে কোনো মতে ওয়াংচুককে ছেড়ে না দেওয়া হয় তা আদালতকে নিশ্চিত করতে আবেদন জানিয়েছেন। ওয়াংচুকের ব্যক্তিগত চিকিৎসক সহ এইমসের সেসব ডাক্তারদের সঙ্গেও দিল্লি হাইকোর্টের এই বেঞ্চ কথা বলেন যারা সাফদারজং হাসপাতালে সোনামের পরিস্থিতির উপর নজর রাখছেন। বেঞ্চ আদেশে আরও জানিয়েছে, সোনামের স্ত্রী গীতাঞ্জলিকে যে কোনো সময় হাসপাতালে প্রবেশের অনুমতি দিতে হবে। সিকিমের নামচি জেলার সামারডাঙে এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের ষষ্ঠ পর্যায়ে সুড়ঙ্গ তৈরির সময় দুর্ঘটনার বিস্তারিত তদন্ত হবে বলে জাতীয় জলবিদ্যুৎ প্রকল্প সংস্থা এনএইচপিসি জানিয়েছে। ওই সুড়ঙ্গের মধ্যে 25 জন আটকে রয়েছেন, এ পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এনএইচপিসি আরও জানিয়েছে, প্রজেক্ট টিম, জেলা প্রশাসন, জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্থানীয় কর্তৃপক্ষ এবং অন্য আপৎকালীন সংস্থাগুলির সহায়তায় উদ্ধার কাজ চালাচ্ছে। গতকাল দুপুর 1:04 হেডরেস টানেল নির্মাণের সময় হঠাৎই মিথেন গ্যাস বেরোতে শুরু করলে সুড়ঙ্গে ধস নামে। এরপরই বিস্ফোরণের পর ঘন বিষাক্ত ধোঁয়ায় সুড়ঙ্গ ঢেকে যায়। সঙ্গে সঙ্গে আপৎকালীন পরিস্থিতি ব্যবস্থাপনা শুরু করা হয়। সুড়ঙ্গে আটকে পড়া কর্মীদের বের করার জন্য সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে বলে এনএইচপিসির শীর্ষ আধিকারিকরা জানিয়েছেন। এদিকে মৃত 11 জনের মধ্যে 6 জনই পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বাসিন্দা। জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার সুজাতা কুমারী জানিয়েছেন, জেলার 6 জনের মধ্যে বিকেশ্বর ওঁরাও, গ্যাব্রিয়েল টিগ্গা ও শিবা ওঁরাও মাটিয়ালি ব্লকের কিরকোট চা বাগানের বাসিন্দা। অন্যদিকে নাগেশ্বরী ও ইংডং চা বাগানের অমিতলাল ও শ্যামরাওয়ের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে জানিয়েছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন, ভারত ও উত্তর ম্যাসেডোনিয়া তাদের অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সহমত পোষণ করেছেন। তিনি ঘোষণা করেছেন, উত্তর ম্যাসেডোনিয়ার নাগরিকদের জন্য ভারত আইটিইসি প্রশিক্ষণের আসন সংখ্যা দ্বিগুণ করবে। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রশিক্ষণও দেওয়া হবে। রাষ্ট্রপতি গোর্দানা সিলজানোভস্কা দাভকোভার সঙ্গে আলোচনার পর রাষ্ট্রপতি সাংবাদিকদের জানান, দুপক্ষই দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে পর্যালোচনা করেছেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। রাষ্ট্রপতি জানিয়েছেন, ভারত ও উত্তর ম্যাসেডোনিয়া নানা ক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগের ব্যাপারে সহমত পোষণ করেছে। রাজ্যে পালাবদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ প্রথম 21 জুলাই পালিত হয়। এই উপলক্ষে বিরোধী তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের পক্ষ থেকে 4টি ভিন্ন সভার আয়োজন করা হয়। বিড়লা তারামণ্ডলের সামনে 21 জুলাইয়ের মঞ্চ থেকে নতুন করে লড়াই শুরু করার ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
2: এর বদলা হবে আন্দোলনের মধ্যে দিয়ে, লড়াইয়ের মধ্যে দিয়ে। তাহলে আমরা সবাই জেলায় যাবো, এবার আমরা এখানে বসে থাকবো না। আর কলকাতার মানুষও দেখতে পাচ্ছে, জেলার মানুষও দেখতে পাচ্ছে কি অত্যাচার চলছে।
0: অন্যদিকে মেয়র রোডে বিদ্রোহী তৃণমূল কংগ্রেস শিবির আয়োজিত অনুষ্ঠানে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, শহীদ দিবসকে রাজনৈতিক কর্মীদের বদলে চলচ্চিত্র তারকাদের প্রদর্শনী মঞ্চে পরিণত করা হয়েছিল। 21 জুলাইয়ে তদন্ত কমিশনের রিপোর্ট এতদিন কেন প্রকাশ করা হয়নি তা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রশ্ন করেন তিনি। তৃণমূল কংগ্রেসের আর্থিক স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান ঋতব্রত। এদিকে দিল্লির রাজঘাটে আজ 21 জুলাই উপলক্ষে শহীদ দিবস পালন করেন তৃণমূল কংগ্রেস ত্যাগী এনসিপিআই সাংসদরা। কংগ্রেসের পক্ষ থেকেও কলকাতার শহীদ মিনারে শহীদ তর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে তৃণমূল কংগ্রেসের আর কোনো গ্রহণযোগ্যতা নেই বলে বিজেপি দাবি করেছে। দিল্লিতে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি সৌমেন ভট্টাচার্য জানান, যে কোনো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 21 জুলাই শহীদ দিবস পালন করলেও মানুষ তাদের নিয়ে আলোচনা করতে আগ্রহী নয়। 21 জুলাই গুলি চালিয়েছিল বামফ্রন্ট সরকার এবং মৃত্যু হয়েছিল কংগ্রেস কর্মীদের। গুলি চালনার আদেশ যে আধিকারিক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস পরবর্তীকালে তাকেই রাজ্যের মন্ত্রিসভার সদস্য এবং পরবর্তীকালে রাজ্যসভায় পাঠিয়েছিল।
3: সেদিন যিনি গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস তাকেই রাজ্যের মন্ত্রী বানিয়েছিল এবং পরবর্তীকালে রাজ্যসভায় পাঠিয়ে। তো স্বাভাবিকভাবেই যারা 21 জুলাইয়ের মঞ্চটাকে পাগলু ড্যান্সের মঞ্চ বানিয়ে দিয়েছিলেন তাদের তো কোনো নৈতিক বা রাজনৈতিক অধিকার ছিল না আর 21 জুলাই পালন করার। আর এখন তো তৃণমূল নির্মূল, ঋত বা মৃত যেই হোক না কেন।
0: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কানাডার বেশ কয়েকটি আমদানি দ্রব্যের ওপর 50% শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছেন। আমেরিকার পণ্যের ওপর বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, নতুন এই শুল্ক আগামী 30 দিনের মধ্যে চালু হবে। হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আজ নিয়ে 10ম দিনেও আক্রমণ প্রতি আক্রমণ চলছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ইরান আজ একটি ট্যাঙ্কারের ওপর হামলা চালালে সেটি খালি করে দিতে বাধ্য হন কর্মীরা। অন্যদিকে আমেরিকা ইরানের বহু জায়গায় আজ বিমান হামলা চালিয়েছে। এক ইরানি আধিকারিক আজ পাকিস্তানের বিভিন্ন মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক শুরু করেছেন বলে খবর। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে যায়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গতকাল দিল্লিতে ছাত্র বিক্ষোভে আহতদের দেখতে আজ হাসপাতালে যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 7:50।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8:00 আজকের প্রসঙ্গ। 8:15 শহর কলকাতা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী কনকাঞ্জলির চাঁদ, রচনা অনিমেষ বৈদ্য, প্রযোজনা আশিস গিরি। 8:50 বিধানসভা পর্যালোচনা। 9:00 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী সুলেখা গুপ্ত। 9:30 শ্রবণী, প্রথমে স্মরণে বরণে মনোজ বসু, বলবেন শুভাশিস চক্রবর্তী। এরপর স্বরচিত কবিতা পাঠ অর্পিতা কুণ্ডু। 10:00 ছায়াছবির গান, 10:30 নজরুল গীতি শিল্পী তনিকা ভট্টাচার্য। 10:45 শ্যামাসঙ্গীত স্বপন চক্রবর্তী। 11:00 আধুনিক গান শিল্পী সুতপা বসু। 11:10 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে প্রথমে শুনবেন সেতার শিল্পী শুভজিৎ মজুমদার, এরপর তবলা কৌশিক বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 8:00 হিন্দি ছবির গান, 8:15 সংসদ পর্যালোচনা, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন স্প্যানিশ গিটার, বাজিয়েছেন সমীর খাসনবিশ। এরপর জ্যাজ টাইম, উপস্থাপনায় অভিষেক মণ্ডল। 11:10 হিন্দি ছবির গান। আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান প্রসঙ্গে,
5: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
6: মন কি বাত।

0: জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সাধারণ মানুষকে বিদ্যুৎ বিল থেকে মুক্তি দিয়ে অচিরাচরিত বিদ্যুৎ ব্যবহার বাড়াতে রাজ্য সরকার কেন্দ্রের PM সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হয়েছে। চলতি আর্থিক বছরের শেষের দিকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হতে পারে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। উচ্চশিক্ষার মানোন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা পরিবেশ তৈরি করতে 5টি এডুসিটি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। রাজ্যে পালা বদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ প্রথম 21 জুলাই পালিত হয়েছে। সিকিমের সুড়ঙ্গ দুর্ঘটনায় এখনও পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে 6 জন জলপাইগুড়ির বাসিন্দা। আসি বিস্তারিত খবরে। সাধারণ মানুষকে বিদ্যুৎ বিল থেকে মুক্তি দিয়ে অচিরাচরিত বিদ্যুৎ ব্যবহার বাড়াতে রাজ্য সরকার কেন্দ্রের PM সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি এই প্রকল্পের সূচনা করেন। এখনও পর্যন্ত 1810 জন গ্রাহক প্রকল্পের সুবিধা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের অসহযোগিতায় রাজ্যে এই প্রকল্প এতদিন চালু করা যায়নি। বাড়ির ছাদে সোলার প্যানেলের মাধ্যমে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের জন্য 78,000 টাকা পর্যন্ত কেন্দ্রের ভর্তুকি পাওয়া যাবে। এরপরও তপশিলি জাতি উপজাতি পরিবারকে রাজ্য সরকার প্রতি 100 ইউনিটে অতিরিক্ত 5,000 টাকা করে ভর্তুকি দেবে। ইতিমধ্যে অনেক গ্রাহককে ভর্তুকির সম্পূর্ণ টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। 100 ইউনিট বিদ্যুৎ উৎপাদনের জন্য নিখরচায় প্যানেল বসানো ও রক্ষণাবেক্ষণ সহ 50,000 টাকার মোট খরচের মধ্যে উপভোক্তাকে 20,000 টাকা দিতে হবে। আগামী মার্চ মাসের মধ্যে কেন্দ্রীয় সরকার রাজ্যে এই প্রকল্পে 1 লক্ষ গ্রাহক তৈরির লক্ষ্যমাত্রা দিলেও রাজ্য সরকার 5 লক্ষ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরিকল্পনা করেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। রাজ্যে বিদ্যুৎ বন্টন নিগম লিমিটেড WBSEDCL বিদ্যুৎ প্রহরী নামে একটি নতুন অ্যাপের সূচনা করেছে। আজ বিধাননগরের বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই অ্যাপের সূচনা করেন। তিনি বলেন, বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়নে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
3: প্রথম যেটা দরকার সেটা হচ্ছে পরিকাঠামো, দ্বিতীয় যেটা দরকার হচ্ছে দক্ষ কর্মী বাহিনী, তৃতীয় যেটা দরকার হচ্ছে সাপ্লাই চেন প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন, চতুর্থ যেটা দরকার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল ডোমেস্টিক। এই ত্রিস্তরে আমাদের ভিন্ন ভিন্ন অর্থনৈতিক রূপরেখা।
2: চলতি আর্থিক বছরের শেষের দিকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হতে পারে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন।

0: নিয়েছেন। গত 18 মে নতুন মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছিল। আজ বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কমিশনের রিপোর্ট পেশ করতে অন্তত 6 মাস সময় লাগবে। কমিশন রিপোর্ট দিলে চলতি আর্থিক বছরের শেষের দিকে সপ্তম বেতন কমিশন কার্যকর করার চেষ্টা করা হবে। উল্লেখ্য, এবার বাজেটে 20% মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করেছে সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের আদেশ মতো বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। এবার 2015 থেকে 2019 পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা দেবে সরকার। উচ্চশিক্ষার মানোন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা পরিবেশ তৈরি করতে 5টি এডু সিটি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। বিধানসভায় আজ উচ্চশিক্ষা দপ্তরের বাজেটের উপর আলোচনার জবাবি ভাষণে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, সরকারি বেসরকারি অংশীদারিতে এই শিক্ষানগরীগুলি তুলে ধরা হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করা হবে। প্রয়োজনীয় যোগ্যতা ছাড়া কোনো শিক্ষককে স্নাতকোত্তর স্তরে পাঠদানের অনুমতি দেওয়া হবে না। যোগ্য অতিথি শিক্ষকদের সাম্মানিক বৃদ্ধির প্রস্তাবও অর্থ দপ্তরে পাঠানো হয়েছে। শিক্ষার পরিকাঠামোর উন্নয়নে রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিকে পিএমশ্রী প্রকল্পের আওতায় আনা হয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। আজ বিধানসভায় বিদ্যালয় শিক্ষা সংক্রান্ত বাজেটের ওপর আলোচনার জবাবি ভাষণে দপ্তরের মন্ত্রী দীপক বর্মন বলেন, চলতি বছরে রাজ্যের 100টি বিদ্যালয়কে এই প্রকল্পের অধীনে আনার জন্য কেন্দ্র অনুমোদন দিয়েছে। জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই প্রকল্পে আধুনিক পরিকাঠামো, স্মার্ট ক্লাসরুম, অটল টিঙ্কারিং ল্যাব, ডিজিটাল শিক্ষা সুবিধা ও শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শিল্পোন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার শিল্পপতিদের অধস্থন কর্মী হিসেবে নয় বরং অংশীদার হিসেবেই দেখবেন। বিধানসভায় আজ শিল্প বাণিজ্য দপ্তরের বাজেটের ওপর আলোচনার জবাবি ভাষণে শিল্পমন্ত্রী তাপস রায় এই বার্তা দিয়ে বলেন, অতীতে শিল্পবান্ধব পরিবেশের অভাব, জমি নীতি, শিল্পনীতি ও ইনসেন্টিভ ঘাটতির কারণে পশ্চিমবঙ্গ বিনিয়োগ হারিয়েছে। এবার সেই পরিস্থিতি বদলাতে উদ্যোগী হয়েছে নতুন সরকার। আজকের প্রসঙ্গে শুনবেন বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, এ বিষয়ে একটি আলোচনা। জাতীয় ক্ষুদ্র শিল্প নিগম লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়েনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে। এই স্থানীয় সংবাদের ঠিক পরেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যে পালাবদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ প্রথম 21 জুলাই পালিত হয়েছে। একটি প্রতিবেদন।
1: ক্ষমতা হারিয়ে বিরোধী আসনে প্রত্যাবর্তনের পর প্রথম 21 জুলাই পালন করল তৃণমূল কংগ্রেস। 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মরণে কলকাতায় 3টি পৃথক কর্মসূচির আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের 2 বিবদমান গোষ্ঠী এবং কংগ্রেসের তরফে। তবে রাজনৈতিক গুরুত্বের নিরিখে সবচেয়ে বেশি নজর কেড়েছে মমতা ব্যানার্জি শিবির এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পৃথক 2 সভা। ভিড়ের নিরিখে যদিও মমতা ব্যানার্জি পন্থীদের সভা কিছুটা এগিয়ে ছিল। বিড়লা তালামণ্ডলের সামনে আয়োজিত ওই সভা থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী নতুন করে সংগঠন গড়ে তোলার ডাক দেন। কঠিন সময়ে ব্যক্তি স্বার্থে যারা দল ছেড়ে চলে গিয়েছেন তাদের আর দলে ফিরিয়ে নেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।
2: 2 মাস সহ্য করতে পারলেন না, এই যে চোর চোর বলে বেড়াচ্ছে না, আমরা বেঁচে গেছি, চোরগুলো বিজয় বিজয় চলে গেছে।
1: অন্যদিকে মেয়র রোডে গান্ধীমূর্তির পাদদেশে বিদ্রোহী তৃণমূল কংগ্রেস শিবিরের সমাবেশ থেকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মমতাপন্থী নেতৃত্বের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি প্রশ্ন তোলেন, 21 জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট এত বছর পরেও কেন প্রকাশ করা হয়নি? পাশাপাশি দলের আর্থিক লেনদেন নিয়ে শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানানো হয়েছে।
3: শহীদ দিবস কোন রিয়ালিটি শো এর মঞ্চ নয়। রাজনৈতিক নেতা কর্মীরা মিছিল করেছেন, মিছিলের পর যখন মিটিং হয়েছে রাজ্যের তৎকালীন একাধিক মন্ত্রী, হেভিওয়েট মন্ত্রী থেকে শুরু করে সাংসদ, এমএলএ কেউ মঞ্চে জায়গা পাননি। আর যারা রাজনীতি করেন, যারা প্রতিদিন কর্মীদের সঙ্গে থাকেন, তারা কখনো হচ্ছে তাদের প্রাপ্য মর্যাদা, যোগ্য মর্যাদা পাননি।
1: ওই সমাবেশে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, মদন মিত্র, অনুব্রত মণ্ডল, শিউলি শাহসহ একাধিক নেতা। এদিকে দিল্লির রাজঘাটে 21 জুলাই উপলক্ষে শহীদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়া এনসিপিআই সাংসদরা। অন্যদিকে কলকাতার শহীদ মিনারে পৃথক শহীদ তর্পণ কর্মসূচির আয়োজন করা হয় প্রদেশ কংগ্রেসের তরফে। সবাই যোগ দিতে আসা কর্মীদের মারধর ও বাধা দেওয়ার অভিযোগ তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
4: কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা দল তৈরি করে কংগ্রেসের রক্তক্ষরণ করেছেন, আলাদা পতাকার নিচে গিয়ে এই শহীদ দিবসকে চটুলতায়, চটুল গানে, জৌলুসে এবং আড়ম্বরতার মধ্যে দিয়ে যোগদান মেলায় পরিণত করেছেন এবং ক্ষমতা প্রদর্শনের একটি জায়গায় তিনি নিয়ে গিয়ে নিজের সিঁড়িকে রাজনৈতিক ভাবে রুটি শেখার জায়গা হিসেবে ব্যবহার করেছেন। পরিণামে আজকে দেখতে পাচ্ছেন সেই বিজেপি ওনার সেই রুটির ভাগ নিয়ে নিচ্ছেন, হাইব্রিড তৈরি করে ফেলেছেন।
1: অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: তৃণমূল কংগ্রেসের আর কোনো গ্রহণযোগ্যতা নেই বলে বিজেপি দাবি করেছে। দিল্লিতে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানান, যে কোনো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাই শহীদ দিবস পালন করলেও মানুষ তাদের নিয়ে আলোচনা করতে আগ্রহী নয়।
5: সেদিন যিনি গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস তাকেই রাজ্যের মন্ত্রী বানিয়েছিল এবং পরবর্তীকালে রাজ্যসভায় পাঠিয়ে, তো স্বাভাবিকভাবেই যারা একুশে জুলাইয়ের মঞ্চটাকে পাগলু ড্যান্সের মঞ্চ বানিয়ে দিয়েছিলেন তাদের তো কোনো নৈতিক আর রাজনৈতিক অধিকার ছিল না আর একুশে জুলাই পালন করার। আর এখন তো তৃণমূল নির্মূল, ঋত বা মৃত যেই হোক না কেন।
0: সিকিমে এনএইচপিসি সুড়ঙ্গে দুর্ঘটনায় মৃতদের মধ্যে জলপাইগুড়ির ছজন বাসিন্দা রয়েছেন। নামচি জেলার সামারদাংয়ে তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য খোঁড়া ওই সুড়ঙ্গে মিথেন গ্যাস তৈরি হওয়ায় বিস্ফোরণ ঘটে, তাতে চাপা পড়ে যান কর্মরত 25 জন শ্রমিক। এখনও পর্যন্ত 11 জনের দেহ উদ্ধার হয়েছে। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার সুজাতা কুমারী জানিয়েছেন, জেলার 6 জনের মধ্যে বিকেশ্বর ওরাও, গ্যাব্রিয়াল টিগ্গা এবং শিবা ওরাও মাটিয়ালি ব্লকের বাসিন্দা। অন্যদিকে নাগেশ্বরী এবং ইংডং চা বাগানের অমিত লাল ও শ্যাম ওরাওয়ের ওই দুর্ঘটনায় মৃত্যু হয়। জেলার অপর এক মৃতের পরিচয় এখনও জানা যায়নি। উমেন্স কলেজ কলকাতা আজ বন্দে মাতরম বিষয়ক একটি বিশেষ বক্তৃতার আয়োজন করে। বন্দে মাতরম স্বাধীনতা বীজ মন্ত্র শীর্ষক এই বক্তৃতা প্রদান করেন আমন্ত্রিত বক্তা যোগেশচন্দ্র চৌধুরী কলেজের অধ্যক্ষ ডক্টর পঙ্কজ কুমার রায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সাধারণ মানুষকে বিদ্যুৎ বিল থেকে মুক্তি দিয়ে অচিরাচরিত বিদ্যুৎ ব্যবহার বাড়াতে রাজ্য সরকার কেন্দ্রের পিএম সূর্যকর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হয়েছে। চলতি আর্থিক বছরের শেষের দিকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হতে পারে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর 8:10।
6: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
7: এখন শুনবেন আজকের প্রসঙ্গ। বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, এই বিষয়ে জাতীয় ক্ষুদ্র শিল্প নিগম লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়েনের সঙ্গে কথা বলছেন অভিজিৎ চক্রবর্তী। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব।
8: নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম জাতীয় ক্ষুদ্র শিল্প নিগমের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়েনের সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। আমরা আগের পর্বে আলোচনা করেছি কিছু সাধারণ ধারণা, একটা ব্যবসা করতে গেলে কোন কোন বিষয়ে সাধারণ জ্ঞান থাকতে হবে আমাদের, এবং এমএসএমই সেক্টরে আমাদের দেশের বা রাজ্যের কোন অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি, কী কী সুযোগ সুবিধা আছে এই ক্ষেত্রে এবং চ্যালেঞ্জেসগুলো কী কী, কী পরিস্থিতি মোকাবিলা আমাদের করতে হবে। এই পর্বে আমরা আলোচনা করব এই চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্যে সরকার আমাদের জন্যে কী কী ভাবনা চিন্তা করছেন, কী কী প্রকল্প রেখেছেন। আমি প্রথমে অনুপমবাবুর কাছে এই বিষয়টা জানতে চাইব যে ব্যবসা করতে গেলে মূলধন একটা বড় ব্যাপার, সেই যে লোন আবশ্যক হয় তার জন্য দেখি কী কী পরিকাঠামো থাকতে হবে, কারা লোন পেতে পারে সেই বিষয়ে যদি একটু বলেন।
9: চলি, ব্যবসার লোনের আগে আমরা যেটা দেখি একটা বেসিক কিছু ডকুমেন্ট আমাদের রাখতে হয়। আপনি যে ব্যবসাই করুন না কেন, প্রথমে ট্রেড লাইসেন্স লাগে আপনার, তারপরে আপনি একটা যে জায়গায় ব্যবসাটা করছেন তার একটা এগ্রিমেন্ট আপনি রাখবেন, নিজস্ব বাড়ি হলে একটা এনওসি রাখবেন, এর সাথে আপনার প্যান কার্ড, কারেন্ট অ্যাকাউন্ট, এগুলো বেসিক পার্ট আপনার। যদি আপনার জিএসটি নাম্বার থাকে ওয়েল অ্যান্ড গুড, কারণ 40 লাখের নিচে হলে জিএসটি নাম্বারই লাগে না, তার উপরে হলে জিএসটি নাম্বারটা দরকার হয়। যদি আপনি অল ইন্ডিয়া বিক্রি করতে চান তখন জিএসটি লাগে। এবার দেখুন, ফিনান্স মার্কেটিং দুটো অঙ্গাঙ্গে জড়িত, যদি আপনি মাল না বিক্রি করেন তাহলে ফাইন্যান্স কর থেকে আসবে। তো আমরা প্রথমে চেষ্টা করি যখনই কোনো ব্যবসা করুন, সে ছোটো পুঁজিতে হোক বড় পুঁজিতে হোক, আগে আপনি চেষ্টা করুন মার্কেটে মালটা বিক্রি করার, যাতে আপনার ব্যাংকের খাতায় যেন একটা টাকাটা ঢোকে। তো সেইভাবে চেষ্টা করুন, দরকার হলে প্রিফারেবলি ট্রেডিং করুন, করে অভিজ্ঞতা করে নিন, তারপরে আপনি মেশিনের কথা ভাববেন, বড় ফ্যাক্টরির কথা ভাববেন। লোন নেওয়ার আগে আমরা আপনার সাথে বসে আলোচনা করে প্রথমে জানতে চাই আপনি কী কী প্রোডাক্ট বা সার্ভিস মার্কেটে আনতে চাইছেন, কাকে আপনি মালটা বিক্রি করবেন, কতদিনে আপনি পেমেন্ট পাবেন, কারণ একটা সাইকেল হয় ব্যবসার ক্ষেত্রে। আজকে আমি র মেটেরিয়াল কিনলাম, সেই মালটা বানালাম, মার্কেটে বিক্রি করলাম, এবার সাথে তো টাকা দেবে না, কেউ 7 দিনে, কেউ 15 দিনে, কেউ 1 মাস 2 মাসে টাকা দেবে। তো সেই টাকাটা আপনার ব্যাংকে ঢুকছে, মানে যেদিন র মেটেরিয়াল টাকা গেল আর যেদিন আপনার মার্কেটে মালগুলো টাকা আসলো, এটাকে একটা বিজনেস সাইকেল।

0: বলি আমরা, এই সাইকেলটা যত কম হবে তত ভালো। কারণ কি, ব্যাংক যখন লোন দেবে আপনাকে 90 ডেজের জন্যে আপনাকে একটা সিসি লিমিটটা ঘোরানো হয়। তো আমরা চেষ্টা করবেন কি, কিছু ক্যাশ, কিছু ক্রেডিট, এবং যখন আপনি ক্রেডিটে দেবেন তখন ডিসকাউন্টটা অ্যাভয়েড করবেন, তো তাতে যাতে আপনার টাকা রোটেশনটা ভালো হয়, সেটা আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বলি। আরেকটা পার্ট হয় যে মেশিন যখন সার্ভিসটা দেবেন ও প্রোডাক্ট বানাবেন, কিছু মেশিন আপনার লাগবে, আপনার বাড়িতে কিছু টেবিল চেয়ার ফার্নিচার, এসি বলুন, ইলেকট্রিক লাইন বলুন, এগুলো সব লাগবে, যেটাকে আমরা বলি টার্ম লোন বলি। টার্ম লোন কেটা কেন বলি, আপনি ব্যবসা করুন না করুন এখানে আপনার ইনভেস্টমেন্ট থাকবে, আর এই জন্য ব্যাঙ্ক আপনাকে ইনস্টলমেন্টে টাকাটা শোধ করতে হয়। তো লোনের দুটো পার্ট হয়, একটা হচ্ছে টার্ম লোন, আর যেটা আমরা ফিক্সড অ্যাসেট কেনার জন্য লাগছে, মেশিনপত্র, এগুলো আমরা ফিক্সড অ্যাসেট বলি। আর একটা হচ্ছে র মেটেরিয়াল কেনার পয়সা, স্টাফের পয়সা, ডে টু ডে এক্সপেন্সেস যেটা আছে, ওয়ার্কিং ক্যাপিটাল বলি আমরা এটাকে। তো আপনি যখন করবেন তখন আপনার কাছে ডিটেলস কোটেশান নিয়ে নিন মার্কেট থেকে, মেশিনের কী কস্ট আসতে পারে। আপনি এমন মেশিন বসাবেন যেখানে মাল্টিপল প্রোডাক্ট তৈরি হয়, যদি একটা প্রোডাক্ট না চলে যেন আপনি অন্য প্রোডাক্ট বিক্রি করতে পারেন, বা এমন মেশিন নেবেন যেখানে অ্যাটাচমেন্ট লাগিয়ে আমি অন্য আইটেম করতে পারি, তারপর প্যাকেজিং মেশিন, এগুলো আপনাকে কিনতে হবে জিনিসগুলোকে, যে জায়গাটা রেন্টে নেবেন বা নিজের জায়গা হলো। তো এগুলো পার্টটা গেল।
1: এইগুলো জানার জন্য কি কোনো এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট স্কিম বা প্রোগ্রাম কিছু আছে তাদেরকে একটা প্রশিক্ষণ?
0: এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে টাইম টু টাইম বিভিন্ন ধরনের ইডিপি প্রোগ্রাম অর্গানাইজ করা হয়, এন্টারপ্রেনশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা আমাদের এনটিসি হাওড়া থেকেও হয়, এমএসএমই ডিএফও থেকে হয়, এবং যদি কারো অনেকেই যদি একসাথে কেউ অ্যাপ্লাই করেন যে আমরা 20 জন ক্যান্ডিডেটস আমাদের ট্রেনিংটা দেওয়া হোক, এরকম প্রচুর ইনস্টিটিউট আছে যাতে ট্রেনিং দেওয়া হয়।
1: এই জন্য কি যোগ্যতা লাগে?
0: এর জন্যে ক্লাস 8 বা 10 পাস হয়তো চলে, বিভিন্ন ক্যারেক্টার উপর ডিপেন্ড করে। যদি আপনি পিএমইজিপি লোনের জন্য আলাদা একটা ট্রেনিং করতে হয় আপনাকে, এছাড়া এটা গেলে ইডিপি প্রোগ্রাম হলো, ইএসডিপি এন্টারপ্রেনশিপ স্কিল ডেভেলপমেন্ট মানে প্রোগ্রামটা হয় যেখানে আপনাকে স্কিলটাও শেখানো হবে। এই ডিটেলস ধারণা নিয়ে আমরা ব্যাংকের কাছে পাঠাই আপনাকে। একটা মুদ্রা লোন আছে যেখানে আপনার 10 লাখ টাকা অবধি গ্যারান্টি কিছু লাগছে না। আর একটা হচ্ছে ক্রেডিট গ্যারান্টি ফান্ডাস স্কিম আছে যে আন্ডারে 10 কোটি অবধি আপনার কোনো কোলাটারাল দিতে হচ্ছে না। পিএমইজিপি স্কিম আছে যেখানে 25-35% এবং আরও বেশি পাচ্ছেন ওমেন বা নর্থ ইস্ট এরিয়ার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে রুরাল বা পঞ্চায়েতে আলাদা সাবসিডি, মিউনিসিপালিটি আলাদা সাবসিডি আছে। তো সেই সাবসিডিটা পিএমইজিপি স্কিমে প্রোভাইড করা হচ্ছে আপনাকে। এনএসআইসির একটা স্কিম আছে এসসিএসটি হাবদের জন্যে, যারা এসসিএসটি এন্টারপ্রেনিওর তারা যদি ব্যাংকের থ্রু কোনো মেশিন কিনছেন আপনি, তাহলে ধরুন মেশিন দাম আছে 1 কোটি টাকা মেশিন নিয়েছেন আপনি, তাহলে 25 লাখ টাকা আমরা ব্যাংকে ফেরত দিয়ে দেবো, মানে 25% আমরা স্পেশাল ক্রেডিট লিঙ্ক ক্যাপিটাল সাবসিডি স্কিমে দেবো আমরা সেখানে। এছাড়া আপনার আরও অনেক কিছু সাবসিডি প্রোভাইড করা হয়। যেমন এনএসআইসি কী করে যে অ্যাসিস্ট্যান্টরা ব্যাংক থেকে লোন নেবেন, তো ব্যাংক তো একটা প্রসেসিং ফি কাটবেই আপনার, সে চার্জটা আমরা ইউনিটকে টাকা ফেরত দিয়ে দেবো। এটা গেল ব্যাংকেরটি একটা পার্ট থাকে, কারণ আপনি যখন গভর্নমেন্টের অর্ডার ধরবেন তখন আপনার হয়তো উদ্যম বা এনএসআইসি সার্টিফিকেট হলে টেন্ডার ফি লাগে না, আপনার পারফরমেন্স সরি আপনার আর্নেস মানিও লাগছে না। কিন্তু আপনি যে মালটা দেবেন বা কাজটা করুন তারা কী গ্যারেন্টি, তার জন্য গভর্নমেন্ট ডিপার্টমেন্ট বা পিএসইউ আপনার কাছ থেকে একটা পারফরমেন্স ব্যাংক গ্যারেন্টি নিচ্ছে, সেটা ব্যাংক গ্যারেন্টি ফর্মে বা এফডি নিচ্ছে, সেটার জন্য আমরা তার যে ব্যাংকের কমিশন সেটা আপনাকে ফেরত দিচ্ছি। এরকম 10 খানা সাবসিডি কম্পোনেন্ট আছে এসসিএসটি এন্টারপ্রেনারদের জন্যে।
1: আচ্ছা,
0: তো এছাড়াও যদি আপনি দেখেন যে স্কিম যেগুলো নটনে পিএমজিপি সিজিটিএম স্কিম, পিএম বিশ্বকর্মা স্কিম হচ্ছে এদের জন্য রাখা আছে, যারা আমাদের স্কিল আর্টিসান যারা আছেন, বিভিন্ন ট্রেডের মহিলা যারা গার্মেন্টসের কাজ করছেন, এরকম বিভিন্ন ট্রেডের জন্য পিএম বিশ্বকর্মা টুলকিট দেওয়া হচ্ছে, টাকাও দেওয়া হচ্ছে, ট্রেনিংও প্রোভাইড করা হচ্ছে।
1: এবার কি আমাদের রাজ্যে এখন পিএম বিশ্বকর্মা, সূর্যঘর এগুলো কি চালু হচ্ছে?
0: হ্যাঁ, এগুলো চালু হচ্ছে, এবং সেই হিসাবে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অলরেডি অ্যাপ্রুভও চলে এসছে, এবং আমাদের এখানকার নতুন গভর্নমেন্ট অ্যাগ্রেসিভলি চাইছে সেন্ট্রালের যত স্কিম আছে এখানে লাগু করা। এতে কি হবে, স্টেট সেন্ট্রাল নিয়ে যখন করব তখন স্টেট গভর্নমেন্টের উপর চাপটাও কম পড়বে, সেন্ট্রালের একটা পার্টও আসবে এখানে, তো সেই পার্টটা যখন মেলাবো তখন অবশ্যই আমাদের বেঙ্গলের ইকোনমিতে এবং আমাদের বাংলার যারা আছেন তাদের জন্য সত্যিই কিছু ভালো হতে যাচ্ছে।
1: ঠিক, খুব ভালো লাগলো শুনে। এবারে আপনি একটু আগে বলছিলেন যে শুধু উৎপাদন করলেই হবে না, সেটা মার্কেটিং, তো মার্কেটিংয়ের ক্ষেত্রে ট্র্যাডিশনাল যে ধারা তার পাশাপাশি এখন যেটা ভীষণভাবেই জনপ্রিয় হয়ে উঠেছে ডিজিটাল মার্কেটিং, তো অনলাইন মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা বেশিরভাগই যে নামগুলো শুনি অ্যামাজন, ফ্লিপকার্ট, এই সমস্ত জায়গায় প্রোডাক্ট বিক্রি করতে গেলে ধরুন বড় কর্পোরেট হাউসের কাছে যে বার্গেনিং করতে হয়, তাতে আমাদের ছোটো ছোটো উদ্যোগীরা ঠিক মূল্য পাবে কি না সেটা একটা সংশয় থেকে যায়। তো সেক্ষেত্রে সরকারি প্রকল্পের কথা আমরা যেটা শুনেছি ONDC, এটা যদি একটুখানি

0: বিষয়টি বলেন।
1: এটা খুবই ভালো জিজ্ঞেস করেছেন আপনি। ডিজিটাল কমার্স মার্কেট আপনারা জানেন, ডিজিটাল কমার্স বলে সবাই কী বুঝি আমরা, অ্যামাজন, ফ্লিপকার্ট, মেসি এরকম বুঝি। এবং সেখানে কি হয়, আপনি যখন অ্যামাজন, ফ্লিপকার্ট, মেসিতে যাচ্ছেন 10-40% মতো আপনারা কমিশন কেটে নিচ্ছে। প্লাস ওখানকার যাকে আপনি মালটা বিক্রি করেন সে আপনার ক্লায়েন্ট নয়, সে অ্যামাজন ফ্লিপকার্টের ক্লায়েন্ট। তো অনেক পাবন্দি থাকে এবং ওটা অত ট্রান্সপারেন্টও নয়, আপনি নিজেরই ক্র্যাকও করতে পারবেন না সহজে। তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট যে স্কিম লাগু করেছে, ওপেন নেটওয়ার্ক ডিজিটাল কমার্স, একটা ই কমার্স প্ল্যাটফর্ম লঞ্চ করেছে। সেখানে কি থাকে, একদিকে বায়ার থাকছে, এদিকে সেলার থাকছে। তো যারা সেলার তাদেরকে এই অনবোর্ডিং করার জন্য আমরা সেলার নেটওয়ার্ক পার্টিসিপ্যান্ট SNP আমরা অ্যাপয়েন্ট করেছি, এবং আমরা টার্গেট নিয়েছি আগামী দিনে 500,000 মাইক্রো স্মল এন্টারপ্রাইজকে এই প্ল্যাটফর্মে বোর্ডিং করাবো। এবং এই বোর্ডিং করার জন্য আপনাকে হেল্প করবে কে, সেলার নেটওয়ার্ক পার্টিসিপ্যান্ট, যার মধ্যে আমাদের বেঙ্গলেই আছে 3-4 এজেন্সি আছে, যেটা আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে লিখে আমরা পাঠাবো, যারা আপনাদের হয়ে ক্যাটালগ তৈরি করে দেবে, আপনাদের হয়ে মালটা বিক্রি করতে হেল্প করবে, আপনাদের লজিস্টিক পার্টনার করবে। যেটা আপনি নিজে করতে গেলে বা কাউকে দিয়ে করাতে গেলে 50,000-2,00,000 খরচা হতো, তো আপনি ফ্রি অফ কস্টে অনবোর্ডিং হতে পারবেন। এবং NSIC ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমটাকে আমরা লাগু করছি। আমাদের বাংলাতে যত মা ভাই বোন আছেন, যত সেলফ হেল্প গ্রুপ আছেন, তারা অনেক কিছু বানাচ্ছেন, স্পাইস থেকে শুরু করে, ফুড থেকে শুরু করে, বিভিন্ন ধরনের বুটিক থেকে শুরু করে, পাথরের কাছে শুরু করে, অনেক কিছু আপনারা করছেন, তারা সবাই এখানে অনবোর্ডিং হন, কারণ এই সাবসিডিটা গভর্নমেন্ট এই বছরই লাস্ট রেখেছেন।
0: আচ্ছা, এরপরে আপনি একটু বলুন যে সেলফ হেল্প গ্রুপ অথবা ব্যক্তিগত উদ্যোগ অথবা কোনো পার্টনারশিপ যদি এই ধরনের প্রকল্পের মধ্যে যায়, তাহলে তাদের প্রাথমিক কাজ হবে ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করা।
1: ONDC-র জন্য যেটা আছে তার জন্য কি করবেন, আপনাদের আপনি NSIC অফিসে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন। এখানে আমাদের যারা চ্যানেল পার্টনার আছে, কারা কারা আপনারা আসতে পারবেন দেখুন, যে কোনো MSME, এনি মাইক্রো স্মল এন্টারপ্রাইজ কাজ করেন, যে কোনো ওমেন এন্টারপ্রিনিয়র, সে বাড়িতে ছোটো আপনি কাজ করুন আর যাই করুন, যতক্ষণ অবধি SNP কাজ না করবে, আপনাকে অর্ডার এনে না দেবে, ততক্ষণ আর কেউ টাকা পাচ্ছে না। এর জন্য আপনাদের 1 পয়সাও খরচা নেই, এবং এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে NSIC প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করেছে। কিন্তু সারা ভারতবর্ষে আপনাকে ব্যবসা করতে হয়, আপনার GST নাম্বার লাগবে।
0: হ্যাঁ, এই জায়গাটা একটু পরিষ্কার হওয়া দরকার, GST কাদের জন্য বাধ্যতামূলক সেটা যদি একটু বলেন।
1: দেখুন, নর্মালি গভর্নমেন্টে যে সার্কুলার এসছে, 40,00,000 টাকা অবধি টার্ন ওভারে আপনার GST না হলেও চলে, এবং আপনি যদি শুধু ওয়েস্ট বেঙ্গলে সেল করেন তাহলে GST লাগবে না আপনার। দেখুন, GST প্লাস মাইনাস দুটো পার্ট আছে। GST দিকে আমাকে প্রত্যেক মাসে রিটার্ন ফাইল করতে হয়, 10 তারিখ বা 12 তারিখের মধ্যে রিটার্নটা ফাইল করতে হয় আপনাকে। যখন GST নাম্বার নেই আপনার, আপনি ইনপুট বেনিফিটটা পাচ্ছেন না, আপনি যখন র মেটেরিয়াল কিনছেন তার যে GST আছে, আর আপনি যে ভ্যালু প্রোডাক্টের যে GST দিচ্ছেন, তো আপনার ওখানে একটা লস হলো, ফার্স্ট থিং।
0: ঠিক,
1: সেকেন্ড কী হচ্ছেন, আপনার মার্কেট লিমিট হয়ে যাচ্ছে। আপনি যে বাইরের স্টেটে মাল পাঠাবেন, বিনা GST-তে মাল কী করে পাঠাবেন, কারণ GST ইনভয়েস তাহলে মালই তো যাবে না, বর্ডারে আটকে যাবে টাকাটা। প্লাস আপনি যখন অ্যামাজন, ফ্লিপকার্টে অল ইন্ডিয়া সাপ্লাই ডেলিভারি করতে যাবেন, অনলাইনে সেল করতে যাবেন, তখন GST আর হবে না। তো 40,00,000 টাকা টার্ন ওভার অবধি GST ম্যান্ডেটরি নয়। কিন্তু GST কেন নিয়ে রাখি আমরা, কিন্তু আমাদের প্রথম থেকেই চিন্তা থাকে না, আমি অল ওভার ইন্ডিয়াতে সাপ্লাই করবো, আমি গভর্নমেন্ট ডিপার্টমেন্টেও সাপ্লাই করবো। গভর্নমেন্ট ডিপার্টমেন্ট তো GST ম্যান্ডেটরি করেনি, 40,00,000 অবধি আপনি সাপ্লাই করতেই পারেন। তো এই ONDC প্ল্যাটফর্ম হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম। আরেকটা প্ল্যাটফর্ম আছে MSME Mart, যেটা NSIC রান করে। সেখানে আপনি গভর্নমেন্টে কী কী টেন্ডার্সে পাবেন, আপনার নিজস্ব একটা স্পেসিফিক ওয়েব পেজ থাকবে, আপনি 24/7 আপনার প্রোডাক্টের ওখানে আনলিমিটেড ডিসপ্লে করতে পারবেন, আপনি যে কোনো ফ্র্যাঞ্চাইজি বিজনেস রান করতে পারবেন তার থ্রু দিয়ে, প্লাস আপনি ওখান দিয়ে আপনার অর্ডার এনকোয়ারি জেনারেট করতে পারবেন। এর ফলে কি, গভর্নমেন্ট টেন্ডারে ঢোকার জন্যে ওই MSME Mart পোর্টালটা খুবই ইম্পর্ট্যান্ট আপনার জন্যে।
0: নতুন নতুন যে উদ্ভাবনী গবেষণা চলছে বিভিন্ন জায়গায়, IIT-তে হচ্ছে, অন্যান্য ইউনিভার্সিটিতে হচ্ছে, বিজ্ঞানীদের নতুন গবেষণা যেটা আগামী দিনের মার্কেটিংয়ের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে, সেইগুলোর সঙ্গে উদ্যোগীদের যে যোগাযোগটা তৈরি করা, এটার জন্যে কি করবেন, তারা জানবেন কিভাবে যে নতুন নতুন উদ্ভাবন কী কী হয়েছে যেগুলো আগামী দিনে প্রয়োজন?
1: এর একটা পার্ট আছে, আপনি দেখুন CSIR যেটা আছে, সেন্ট্রাল সায়েন্টিফিক ইন্ডাস্ট্রিয়াল যে ডিপার্টমেন্ট আছে, এর আন্ডারে অনেকগুলো ল্যাব আছে, আমাদের CMRI আছে, ISI আছে, CGCRI আছে। তো এরা প্রচুর প্রোডাক্ট নিয়ে এসেছে মার্কেটে, যারা R&D পর্যায়ে রেখে কমার্শিয়াল প্রোডাকশন করেনি, পাইলট করে রেখেছে। NIT দুর্গাপুর বলুন, প্রত্যেকটা ইনস্টিটিউট, শিবপুর ইঞ্জিনিয়ারিং, যাদবপুর ইউনিভার্সিটি, তাদের রিসার্চের মধ্যে PhD করা বা পেটেন্ট নেওয়া আছে। আমরা যদি ওনাদেরকে অ্যাপ্রোচ করি, বা আমাদের MSME কী করে R&D-তে আমরা খরচা করতে পারি না, আমাদের হাত পা বাঁধা, তো যখন আপনি ওদের সাথে টাই আপ করবেন অনেক কম খরচ।

0: ওনাদের লেটেস্ট স্টেট অফ দ্য আর্ট ফ্যাসিলিটি আপনার প্রোডাক্টটা ডেভেলপ করতে পারেন।
1: মানে আমি বলছি উদ্যোগীদের কাদের সঙ্গে যোগাযোগ করার কথা
0: বলছি, আমাদের এনআইটি বলুন, আমাদের যাদবপুর ইউনিভার্সিটি, শিবপুর ইউনিভার্সিটি, এটা বিএসআই বলছি আমরা, দেন সেন্ট্রাল সায়েন্টিফিক ইনস্টিটিউশন সিএমআরআই, এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্ট আপনাকে এরা হেল্প করছে প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে। ওনারা যা রিসার্চ করে পাইলট প্রজেক্ট বেরিয়েছে সেটা আপনাকে লাইসেন্স বেসিসে দিচ্ছে, এতে কি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট হচ্ছে, যেটা এনআইটি দুর্গাপুরের পেটেন্টেড টেকনোলজি আছে, আইআইটি খড়গপুরের টেকনোলজি আছে, যেটা আপনার মার্কেটিং করতে অনেক সুবিধা হচ্ছে। এবার ওই প্রোডাক্টটাকে আপনি মার্কেট হিসাবে কমার্শিয়াল স্টেজে নিয়ে আসুন উইথ দেয়ার হেল্প। তাহলে আপনার আর এন ডি পার্ট, যে এত বড় ইনভেস্টমেন্ট, আপনি ব্যবসায় ফোকাস করুন এবং প্রোডাক্টটাকে কমার্শিয়ালি ভায়াবল করুন।
1: অনুপমবাবুকে অনেক ধন্যবাদ। যদিও এই দুই পর্বে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম সে বিষয়টির আরও অনেক বিস্তৃত ক্ষেত্র পড়ে রয়েছে, সেগুলো আমরা পরবর্তীকালে আমাদের আকাশবাণীতে আলোচনার স্কোপ তৈরি করে সুযোগ হলে আমরা নিশ্চয়ই সেটা আলোচনা করব। তবু এই দুদিনের আলোচনা থেকে যে জিনিসটা উঠে এলো, সংক্ষেপে যদি বলতে চাই, নতুন উদ্যোগীদের জন্যে সরকার এবং আমাদের প্রশাসনিক স্তরে অনেক রকম সুযোগ সুবিধে রয়েছে, আপনারা সেগুলো জানার চেষ্টা করুন। সেইগুলো জানার জন্যে প্রাথমিক পর্যায়ে অনুপমবাবু যেটা বলেছেন যে স্থানীয় ব্লক, জেলায় ইন্ডাস্ট্রিয়াল অফিসার রয়েছে,
0: বা ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন nsic.co.in, এবং বিভিন্ন সাইটে গিয়ে আপনি আগে দেখুন, স্টাডি করুন কোনটা আপনার ফিজিবল সেটা দেখুন, তারপর আপনি জেলা শিল্পকেন্দ্রে যান, যে আপনাকে বেসিক পার্টটা হ্যান্ডলিং প্রোভাইড করবে, নাহলে আমাদের অফিসে আছে, সেখানে আসুন।
1: আমাদের আলোচনার বিষয় ছিল ক্ষুদ্র ও মাঝারি শিল্প। আলোচনায় আমাদের সঙ্গে ছিলেন জাতীয় ক্ষুদ্র শিল্প নিগমের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়েন। আকাশবাণী এবং আমাদের শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে অনুপমবাবুকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার সকলকে, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম।
2: বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, এই বিষয়ে জাতীয় ক্ষুদ্র শিল্প নিগম লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়েনের সঙ্গে কথা বললেন অভিজিৎ চক্রবর্তী। আজকের প্রসঙ্গ এখানেই শেষ হলো। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে শহর কলকাতা।
3: কখনো রোদ্দুর, কখনো বৃষ্টি, এভাবেই কেটে গেল কর্মমুখর একটি দিন। নিজের নিজের কাজ সেরেছেন প্রত্যেকেই, এর মধ্যে বেরিয়ে পড়েছি আমরাও। গত কয়েকদিন গিয়েছি শহরের বিভিন্ন জায়গায় আয়োজিত বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে। সেই সব অনুষ্ঠানের শব্দচিত্র আপনাদের কাছে পৌঁছে দিতে শুরু করছি আজকের শহর কলকাতা। এই অনুষ্ঠানে থাকছে রথযাত্রা উৎসব উপলক্ষে বিশেষ কর্মসূচি এবং দিব্য কলা মেলা। গত 16 জুলাই বাগবাজার ফণীভূষণ বিদ্যাবিনোদ যাত্রা মঞ্চে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমির উদ্যোগে আয়োজিত হয় রথযাত্রা উৎসব উপলক্ষে বিশেষ কর্মসূচি। প্রদর্শিত হয় বিভিন্ন দলের যাত্রার পোস্টার, পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, মঞ্চস্থ হয় যাত্রাপালা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ ও পর্যটন বিভাগের রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমির সচিব লিবিকা বন্দ্যোপাধ্যায়, সম্রাট মুখোপাধ্যায়, অনল চক্রবর্তী, কাকলি চৌধুরী, রুমা দাশগুপ্ত, গৌতম নন্দী, রূপকুমার ঘোষ, তাপস দাস, কনক ভট্টাচার্য, হারাদন রায় প্রমুখ। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ ও পর্যটন বিভাগের রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী বলেন,
4: জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজকে পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি দ্বারা আয়োজিত রথযাত্রা এত সুন্দর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। অসাধারণ পারফরমেন্স দেখলাম, এত সুন্দর গলা, আমি হারিয়ে গেছিলাম কি আমি কোথায় বসে আছি। মঞ্চে উপনিষ্ঠ সকল সম্মানীয় অতিথিগণ, সদস্য।

0: সদস্যগণ, সামনে বসে থাকা সদস্যগণকে আমি অসংখ্য ধন্যবাদ প্রণাম জানাই। আর সবথেকে গর্ব লাগছে এই পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি আমারই বিধানসভা, আমারই ঘর, আমারই ঘর। ঠাকুরের কোনো নির্দেশ আছে, কোনো উদ্দেশ্য আছে, কোনো লক্ষ্য আছে আমার মাধ্যমে পূর্ণ করার, আমি এটা মনে করছি। আপনারা সহযোগিতা করবেন, রাজ্য সরকার সম্পূর্ণভাবে আপনাদের কাছে পাশে আছে। বাংলার যে ঐতিহ্য, সংস্কৃতি, গৌরব, সম্মান হারিয়ে যাচ্ছিল, সেই ঐতিহ্য, সংস্কৃতি, গৌরবকে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদেরই আছে। আছে তো, আছে যাত্রা শিল্পী, বাংলার ঐতিহ্য, লোক সংস্কৃতি বাংলার গুরুত্বপূর্ণ অঙ্গ। যাত্রা প্রসার, প্রচার এবং আনুষ্ঠানিক বুকিং সূচনা মাধ্যমে আরও সমৃদ্ধ হোক আগামী দিনে, এই আমি আশা করি। আপনাদের কাছে এই পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি আরও বেশি থেকে বেশি উন্নয়ন করুক। শিল্পী, লোক সংস্কৃতি বিকাশে পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণভাবে আপনাদের কাছে পাশে থাকা প্রতিশ্রুতিবদ্ধ, আমি কথা দিচ্ছি। সকল শিল্পীকে সম্মান দিয়ে, যারা কলাকুশলী আছে, লোকসঙ্গীত থেকে সম্পর্ক রাখে, তাদেরকে সেই মর্যাদা সম্মান দিয়ে এই যাত্রা একাডেমিকে এগিয়ে নিয়ে যান। শুধু ভারতবর্ষ মঞ্চে না, আমি পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমিকে বিশ্ব মঞ্চে দেখতে চাই। সহযোগিতা করবে পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণরূপে আপনাদের কাছে পাশে আছে। আপনারা দু হাত তুলে আমায় আশীর্বাদ করেছেন, আমি কথা দিচ্ছি আমি শ্যামপুকুরকে তো এগিয়ে নিয়ে যাব, কিন্তু শ্যামপুকুর মধ্যে যে বাংলাকে রিপ্রেজেন্ট করছে পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি যেন হারিয়ে না যায়, হারিয়ে না যায়। কি করতে হবে, সমস্যা কি আছে, এক নম্বর সমাধান কি হবে, দু নম্বর, এই দু নম্বর বিষয়, দুটো বিষয় নিয়ে আমার কাছে আসবেন, রেজাল্ট পাবেন। শুধু সমস্যা নিয়ে এলে হবে না, আমার এই সমস্যা অমুক আমাকে করতে দিচ্ছে না, এগোতে দিচ্ছে না, এইগুলো করলে হবে না। সমস্যা এটা, আমি কি চাইছি, সরকার থেকে আমি কি নিতে চাই, এই দুটো বিষয় আপনারা একবার সঠিকভাবে তুলে আনবেন, সরকার সম্পূর্ণভাবে শুনবে, কথা দিচ্ছি। ধন্যবাদ।
1: অনুষ্ঠানের অংশ বিশেষ।

0: প্রভু,
1: কি হয়েছে রাধে? তুমি এমন ব্যাকুল ভাবে আমাকে ডাকছো কেন?
0: প্রভু, তোমার রাধা আজ কলঙ্কে, তুমি জানো

0: আজ গভীর নিশীথে নিধনের নিদ্রামগ্ন অবস্থায় আমি আমার প্রাণনাদ তোমাকে স্বপ্নে না দেখি দেখেছি এক দেখেছি এক অচেনা গৌরবর্ণের পুরুষকে।
1: অচেনা পুরুষ গৌরবর্ণ,
0: তুমি তুমি হাস্যপ্রভ।
1: তুমি কি জানো না প্রিয়া, আমার এই প্রাণাধিকার আধার প্রেমে আমি যে আকুণ্ঠ রেণী, তাই তো আমার সবসময় সবসময় জানতে ইচ্ছে করে। শ্রী রাধায় প্রণয় মহিমা কে দৃশ বানিমা, শব্দ জনাদ্ভুত মধুরিমা কে দৃশ বাক বিনয়া, সূক্ষ্ম চস্য মধনুভবদ কে দৃশম বেতি, লোভাত্তত ভবদ্দ সমোচনে শচি গর্ভ সিন্ধু হরেন্দু।
0: কি বললে তুমি?
1: আমার এই প্রাণাধিকা রাধার প্রেমে আমি যে আকুণ্ঠ রেণী, রাধে রাধে, তাই তোমার সবসময় জানতে ইচ্ছে করে আমার এই প্রেমময়ী শ্রীরাধার প্রেমের মাহাত্মটি কেমন, আর যার দ্বারা তুমি এই কৃষ্ণ প্রেমের মাধুর্য আস্বাদন করো সেই মাধুর্যটাই বা কেমন, আর সেই মাধুর্য আস্বাদন করে তুমি যে মহাসুখ অনুভব করো সেই সুখটাই বা কেমন। এই তিনটি বিষয়ে জানতে আমার চেয়ে বড় লোভ হয় রাধে।
0: আমি বুঝতে পেরেছি আমার বংশীধারী কালাচাঁদ সত্যি সত্যি পাগল।
1: পাগল বলেই তো, পাগল বলেই তো চিত্ত মাঝে জাগিয়াছে সাধ, রাধা ভাব করি অঙ্গীকার জন্ম নেব শচী গর্ভ সিন্ধু মাঝে, কলিযুগে অব অবতার।
0: কলিযুগ? কলিযুগ কেন? কলির জীবের প্রতি কেন তোমার এত দয়া?
1: কলিহত জীব অজ্ঞানীর অন্ধকারে করিছে আত্মনা, দিব্য দৃষ্টিতে দেখি হিংসায় জরা জীর্ণ প্রেম শূন্য পৃথিবী, মদ মাংসে পরিপূর্ণ জগৎ সংসার, ছাগ রক্তে কলুষিত জাহ্নবীর জল, বৈদান্তিক পণ্ডিত বলে সো আহম, জড়বাদী তার্কিক বলে তুমি নেই, ভোগ সর্বস্ব তান্ত্রিকের দল ইন্দ্রিয় লালসায় পঞ্চম আকারে করে উপাসনা।
2: ১৪ থেকে ২২ জুলাই রবীন্দ্রসদন প্রাঙ্গণে চলছে দিব্যকলা মেলা, রয়েছে কয়েকটি স্টল, পাওয়া যাচ্ছে শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা যুক্ত বালক বালিকা কিশোর কিশোরীদের তৈরি বিভিন্ন হস্তশিল্প সামগ্রী, রকমারি খাবার ইত্যাদি, পরিবেশিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আয়োজনে ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকার। কথা হলো কয়েকজনের সঙ্গে।
3: আমি অমৃতা ভাওয়াল বর্মন, বেসিক্যালি আমি অটিস্টিক বাচ্চাদের নিয়েই কাজ করি এবং যারা বড় অ্যাডাল্ট পার্সন যারা রয়েছে তাদের সঙ্গে কাজ করি, ভোকেশনাল ইউনিটের ইনচার্জ। তো ওদের যেগুলো বানানো এখানে যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মানে যেগুলো রয়েছে শো করেছি আমরা, প্রত্যেকটাই হচ্ছে এই অটিস্টিক যারা পার্সন রয়েছে তারাই বানিয়েছে। এবং এখানে আছে আমাদের বেকারি আইটেম রয়েছে, আমাদের একটি বেকারি সেকশন আছে, সেখানে বেকারি আইটেম রয়েছে, কুকিজ রয়েছে, কেক রয়েছে, কিছু হ্যান্ডমেড জিনিস আছে যেরকম ডায়েরি আছে, কোস্টার আছে, ইয়াররিং রয়েছে, ছোটো ছোটো মেসেজ কার্ড, তারপরে রাখি রয়েছে, নতুন সামনে রাখি আসছে, রাখি রয়েছে, পটুয়া রয়েছে, জুট ব্যাগের পেপার ব্যাগ রয়েছে প্রচুর, টি শার্ট রয়েছে, ব্লক প্রিন্ট করা টি শার্ট রয়েছে, তো এগুলো প্রত্যেকটাই ওদের নিজেদের হাতে, টোট ব্যাগ রয়েছে ব্লক প্রিন্ট করা, তো এগুলো প্রত্যেকটা ওদের নিজেদের হাতে বানানো, এবং ওদেরকে দিয়ে তো অত ইজিলি বানানো যায় না, যেটা ইউজ করতে হয় আমাদের ভিজুয়াল ইউজ করতে হয়, তো প্রত্যেকটা জিনিসের ভিজুয়াল দিয়ে স্ট্রাকচার দিয়ে তারপর তাদেরকে দিয়ে আমরা বানানো করিয়েছে। হয়তো হতে পারে একটা জিনিস বানাতে আমাদের 3-4 দিন করেও লেগেছে, হয়তো মুডের উপর ওদের, কখনো হয়তো একটু করেছে, নেক্সট হয়তো নেক্সট দিন এসে আরেকটু করেছে, তো পুরোটাই করে হচ্ছে ওরা ভিজুয়াল দিয়ে, ওদেরকে স্ট্রাকচার দিতে হয় কার পরে কোনটা হবে কিভাবে করবে পুরো দেওয়া থাকলে, সেটা দেখে দেখে ওরা সেভাবে বানায়। এরকম যদি ছোটো ছোটো স্টল করা হয়, এরকম যদি এক্সিবিশন করা হয় আমাদের জন্য খুব ভালো, কারণ আমরা তাহলে জিনিসগুলো সেল করতে পারি, ওদেরও ভালো লাগবে, তাহলে ওদেরও একটা সেই জায়গাটা রেস্ট মানে রেসপন্সিবিলিটি তৈরি হবে এবং ওদের একটা ওই ডিগনিটি তৈরি করবে যে আমাদের জিনিসগুলো বিক্রি হয়, একটা সেলফ রেসপেক্ট তৈরি হবে যে আমাদের জিনিস কোথাও না কোথাও বিক্রি হয়েছে, কেউ না কেউ কিনছে, শুধুই আমরা বানাই না। তো এরকম স্টলটা খুব ভালো লাগছে যে এরকম হলে এক্সিবিশন হলে আমরা জিনিসগুলো নিয়ে এসে বানাতে পারি, বিক্রি করতে পারি এখানে এসে, খুব ভালো লাগছে।
4: আমার নাম হচ্ছে আতিকুর রহমান। আমাদের এখানে ভোকেশনাল ট্রেনিংয়ে দুটো যেই জিনিসগুলো বানানো হয় সেইগুলোই স্টলে আজকে দেওয়া হচ্ছে। আজকে নন ফুড আইটেম যেটা পেপার ব্যাগ, লেমিনেশন, স্পাইরাল বাইন্ডিং, হ্যাঁ যা যা এনেছি সেইগুলো দেখছেন যেগুলো, এগুলো আজকে। আর ফুড আইটেম যেগুলো আছে সেটা হচ্ছে 21-22 তারিখ। আমাদের এটা অনেক বড় পুরনো প্রতিষ্ঠান, এই বছর 52

0: আমাদের একটা ফুড স্টল আর একটা হাতের জিনিস তৈরি করা স্টল, দুটো স্টল আছে। বাচ্চারাও এসছে আমাদের সঙ্গে, সব বিক্রি করছে, খুব ওরাও খুব আনন্দ পাচ্ছে, সব বলছে আসুন আসুন খেয়ে যান, বা জিনিস দেখাচ্ছে, ওদের এগিয়ে নিয়ে যাক সমাগে, এটাই আমরা চাই মায়েরা। হ্যাঁ, মেলাটা খুব সুন্দর হয়েছে, প্রচুর স্টল, ডিস্ট্রিক্ট নানা ডিস্ট্রিক্ট থেকেও এসছে।
1: শহর কলকাতা, আজ এই পর্যন্তই, আবারও কথা হবে আগামী মঙ্গলবার রাত 8:15 আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গ্রন্থনা প্রশান্ত গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। প্রযোজনা দেবর্ষী ঘোষ।

কথায় কাহিনীতে আজ শুনবেন অনিমেষ বৈশ্যর গল্প কনকাঞ্জলির চাঁদ। অঙ্কুর মনে হল শিউলির ডালটাও গলার টিপে ধরেছে। ফাল্গুনের রাত, হিম হিম জ্যোৎস্না, যে ডালটা ওর গলার কাছে হিস হিস করছে, তার গায়ে লেপটে টকটকে শিমুল। খুনিও এত সুন্দর হয়, এখন বেঁচে থাকাটা কোনো কাজের কথা নয়, তার চেয়ে মরে যাওয়াই ভালো। অন্তু সেরকমই ভাবল। শিমুলের ডালের গায়ে সে আলতো হাত রাখল, খসখসে। ভেঙে ফেলবে ডালটা, তেমন কোনো ইচ্ছেই হল না। ফুলটাকে বলল, আমি মরে গেলে তুই টুক করে ঝরে পড়িস। ফুল নেতিয়ে রইল, ডালের ফাঁকে ঘাই মারল চাঁদ। অন্তু ভাবল, আরেকটু আরেকটু বাঁচি। আজ রহিলার বিয়ে। নিমন্ত্রণের কার্ডটা অন্তুর হাতে দিয়ে রহিলা বলেছিল, আসিস কিন্তু, ও তোকে দেখতে চেয়েছে। ও মানে রহিলার পর। কত সহজে কথাটা বলল রহিলা, মাথা নিচু করল না, চোখে একটু জল এলো না। অন্তু ভেবেছিল রহিলা কেঁপে উঠবে, হয়তো ছিঁড়েই ফেলবে কার্ডটা, কিন্তু সেসব কিছুই হল না। কার্ডের উপর তার নামটাও অন্য কেউ লিখেছে, ওটা রহিলার হাতে লেখা নয়। অন্তু চুপ করে দাঁড়িয়ে রইল। সে দেখল রহিলা হেঁটে যাচ্ছে, একবারও পিছনে তাকাচ্ছে না। কি এমন হতো তাকালে? নিঝুম দুপুর, রহিলা চলে যাওয়ার পর গলির মুখ অব্দি হেঁটে এলো অন্তু। সব একই রকম আছে, একটা ঘাসের ডগাতে জল নেই, মাটিও আগের মতো। অন্তুর কবজিতে দুফোঁটা জল ঝরল। সে বুঝল কুল ভাঙছে, ঢেউ ঢেউ আর ঢেউ, এখনই নদী আসবে উঠোনে, থই থই ভাসবে খড়, বিচালে খড়। কবিতার লাইনটা ছিল এরকম, যদি ভেসে যাও তুমি, আমি বাতি ঘরে তোষক পাতব, হাঙরের মুখে বিষ ঢেলে ছিনিয়ে নেব অদৃশ্য গোলাপ। কলেজের নবীনবরণে পড়েছিল অন্তু, নিজেরই লেখা। বাংলার সুদীপবাবু বলেছিলেন, খুব ভালো লিখেছ হে, লেগো লেগো। সুদীপবাবু শুধু শিক্ষক নন, কবিও, তাই খুব খুশি হয়েছিল অন্তু। কাউকে বলতে ইচ্ছে করছিল কিন্তু বলেনি, লাজুক ছেলে, নিজের কথা কাকি বা বলবে। বাড়ি তো একটা আট লাইনের কবিতা, সে কবিতার গায়ে হাত বোলাল, কাগজটা নাকের কাছে আনলো। শব্দগুলোর ফাঁকে কেউ কি লুকিয়ে আছে?

গন্ধ স্বরূপ করে ঢুকে পড়লো মাথায়, ঝিমঝিম গন্ধ, কেমন একটা সুরও আছে। অন্তু ভাবলো, দূর, গন্ধের আবার সুর থাকে। নবীন বরণে রহিলাও ছিল, হলুদ শাড়ি, কলকল করছিল দূরে। অন্তু যখন কবিতা পড়ছে ফিরেও তাকায়নি। কবিতা তুমিটাকে অন্তু জানে না, তাকে নিয়ে মেয়েদের কোনো উৎসাহ নেই। সে রোগাসোগা, কথায় কথায় গালাগাল দেয় না, মেয়েদের কাছে ওর নম্বর নেই। একটু একটু কবিতা লেখেই যা, কিন্তু সে তো কত লোকই লেখে, কবিতা লেখাটা কোনো কাজের কথা নয়। ক্লাসের একটা মেয়ের সঙ্গেই সে নির্ভয়ে কথা বলত, অতসী। সে একবার গায়ে আগুন দিয়েছিল, তার মুখের একটা দিক পোড়া। পরের দিন বিকেল, গাছগাছালি ঘেরা মফস্বল, সন্ধ্যে ছটাতেও যেন লু বইছে। রাস্তাঘাটে লোক কম, দু একটা ফাঁকা রিক্সা যাচ্ছে। রহিলাতে বাড়ির কিছু দূরেই গার্লস স্কুল, আর একটু এগোলেই পথের ধারে বুড়ো শিমুল। গাছটায় পাতা নেই, ন্যাড়া, হাঁ করে দাঁড়িয়ে। অন্তু হাঁটছিল, টিউশন আছে, ক্লাস এইট। ছাত্রের বাবা ব্যবসায়ী, লেখাপড়ায় তেমন গা নেই, পারলে আজই গতিতে বসিয়ে দেয়। অন্তু দেখল শিমুল গাছের নিচে রহিলা দাঁড়িয়ে। বেশ জোরেই ডাকল রহিলা, এই অন্তু শোন, কথা আছে। তার সঙ্গে রহিলার কি কথা জানে না অন্তু, মেয়েদের সামনে সে এমনিতেই শিঁটিয়ে থাকে, তাই আবার রহিলা। দারুণ সুন্দরী নয়, কিন্তু দেখতে ভালো, নামটাও আছে না। ইতল্লাতে মেয়েদের এমন নাম হয় না, ধর্ণা, সুমিত্রা, রমা, এরকম নামই বেশি। রহিলা নামটা কে রেখেছিল কে জানে, নামে একটা কুয়াশা কুয়াশা ভাব, যেন কাছেই আছে কিন্তু নেই। অন্তু রহিলার দিকে এগোলো। রহিলার গলায় বিজবিজে খাম, হাতে একটা বই, ইউরোপের ইতিহাস। সে বলল, অন্তু তোকে একটা কথা বলবো, কাল থেকেই বলবো ভাবছি। অন্তু বলল, বল না, থাক কাল বলবো। কাল কলেজ যাবি? যাবো তো, কিন্তু কি বলবি বল? তোর কবিতাটা আমি কাল শুনেছি। ও, এই কথা? ওটা কিছুই হয়নি, স্রেফ প্রলাপ, আমার খুব ভালো লেগেছে, কিন্তু কিচ্ছু বুঝিনি। যদি ভেসে যাও তুমি, আমি বাতি ঘরে তোষক পাতব, হাঙরের মুখে বিষ ঢেলে ছিনিয়ে নেব অদৃশ্য গোলাপ। মানে কি রে, হাঙর, বাতি ঘর, গোলাপ সব গুলিয়ে যাচ্ছে, তোষু কি বা কেন? তুই কাকে ছিনিয়ে নিতে চাস অন্তু? ওটা একটা কথার কথা, আমি নিজেই জানি না। কেন জানিস না? তুই ঠিক জানিস, আমাকে বলবি না, তাই বল। রহিলার গলাটা অচেনা মনে হলো অন্তুর, টকাশ টকাশ ভাবটা নেই, বরং নরম, জল ভরা। শিমুলের ডালে ডানা ঝাপটিয়ে দুটো পাখি বসল, অনেক আকাশ উজিয়ে এসেছে ওরা। রাতে কি এখানেই থাকবে? ন্যাড়া গাছে পাখিরা থাকে কিনা জানে না অন্তু। হামাগুড়ি দিয়ে গোধূলি নামছে, পশ্চিম আকাশে লাল ছোঁড়া মেঘ। অন্তু বলল, বিশ্বাস কর আমি জানি না, লেখার সময় নিশ্চয়ই কারো কথা মনে হয়েছিল। উদ্গ্রীব রহিলা। অন্তু দেখল মাঝবয়সী এক মহিলা মাথায় ঘুঁটে নিয়ে যাচ্ছে, মোটা চেহারা, মুখে বিরক্তি। সে বলল, ও হ্যাঁ মনে পড়েছে, এই তো সেই মহিলা। রহিলা মুখ ঝামটা দিয়ে বলল, ধ্যাত, এত সুন্দর ধ্যাত অন্তু জীবনে শোনেনি। রহিলার নাকের কাছে বাদামি তিল, যেন ছোট্ট একটা ডিঙি ভাসতে ভাসতে আটকে গেছে রহিলার মুখে। ফর্সা মুখটা রিন রিন হাসিতে ভরে উঠল, একটু ঝুঁকে শরীর কাঁপিয়ে ধ্যাত বলেছিল রহিলা। অন্তু দেখল বুকের কাছে আরো একটা তিল, সে চোখ সরিয়ে নিল। রহিলার আর কোথায় কোথায় তিল আছে? অন্তুর বুক কাঁপছে, পাখিগুলি ডানা ঝাপটে ক্যা ক্যা করে চলেছে। সে বলল, যাই রে, পড়ানো আছে। রহিলার দিকে না তাকিয়ে সামনে এগোলো অন্তু। পড়ানোই মন বসছে না, ছাত্রকে সিপাহী বিদ্রোহের সবগুলি কারণ লিখতে দিয়ে আনমনা হয়ে পড়ল অন্তু। কি বলতে চাইল রহিলা? লাইনগুলো মুখস্থ করে রেখেছে কেন? এমনিতেই ইঙ্গিত বোঝে না সে, পুরো কথাটা না বললে কিছুই মাথায় ঢোকে না।

0: অপরূপ রহিলার ওই কথা কাকে চিন্তাই করতে চাস তুই? চিন্তাই এর কোনো ইচ্ছেই নেই অন্তুর, চিন্তাই তো দূরের কথা, হাতের কাছে এলেও ঘোর অস্বস্তি। শরতের শিউলি ছাড়া কিছুই চিন্তাই করেনি অন্তুর। শিউলি গাছে ঠাকুনে দিলে ঘাসের উপর ফুল ঝরে, ঘাসে নাক ডুবিয়ে সে গন্ধ নেয়। রহিলার গলায় ঘাম দেখেও তার চোখে শিউলি ভাসছিল। ঘামের বিন্দুতে যে কত কথা লুকিয়ে থাকে। কলেজ ক্যান্টিনের কাছে বিরাট কৃষ্ণচূড়া, দুহাত দূরে গঙ্গা। আজ আড়াইটায় বান আসবে, মাঝে মাঝেই আসবে, নতুন কিছু মনে হয় না অন্তুর। কিন্তু আজ টিফিনের পরেই সে গঙ্গার ধারে দাঁড়াল। বিরাট বিরাট গাছ, হাঁটলে শুকনো পাতার মুচমুচে আওয়াজ ওঠে। পৃথিবীর সব পাখির বাসা এখানে, অজস্র লাল ফল, সারা বছর মোচ্ছব চলে পাখিদের। অন্তু সিগারেট ধরালো, মাঝ গঙ্গায় জেলে ডুমে ভাসছে, এখনই সেগুলি তীরে এসে ভিড়বে। বান কখন আসবে ওরা ঠিক জানে। অন্তু দেখলো এক গাদা মেয়ের সঙ্গে গঙ্গার দিকে আসছে রহিলা। সে গাছের আড়ালে যেতে গিয়েও যেতে পারলো না। রহিলা ডাকলো, এই অন্তু এখানে কি করছিস? অন্তু বলল, এমনি দাঁড়িয়ে আছি, ওই বান আসবে। অন্তুকে অবাক করে দিয়ে রহিলা বলল, বান তো কাল থেকেই আসছে, আমি ভাসছি, পিটে পাস না? আবারও কিছু বুঝল না অন্তু, বলল, মানে? মানে আর কি, সন্ধ্যায় শিমুল গাছের নিচে আসবি, কথা আছে। সেই নরম গলা, জল ভরা চোখ দুটো শুকনো পাতার দিকে। আজ পড়ানো নেই। সন্ধে নামতেই গার্লস স্কুলের কাছে শিমুল গাছটার কাছে গেল অন্তু। মিনিট পাঁচেক দাঁড়ালো। কোথায় রহিলা? খানিক বাদে এলো সে, হাতে ছোট একটা কাগজ, চোখ দুটো শুকনো, বলল, তোর সঙ্গে কথা আছে।
1: সে তো কালও বললি, কি কথা বল।
0: কথাটা হচ্ছে, তোর সঙ্গে কথা আছে, বলে না দিলে বুঝবি না, তাই তো?
1: যা বাবা, কি করে বুঝব?
0: তুই অন্ধকারে দেখতে পাস,
1: এটাই তোর কথা? আমি ভাবলাম।
0: কি ভাবলি?
1: না, ভাবলাম যে না থাক।
0: হঠাৎ অন্তু টের পেল তার ডান হাতটা আঁকড়ে ধরেছে রহিলা, মুচড়ে দিচ্ছে ওর আঙ্গুলগুলো। রহিলা কাঁপছে, অন্তুর হাতটা ওর চোখে রেখে রহিলা বলল, অনেক জল না রে, অনেক জল, তুই টের পাস না? তুই কি দেখ, দেখ এখানে একটা নদী। রহিলা নিজেই অন্তুর হাতটা নামিয়ে আনলো ওর বুকে। অন্তু ভাবলো গাছটা গোড়া শুদ্ধ উপরে পড়বে। রহিলা ফিস ফিস করে বলছে, এখানে তুই ভেসে যা অন্তু, এখানে তুই ভেসে যা, আমি বাতি ঘরে তোষক পাবো, আমাকে তুই ছিনিয়ে নে অন্তু, আমাকে তুই ছিনিয়ে নিতে চেয়েছিলি, একবার শুধু বল, একবার শুধু বল, আমাকেই চেয়েছিলি তুই। অন্তু কিছুই বলল না। তার মনে হলো নতুন ধানে ঢেক পড়ছে, ধক ধক ধক ধক ধক। আজ রহিলার বিয়ে। শিমুল গাছটা অব্দি গিয়ে অন্তু থেমে গেল। রহিলাকে খুব সেজেছে, নাকের কাছে তিলটা দেখা যাচ্ছে তো, বুকের কাছে লুকোনো তিলটা। মন্ত্র পড়ার সময় রহিলা নিশ্চয়ই কাঁদবে, নরম জল ভরা। রহিলার বুকের নদীটা হয়তো শুকিয়ে কাঠ, ধুধু বালি, শিমুলের ডালে সাজি ঝুলে পড়বে। শুকনো ডালটা তার গলার দিকে এগিয়ে আসছে, হেসির শব্দ, দূরে বিসমিল্লা খান। পাতার ফাঁক দিয়ে অন্তু দেখল চাঁদটা সরে গিয়ে মাছের কাঁটার মতো আটকে গেল রহিলাদের ছাদে। লাল শিমুলে ছিলছিলে চাঁদের আলো। অন্তু ভাবল, আরেকটু
1: আর একটু বাঁচা যাক, আর একটু বাঁচা যাক।
0: কথায় কাহিনীতে শুনলেন অনিমেষ বৈশ্যর গল্প কনকাঞ্জলির চাঁদ, পাঠে কৌশিক সেন, প্রযোজনা আশিস গিরি।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার এক সতর্কবার্তায় জানানো হয়েছে, আগামী দু তিন ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সাথে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু জায়গায়। শুনলেন আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি।

মন কি বাত জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।

সাইক্লোনের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।

0: বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগা টিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন।
1: সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।

0: আকাশবাণী কলকাতা বিধানসভা পর্যালোচনা। পর্যালোচনা করছেন সাংবাদিক শ্রী প্রণব কুমার দাস।
1: পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন চলছে। অধিবেশনের শুরুতেই দৃষ্টি আকর্ষণী প্রস্তাবের উপর আলোচনা শুরু হয়। পরে উল্লেখ পর্ব চলাকালীন বিধায়করা আলোচনায় অংশগ্রহণ করেন। নিজেদের বিধানসভা এলাকায় দীর্ঘদিনের সমস্যাগুলি বিধানসভার অধ্যক্ষের সামনে তুলে ধরেন। খোলাখুলি মতামত দেওয়ার ব্যাপারে শাসক ভারতীয় জনতা দলের বিধায়করা বিন্দুমাত্র দ্বিধা করলেন না। গতকাল 20 জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বিধানসভায় শাসক ও বিরোধী দলের বিধায়কদের প্রশ্নের উত্তরে বিভাগীয় মন্ত্রী ও তার দপ্তরের সরকারি আধিকারিকদের জবাব এক সপ্তাহের মধ্যে জানাতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশ্বাস পাওয়ার পর শাসক ও বিরোধী দলের বিধায়কদের মধ্যে উৎসাহ দেখা দেয়। এই উৎসাহের প্রতিফলন বিধানসভার শুরুতেই বিধায়কদের মধ্যে আজ পাওয়া গেল। অপরদিকে চিকিৎসার ব্যাপক অব্যবস্থা, রাজ্য সরকার পরিচালিত প্রাথমিক স্বাস্থ্য হাসপাতালগুলির পরিকাঠামো অত্যন্ত শোচনীয় ও লজ্জাজনক। একই সঙ্গে বেসরকারি বিদ্যালয়গুলিতে ব্যাপক বেনিয়ম, ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত টাকা পয়সা নেওয়ার অভিযোগ উঠেছে বিধানসভার অধিবেশনে। এই ব্যাপারে ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্যে ক্ষোভের ছবি বিধায়কদের বক্তব্যের মধ্যে পাওয়া গেল। রাজ্যের মধ্যে চরম দুঃখজনক পরিস্থিতি তুলতে গিয়ে শাসক দলের বিধায়কদের মধ্যে কোনো রকম অস্বস্তিকর ছবি পাওয়া গেল না। এই ধরনের ঘটনা আগে সাধারণত বিধানসভার অধিবেশনে পাওয়া যেত না। এটা সম্ভব হয়েছে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরিচ্ছন্ন প্রশাসন চালানোর সদিচ্ছার জন্য। বিজেপি পরিচালিত সরকার গঠন হয়েছে। এই বছর গত 9ই মে বিধানসভার নির্বাচনের ফল ঘোষণা আছে গত 4ই মে। বিজেপি বিধায়িকা শুক্লা চ্যাটার্জির অভিযোগ, তার বিধানসভার প্রাথমিক স্বাস্থ্যগুলির ঠিক মতো রক্ষণাবেক্ষণ হয় না। হাসপাতালগুলি পরিকাঠামো ভেঙে পড়েছে, ফলে সাধারণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। শাসক দলের মহিলা বিধায়িকার আরো অভিযোগ বা ক্ষোভ, সরকার পরিচালিত হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা সময় মতো রোগী পরিষেবা দিতে ব্যর্থ। বেশিরভাগ দিনই এই সমস্ত চিকিৎসকরা হাসপাতালে আসেন না। বিধায়িকার অভিযোগ, সরকার পরিচালিত হাসপাতালে সময় মতো না এসে প্রাইভেট রোগী দেখার ব্যাপারে আগ্রহ বেশি। অবিলম্বে এই ধরনের চিকিৎসকদের বিরুদ্ধে বর্তমান সরকারে বিভাগীয় দপ্তরকে ভাবতে হবে। পশ্চিম মেদিনীপুর গড়বেতা বিধানসভা থেকে বিজেপি বিধায়ক প্রদীপ লোধা নির্বাচিত হয়েছেন। জঙ্গলমহল এলাকা থেকে নির্বাচিত শাসক দলের বিধায়কদের ক্ষোভ, তার বিধানসভায় অর্থনৈতিক দিক থেকে দুর্বল তফসিলী সম্প্রদায়ের মানুষরা স্বাস্থ্য ব্যবস্থা থেকে বঞ্চিত। তার বিধানসভা এলাকায় স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষরা ঠিক মতো চিকিৎসা পাচ্ছেন না। স্থানীয় হাসপাতালে গর্ভবতী মহিলাদের অস্ত্রোপচারের মাধ্যমে গর্ভপাত করার ব্যবস্থা নেই। দূরবর্তী এলাকায় পৌঁছানোর আগেই গর্ভবতী মহিলারা গর্ভপাত হয়ে যাচ্ছে, যা সুস্থ সমাজের কাছে অত্যন্ত বেদনাদায়ক ও লজ্জাজনক ছবি। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থার উপর মতামত জানাতে গিয়ে যাদবপুর এলাকা থেকে

0: নির্বাচিত বিজেপি বিধায়িকা শর্বরী মুখার্জি বেসরকারি বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের ভর্তির ব্যাপারে আর্থিক প্রতারণার অভিযোগ আনলেন বিধানসভার অধিবেশনে। ছাত্রছাত্রীদের অভিভাবকরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। বিধায়িকার আরও অভিযোগ, শিক্ষা কখনো বাণিজ্যিক ব্যবসা হতে পারে না। একই সঙ্গে সরকারি বিদ্যালয়গুলি পরিকাঠামোর ব্যাপারে শিক্ষা দপ্তরকে সজাগ থাকতে হবে। গাজল বিধানসভা থেকে নির্বাচিত চিন্ময় দেব বর্মনের আবেদন সরকারের কাছে, তার বিধানসভা এলাকায় একটি হোমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হোক, এর ফলে নাগরিকরা আর উন্নত মানের পরিষেবা চিকিৎসা ক্ষেত্রে পেতে পারে। নবদ্বীপ বিধানসভা থেকে নির্বাচিত শ্রুতি শেখর গোস্বামী ক্ষোভের সঙ্গে তার বিধানসভার এলাকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার ছবি তুলে ধরেন। বিধানসভা অধিবেশনে এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন। বীরভূম জেলার রামপুরহাট থেকে নির্বাচিত বিজেপি বিধায়ক ধ্রুব সাহাদ বিধানসভার অধ্যক্ষ রতীন্দ্র বসুর মাধ্যমে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইলেন। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 1993 সালের 21 জুলাই অত্যন্ত বেদনাদায়ক ঘটনাটি তুলে ধরেন বিধানসভার অধিবেশনে। ঘটনাটি ঘটেছিল সিপিআইএম পরিচালিত বামফ্রন্ট সরকারের আমলে কলকাতা শহরের বুকে। ওই ঘটনায় পুলিশের গুলিতে প্রায় 13 জনের মৃত্যু হয় বলে জানা গিয়েছিল। পরবর্তীকালে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে উড়িষ্যার প্রাক্তন প্রধান বিচারপতি সুশান্ত চ্যাটার্জির নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়। ওই দিন আন্দোলনের নেতৃত্বে ছিলেন মমতা ব্যানার্জি সহ ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দ। পরবর্তীকালে মমতা ব্যানার্জি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস দল গড়ে তোলেন। ব্যাপক জনমত ও আন্দোলন গড়ে তোলার মাধ্যমে দুর্নীতিবাজ ও অত্যাচারিত অভিযোগের ভিত্তিতে সিপিআইএম পরিচালিত সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। মুখ্যমন্ত্রী হন মমতা ব্যানার্জি। 15 বছর শাসন চালানোর পর চরম দুর্নীতির একই অভিযোগে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে চলে যেতে বাধ্য করেন পশ্চিমবঙ্গের জনগণ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কমিশনের উপরে মন্তব্য করতে গিয়ে জানান, ওই দিনে ঘটনার পরিপ্রেক্ষিতে মৃত ও আহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সাহায্য করতে প্রস্তুত আছেন। কমিশনের তদন্ত অনুযায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিচালিত সরকার সেভাবে নিহত আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে ব্যর্থ হয়েছেন। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অভিযোগের ভিত্তিতে শাসক দলের বিধায়ক ধ্রুব সাহার একান্ত আবেদন, গত 15 বছরে তৃণমূলের শাসনকালে বহু বিজেপি সমর্থক পরিবারের উপরে নির্মম অত্যাচার হয়েছে, বহুজনের মৃত্যু হয়েছে, এ ঘটনাটির উপর প্রকৃত তদন্ত হোক, সত্য প্রকাশিত হোক, নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি আর্থিক সহায়তা করুক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিচালিত রাজ্য সরকার। বিজেপি বিধায়কের এই আবেদন রাজ্য বিধানসভায় অন্যান্য বিধায়কদের কাছে দৃষ্টি আকর্ষণ করলেন ধ্রুব সাহা। বিধানসভার অধ্যক্ষ এর পদমর্যাদা অত্যন্ত সম্মানীয় ও দায়িত্বপূর্ণ। বর্তমান বিজেপি পরিচালিত সরকারের অধ্যক্ষ রতীন্দ্র বসু মাঝে মাঝে বিধায়কদের নাম ভুলভাবে বিধানসভায় বলে থাকেন, আজও বললেন। তৃণমূল বিধায়ক সমীর কুমার জানাকে অসীম কুমার জানা বলে সম্বোধন করেন, পরে অধ্যক্ষ নিয়েকে সংশোধন করেন এবং সঠিকভাবে নামটা বলেন। এই ধরনের টুকরো ঘটনা বিরোধীদের বিধায়কদের মধ্যে হাস্যকর অবস্থা তৈরি হয় বলে জানা গিয়েছে বিধানসভা সূত্রে। বিধানসভার প্রাঙ্গণে আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা ও বিধায়ক হুমায়ুন কবির এক প্রশ্নের উত্তরে জানালেন, কলকাতা শহরের বুকে তৃণমূল, বিক্ষুব্ধ তৃণমূল ও ভারতের জাতীয় কংগ্রেস 21 জুলাইয়ের 13 জন শহীদদের প্রতি সম্মান জানিয়ে সভা করেছেন। বিধায়ক হুমায়ুন কবিরের মতামত, এরা রাজনৈতিক সুবিধার জন্য শহীদ দিবস পালন করলেন বলে বিধায়ক মনে করেন। মমতা ব্যানার্জির আরও দায়িত্বশূন্য হওয়া উচিত ছিল শহীদের পরিবারগুলির প্রতি। শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায় ও প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, উচ্চ বিভাগে শিক্ষা বিভাগের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং শিক্ষা বিভাগে অন্যতম মন্ত্রী দীপক বর্মন সহ অন্যান্য বিধায়করা বাজেটের ব্যয় বরাদ্দ উপর আলোচনায় অংশগ্রহণ করেন। পরে ধ্বনিমতে বিধায়কদের সম্মতিক্রমে দপ্তরগুলির বাজেট প্রস্তাব গৃহীত হয়।
1: বিধানসভা পর্যালোচনা শেষ হল। পর্যালোচনা করলেন সাংবাদিক শ্রী প্রণব কুমার দাশ।

একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহোদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, রাগ বিহাগ, শিল্পী সুলেখা গুপ্ত। শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন অরিন্দম চক্রবর্তী, হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। বিহাগ রাগে খেয়াল, শিল্পী সুলেখা গুপ্ত।

তুলায় সহযোগিতা করলেন অরিন্দম চক্রবর্তী, হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শুরু হচ্ছে সাপ্তাহিক বেতার সাহিত্য সংস্কৃতি পত্রিকা শ্রবণী। শ্রবণীতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শ্রবণীতে রয়েছে একটি কথিকা এবং স্বরচিত কবিতা পাঠ। ২৫শে জুলাই ২০২৬ বিশিষ্ট সাহিত্যিক মনোজ বসুর 125 বছর পূর্তি। আজ শ্রবণীতে শুনুন মনোজ বসুকে নিয়ে একটি কথিকা স্মরণে বরণে মনোজ বসু। বলছেন সুভাষিস চক্রবর্তী।
2: জনাপাচেক বৃদ্ধ চোর বসে আছে, তাদের সঙ্গে গল্প করছেন একজন লেখক। ভাব জমাতে অবশ্য সময় লেগেছে। প্রাক্তন চোরেরা হঠাৎ করে এমন একজন শিক্ষিত বাবুকে বিশ্বাস করবে কেন? কি মতলব কে জানে। যখন তারা বুঝল বাবুটি আর পাঁচজন শিক্ষিত শহুরে লোকেদের মতো নয়, মানুষটির মধ্যে আছে অসীম আন্তরিকতা, সহৃদয় মনুষ্যত্ব, তখন এই বৃদ্ধ চোরেরাই খুলে দিয়েছিল অভিজ্ঞতার অর্গল। শুনে রোমাঞ্চ লাগে, ঘৃণ্য চৌর্যকর্মের মধ্যেও আশ্চর্য মানবিকতা বিস্মিত করেছে আমাকে। লিখেছেন নিশি কুটুম্ব উপন্যাসের লেখক মনোজ বসু। তার কাছেই সেই বৃদ্ধ চোরেরা এই কালজয়ী সাহিত্যকর্মের রসদ উজাড় করে দিয়েছে দিনের পর দিন। তাদের কথা নিবিড় কৃতজ্ঞতার সঙ্গে বলেছেন মনোজ বসু নিশি কুটুম্বর সাহিত্য আকাদেমি পুরস্কার প্রাপ্তির পর 1967 মার্চ মাসে। সেই ভাষণে চোর সমাজ বিষয়ে তার উপলব্ধির নির্যাস এই রকম। তাদের চলাচল নিশিরাত্রে, তাদের অলিখিত আইন আছে, সেগুলি তারা অক্ষরে অক্ষরে মেনে চলে। সুনিপুণ কর্মবিভাগ ও নিয়ম শৃঙ্খলা, কাঞ্চন লিপসু তারা, কিন্তু কামিনীতে অনীহা। বাস্তবে চোরেদের মতন সাধু অতিশয় বিরল। নানাভাবে নানা দিক দিয়ে একটি মর্মান্তিক প্রশ্নের উত্তর খুঁজে গেছেন মনোজ বসু। শহীদের নগদ রক্তমূল্যে অর্জিত স্বাধীনতা কেন সাম্প্রদায়িকতার বিষাক্ত ছোবলে মৃতপ্রায় হয়ে উঠল? নিরীহ গৃহস্থ মানুষ হঠাৎ দেখে দয়া দরদ ভরা চিরকালের প্রতিবেশীদের আর চেনা যায় না। দাঙ্গা আর দেশভাগের কারণে কত পরিবার বিনা অপরাধে উৎসন্ন হয়ে গেল। মনোজ বসুর কাছে এই হিংস্রতা, এই অমানবিকতা প্রতিভাত হয়েছে মানুষের ইতিহাসে এক অনপনীয় কলঙ্ক হিসেবে। তার রক্তের বদলে রক্ত, মানুষ নামক জন্তু, মৃত্যুর চোখে আগুন, পথকে রুখবে উপন্যাসগুলি সেই কলঙ্কের দলিল। একটি উপন্যাসে নরেশ ডাক্তারের সংলাপে শোনা যায় যেন লেখকেরই আরতি। গলায় গলায় ভাব যাদের সবসময়, হঠাৎ তারা যেন কিরকম হয়ে গেল। পূর্বের সদ্ভাব, চেনাশোনা, ভালোবাসাবাসির শেষ হল যেন অকস্মাৎ। মনোজ দেশভাগকে মন থেকে মানতে পারেননি, একাধিক রচনায় প্রত্যাশার বীজ ছড়িয়েছেন আশাবাদের জল সিঞ্চনে। ইতিহাসের অন্দরে খোঁজ জারি রেখেছেন মিলনের আশার ডানায় উড়াল দিতে দিতে। তার কাছের মানুষ দীপকচন্দ্র স্পষ্ট সাক্ষ্য দিয়েছেন, দুই বঙ্গের মানুষের মধ্যে আছে যে

0: মধুর আত্মীয়তা, লেখক চিরকাল তার গল্প উপন্যাসে সেই প্রীতির ক্ষেত্র চিহ্নিত করে এসেছেন। কোথায় পেলেন এমন উদার, কলুষমুক্ত, মানুষের প্রতি অকৃত্রিম দরদ ভরা মনখানি? এর সূত্রটি গাঁথা আছে বালকবেলার যাপনে, পরিবারের মননশীল আবহ আর গ্রামের নির্বিবাদ অসাম্প্রদায়িক পরিবেশ মনোজকে শিখিয়েছিল মানুষ রতনের নানা পরতে আছে শুধু প্রেম আর বিশ্বাস, ধর্ম বা সম্প্রদায় সেখানে গৌণ, নিরীহ একটি পরিচয় মাত্র। কিশোরকালের কাঁচা বয়সে লেখা কবিতাসমূহে গ্রামের সেই উদার পরিচয় বিধৃত আছে। বহু যুগের এপার থেকে আজ যদি সেই বঙ্গ প্রকৃতি ও মানুষের লীলাভূমির দিকে ফিরে তাকাই, মনে হবে কোন এক অলৌকিক দেশের কাহিনী শুনতে বসেছি আমরা। পাড়াগাঁয়ের ছেলে আমি, বাড়ির সামনে বিল, এই বিল ও বিলের প্রান্তবর্তী মানুষগুলো তাদের দুঃখ সুখ আশা উল্লাস নিয়ে আমার মন জুড়ে রয়েছে। এই বিলের কোন আড়াল থেকে, ধানবনের ভিতর থেকে হঠাৎ চাষির গলায় গান ভেসে আসে সখী সোনার প্রেম কাহিনী। খানিক তরুণ বয়সে এই প্রকৃতি মনোজ বসুর কবিতায় ছবি আঁকে। ওরা গুণ টানে, হিঞ্চে কলমি পটপট ছিঁড়ে নৌকা চলে, আর ছিঁড়ে যায় মরমের গিট, শব্দ হয় না ছাতিম তলে। তার লেখা গোপন কথা কবিতা প্রকাশিত হয়েছিল একটি পত্রিকায়। কবিতাটি পড়ে পল্লীকবি জসিমউদ্দিন যাকে সামনে পান তার কাছে এই কবির খোঁজ করেন। মনোজ বসু কে বলো দিকি, থাকেন কোথায়, চেনো তাকে? অবশেষে কলকাতায় খুঁজে পেলেন যখন, জড়িয়ে ধরে সে কি উল্লাস! পল্লী বাংলার প্রতি গভীর ভালোবাসা নিয়ে এই দুই প্রতিভাবান লেখক ঝাঁপিয়ে পড়েছিলেন গ্রাম সেবার কাজে। ব্রতচারী সমিতি প্রতিষ্ঠার পূর্বে সদ্য বিলেত ফেরত গুরুসদয় দত্ত 1337 বঙ্গাব্দে প্রতিষ্ঠা করেন পল্লী সম্পদ রক্ষা সমিতি। উদ্যোক্তাদের মধ্যে মনোজ বসু ও জসিমউদ্দিন ছিলেন সমিতির দুই প্রধান বাহু, যুগ্ম সম্পাদক। গ্রাম সংস্কৃতির উদ্ধার, অন্বেষা, সংগ্রহ এবং প্ররক্ষণ ছিল এই সমিতির প্রধান কর্মসূচি। আমরা জানি রায়বেশে এবং ঢালি নৃত্যকে পুনর্জীবিত করার বিষয়ে ব্রতচারী আন্দোলনের ভূমিকা চিরস্মরণীয়। এর প্রাণপুরুষ গুরুসদয় দত্তকে ঢালি নৃত্যের বিষয়ে সম্যক অবহিত করেন মনোজ বসু। গুরুজিকে তিনি নিয়ে যান পূর্ববঙ্গে নিজের জেলায়, সেখানে নৃত্য প্রদর্শনেরও আয়োজন করেন। যশোর জেলার ডোঙাঘাট গ্রামের সন্তান মনোজ ছোট থেকে পরিচিত সেই অঞ্চলের লোকসংস্কৃতির সঙ্গে। ঢালি নৃত্য যশোর ও খুলনার আত্মপরিচয়ের দোতক, তার সূত্র ধরেই ঢালি নৃত্য বিষয়ে এমন উদ্যোগ গ্রহণ। গুরুজির যোগ্য শিষ্য হিসেবে মনোজ বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বেড়িয়েছেন, লোকসংস্কৃতির অন্বেষায় সর্বোচ্চ শ্রম দিতেও কুণ্ঠিত হননি। পল্লী সম্পদ রক্ষা সমিতি থেকেই ব্রতচারী পরিচেষ্টার উদ্ভব। এই কাজে মনোজ বসু ছিলেন গুরুজির দক্ষিণ হস্ত, জানিয়েছেন প্রিয়লাল সেন। তন্নিষ্ঠ যত্নে মনোজ ব্রতচারী সমিতির মুখপত্র বাংলার শক্তি দীর্ঘদিন ধরে সম্পাদনা করেছেন, প্রকাশ করেছেন গুরুসদয় প্রণীত ব্রতচারী সখা বইটিও। পঞ্চব্রতে ব্রতী তিনি অন্তর থেকে বিশ্বাস করতেন, গ্রামকে সবার আগে চেনা দরকার। আমাদের দেশের মানুষ গ্রামে গ্রামে ছড়ানো, তাদের বাদ দিয়ে কোনো কিছুই কল্পনা করা যায় না। তার এই মানসিকতায় লাভবান হয়েছে বাংলা সাহিত্যের ধীমান পাঠক। ব্রতচারী কর্মোপলক্ষে গ্রামীণ প্রকৃতি ও মানুষের সান্নিধ্য, সাহচর্য, ভালোবাসা তার লেখনীর ভাণ্ডারটিকে উপচে ভরে দিয়েছে সাহিত্য অর্চনার উপচারে। 1932 প্রথম গল্পগ্রন্থ বনমর্মট প্রকাশ, পরের বছর নরবাদ, দুটি বইয়ের খাতিরে খ্যাতি তার পিছু নিয়েছিল। উপন্যাসের জগতে পা রেখেছেন অনেক পরে, 1943 ভুলি নাই দিয়ে সেই যাত্রা শুরু। এর কাহিনী ব্রিটিশ শাসকের রোষানল উস্কে দেয়নি শুধু, একই বছরে প্রকাশিত বিতর্কিত নাটক নতুন প্রভাতের অভিনয় বন্ধেরও নির্দেশ এসেছিল। তবে এই চোখরাঙানি মনোজ বসুকে ভীত সন্ত্রস্ত করেছে এমন নয়, স্বাধীনতা আকাঙ্ক্ষা তিনি ওই পর্বের আরও কিছু রচনায় দেখিয়েছিলেন। সৈনিক, আগস্ট 1942-এর মতো উপন্যাস তার মধ্যে অন্যতম। শেষোক্ত উপন্যাসে মনোজ বসুর অনুভূতিময় ভাষার চিহ্ন ফুটে ওঠে এইভাবে, তুমি শেষকালে যদি জেলে পাঠিয়ে দাও, অসম্ভব নয় কিছু, সহোদর ভাইকে ধরিয়ে দিয়ে তোমাদের সরকারি মানুষ প্রমোশন আদায় করে। চন্দ্রা ভাবছে এই আত্মবিরোধ শেষ হবে আর কতদিনে, জীবনকে সহজ করে নেওয়া চলবে যখন ছেলের বাপের কাছে, স্ত্রীর স্বামীর কাছে মনোভাব ঢাকাঢাকি করতে হবে না, মুক্তির স্বপ্নে ব্যাকুল সোনার ছেলে মেয়েদের জেলে পুরে অস্বস্তিতে দিন কাটাতে হবে না জবরদস্ত সরকারের। দেশের মানুষ সরকার গড়বে, সরকারি মানুষ হবে দেশের মানুষের গোলাম। নির্মল ঘোষ, মহিন বাগ এবং অতীত ও বর্তমানের সর্বত্যাগী নরনারীরা আজকের রেডিওয় শোনা ওই বাণী যেন লক্ষ লক্ষ কণ্ঠে মন্দ্রিত করে চলেছেন। যুগের হুজুগে নয়, ব্রিটিশ বিরোধিতার আগুন তার মনে স্থির লয়ে বাল্যকাল থেকেই পুঞ্জীভূত হয়েছে। বাবা রামলাল বসু ছিলেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের গ্রামের প্রথম সারির নেতা। পিতার হাত ধরে বহু সভা সমিতিতে উপস্থিত থেকেছেন বালক মনোজ, বক্তৃতা শুনেছেন। তার ধাক্কায় অবুজ কাঁচা মন সারসত্য বুঝে নিয়েছিল, বহিরাগত ইংরেজের জবর দখলে আমরা পরাধীন। তরুণ বয়সে অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে কলেজ স্তরের লেখাপড়াও বছরখানেকের জন্য মুলতুবি ছিল। এমনকি লেখক খ্যাতি যখন তুঙ্গে, তখনও বিপ্লবীদের সঙ্গে তার যোগাযোগের কথা গোপন থাকেনি। সেই স্বাধীনতা এল, অথচ ভেঙে গেল বাঙালির যৌথ যাপন। এই ঘটনায় দীর্ঘদিন মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন লেখক। বিপর্যয়ের সেই ইঙ্গিত ও দীর্ঘশ্বাস তার রচনাবলী ধারণ করে আছে। মোট 19টি গল্পগ্রন্থ, 35টি উপন্যাস, 8টি নাটক, 4টি ভ্রমণ কাহিনী মনোজ বসুর 86 বছরের পার্থিব জীবনের সাহিত্য সঞ্চয়। রুজির দায়ে তাদের বেশ কিছুর ললাট লিখনে বাজারি বিশেষণ জুটবে ঠিকই, তবু স্পষ্ট উচ্চারণে এই কথা বলতে হবে, মানুষের প্রতি তার টান প্রতিটি রচনার প্রথম প্রত্যয়। চরম দারিদ্র ও উঞ্ছবৃত্তির মধ্যেও স্রষ্টার মানসিকতাটিকে দুর্মর রাখতে পেরেছিলেন মনোজ। 2 দশক জুড়ে শিক্ষকতা করলেও তার মনে ছিল এই পেশা বিষয়ে একরাশ ক্ষোভ। বিএ পাশ করে মাস্টারি জুটিয়ে নিলাম একটা, ক্লাসে ক্লাসে টোপ ফেলে টিউশনি, বিদ্যাদানের অষ্টপ্রহরী মোচ্ছব চলত, ভাবতে গিয়ে আটকে উঠি এখন। সেই অভিজ্ঞতা নিংড়ে লিখেছেন মানুষ গড়ার কারিগর উপন্যাস। সেখানে প্রধান চরিত্র মহিমকে কেন্দ্রে রেখে গোটা শিক্ষা ব্যবস্থার ধ্বস্ত চেহারাটিকে দেখিয়ে দিতে চেয়েছেন। কাঁধে মানুষ গড়ার দায়িত্ব সঁপে আদর্শের নিগড়ে পা দুখানি বেঁধে রেখে আসলে শিক্ষকদের উপোস করিয়ে মারার বিরুদ্ধে সোচ্চার এই উপন্যাস। শিক্ষক জীবনের স্মৃতিচারণে অন্যত্র আক্ষেপ করে বলেছিলেন, যৌবনের প্রতিটা মধুভরা দিনমানের অপমৃত্যু ঘটেছে কলকাতার একটি স্কুলের চতুর্সীমার মধ্যে। অতঃপর মধ্যবয়সে পৌঁছে একটি প্রকাশনা সংস্থা প্রতিষ্ঠা, ব্যবসায় লক্ষ্মীলাভ, অনটনের একঘেয়ে সংকট থেকে মুক্তি পেয়ে শিক্ষক জীবনে চিরকালের মতো দাঁড়ি টানা। বলা বাহুল্য, মনোজ বসু প্রতিষ্ঠিত বেঙ্গল পাবলিশার্স গ্রন্থ প্রকাশনায় উন্নত রুচির সাম্রাজ্য বিস্তার করে পাঠক মননে ছাপ ফেলেছিল। 25 জুলাই 125 বছর পূর্ণ হবে তার। স্বাধীনতাকে কেন্দ্রে রেখে মনোজ বসুর অশীতিপর জীবন যেমন স্পষ্ট দুটি পর্বে বিভক্ত, সেই একই নিরিখে পেশা জীবন ও লেখক জীবনটিও দুই পর্বে বিন্যস্ত। দুটি গোলার্ধ আলাদা বৈশিষ্ট্যে কেবল উজ্জ্বল নয়, বলা ভালো তারা পরস্পরের বিপ্রতীপ। 1945-এর 7 জুলাই আকাশবাণীর অনুষ্ঠানে মনোজ বসু জানিয়েছিলেন, প্রবাসী পত্রিকায় তার বাঘ শিরোনামে গল্প প্রকাশের পর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সজনীকান্ত দাস কিভাবে নতুন লেখককে মৌখিক সংবর্ধনায় বরণ করে নিয়েছিলেন। জসীমউদ্দিনের আলিঙ্গন উচ্ছ্বাস, গুরুসদয় দত্তের নির্ভরতার পাশাপাশি মনে রাখতে হবে ভূদেব চৌধুরীর মূল্যায়ন। ঐক্যের মধ্যে বৈচিত্র্যের উদ্ভাস নিয়েই মনোজ বসুর গদ্যশিল্পের পরিপূর্ণতা। বলতে দ্বিধা নেই, স্বাদেশিকতা ও সাম্যবাদের আদলে যে মনোযোগী সাহিত্য সৃষ্টি করে গিয়েছেন মনোজ বসু, ইদানিংকার বিস্মৃতি পেরিয়ে আবার তার রচনাবলীর কাছে আমাদের নতজানু হতেই হবে।
1: শুনলেন কথিকা স্মরণে বরণে মনোজ বসু, বললেন শুভাশিস চক্রবর্তী। কথিকা থেকে এবারে আপনাদের নিয়ে যাই কবিতা পাঠের আসরে। শুনুন স্বরচিত কবিতা পাঠ অর্পিতা কুণ্ডুর কণ্ঠে।
2: ধ্রুবতারা, আমাদের জীবন আলাদা, আমাদের মাঝখানে সাঁকো, যেদিকেই বয়ে যাই নিরিবিলি রয়ে যাই, দেখি তুমি হাত ধরে থাকো। সজল মেঘের মতো কালো ডানা ভাঙা পাখিদের চোখ, দিনান্তে যত ক্ষয় চেয়ে থাকে নির্ভয়, তবুও উড়াল দেবে রোখ। হেরে গেছে ঝড়ের পাহারা, শরীর খেয়েছে কুড়ে সুখ, বারবার ফিরে আসা দুরূহ জটিল ভাষা অজানিতে বলেছে মরুক। শুকনো পাতারা দাও দাও, মরেই তো গেছে মহিরুহ, দূরের দ্বীপের দিকে ভাসিয়েছি নাওটিকে, পিছু ডেকে প্রত্ন সমূহ কখনো বলেনি আয় ফের, দেখা হবে সাঁঝে নিধু বনে, কেবল জেনেছি ধাঁধা হাত দুটি কেন বাঁধা, বর্ষে বর্ষে ক্ষণে ক্ষণে। স্বপ্ন, শরীর মরেছে কবে, মনও মরে গিয়েছে একদিনে, এইভাবে আদ্যপান্ত খেউড়ে খেউড়ে বেঁচে আছি, গান বলতে কলরব, আখড়ার চুলোচুলি বুঝি, মতের পার্থক্য মত, পথের পার্থক্য কানাগলি, অন্ধকার ল্যাম্পপোস্ট খুঁজে খুঁজে ঢিল ছুঁড়ে মারি, কে প্রেম সর্বার্থ বলে কার ঘন জ্যোৎস্না সম্বল, সরু চোখে দেখেনি চাপা ঠোঁটে ঈর্ষাগুলি চেটে, ভাবি বসে এই সব ভালোবাসাবাসি নিপবন, ব্রহ্মাণ্ডের খোরাক তামাশা চাতুরী ও ভেক, অকথ্য দিনের ভারে হা ক্লান্ত ঘুমের দালান, দেখি তুমি এসে খেতে বসছ মুখ অভিমানে নত, আমিও ততধিক ভার বুকে চেপে রেখে ভাত বাড়ছি, বেদনায় নীল দুটি মুখ খাওয়া শেষে উঠে যাচ্ছে, ভাতের থালায় শুধু ভেসে থাকছে দৃশ্যটুকু তার। দুরাগত এক, তুমি বাদ্য তাল দ্রুত, তুমি তুমি ক্ষত ক্ষতের আশ্চর্য লয়কারী, তোমার ইঙ্গিতে আজ বেজে উঠছে সহস্র চর্যায় রূপ চিন্তা অরণ্যের মাণিক্য সঞ্চয়, তোমারই বুকের কাছে আমার অতীত মণিমালা, আভা বাড়ে আকিঞ্চন লোভ বাড়ে তাও, দূর আলো বাঁকা পথে তোমার বেহারা, হুনহুনা দুলকিতে ছুটে আসছে গুণ ফেরা তীর, তাকে তুমি বুকে নাও, এইভাবে অবদ্ধ থেকো না। দুই, পরিচর্যার আলো দুহাতে মেখেছ ঘন ক্ষীর, আজন্ম সৌকর্যে তোলা দুগ্ধ থেকে ক্রমাগত স্বর, তোমার অক্ষর জ্ঞানে দুষ্প্রাপ্য ক্ষণিক বিরতি আমাকে জড়ায়, বড় আলিঙ্গন করে, দক্ষিণা বাতাস নীল তাতে বিষ ভর্তি জীবাণুর থলি আমাকে আমার থেকে টেনে নিয়ে দূরে ঝোপের আড়ালে বসে, মুক্তাগুলি গলার মালিকা দোলে দোদুল ঝুলনে মৃদু কবেকার ভোর। পূর্বনারী, ভরসা প্রত্যন্ত গ্রামে বিক্রি করে এসেছি নগরে, গ্রামীণের অবলীলা দূরবর্তী সভ্যতায় ফেরে, নদীতে নদীতে ঘুরে নানা পরিচয়ে রাত্রি দিন, অতিদূর কলরবে পুঁথি তালপত্র বিনিময়ে এক দেশ থেকে চলি দেশান্তরী।

বিভিন্ন প্রদেশ, অন্য কোনো অক্ষাংশে ঘর, অথবা গ্রামের সেই পরিচয় লুপ্ত করে প্রাচ্য থেকে ভূমধ্য সাগরে নীতি ও সন্তান বুকে কুঠুরির আদিম পোশাক ধারণ করেছি আমি শিকার পর্বের দিন ভুলে। পুরুষ বিবর্ণ রাশি, ভ্রান্ত তার অনুমানে চোখ নিবিষ্ট করিনি, গুহা বারবার নিরীক্ষণ করি, অতীতের কোনো হাড় লোল চর্ম পশুর আঘ্রাণ ক্ষণিক স্মৃতির পাকে দৃশ্য হেতু বিলম্বিত টানে, ঝরকা আমার ডাকে দিনাবসানের বহু আগে মুহুর্মুহু প্রতিবর্ত স্বরে। দ্বিতীয় অংশ। ধূলা অবসরে আজ রোহিণী নক্ষত্রে লিখি নাম, সাধনা সমৃত লিখি বহুবর্ণ রূপধারী পথ, গত শতকের আলো এই পথের কিনারে পড়ে গুহা মানবের যাত্রা জয়ে নির্ধারিত করেছিল, পরম বৃক্ষের ছায়ে একীভূত করেছিল মিথ ও মিথ্যার বেশাতি। সেই ঘন তিমিরের কাল অন্ধধ্বনি আমি শুনি, প্রস্তরে প্রস্তরে জমে ধ্বনি পাললিক হয়ে ওঠে, অটল পর্বতগাত্রে ঘুরি, ভব ঘুরে ঝুলি পূর্ণ হয়ে পিষ্টকের ভারে মাটিতে লুটায়, ক্রমে মাটিতে লুটায় যত সন্তানের ক্ষুধা, অগণন সন্তানের স্রোতে আমি মাতৃদত্ত নাম ছিন্ন প্যাপিরাসে লিখে ভিটার দুয়ারে আঁটি, ভিটার অন্দর আমাদের যুথবদ্ধ নামে দপ করে জ্বলে ওঠে। কবিতার নাম দ্বৈত। কবিতা তো কংসের অবাধ্য দোসর, চোখে তার রাজ রক্ত রোষ, ক্রমধূম ধূসরিত প্রাণে সে চায় অঙ্গার, ব্যথিতের পুরনো হৃদয়, তার কথা শোনা মাত্র ভাবি এই অনুষ্টুপ নষ্ট, এই ছন্দ দদুল মালিকা, ছিঁড়ি কুটি কুটি করি শ্বেত স্রোত মাটিতে লুটায় সুধা, ক্ষীণ অঙ্গ জালিকা সমেত কিছু কিছু মনোভার নিয়ে নিতে পারে বলে তাকে হায় সেবক ভেবেছ। বিকল্প নামের সিরিজের শেষ কবিতা। আমি খাচ্ছি খাবি খাচ্ছি রোজ, আমি ফেলছি ভেঙে ফেলছি ডানা, দূরের রোদের গায়ে জেগে থাকছে আমার ঠিকানা, কোন মন্ত্র বলে যেন ভূমি উঠছে শূন্যের উপর, আমি জানি আমি বসছি সর্বাঙ্গ সুন্দর, কি উপায়ে মধুভাণ্ড খালি করে বিষ উগরে দিচ্ছি ক্রমে অহর্নিশ, ভ্রমে নুব্জ গ্রন্থভারে পায়ে পায়ে শ্লথ শুক্রকীট, এমন ভাষায় লিখি পাণ্ডুলিপি আসলে মিসফিট যত কারিকুরি, গল্প বলি ছিঁড়ে নি দাঁতে নখে জিভের প্রান্তর, অতি জীর্ণ শব্দে গাঁথি কবিতার ভগ্ন কলেবর। নির্বাপন। আমার এ সৌজন্য ধনু মুড়ি মিছরির দানা খায়, আমার এ সৌজন্য ধনু তুড়ি মেরে ছোড়ে হাহাকার, নির্ভুল গতি ও দিক অসামান্য উৎক্ষেপ দেখে তীরের সবল মুখ জীবনের দিকে টেনে আনি, জীবন জোঁকের মতো নুন তার পোড়া মুখ জুড়ে বিবিধ নকশা শেঁকা, বিধিবদ্ধ আরোগ্য সবর ভ্রান্তবত ভিন্ন এক কথিত আখ্যানে তুনির সাজিয়ে ফেরে, কোনোদিন জানকী রাস্তায় জল ফুঁড়ে এনে দেবে অস্ফুটের মুমূর্ষু অধরে, এই জল এই জল জীবনের ঘোরতর জল, পুনরায় পুনর্বার ঘোরে আত্মঘাতী স্বর, ঈষৎ প্রহৃত হলে জলের তরল ধরে হাতে, নিঃশেষ বর্তিকায় জলে ও তুনিরে কেউ ভেদ রাখে কবে, অতঃপর নিভে যায় শবরের
বিষাদ শলাকা।

0: লেখার নাম নেই, চারটি অংশ একে একে পড়ছে। কি জানি কিসের রোদ কার দরবারে এসে পড়ে, কার ঘন জ্যোৎস্নায় আবছায়া নাচে হাহাকার। যেদিকে বনের গান এলোমেলো নিরাকার বায়ু, তারও কি তেমন কেউ একেবারে আপনার নেই? দুই, নিয়ে যাও মিঠে পথ কুয়াশার বাঁকে তালসারি, ঝিরি ঝিরি উড়ে আসে গতজন্মের ধুলোবালি, হাতে আছে নেই যাক বিশীর্ণ নদীর যাপন, কুড়িয়ে কুড়িয়ে দেখি নিজেদের দিন চলে যায়। তিন, মুচড়ে মুচড়ে ওঠে শুধু অবলার মতো ভিজি, নিয়ে গেছে ফেলে গেছে আধ খাওয়া পেয়ারার বীজ, যেখানে যেখানে পুঁতি জমকালো গাছ হয়ে যায়, শান্ত শীতল ছায়া আসমানি নীল তুলো মেঘ। শেষ অংশ, নেই আলো নেই বলি যেই, কালো আকাশ বিছিয়ে তারা ফোটে। উচ্চারণ, অন্ধ নামে তেলের কুপি জলে, গণ্ড গ্রামে ময়ূর তুলোধুনো, বোবা মাঝির বৈঠা অনর্গলে শোক বাইছে বাইছে সে আগুনো, ঝরা পালক মরা পালক বনে স্তূপীকৃত প্রমাদ গণে কেকা, পুড়েছে নাম ময়ূর আহরণে বাক ফুটেছে বিন্দু বিন্দু রেখা। বয়স সন্ধি, পেখমহীন ময়ূরীর মতো বেড়ে উঠছিলে তুমি, বিশ্রী একক। ডিসেম্বরের মিঠে রোদে পিট দিয়ে একদিন সকালে দেখলে খোলা ছাদে রিয়াজ করছে মিতালি দিদি, আলহাইয়া বিলাওয়াল, তবলা ধরে আছে সৌম্যদাদা, দিদিকেও কি ধরে আছে? রোদ এসে লুটোপুটি খাচ্ছে ওদের পায়ে, অথচ বাড়ির পেছনের অংশে তখন চব্বিশ প্রহর মহোৎসব, বিস্তর লোক মহা আয়োজন। শর্ট সার্কিটে যখন আগুন লাগলো গোয়াল ঘরে খড়ের গাদায়, তুমি শুনছ আলহায়া বিলাওয়াল, তুমি শুনছ সুর ভেসে যায় স্রোতে, রোদ এসে আগুন লাগায় দৈনন্দিনের ওই মহাফেজখানায়। ওই যে বুড়ো ইংরেজির মাস্টার, রোজ তুমি গ্রামার লিখতে শুরু করলে তোমার ঘাড়ে সুরসুরি দেয় গলায় আর বলে সুইট সিক্সটিন হলে দারুণ সুন্দর হয়ে উঠবে তুমি, ওহ কত পুরুষ ঘুরে বেড়াবে তোমার চারপাশে, তারা কি সব সৌম্যদাদার মতো, তারা কি সব সুরের দোতারা নিয়ে ঘোরে, আগুনের হালকা অগ্রাহ্য করে ঝাঁপ দেবে তোমার ভিতর, তোমাকে বাঁচাবে এই গ্রামারের আবছায়া থেকে।
1: শুনলেন অর্পিতা কুণ্ডুর স্বরচিত কবিতা পাঠ। শ্রবণী আজ এই পর্যন্ত। শ্রবণী অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে তা আপনারা ইমেল করে জানাতে পারেন এই আইডিতে spokenword.airkolkata@gmail.com spokenword.airkolkata@gmail.com অথবা চিঠি লিখুন এই ঠিকানায়, শ্রবণী বাংলা কথিকা বিভাগ, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। শ্রবণী শব্দগ্রহণ ও সম্পাদনায় ছিলেন সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা দেবর্ষী ঘোষ।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার এক সতর্কবার্তা জানানো হয়েছে, হলুদ সতর্কবার্তা পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার জন্য। আগামী দু তিন ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার কিছু জায়গায়। শুনলেন আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি।

এখন শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে স্বরলিপি ছায়াছবি থেকে গান শুনবেন গীতা দত্তর কণ্ঠে।

স্বরলিপি ছায়াছবি থেকে গান শুনছেন গীতা দত্তর কণ্ঠে। এবারে পরপর দুখানি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন।

স্বরলিপি ছাঁচবি থেকে গান শুনলেন প্রথমে গীতা দত্তর কণ্ঠে, পরে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। এবারে দ্বীপ জ্বেলে যায় ছায়াছবির গান, শিল্পী লতা মঙ্গেশকর।

0: দীপ জ্বেলে যায় ছায়াছবি থেকে গান শুনছেন। পরবর্তী শিল্পী মান্নাতে।
1: এমন বন্ধু আর কে আছে তোমার মত মিস্টার, কখনো বা ডার্লিং তবু তুমি জননী, কখনো বা স্নেহময়ী সিস্টার সিস্টার। এমন বন্ধু আর কে আছে তোমার মত সিস্টার। চলে গেল,

প্রেয়সীরা আজকাল বলে না তো ভালোবাসি, বলে শুধু শাড়ি দাও, টাকা দাও, দাও দাও দিয়ে যাও। কেলাসকে প্রিয়া ভেবে যত খুশি তার সাথে প্রাণ খুলে বক বক করে যাও। খরচা নাই ও মেস্টার, এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার। কখনো বা ডার্লিং কভু তুমি জননী, কখনো বা স্নেহময়ী সিস্টার।

দীপ জ্বেলে যায় ছায়াছবি থেকে গান শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে, পরে হেমন্ত মুখোপাধ্যায়, শেষে মান্না দে। এবারে অগ্নি পরীক্ষা ছায়াছবি থেকে গান শুনবেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী তনিকা ভট্টাচার্য।

0: শ্যামা সঙ্গীত শুনছেন স্বপন চক্রবর্তীর কণ্ঠে।
1: হৃদি কমলে।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী সুতপা বসু, প্রথম গানের গীতিকার সলিল চৌধুরী।

এতক্ষণ আধুনিক গান শুনলেন সুতপা বসুর কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, রাগ, যোগ। শিল্পী শুভজিৎ মজুমদার। শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন অশোক মুখোপাধ্যায়। যোগ রাগে সেতার, শিল্পী শুভজিৎ মজুমদার।

তখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন যোগ রাগে সেতার, শিল্পী শুভজিৎ মজুমদার। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অশোক মুখোপাধ্যায়। এরপর শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, প্রথমে তাল বিলম্বিত, পরে দ্রুত তিন তাল, শিল্পী কৌশিক বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করছেন সনাতন গোস্বামী, প্রথমে বিলম্বিত তাল, পরে দ্রুত তিন তালে তবলা, শিল্পী কৌশিক বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন তবলা। প্রথমে বিলম্বিত তাল, পরে দ্রুততর তিন তাল শুনলেন। শিল্পী কৌশিক বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করলেন সনাতন গোস্বামী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে শুনুন দিল্লি কেন্দ্রের খবর।

এখন জানিয়ে দিই, 22 জুলাই 2026 বুধবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6টায় সুভাষিত প্যারিচাঁদ মিত্রর রচনা থেকে পাঠ শুনবেন। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস শুনবেন কথিকা পাট পচানোর উন্নত প্রযুক্তি, এ বিষয়ে বলবেন ডক্টর রামপ্রসাদ ঘোষ। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন কথিকা শব্দ দূষণ ও স্বাস্থ্য সচেতনতা, এ বিষয়ে বলবেন ডক্টর সুশোভন দাস। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সৌগত চট্টোপাধ্যায় ও নীলিমা সাঁতরা। 7:45 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন সোমা রায়। 8:00 জানা অজানা, বিষয় চাঁদ ও একটি বাণিজ্যিক সম্ভাবনা, সংকলন ডক্টর শঙ্কর ঘটক, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:05 নজরুল গীতি পরিবেশন করবেন উৎপল উপাধ্যায়। 8:20 বাংলা কথিকা আমার বাবা গিরিন চক্রবর্তী, বলবেন চন্দা চট্টোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শিল্পী কৌশম্বী মুখোপাধ্যায়। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 জেলার চিঠি, আলিপুর দুয়ার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সৌম্যদীপ সেন। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান বলতে চাই উপস্থাপনায় সর্বাণী ভট্টাচার্য ও দেবজিৎ অধিকারী। 12:00 পুরাতনী গান, শিল্পী রোশনী পাল। 12:15 লোকগীতি পরিবেশন করবেন সঙ্গীতা সেন। 12:33 গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান শ্রী ভবন, কবিতার চারণে কৃষি ও কৃষক। পূবালি ধরের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 11:00 বাংলা ছায়াছবির গান। 1:45 মহিলা মহলের অনুষ্ঠান আমার কলম উপস্থাপনায় উমা মৈত্র। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, ওই অনুষ্ঠানে শুনবেন গুগলি উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য দশম শ্রেণীর ইতিহাস বিষয়টি নিয়ে আলোচনায় স্টুডিওয়ে উপস্থিত থাকবেন মিট পুকুরিয়া কবিগুরু আদর্শ বিদ্যায়তনের শিক্ষক জয়ন্ত কুমার মণ্ডল, সঙ্গে 2 শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি সরস্বতী কিস্কু ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ ডক্টর স্বপন সরেনের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব শুনবেন। 6:38 কৃষি কথার আসর, প্রথমে শুনবেন গবাদি প্রাণীর টিকাকরণ। ডক্টর অনিমেষ শিকদারের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। এরপরে আমাদের রাজ্যে সামুদ্রিক মাছ চাষের সম্ভাবনা ও বৈদেশিক বাণিজ্য নিয়ে আলোচনায় অতনু রায়, অমলেশ চট্টোপাধ্যায় ও সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা। 8:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আসার কথা। 8:30 আইনি কথা, চিকিৎসাগত অবহেলা আইন, এ বিষয়ে আইনজীবী সিদ্ধার্থ গোস্বামীর সাক্ষাৎকার গ্রহণে ও প্রযোজনায় শুভেন্দু বাগ। 8:50 বিধানসভা পর্যালোচনা। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শিল্পী কৌশম্বী মুখোপাধ্যায়। 9:30 সব ধরনের বাংলা গানের অনুরোধের আসর। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন সোমা রায়ের কণ্ঠে। 10:45 নজরুল গীতি শুনবেন উৎপল উপাধ্যায়ের কণ্ঠে। 11:00 পুরাতনী গান, শিল্পী রোশনী পাল। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, শিল্পী তরুণ চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে সুরবাহার, শিল্পী সন্তোষ বন্দ্যোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন সোমা রায়। 6:35 রামচরিত মানস পর্ব 179। 6:45 ভক্তিগীতি, শিল্পী সঙ্গীতা সেন। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অর্পিতা পাল। 8:30 নজরুল গীতি শুনবেন উৎপল উপাধ্যায়ের কণ্ঠে। 8:45 শ্যামা সঙ্গীত, শিল্পী সৃজনী চক্রবর্তী। 9:00 আধুনিক গান, শিল্পী সীমা রাউত। 9:10 রাজধারা উপস্থাপনায়
সবিতা পোদ্দার, 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় সাদিয়া সাদাব, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের আরেকটি অনুষ্ঠান, উপস্থাপনায় অভিরূপা ভাদুরী।

2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরৎ, শিল্পী সুরঞ্জনা দাস। সঞ্চিত প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শুনবেন সোমা রায়ের কণ্ঠে, 5:20 উর্বশী, উপস্থাপনা সুচিস্মিতা ঝা, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, জাতীয় পতাকা গ্রহণ দিবস, 6:30 গুলগুলশান, উপস্থাপনা সুচিস্মিতা ঝা, 7:10 পুরাতনী গান শুনবেন রশ্মি পালের কণ্ঠে, 7:30 দারপান, উপস্থাপনা সুচিস্মিতা ঝা, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 সংসদ পর্যালোচনা, 8:30 অনুষ্ঠান হারাইজান, ইংরেজি সাপ্তাহিক পত্রিকা অনুষ্ঠান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মিড উইক ক্লাসিক্যাল, উপস্থাপনায় রাজীব বসাক, 11:10 হিন্দি ছায়াছবির গান শুনলেন 22 জুলাই 2026 বুধবারের গীতাঞ্জলি এবং সঞ্চিত প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে।

এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল 95%, সর্বনিম্ন 81%। গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.1 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:18 হয়ে 7 সেকেন্ড। জয় হিন্দ।